আজ শুক্রবার, 25শে বৈশাখ 1948 শকাব্দ, 15ই মে 2026 খ্রিস্টাব্দ, 31শে বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:59 সূর্যাস্ত সন্ধে 6:05 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 21 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: আমি এবং আমার শরীর এ দুইকে পৃথক করিয়া বুঝিলে পরকালের প্রমাণ সহজেই হয়। আমি আমার শরীর হইতে ভিন্ন, আমি যখন দূরবীক্ষণ সহকারী গ্রহ উপগ্রহের গতিবিধি নিরূপণ করি তখন সে দূরবীক্ষণ আমি নহি, এবং আমার চক্ষু আমি নহি, আমার মস্তিষ্ক আমি নহি, আমার হৃদয়ও আমি নহি। অন্ন পানে শরীরের পুষ্টি হইতেছে, রোগ দ্বারা শরীর ক্ষয় হইতেছে, এবং কয়েক বৎসরের মধ্যে তাহার প্রত্যেক পরমাণু একেবারে পরিবর্তিত হইয়া যাইতেছে, কিন্তু আমি যে একই সে একই রহিয়াছি। বিষয় আর বিষয়ী, অন্ধকার আর আলোকের ন্যায় পরস্পর ভিন্ন স্বভাব। যাহারা ইহাদের মধ্যে সমুদয় প্রভেদ বিলীন করিতে চাহেন তাহারা সহস্র সহস্র যুক্তিতেও তাহা অতি সামান্য লোককেও বুঝাইতে পারেন না। বিষয় আর বিষয়ী ইহাদের মধ্যে কিছুতেই ঐক্য নাই, এ দুয়ের মধ্যে কোনো এক গুণও সমান নহে। আকৃতি বিস্তৃতি বিষয়ের গুণ আর স্মরণ তুলনা অনুমান প্রীতি দয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা এ বিষয়ীর গুণ, ইহার মধ্যে কিছুতেই সাদৃশ্য নাই। একজন দ্রষ্টা স্রষ্টা জ্ঞাতা মন্তা বোদ্ধা কর্তা, অপর আমাদের প্রত্যক্ষের বিষয়। আকাশ নাই আর জড়বস্তু আছে এ আমরা মনেই করিতে পারি না, কিন্তু আকাশ বিষয়ীর অবলম্বন নহে। যখন শরীর আত্মা এত পৃথক তখন মৃত্যুর পরেই আত্মার কি প্রকারে বিনাশ হইতে পারে? আমরা কোনো বস্তুরই বিনাশ কল্পনা করিতে পারি না। যাহার সৃজন শক্তিতে এ সমুদয় সৃষ্ট হইয়াছে

0: রূপে উত্থিত হইয়া শুষ্ক হইয়া যাইতেছে, কিন্তু সেই বাষ্প আবার জলমূর্তি ধারণ করিতেছে। শুষ্ক বৃক্ষপত্র সকল ভূমিতলে পতিত হইয়া অদৃশ্য হইতেছে, কিন্তু তাহাই আবার বাষ্পীয় পদার্থ বিশেষে পরিণত হইয়া উদ্ভিদের বৃদ্ধি বিষয়ে সাহায্য করিতেছে। মৃত দেহের প্রত্যেক অঙ্গ, প্রত্যেক অস্থি, প্রত্যেক পরমাণু বিচ্ছিন্ন হইতেছে, কিন্তু তার কিছুই বিনষ্ট হইতেছে না। অতএব কোন উপমিতির দ্বারা ইহা সপ্রমাণ হয় যে মৃত্যুর পরে আত্মারই বিনাশ হইবে? যখন একটি জড়ীয় পরমাণু বিনষ্ট হইতে পারে না, তখন কি আত্মারই বিনাশ ইচ্ছা করিবেন?
1: শুনলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আজকের সঙ্গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, থাকছে কথিকা জৈব চাষ, বলবেন ডক্টর সৈকত কুমার বসু। 6:40 রক্তে চিনি ও হৃদরোগ, এই বিষয়ে বলবেন স্বয়ম্ভু মুখোপাধ্যায়। প্রাত্যহিকই 6:45 উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং সৌরভ সাহা। 7:45 রবীন্দ্রসঙ্গীত সাগর সেনের কণ্ঠে। 8:00 জানা অজানা। 8:05 নিরাময়। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে আনা সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান, পরিবেশনায় ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন দেবাশিস চন্দ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা, মৃণাল ও তার অভিনেতারা, বলবেন শান্তনু চক্রবর্তী। 9:30 আকাশবাণী পডকাস্ট প্রযোজনা শুভঙ্কর দে। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় পৌলমি বাগ এবং সৌরিক ঘোষ। বেলা 12:00 অতুল প্রসাদের গান, পরিবেশন করবেন ঐশিকা ঘোষ। 12:15 দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মন। 1:35 উনজমির দুনো ফসল। এরপর গীতিকা একক শিল্পীর অনুষ্ঠান। 1:50 মহিলা মহলে শুনবেন কাজের খোঁজে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ব্যাংকের প্রাক্তন মহাকর্মাধ্যক্ষ শ্রথীন দে, উপস্থাপনায় সোমা সাহা। 2:30 সাঁওতালি গান, পরিবেশন করবেন সুন্দরী টুডু ও সহ শিল্পীবৃন্দ। তারপর আলোচনাভিত্তিক সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন পাঠাভ্যাসের প্রবণতা ও বই বাজার। অংশগ্রহণে কালীপদ হেমব্রম, সহকারী অধ্যাপক তনুশ্রী সিং মুর্মু এবং সুতালাল সোরেন। শুনবেন প্রথম পর্ব, এরপর মোহনচন্দ্র হেমব্রম এবং সহশিল্পীদের পরিবেশনায় লোকগীতি। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য। এই অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার, সঙ্গে থাকবে ওই বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, শিল্পী গোবিন্দ্র মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 আলোচনামূলক সাঁওতালি অনুষ্ঠান, বিষয় অর্কেস্ট্রা সংস্কৃতি এবং সাঁওতাল। শুনবেন দ্বিতীয় পর্ব, অংশগ্রহণে সিংরাই সোরেন, ডগরমণি টুটু এবং সুতালাল সোরেন। 6:40 কৃষি কথার আসর। 7:10 তরজা গান। 7:30 সমীক্ষা। 8:00 বাংলা নাটক সরীসৃপ, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ সলিল সরকার, প্রযোজনা সৌমেন বসু। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন দেবাশিস চন্দ। 9:30 রবীন্দ্রসঙ্গীত অরণী দাসের কণ্ঠে। 9:45 দোতারা।

0: বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মণ। দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা বেজে তিরিশে নজরুল গীতি, শিল্পী দীপ্তম সিংহ বিশ্বাস। দশটা বেজে পঞ্চাশ মিনিটে আধুনিক গান অমৃতা দাস ভৌমিকের কণ্ঠে, এগারোটা দশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা, প্রথম অধিবেশনে সকাল ছটা পঁচিশে রবীন্দ্রসঙ্গীত অরণী দাসের কণ্ঠে, ছটা পঁয়ত্রিশে রামচরিত মানুষ একশো এগারোতম পর্ব, ছটা পঁয়তাল্লিশে অতুলপ্রসাদের গান শিল্পী ঐশিকা ঘোষ, সাতটা দশে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা অন্বেষা চট্টোপাধ্যায়, আটটা তিরিশে নজরুল গীতি, আটটা বেজে পঞ্চাশ মিনিটে দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মণ, নটা দশে রসধারা, দশটা পনেরোয় অঞ্জুমান, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, এগারোটা বেজে কুড়ি এবং একটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তানন্দী, দুটো বেজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা দশে রবীন্দ্রসঙ্গীত অরণী দাসের কণ্ঠে, পাঁচটা কুড়ি উর্বশী, ছটা তিরিশে গুল গুলশান, সাতটা দশে দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মণ, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, এগারোটা দশে হিন্দি ছবির গান। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি। এখন খবর।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা হচ্ছেন। ছদিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। কেরালামে কংগ্রেস নেতা ভি ডি সতীশন রাজ্যপালের কাছে সরকার তৈরির দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন। আইপিএল ক্রিকেটে ধর্মশালায় গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স ছয় উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা হবেন। ছদিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্য সূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটানের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি দু হাজার সতেরোই সেখানে যান। প্রধানমন্ত্রী এবারের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর ও জলসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকেও ৪৩ বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারাল্ড বিও রানী সাঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী জোনেস গরস্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্য গবেষণা সম্মেলনে যোগ দেবেন তিনি। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। বাণিজ্য, বিনিয়োগ এবং সদ্য স্বাক্ষরিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিও তার এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে অন্তর্ভুক্ত

0: চুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। গতকাল নতুন দিল্লিতে ব্রিকস গোষ্ঠীগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে তুলে ধরার ক্ষেত্রে ব্রিকস একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠে এসেছে। নতুন দিল্লিতে ব্রিকস দেশগুলির বিদেশমন্ত্রীদের অবসরের এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্ব ব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া দেশগুলিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অনেক দেশ এখনও জ্বালানি, খাদ্য, সার এবং স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরাভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামুলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। আজ সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিকস অ্যাট 20 শীর্ষক এক অধিবেশনে এটি অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও আলোচনা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। এবার 16 রাজ্য এবং 3 কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে রাজ্যগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দামন ও দিউ। কমিশন জানিয়েছে জনগণনার কাজের সঙ্গে সমন্বয় বজায় রেখে এই পর্বের এসআইআর প্রক্রিয়ার সময়সূচি নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলে। কেরলে কংগ্রেসের প্রবীণ নেতা ভি ডি সতীশন গতকাল সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকারের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এর আগে থিরুবনন্তপুরমে কংগ্রেস বিধানসভা দলের বৈঠকে ভি ডি সতীশনকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। খবর অনুযায়ী সংসদীয় দলের এই বৈঠকে অপর প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা উপস্থিত ছিলেন না। নতুন দিল্লিতে কংগ্রেসের কেন্দ্র নেতৃত্ব ভি ডি সতীশনকে বিধানসভা দলের নেতা হিসেবে ঘোষণা করে। গত 4 মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থিরুবনন্তপুরম এবং নতুন দিল্লিতে টানা 10 আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিপিএমের বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষে ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপির বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপাল্লি জেলার টি সিরাসাপল্লী গ্রামে ভারত ডায়নামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, CBSE বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনের বৈঠকে যোগ দেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গতকাল বেজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহে উভয় নেতা সহযোগিতার উপর জোর দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলার রাখার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে চীনের রাষ্ট্রপতির সঙ্গে ট্রাম্পের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্টেট সেটি তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোন এনগা এনগোকে। IPL ক্রিকেটের ম্যাচে গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংসকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে দিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। IPL-এর আজকের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। লখনউতে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবর বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিন সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। খবর পড়া শেষ হলেও পরের খবর জাতীয় সংবাদ 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। জৈব চাষ এ বিষয়ে বলছেন ডক্টর সৈকত কুমার বসু।
1: জৈব চাষ শব্দটা এখন আমাদের প্রায় ঘরে ঘরে পৌঁছে গেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এমনকি আমাদের চাষি ভাইরা যারা চাষের কাজ করছেন জৈব চাষ সম্পর্কে তারা প্রত্যেকে কিছুটা সম্যক ধারণা করেছেন। খুব ছোট করে বলতে জৈব চাষ বলতে আমরা কি বুঝি, না সেই ধরনের চাষ যেখানে আমরা কোনো রকম কৃত্রিম রাসায়নিক ব্যবহার করব না। অর্থাৎ এই যে আমরা নাইট্রোজেন ফসফরাস থেকে শুরু করে আরও যে বিপুল পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি আমাদের ফসলের গ্রোথের জন্য, এবং আমরা যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করি সেগুলো তো সবই কোনো না কোনো ধরনের রাসায়নিক। এখন সমস্যা হচ্ছে যে আমাদের কৃষির আওতা যত বেড়েছে এই ধরনের রাসায়নিকের প্রয়োগ প্রত্যন্ত বেড়েছে, এবং দেখা যাচ্ছে কি না এর ফলে ভয়ঙ্কর রকম পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের জীববৈচিত্র্যের ভার কমছে, মাটির চরিত্র বদলে যাচ্ছে, জলের মধ্যে এই রাসায়নিকগুলি মিশে যাচ্ছে, তাতে আমাদের জল স্থল সর্বত্র জীববৈচিত্র্যের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং সেটা নেতিমূলক ক্ষতিকারক। একই সাথে অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে যে অতিরিক্ত এই রাসায়নিকগুলি প্রয়োগ করার ফলে আমরা কিন্তু চাষে যতটা লাভবান করব বলে ভাবছি সেই লাভবান আমরা হতে পারছি না, এবং এছাড়াও তো পরিবেশগত নানান রকম সমস্যা চাষি ভাইদের জন্যও। আমরা যে বিপুল পরিমাণে সারের ব্যবহার, বিপুল পরিমাণে কীটনাশকগুলির ব্যবহার করা হচ্ছে তাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতিকারক দিকটা ধরা পড়ছে। তাহলে এর থেকে বাঁচার জায়গাটা হচ্ছে জৈব চাষ। তাহলে এই জৈব চাষ করার জন্য যে পদ্ধতিগুলি রয়েছে, অর্থাৎ পাতা সার ব্যবহার করা, কেঁচো সার ব্যবহার করা, ক্রপ রোটেশন বা যাকে আমরা বলি হচ্ছে গিয়ে যে ফসলের চক্র ব্যবহার করা, অর্থাৎ একই জমিতে আমরা বারে বারে এক ফসল চাষ করব না। তার ফলে কি হয়, যদি একই চাষ আমরা বারবার একই জমিতে করি তাহলে আমাদের মিনারেল নিউট্রিয়েন্ট ডিপ্লিশন হয়ে যায়, অর্থাৎ একই গাছ একই ধরনের তার খনিজগুলো মাটি থেকে তুলে ফেলে এবং জমির একটা বন্ধত্ব সৃষ্টি হয়, এবং তার সাথে এই বিপুল পরিমাণে মানে খনিজ কেমিক্যালগুলি ব্যবহার করার ফলে আমাদের মানে নুনের আবরণ বেড়ে যাওয়ার ফলে মাটির যে অম্ল ক্ষারত্বের ব্যালেন্স সেটাও নষ্ট হয়ে যায়। তাহলে এর থেকে এই যে আমাদের জৈব চাষের কথাটা আমরা বারবার করে বলছি, এই জৈব চাষটা কেন ভালো, না এর মধ্যে যেহেতু আমরা ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করছি না, পরিবেশের জন্যও ভালো, মানুষের স্বাস্থ্যের পক্ষেও ভালো, এবং যে চাষি ভাইরা চাষের এত সন্নিকটে কাজ করছেন তাদের জন্যেও ভালো। কিন্তু এই অজৈব চাষ তো সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। জৈব চাষে আমরা যদি মনে করি কালকেই আমরা একটা বিরাট রূপান্তর ঘটিয়ে ফেলতে পারবো তা কিন্তু নয়। আমাদের এই জৈব চাষটাকে ধাপে ধাপে সময় নিয়ে করতে হয়, এবং এর জন্যেও কিন্তু উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণের প্রয়োজন আছে। অনেক সময়তেই আমরা এমন সময় পাতা সার ব্যবহার করে ফেলি, এমন সময় কেঁচো সার ব্যবহার করে ফেলি, বা এমন এমন জমিতে এমন এমন সার ব্যবহার করছি যেটা হয়তো জমির উর্বরতাকে না বাড়িয়ে জমির ক্ষতি করছে। তাহলে শুধুমাত্র জৈব পদার্থ ব্যবহার করে যে চাষটা করে ফেললো তা কিন্তু নয়, আমায় কিন্তু জানতে হবে আমার জমির চরিত্র, আমার জমির উচ্চতা, কি ধরনের চাষ আমি করতে চাইছি, সেই সমস্তগুলোর সম্পর্কে একটু উন্নত প্রশিক্ষণ প্রযুক্তি যদি আমাদের না থাকে বা সেই জ্ঞানটা না থাকে তাহলে কিন্তু জৈব চাষ লিমিটেড হয়ে যায় বা জমি চাষের প্রোডাকশনটা কম হয়ে যায়। এবং এটা একটা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি। আগেই বলেছি যে কোনো জিনিসে সফলতা লাভ হতে গেলে এই জৈব চাষে ব্যুৎপত্তি লাভ করতে গেলেও কিন্তু বেশ কিছুটা সময় লাগে। এটা এমন নয় যে আজকে আমি এই কৃষি পথটা পরিবর্তন করে কালকে করলাম এবং একেবারে পদ্ধতিগুলো শিখে ফেললাম এবং প্রচুর লাভ করলাম। এটার মধ্যেও কিন্তু একটু ভুল ত্রুটির মধ্যে আমাদের এগোতে হয়, সেই ধৈর্যটা মানুষ অনেক সময় রাখতে পারেন না। হয়তো এক দু বছর জৈব চাষের প্রোডাকশনটা কম পাওয়ার ফলে তারা আবার অজৈব চাষে ফিরে যান, কিন্তু ধৈর্যটা যদি রাখা যায় এবং নিয়মকানুন যেগুলোকে বলা হচ্ছে সেগুলোকে যদি করা যায় তাহলে জৈব চাষ কিন্তু আগামী দিনে কৃষির ভবিষ্যৎ। এই যে আমরা স্মার্ট এগ্রিকালচারের কথা বলি, উন্নত বিশ্বের দেশগুলো করছে, তারাও কিন্তু ধাপে ধাপে এই জৈব চাষের দিকে এগিয়ে যাচ্ছে। এবং জৈব চাষের জন্য এই যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা নাইট্রোজেন জমিতে না হয় লেগিউম ধর্মী গাছ লাগালাম, ডাল শস্য উদ্ভিদ করলাম, তার ফলে আমাদের মাঠের মধ্যে নাইট্রোজেন এগুলোকে দিতে পারলাম, কিন্তু আমি পটাশ পাবো কোথা থেকে, সেটা আমি সহজে দেবো কি করে? পটাশ সহজে পাওয়ার জন্য কিন্তু কলা গাছের কাঁদি বা কলা গাছের পাতা, কলা গাছের কাণ্ড কুচি কুচি করে কেটে মাটির মধ্যে মিশিয়ে দিলেই কিন্তু তাতে বিপুল পরিমাণ মানে আমরা পটাশিয়াম ইত্যাদিগুলো পেতে থাকবো। তাহলে আমাদেরই কোন জায়গা থেকে আমাদেরই মানে এটাকে বলা হয় যে ফার্ম বেসড আমাদের হচ্ছে রিসোর্সেস, আমাদের ক্ষেত খামারের পাশেই এই জমির সারের জিনিসপত্র কিন্তু আমাদের রয়েছে, কিন্তু কোথায় ব্যবহার করব, কোন জায়গায় ব্যবহার করব, এই জিনিসটা আমাদের জানতে হবে। আরেকটা হচ্ছে যেটা আমরা করি না অনেক সময়, সেটা হচ্ছে মাটির টেস্টিংটা করার দরকার। মাটির পরীক্ষাটা না করলে আমি কিন্তু জানতে পারবো না যে আমার মাটির চরিত্রটা কেমন এবং তার কোন কোন খনিজ প্রয়োজনটা রয়েছে। আমি যদি প্রয়োজনটা বুঝে যাই, জেনে যাই, তারপরে আমি অর্গানিক চাষটাকে এগিয়ে নিয়ে যাই বা জৈব চাষটা করি, তাহলে কিন্তু আমার সাফল্য লাভের হারটা অনেক বেশি। আর কি বলি যে ভবিষ্যতের দিকে তাকালে কিন্তু সারা পৃথিবী জুড়ে এই জৈব চাষ নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। আমাদের ভারতবর্ষেও, ভারতবর্ষের বাইরেও জৈব চাষকে আপন করে নিয়েছেন এবং বহু চাষি পরিবার রয়েছেন বা চাষা চাষিরা রয়েছেন যারা এর উপরে কাজ করছেন এবং আমাদের দেখিয়ে দিচ্ছেন প্রযুক্তি ব্যবহার করে যে কিভাবে জৈব চাষকে ছড়িয়ে দেওয়া যায়।
0: শুনলেন জৈব চাষ, এ বিষয়ে বললেন ডক্টর সৈকত কুমার বসু।
2: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলার কয়েকটি জায়গায়। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। জল হওয়ার একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার দু একটি জায়গায়। এছাড়াও ঝড় বৃষ্টি এবং দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাষি

0: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন রক্তে চিনি ও হৃদরোগ, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক স্বয়ম্ভু মুখোপাধ্যায়।
4: রক্তে চিনির মাত্রা যদি কমে যায় সেটি খুব বিপজ্জনক। একইভাবে দীর্ঘ সময় ধরে এই মাত্রা বেশি থাকাকেও স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর বলে মনে করা হয়। বিশেষ করে সে হৃৎপিণ্ড ও রক্তনালীর অপূরণীয় ক্ষতি করতে পারে। তবে এ সম্বন্ধে বিশদ আলোচনা আগে একবার জেনে নিই যে রক্তে নর্মাল চিনি কতটা। সাধারণত 8 ঘন্টা পরে খালি পেটে রক্ত দেয়া হয়, ফাস্টিং ব্লাড সুগার, আর 2 ঘন্টা বাদে খাবার পরে পোস্ট মিল ব্লাড সুগার মাপা হয়। নর্মাল রেঞ্জ হল ফাস্টিং সুগার 70-99 মিলিগ্রাম পারসেন্ট, আর 2 ঘন্টা পরে পোস্ট মিল সুগার নর্মাল হল 140-এর কম মিলিগ্রাম পারসেন্ট। ডায়াবেটিস, তাতে ব্লাড সুগারের রেঞ্জ ফাস্টিং সুগার 140-এর বেশি হয়ে যায়, পোস্টপ্র্যান্ডিয়াল হয়ে যায় 200 মিলিগ্রাম পার হয়ে যায়। এছাড়া দেখা যায় যে 3 মাসের একটা গড় হিসেব আমরা করে থাকি ডাক্তাররা, তাকে বলা হয় HbA1c, তার নর্মাল ভ্যালু 5.7%-এর কম। প্রি ডায়াবেটিক, তখনও ডায়াবেটিস হয়নি, প্রি ডায়াবেটিক সেইখানে 5.7-6.4%-কে আমরা প্রি ডায়াবেটিক বলি, আর 6.5-এর বেশি যদি হয়ে যায় তখন সেটি ডায়াবেটিস। উচ্চ শর্করা রক্তনালীর ভেতরে কি ক্ষতি করে? না সে ভেতরের ব্লাড প্রেশার আর কোলেস্টেরলের পরীক্ষা করবেন, হাঁটা ও ব্যায়াম নিয়মিতভাবে করবেন, তাতে চিনি, তেল ও স্বাস্থ্যকর খাবার যদি সেই সঙ্গে কম করেন এবং ধূমপান বন্ধ করেন, ডাক্তারের ওষুধ যদি নিয়মিত খান, তাহলে চিনির থেকে যে রক্তের খাদ্যনালীর যে অসুস্থতা বা বিকার সেটি অনেক কম হবে।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রক্তে চিনি ও হৃদরোগ, বললেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক স্বয়ম্ভু মুখোপাধ্যায়।

দেখতে দেখতে বৈশাখ মাসের শেষ দিনটি চলে এলো। এমনভাবেই সময় বয়ে যায়, কিন্তু আশ্চর্য এই যে প্রত্যেক দিনই নতুন করে

আজকের দিনে প্রথমেই স্মরণ করব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে। দেবেন্দ্রনাথ ঠাকুর নামটি উচ্চারণ করার আগে মহর্ষি কথাটি এসে পড়ে অবধারিতভাবে। জোড়াসাঁকোর কিংবদন্তি ঠাকুর পরিবারের প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সন্তান দেবেন্দ্রনাথ প্রথম জীবন থেকেই বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত হয়ে ওঠেন, কিন্তু পরবর্তীকালে তার জীবনের গতিপথ ভিন্নমুখী হয়ে উঠল। ধর্ম ও ঈশ্বর সম্পর্কে তার মনে নানা প্রশ্ন দেখা দিল। দেবেন্দ্রনাথ ডুবে গেলেন প্রাচ্য ও পাশ্চাত্যের দর্শন ও ধর্মগ্রন্থ পাঠের মধ্যে। তত্ত্ব রঙ্গিনী সভা ও তত্ত্ব বোধিনী সভা স্থাপন করে তিনি উপস্থিত বোদ্ধাজনের সঙ্গে ধর্ম এবং দর্শন নিয়ে আলোচনায় বসতেন। বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত দেবেন্দ্রনাথ পরবর্তীকালে ব্রহ্মধর্মে দীক্ষিত হয়ে ঋষির মতো জীবনযাপনে নিজেকে অভ্যস্ত করেন। প্রচলিত ধর্মমূলক অনুষ্ঠানগুলির বদলে তিনি মাঘোৎসব, নববর্ষ, দীক্ষাদিন ইত্যাদি নতুন উৎসব প্রবর্তন করেন। 1867 সালে তাঁকে মহর্ষি উপাধি দেওয়া হয়। বীরভূমের ভুবনডাঙায় বিস্তৃত প্রান্তরে মহর্ষি গড়ে তুলেছিলেন শান্তিনিকেতন। সেখানে নিভৃত অবকাশে তিনি যেমন ঈশ্বর অনুসন্ধান করেছেন, তেমনি সমাজ সংস্কারের ক্ষেত্রেও সচেষ্ট হয়েছেন। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ধ্যান, জ্ঞান ও ধর্মের উন্নতি, আত্মজীবনী, ব্রাহ্মধর্মের ব্যাখ্যা ইত্যাদি। 1817 খ্রিস্টাব্দের আজকের দিনে 15ই মে জন্মেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

সাগর সেন, সাগর সেনের জন্মদিন আজ। রবীন্দ্রসঙ্গীত যখন থেকে জনপ্রিয় হতে শুরু করেছিল, তখন থেকে এই গানের সাগরে ডুব দিয়ে সাগর সেন তুলে এনেছেন বেশ কিছু উজ্জ্বল মণিরত্ন, উপহার দিয়েছেন রবীন্দ্রনরগে সকল মানুষকে। মরমী কণ্ঠস্বরের দরদি উচ্চারণে রবীন্দ্রসঙ্গীতের অন্তর্নিহিত রূপ রস গন্ধকে মূর্ত করেছেন তাঁর প্রতিটি পরিবেশনায়। শতাধিক রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করেছিলেন সাগর সেন। চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠসঙ্গীতে পুরস্কারও পেয়েছিলেন তিনি। এই প্রখ্যাত সঙ্গীত শিল্পীর জন্ম 1932 সালের আজকের দিনে, অর্থাৎ 15ই মে। তাঁর প্রতি আমাদের প্রণাম রইল।

দেশবন্দনা শুনছিলাম ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আপনাদের লেখায় আসব আগামীকাল থেকে, নতুন বিষয় প্রাত্যহিকীতে, নতুন পক্ষ শুরু হচ্ছে, প্রতীক্ষার প্রহর, নতুন বিষয়। আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারো সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও ঝিলিক দেয় আনন্দ। কোনো প্রতীক্ষা হয় সংক্ষিপ্ত, আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয় কোনো কোনো প্রতীক্ষার প্রহর। সব প্রতীক্ষার কি অবসান হয় আদৌ? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chitherjhapi.air@gmail.com। আর চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়: প্রাত্যহিকী, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়, প্রতীক্ষার প্রহর।

0: এই মে মাসের প্রথম পক্ষের আজ শেষ দিন। ছায়া তরু রবীন্দ্রনাথ প্রথম চিঠিতে আসি। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন সর্বাণী বন্দ্যোপাধ্যায়, গুরু সদয় দত্ত লেন, সত্য পীরতলা, চন্দননগর থেকে। তোমাকে আমি সারাক্ষণ খুঁজি রবি ঠাকুর, সকাল থেকে সন্ধে ঘনায়, তবু আমার প্রতিদিনের যাপনে তোমার উপস্থিতি যেন পাহাড়ের খাঁজে বোনা শস্য দানার মতো সোনালি রোদ্দুরের মায়া ছড়িয়ে হাসে। আমি তো তোমার ছায়ায় তোমার সঙ্গে মিশে একটু একটু বড় হই, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তারপর আরও আরও পথে হাঁটা, যৌবনের পলাশ ফুলে মাথা রাঙিয়ে নন্দিনীর মতো পাগল ভাই বলে একদিন তোমাকেই দিয়েছিলাম ডাক। তুমি আমার সেই রাজার দুলাল যার রথের চাকায় আমি ছড়িয়েছিলাম আমার বুকের মণিহার। অনন্তের গান ভাসে এই চরাচরে, তার তালে লয়ে আনন্দের বাঁধ ভাঙে, মননের গভীর কোণে আনে অজানা ইশারার হিল্লোল। এ মায়া জগতের নিত্যদিনের যাপনের ক্লান্তি মোছানো সেই মধুরস যে পান করেনি সে জানে না সেই অমৃতের মাধুরীর কোনো পরিসীমা নেই। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সেই না বলা সুধার ভাণ্ডখানি তুমি কখন অজান্তে তুলে দাও আমার হাতে, অনাদি মুহূর্তে বিশ্ব যখন নিদ্রামগন, আমার ভুবনে তোমার প্রবেশের দ্বার খোলে, বিনায় বাজে ঝঙ্কার আর অমৃত পানে তৃপ্ত হতে হতে আমি বলি বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, তবু আশঙ্কার শেষ নেই, বহিরঙ্গের কালো মেঘের গরু গরু ধ্বনি আচমকা ধ্বংসের বাণী বয়ে আনে, যুদ্ধের দামামায় মৃত্যুর পদধ্বনি বাজে, ওই ক্রন্দনের কলরোল লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল। বড় কঠিন সময়ে তুমি শোনাও অভয় বাণী, ওরে ভয় নাই, তখন সুখ দুঃখের দোলায় দুলতে দুলতে ফিরে আসে সেই চিরকালীন অনুভব, একই গভীর বাণী এলো ঘন মেঘের আড়াল ধরে।
1: একই গভীর বাণী এলো ঘন মেঘে।
0: সর্বাণী বন্দ্যোপাধ্যায় লিখলেন, গুরু সদয় দত্ত লেন, সত্যপীরতলা, চন্দননগর থেকে।

0: ছায়া তরু রবীন্দ্রনাথ। পরের চিঠিতে যাব, তবে তার আগে একটি ছোট্ট বিজ্ঞাপন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

সুমিত্রা সাউগিরি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন চিঠি। প্রভু আমারও প্রিয় আমারও পরম ধন ওহে, চিরপথেরও সঙ্গী আমার চিরজীবন ওহে। মানসিক দার্শনিক আধ্যাত্মিক সাহিত্য জগতের আশ্রয় কবিগুরু রবীন্দ্রনাথ। এই অবক্ষয়ের যুগেও তার জীবন দর্শন এবং সৃষ্টির বিশালতা পরম শান্তি ও আস্থার ঠিকানা। ছায়াতরুর মতো আমাদের মননে চিন্তায় সংস্কৃতি ও অস্তিত্বের উপর ছায়া বিস্তার করে আছেন তার তরু ছায়া।

দুঃখে আনন্দে, প্রেমে বিরহে, প্রতিবাদে, পরাজয়ে, সংকটে, সংকল্পে আমরা বাঁচার মন্ত্র শিখি। তখন আমি কলেজের ছাত্রী। আমার একজন শিক্ষক মহাশয় হাতে তুলে দিয়েছিলেন রবীন্দ্রনাথের গীতবিতান, গল্পগুচ্ছ আর সঞ্চয়িতা। এ পর্যন্ত কতটুকু তাকে জেনেছি, কতটুকু ছুঁতে পেরেছি জানি না, তবে এটুকু বুঝেছি জীবনের কঠিন সময়ে তিনি এক টুকরো শীতল আশ্রয়। তুচ্ছতা এড়িয়ে জীবনে যেটুকু উত্তরণ তা তো তারই অবদান। তার অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণসম দহে প্রতিবাদী হতে শেখায়। দুঃখে যেন করিতে পারি জয়, তরিতে পারি শকতি যেন রয়, বহিতে পারি এমনই যেন হয়, এ যেন আমার প্রতিদিনের মন্ত্র। আমাদের প্রতিদিনের অস্তিত্বের গভীরে মিশে আছেন তার কর্মসহিষ্ণুতা, বিশ্ব মানবতা, তার জীবন সংগ্রাম আজও আমাদের আচ্ছন্ন করে রাখে। 2026 সালে দাঁড়িয়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশ্ব উষ্ণায়ন, সামাজিক অবক্ষয় আমাদের অস্তিত্বকে নাড়িয়ে দিচ্ছে, তখনও প্রাসঙ্গিক হয়ে ওঠে 1861 সালে জন্মানো ছায়াতরু রবীন্দ্রনাথ। কারণ রবীন্দ্রনাথ শুধু গীতাঞ্জলির নন, তিনি শিক্ষার হেরফের বা রাশিয়ার চিঠিরও। তার সাহিত্য আমাদের অবসাদক্লিষ্ট মনের শান্তির উৎস, তার জীবন দর্শন আমাদের লক্ষ্যহীন অন্ধকার জীবনে আলোর দিশারি। সাহিত্যে, দর্শনে, কর্মে, প্রতিদিনের যাপন মালায় তাঁরই ছায়া। তার প্রগতিশীল চিন্তাধারা তার বিশালতা লালন করে বলি, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে। তার তরু ছায়ায় আলোকিত হই বলি, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। সুমিত্রা সাউ গিরি, আপনি লিখলেন কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

এরপরের চিঠি মামুদপুর কন্যানগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন সুপ্রীতি দাস। ভাগ্যিস জন্মেছিলাম বাঙালি হয়ে এই বাংলার বুকে, না হলে যে এভাবে আমার মাটির ভাষায় রবীন্দ্রনাথকে নিজের করে পেতাম না, পেতাম না মনের আকাশ ঘেরা এমন এক ছায়াতরুর আশ্রয়। সংসারে চলার পথে দুঃখ দিনের তীব্র

আবরণ। আমার সুখের শ্রাবণ ধারার বৃষ্টিবাদল দিনে পেয়েছি ওই ছায়াতরু আমার আকাশ জুড়ে, ও যে নীরবে আমায় আগলে রাখে, সুখের ক্ষণিক আবেশে শরীর ভিজতে দেয় না। প্রাত্যহিকে সুখ দুঃখ এরা যে দোহেই দহায়, তাই তো সুখ দুঃখের ঊর্ধ্বে গিয়ে কবিগুরু সন্ধান দিয়েছেন সেই পরম আনন্দ তত্ত্বের। দুঃখ সুখের পারে তোমায় পেয়েছি আনন্দ, কেবল পঁচিশে বৈশাখ কিংবা বাইশে শ্রাবণ নয়, রবীন্দ্রনাথ আমার হৃদয়ে সকাল সাঁঝে সকল কাজে সদা বিদ্যমান। তিনি আছেন শীতের ঝরা পাতায়, আছেন বসন্তের রক্ত পলাশে, তাঁকে মনে পড়ে যায় চৈত্র দিনের তপ্ত বেলায় কিংবা হঠাৎ আনমনে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। বিপদে যখন ভয় হয় পাছে ভেঙে পড়ি, তখন মনের গোপনে দূর থেকে ভেসে আসে তাঁর অভয়বাণী, নাই নাই ভয়, হবে হবে জয়। যখন পাশে কেউ থাকে না, পাশে থাকে তাঁর গানের প্রেরণা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। আবার অকারণেই মন যখন বেজায় খুশি, কখন যেন আপন খেয়ালে গেয়ে ফেলি, হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। এভাবেই কবিগুরুর তরুছায়ায় একলা বসে কেটে যায় বেলা, কেটে যায় কত কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। সুপ্রীতি দাস লিখলেন, মামুদপুর, কন্যানগর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

অনিতা বসু শিমুলিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, ভোরের আলো প্রাত্যহী কি বিনিপিসি বামির সঙ্গে আমিও রোজ যেতাম জলের ঘাটে, শুক্রবারের হাটে বাবার সঙ্গে যেতাম শ্যামলী নদীর ধারে, ঘামে ভেজা বাবার বুক পকেটে কাবুলিওয়ালার মেয়ের কালি মাখা কাগজ, আনাজের থলে হাতে কাবুল থেকে কান্দাহার পৌঁছে যেতাম অবলীলায়। আচ্ছা প্রাত্যহী কি, আমার তো কোপাই নেই, গীতবিতার নেই, সুরতলার হারমোনিয়াম নেই, শুধু একটা জিওল গাছ আছে, একটা এক পায়ের তাল গাছ আছে শনশন করে যে আমায় বাতাস দেয়, উঠোনের মাঝ বরাবর আছে একটা চাঁপা গাছ, জ্যোৎস্না রাতের আলো মেখে ব্যঙ্গমার ব্যঙ্গমি চুপি চুপি হাতে হাত রেখে অমিত লাবণ্যর গল্প বলে, আমার 8x6 ফুট রান্নাঘরের জানলায় আজও প্রতিদিন মা এসে নিচু গলায় ডাকে, খুকি গরম ভাত হয়েছে, একাদশীর উপবাসী মায়ের চোখে জল, আমি তখন নিরুপায় নিরুপমা, বড় বউ মেজ বউ মিলে যখন ঘুঁটে দিই মুখরা চন্দরা নিরুপমা রতন পোস্টমাস্টার সবাই উঁকি দিয়ে যায়, প্রাত্যহী কি জিওল গাছ কখনো মহিরুহ হয়, তালগাছে কখনো শাখা প্রশাখা বের হয়, আমার সকল দুঃখের প্রদীপ জেলে জিওল গাছটা কখন যেন পত্র পুষ্পে শাখা প্রশাখায় ভরে যায়, ছোট্ট মিনি বড় হতে হতে 3-20 বয়স ছুঁয়ে ফেলে, মারের সাগর পার হওয়া হয় না, জং ধরা জানলার সারসি 5 ফোড়নে সকাল শুরু, আলখাল্লা জোব্বা পরা সেই পরম পুরুষ রান্নাঘরের জানলা থেকে কখন আকাশ ছুঁয়ে ফেলেন, গরম ভাতের গন্ধে আমি গুনগুন করি আমারও পরানো যাহা চায়। অনিতা বসু শিমুলিয়া উত্তর চব্বিশ পরগনা।

তখন খুবই ছোট, সহজ পাঠের পঙক্তিগুলো মা শোনা তো পড়ে পড়ে, সেটাই বোধহয় রবীন্দ্রনাথের সঙ্গে আমার প্রথম আলাপ। লিখছেন দেবাঞ্জন আচার্য, বেড়হামপুর, ওড়িশা থেকে। আমার স্কুল জীবন কেটেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনে, তখন 6-7 বছর হবে। সবে সবে পাঠভবনে এসেছি, তখন কি আর বুঝতাম কোনো এক বিশাল বটবৃক্ষের ছায়ায় ভবিষ্যৎ জীবনটা কাটতে চলেছে। জীবন স্মৃতির প্রতিটা পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে এই বিশাল রহস্যবেধের আকাঙ্ক্ষা জন্মেছিল। মনে আছে ক্লাস 5 আমাদের বাংলার শিক্ষিকা শিশু কাব্যগ্রন্থের ছুটি কবিতাটি আমাদের পড়ে শোনাচ্ছিলেন। অত শত কিছু না বুঝলেও মনে হয়েছিল পড়তে বস, মন দিয়ে পড়, উঠবি না পড়তে পড়তে, এর মাঝে কেউ তো বাপু ছুটির কথা বলছে। ছোট্ট রবির নিষেধ ছিল দক্ষিণ পূর্বের ঘর ছেড়ে বেরোনোর। সীতার লক্ষণ রেখা পেরিয়ে যে কি দুর্দশা হয়েছিল তা শুনেছিলেন গল্পের ছলে, তাই সেই রাবণকে অগ্রাহ্য করার সাহস কোনোদিন হয়নি। তবে সেই বদ্ধ ঘর তার নিজস্বতাকে বদ্ধ করতে পারেনি কখনো। ছোটবেলায় আমাকেও এমন হাজারটা বারণ শুনতে হয়েছে, বাইরের জগৎটা টেনেছে বারবার, তাই কোথাও গিয়ে ওই একটা আবছা মিল খোঁজার চেষ্টা করি। তার সৃষ্টির সব কিছু আত্মস্থ করার ক্ষমতা এই শর্মার নেই, তবে শুধু রচনা নয়, তার ব্যক্তিত্বেও আমি মুগ্ধ হই বারংবার। তার রাখি বন্ধন আজকের বিভাজনের যুগে আমাদের আবার নতুন করে ভাবতে শেখায়। রবীন্দ্রনাথ আমার নিত্যদিনের সঙ্গী। পরীক্ষার ফল ভালো না হওয়ার সময়, মন খারাপের বিকেল কিংবা উচ্ছ্বাসের রঙিন মুহূর্তে গুরুদেব প্রাণিত করেন। ওর কথা আমার অবচেতন মনের দরজায় কড়া নেড়ে এই রুক্ষ বাস্তবের মুখোমুখি হতে শেখায়। বারবার বলে উঠি, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। দেবাঞ্জন আচার্য, বেরহামপুর, ওড়িশা থেকে লিখলেন।

রাত এখন গভীর। শিউলি জানা প্রামাণিকে চিঠি পড়ছে, থাকেন বজবজ কলকাতা 138। রাত এখন গভীর, এখনো চোখের পাতায় ঘুম নামেনি। নিশুতি রাতে রাতখানা চাঁদও ঘুমোতে চলল। কোনো দুশ্চিন্তা নয়, একটা শূন্যতা গ্রাস করেছে আপাদ মস্তক। বাবার শূন্য বিছানায় তাকিয়ে শিউরে উঠল শরীর। বুকের ভেতরের টনটনটা তরঙ্গায়িত ঢেউয়ের মতো যেন তীরে আছড়ে পড়ল। মা ঘুমোচ্ছে, বহুদিন বাদে আজ মাকে ঘুমোতে দেখছি। মায়ের চোখটা ফোলা, কান্নার রেশ যেন ঘুমের মাঝেও টের পাচ্ছি। মায়ের সাদা সিঁথি, শাখা পলাহীন হাত আর বিবর্ণ শাড়িতে আমারই কান্না পাচ্ছে। বুকের ভেতরে দলা পাকিয়ে গুমরে কাঁদছে অসহায় পরিস্থিতিগুলো। বিছানা ছেড়ে উঠে বারান্দায় পায়চারি করছি, মনে হলো ভাইয়ের ঘর থেকে আওয়াজ পেলাম। দরজা ঠেলে ঢুকতেই দেখলাম ভাই ঘুমন্ত, ফোনের আলো জ্বলছে। বুঝলাম এটা ওর ঘুমের ভান। আসলে আমার পায়ের নূপুরের শব্দে ও ফোন রেখে ঘুমোতে চাইছে। বড্ড বেমানান ওরে জীবন, বন্ধু বান্ধব, অজস্র বই, পড়াশোনা, ভালো রেজাল্ট আর সর্বোপরি পরোপকারে অভ্যস্ত ভাইটা আজ ঘরে বন্দি, মাকে সঙ্গ দেবে বলে। ওর নিষ্পৃহ মুখটা দেখতে দেখতে দাদার মুখটা ভেসে উঠল। দাদাও বোধ হয় এখন কলকাতার ভাড়া বাড়িতে নিদ্রাহীন রাত জাগছে। মাথার ছাদ আস্ত বট গাছটা অকস্মাত ভেঙে পড়লে রাতটা কেমন নিদ্রাহীন হয়ে পড়ে। অন্ধকার করিডোরে আতিপাতি করে খুঁজছি একটা অবলম্বন। অন্ধকারটা আরো গাঢ় হয়ে এলো, মাথাটা ঝিমঝিম করছে। টের পেলাম প্রিয়জনের হাত মাথার উপর, নিচু অথচ সুরেলা কণ্ঠে গাইছে, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। তারপর আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। এরপর নিষেদিন ভরসা রাখিস ওরে মন, হবেই হবে। এরপর তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনী সম, একের পর এক রবি ঠাকুরের গান মাথার উপর এক সুনিবিড় শীতল আশ্রয় তৈরি করছে। স্বয়ং রবি ঠাকুরের কণ্ঠস্বর কানে ভেসে আসছে। ভোরের আলো ফুটল, আমি উদাত্ত কণ্ঠে শুরু করলাম, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া

পূর্ব মেদিনীপুর থেকে এবারের চিঠি। একতারপুর ভূপতিনগর পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন সঞ্চারী মাইতি, চির সখা প্রাত্যহিকী, রবীন্দ্রনাথ। এই নামের সঙ্গে আমার প্রথম পরিচয় গ্রীষ্মের প্রখর দাবদাহের পর কালবৈশাখীর বৃষ্টি ভেজা দিনে। মুহুর্মুহু বজ্র, ঝোড়ো হাওয়া আর বৃষ্টির সঙ্গে সুর মিলিয়ে দিদা আমায় শুনিয়েছিলেন, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। এরপর একদিন মেঠো পথ ধরে স্কুলে যাচ্ছি, দেখি বটগাছের নিচে এক বাউল একতারাতে সুর বেঁধে গাইছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। গানটা বড়ই আপনার মনে হলো, কাছে গিয়ে বলেছিলাম, আমায় শেখাবে তোমারে গান? একগাল সরল হাসি হেসে এসে বলেছিল, এ গান আমার নয় গো, এ গান মস্ত কবি রবীন্দ্রনাথের, তিনি তো আমাদেরই লোক, তার গানের প্রতিটি সুর এই মাটির সঙ্গে মিশে আছে, শুধু হৃদয় দিয়ে গাইতে হবে। এ কথার রেশ ধরে কে এই রবীন্দ্রনাথ তার অন্বেষণ শুরু করলাম অজান্তেই। সহজ পাঠ, গীতবিতান, সঞ্চয়িতার হাত ধরে শিশুমন প্রবেশ করল এক সৌরভে ভরা পৃথিবীতে। তিনি আমার কাছে তখন থেকেই ঈশ্বর স্বরূপ। প্রতিটি পরীক্ষার আগে তার ছবির দিকে তাকিয়ে মা বলতেন, প্রাণের ঠাকুরকে প্রণাম করে যাও, সফল হবে। জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আবিষ্কার করেছি নব নব রূপে, তার সৃষ্টির সঙ্গে কথা বলি রোজ, অনায়াসে হয় তর্ক, মনোমালিন্য প্রেম, এক গভীর নৈকট্য আর আত্মীয়তা বোধে বাঁধা পড়ে যাই বারবার। এক কবির ভাষায় বাঙালির বেসিক নিড পাঁচটি নয়, ছটি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা, চিকিৎসা ও রবীন্দ্রনাথ। অনুভব করি তার সান্নিধ্যে স্তব্ধ হয় কোলাহল, অন্ধকারের উৎস থেকে আলো পথ খুঁজে পায়, দুঃখ ঘুচে আনন্দের সাগর হতে খুশির বান আসে, হিংসা বিভেদের ধ্বংসস্তূপে সৌহার্দ জেগে ওঠে। আমার একলা ঘরে জমতে থাকা ক্লান্তি, হতাশা, অপূর্ণতা সপ্তসুখের মূর্ছনাতে আশ্রয় নেয় রবি ঠাকুরের চরণতলে। নিভৃত প্রাণের দেবতা মাথায় হাতটি রেখে যেন বলেন, শুভ কর্মপথে ধর নির্ভয় গান। তিনি আজীবন মহিরুহ রূপে বিরাজ করবেন বাঙালির অস্তিত্বের অংশ হিসেবে। এভাবেই তার সৃষ্টির ফল্গুধারা যুগ যুগ ধরে দেশ থেকে দেশান্তরে সঞ্চারিত হোক সকল প্রজন্মের শিরায় শিরায়। চিরনতুন রবীন্দ্রনাথের চরণে প্রণতি জানিয়ে এই সময়ের এক কবির ভাষায় বলি, কবি আজও তুমি আছো, প্রতিদিন আছো, পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণের সহুরে আড়ম্বরে নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন চিরকাল। সঞ্চারী মাইতি লিখলেন একতারপুর ভূপতিনগর পূর্ব মেদিনীপুর থেকে।

কাকলি সামন্ত বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। মা যেদিন সহজপাঠ বইটি হাতে দিয়ে দেওয়ালে টাঙানো ছবিটি দেখিয়ে বললেন উনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই বইটি ওনার লেখা, সেদিন আমি কিছু না বুঝেই ঠাকুর শব্দটি শুনে ওনাকে প্রণাম করেছিলাম। সেদিন থেকেই রবীন্দ্রনাথের সঙ্গে আমার পরিচয় হয়েছে। মায়ের সঙ্গে বইটি পড়তে পড়তে আনন্দে আপ্লুত হয়ে বললাম, রবি ঠাকুর আমার কথা, ভাইয়ের কথা, তোমার কথা, আমাদের ছোট নদীর কথা বলেছে। মা বললেন, উনি যে ছায়াতরু, উচ্চ নীচ ধনী দরিদ্র সবাই ওনার ছায়ায় আশ্রয় নিতে পারে। সেদিন মায়ের কথার অর্থ বুঝতে না পারলেও বড় হয়ে বুঝেছি উনি হলেন মহিরুহ। প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, নাটক, উপন্যাস, সঙ্গীত ও সাহিত্যের সর্বক্ষেত্রেই তাঁর স্বচ্ছন্দ বিচরণ, আর সেই জন্যেই বাংলা সাহিত্য আজও স্বমহিমায় সমুজ্জ্বল। রবীন্দ্র কাব্যে ব্যথাহত পায়ে ব্যথা জয়ের প্রেরণা, পথিক পায় সঠিক পথের ঠিকানা। ক্লাস সিক্সে পড়ার সময় স্কুলে 25শে বৈশাখ কৃপন কবিতাটা আবৃত্তি করব বলে বাড়িতে মায়ের কাছে প্র্যাকটিস করছি। পাশের চেয়ারে বসে থাকা আমার অশীতিপর বৃদ্ধা ঠাকুমার চোখে দেখি জল, কাঁপা কাঁপা গলায় বললেন, শেষের তিনটি লাইন আবার বল। দিলেম যা রাজ ভিখারী রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বলতে বলতে আমার চোখের পাতাও ভারী হয়ে উঠল। জীবন নদীর আঁকে বাঁকে কত সুখ দুঃখ ঘাত প্রতিঘাত জড়িয়ে থাকে, সেই সব নিয়েই আমাদের পথ চলতে হয়। সেই পথ চলতে গিয়ে যখন হোঁচট খাই বা থমকে দাঁড়াই, তখনই তিনি শোনান তার অভয় বাণী, নাই নাই ভয়ে হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। তার দর্শন যথার্থভাবে উপলব্ধি করতে পারলে মন থেকে সমস্ত কলুষতা অহমিকা দূর হয়ে যায়, তখনই খুঁজে পাই

0: নতুন করে বাঁচার প্রেরণা। কাকলি সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর।
1: হ্যাঁ, আবহাওয়ার খবরটা একটু জানিয়ে দিই। আকাশ অংশত মেঘলা আজকে, আর বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি সেলসিয়াস বেশি, আর কম ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, 0.9 ডিগ্রি সেলসিয়াস কম।
0: প্রাত্যহিক এই পর্যন্তই, সঙ্গে ছিলাম আমি সুচিস্মিতা গুপ্ত,
1: আমি সৌরভ সাহা, নমস্কার।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। সরকার সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গতকাল উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 200 জন। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা দেবেন। 6 দিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেন যে, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন যে, গত বছর সংযুক্ত আরব আমিরশাহী ছিল ভারতের অপরিশোধিত তেলের 4th বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের মোট আমদানিকৃত তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি প্রায় 40% সরবরাহ করে থাকে। ভারতের পেট্রোলিয়াম রপ্তানি ক্ষেত্রেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবে নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী জব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সানজার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চতুর্থ পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতি দেশগুলির মধ্যে সহযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাগুলিকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে

0: আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত আলোচনা ও কূটনীতির গুরুত্বকে বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গি লাভরাও, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামেলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনাই হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ব্রিক্স অ্যাট 20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপুত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপল্লি জেলার টি সিরসাপল্লি গ্রামে ভারত ডায়নামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আওতায় সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। এই স্কিমের অধীনে অলঙ্কার রপ্তানিকারকেরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডস, বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে সোনা আমদানির জন্য অ্যাডভান্স অথরাইজেশন কেবল তখন ইস্যু করা হবে যদি আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজির সীমার মধ্যে থাকে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনে বৈঠকে যোগ দেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে এবং 200 জন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি তাদের প্রতি 3 ঘণ্টা অন্তর ক্ষতিপূরণের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে প্রয়াগরাজ, ভাদোই, মির্জাপুর, ফতেপুর এবং বারাণসী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর IMD। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুডুচেরি ও করাইকালে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, চণ্ডীগড়, হরিয়ানা, গোয়া, পাঞ্জাব, রাজস্থান, উড়িষ্যা, ত্রিপুরা ও মিজোরামে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ে শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে আজও বৈঠক চলার কথা। এই শান্তি আলোচনায় দুপক্ষে কোনো সমাধান সূত্রে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে হিজবুল্লাহর অস্ত্র সংবরণ ও দুদেশের সম্পর্কের উন্নতি প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্ট্রেট সেটে তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগা এনগোকাকে। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম সোনা জয়। ধরমশালায় আইপিএল ক্রিকেটের গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংসকে। প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। আইপিএলে আজকের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। খবর শেষ হলো স্থানীয় সংবাদের পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন হবে। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেছে। শিশু ও মহিলাদের জন্য চালু হয়েছে ইন্টিগ্রেটেড হেল্পলাইন নাম্বার। দীর্ঘ জটিলতা কাটিয়ে আজ চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ শুরু হচ্ছে। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতোমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন।
1: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যেই সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথামাফিক আগামীকাল অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রথীনবাবু বলেছেন দলের তরফে তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বিধানসভার মর্যাদা রক্ষায় তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছে। পৌর নগর উন্নয়ন এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, এখন থেকে শিশু ও মহিলাদের জন্য পৃথক হেল্পলাইনের বদলে একটি ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর চালু করা হবে। নম্বরটি হল 1-8-1।
2: কেউ বলবে না আপনাকে কি পড়তে হবে, কি খেতে হবে, আর কখন আপনার বেরোনো উচিত বা কখন আপনার বেরোনো উচিত নয়। আমরা বলবো না রাত্রির 8টার পর মহিলারা বেরিয়েছে কেন। 181 উইমেন হেল্পলাইন নাম্বার চালু করব খুব তাড়াতাড়ি, এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন সঙ্গে সঙ্গে সেই থানায় সেই কানেকশন হয়ে যাবে। প্রত্যেকটি থানাতে মহিলা হেল্প ডেস্ক থাকবে।
0: একই সঙ্গে বেআইনি পার্কিং নিয়েও কড়া অবস্থা নিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র অনুমোদিত জায়গাতেই পার্কিং করা যাবে। অবৈধ পার্কিং ফি তোলা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন পৌর নগর উন্নয়ন মন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া বিএসএফের আউটপোস্ট তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে রাজ্য সরকার গতকাল আরও এক দফা বৈঠক করেছে। নবান্নে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদবের পৌরোহিত্যে সীমান্তবর্তী বিভিন্ন জেলা জেলাশাসক ও ব্লকের বিএলওদের নিয়ে এই বৈঠকে অরক্ষিত সীমান্তে ফেন্সিং ও আউটপোস্ট তৈরির জন্য কত পরিমাণ জমি লাগবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জমির ক্ষতিপূরণ বাবদ কত টাকা জমিদাতাদের দিতে হবে তার হিসেব করতেও বলা হয়েছে। উল্লেখ্য, 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন। দায়িত্বশীল আচরণ, জন অংশীদারিত্ব এবং আত্মনির্ভরতার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে দেশকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব বলে এক বার্তায় তিনি উল্লেখ করেছেন। রাজ্যপালের মতে জ্বালানি সাশ্রয়, গণপরিবহন ও পুল

0: সরকারের ব্যবহার, ভোকাল ফর লোকালকে সমর্থন, দেশীয় পর্যটনের প্রসার, সোনা কেনার ক্ষেত্রে সংযম এবং কৃষিকাজে জৈব সার ব্যবহারে উৎসাহ দেওয়ার মতো পদক্ষেপ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে মজবুত করবে। কলকাতা হাইকোর্ট রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা পুলিশকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এক জনস্বার্থ মামলায় গতকাল বলেন, কোনো আক্রান্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় না দেখেই তার দোকান বা বাড়ি ক্ষতিগ্রস্ত হলে তাকে আগের অবস্থাতেই তা ফেরত দিতে হবে। পাশাপাশি 5 সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতেও বলা হয়েছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইনজীবী পরিচয় দিয়ে কলকাতা হাইকোর্টে যে সওয়াল করেছেন, আইনজীবীদের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বার কাউন্সিল অফ ইন্ডিয়া সে ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে। বার কাউন্সিলের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমন্ত সেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কবে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেছিলেন সেই তথ্য যাচাই করা প্রয়োজন।
1: মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। এই সবে সবে ইলেকশনে হেরে এখন হঠাৎ করে তো ওনার সার্টিফিকেট অফ রিজাম্পশন হতে পারে না, পেতে পারে না উনি বার কাউন্সিলের কাছ থেকে। তো এই জায়গাটা দেখা উচিত, আর এটাই যদি উনি রিজাম্পশন সার্টিফিকেট না নিয়ে উনি যেটি করতে এসেছিলেন সেই জিনিস করতে আসে, তাহলে বার কাউন্সিলের কাছে আমার মতে আমাদের স্টেপস নেওয়া উচিত আর কি।
0: উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্য গতকাল সকালে কলকাতা হাইকোর্টে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আদালতের বাইরে মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে স্লোগান শুরু হলে সাময়িক উত্তেজনা ছড়ায়। লোকসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাকলি ঘোষদারকে। এই পদে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল কালীঘাটে দলীয় সাংসদদের নিয়ে বিভিন্ন বিষয়ে বৈঠক করেন দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হয়েছে প্রিয়দর্শিনী মল্লিককে। তাকে চিঠি দিয়ে কথা জানিয়ে দিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের উপসচিব। আশুতোষ কলেজের সহকারী অধ্যাপকের পদে প্রিয়দর্শিনীকে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যকে প্রতিহিংসা রাজনীতি থেকে মুক্ত করতে চায় বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোটের ফল ঘোষণার পর 10 জন তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। এবছর 4ঠা মে ফল প্রকাশের পর যারা বিজেপির পতাকা নিয়ে কাজ করছে তারা কেউই দলের কর্মী নয় বলে বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট জানান। প্রয়োজনে তাদেরকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন সৌমিকবাবু। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আজ শুরু হচ্ছে। নিউগড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে দুদফায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় আজ রাত 8টা থেকে সোমবার 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় আগামী শুক্রবার 22 মে রাত 8টা থেকে পরের সোমবার 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের কাজের জন্য আগামী রবিবার 17 মে মেট্রোর ব্লু লাইন করিডোরে শহীদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল করবে না। তবে ওই দিন মহানায়ক উত্তম কুমার এবং দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনাবাপুর তোলাবাজি প্রতারণায় এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি এবং বালিপাচার মামলায় গতকাল তাকে সিজু কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। 10 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করে। আজ শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে তোলা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় অভিযুক্ত একজনকে নিয়ে গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ঘটনাস্থল ঘুরে দেখেছে। কেন্দ্রীয় গোয়েন্দারা প্রথমে 1211 নম্বর রেলগেট লাগো এলাকায় যান। ওই জায়গা থেকে খুনে ব্যবহৃত মোটরবাইকটি উদ্ধার হয়েছে, সেখানেই ভিডিওগ্রাফি করেন তারা।

0: উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন হবে। নারী সুরক্ষায় রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেছে। দীর্ঘ জটিলতা কাটিয়ে আজ চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাগর সেন।

0: জানা অজানায় পরপর দুদিন শুনবেন ডিজিটাল সংযোগ পথের সুরক্ষা শিরোনামে দুই পর্বের ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন পার্থ সরকার।
1: 1837 সালে আমেরিকার স্যামুয়েল মর্স ও তার সহযোগীদের বানানো বৈদ্যুতিক টেলিগ্রাফের হাত ধরেই সারা বিশ্বে সূচনা হয়েছিল দূরযোগাযোগ ব্যবস্থার। 2006 সালে তুরস্কেতে হওয়া ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়নের সম্মেলনে দূরযোগাযোগ সম্পর্কিত আন্তর্জাতিক দিবসে স্থির হয় ডিজিটাল প্রযুক্তির বিপুল সম্ভাবনা এবং সমাজ ও অর্থনীতিতে এর ভূমিকা সম্পর্কে সবাইকে সচেতন করার লক্ষ্যে প্রত্যেক বছর 17 মে দিনটিকে পালন করা হবে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে হিসাবে। 2026 সালের এই দিনটি উদযাপনের মূল ভাবনা হল ডিজিটাল লাইফ লাইন্স স্ট্রেন্দেনিং রেসিলিয়েন্সেস ইন এ কানেক্টেড ওয়ার্ল্ড, বা সংক্ষেপে ডিজিটাল সংযোগপথের সুরক্ষা। বছরের পর বছর ধরে ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা মূলত সাইবার নিরাপত্তার উপরই কেন্দ্রীভূত ছিল। এর মধ্যে হ্যাকার, ম্যালওয়্যার এবং ডেটা সিকিউরিটি লঙ্ঘনের হাত থেকে সিস্টেমকে রক্ষা করাই ছিল প্রধান বিষয়। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ একটা অন্যতম ঝুঁকির কথা সামনে এনেছে, আর তা হল ক্লাউডকে শক্তি যোগানো পরিকাঠামোর ওপর সরাসরি আক্রমণ। তথ্যের ভাণ্ডার হিসাবে ক্লাউড শব্দের ব্যবহার এখন বেশ চালু। নানা জায়গায় ছড়িয়ে থাকা তথ্যের পোশাকি নাম ক্লাউড। এটা এখন বহু অত্যাবশ্যকীয় পরিষেবা যেমন আর্থিক ও ব্যাংকিং লেনদেন, সরকারি পরিষেবা, ডিজিটাল পরিচয় ব্যবস্থা, টেলিযোগাযোগ নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম, ই কমার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদির ভিত্তি। ক্লাউড শব্দটি প্রায়শই এই ভ্রম তৈরি করে যে কম্পিউটিং রিসোর্সগুলো যেন একটা নিরাকার ডিজিটাল জগতে বিদ্যমান। বাস্তবে ক্লাউড পরিষেবাগুলোর সার্ভার, স্টোরেজ সিস্টেম, নেটওয়ার্কিং সরঞ্জাম, কুলিং সিস্টেম এবং বৈদ্যুতিক পরিকাঠামো সবই রয়েছে ধরাছোঁয়ার মধ্যে। তবে এটা এক বিশাল পরিকাঠামোর উপর নির্ভরশীল। যেহেতু ডিজিটাল পরিষেবাগুলো আধুনিক অর্থনীতির জন্য অপরিহার্য, তাই সাইবার আক্রমণ থেকে রক্ষা করার মতোই ইন্টারনেটের ভৌত পরিকাঠামোগুলো রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। আজ জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিকদের তথ্যের গোপনীয়তা রক্ষার জন্যে ডিজিটাল সংযোগপথে সুরক্ষা অত্যন্ত জরুরি। কিন্তু সাধারণ মানুষ জানতে চাইবেন কোন কোন বিষয় রক্ষা নিয়ে এত উদ্বেগ। আসলে নিরাপদ রাখতে হবে ইন্টারনেট পরিকাঠামো, সমুদ্রে পাতা অপটিক্যাল ফাইবার কেবল এবং ডিজিটাল পাবলিক পরিকাঠামোকে। মার্চের শুরুতে ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলের 3টি ওয়েব সার্ভিস ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে 2টো সংযুক্ত আরব আমিরশাহিতে এবং 1টি বাহরিনে অবস্থিত ছিল। ওয়েব সার্ভিসের মতো কোম্পানিগুলো সুযোগ সুবিধা বুঝে ডেটা সেন্টার তৈরি করে বিশ্বব্যাপী নেটওয়ার্ক পরিচালনা করার জন্যে। এই সব জায়গাগুলো এক অর্থে বিচ্ছিন্ন দ্বীপের মতো স্বয়ংসম্পূর্ণ, কিন্তু একই সঙ্গে উচ্চ ক্ষমতাসম্পন্ন ও তৎপর নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত। এই পরিকাঠামোর নকশা এমনভাবে তৈরি করা হয় যাতে একটিমাত্র সেন্টার বিকল হয়ে গেলেও পরিষেবার ধারাবাহিকতা বজায় থাকে। তবে সংযুক্ত আরব আমিরশাহির ঘটনায় একাধিক এমন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল যার ফলে সব ধরনের অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যাহত হয় এবং তারা গ্রাহকদের কাজকর্মের জন্য প্রয়োজনীয় তথ্য অন্য অঞ্চলে স্থানান্তর করতে বাধ্য হয়। সাধারণভাবে ডেটা সেন্টারের নিরাপত্তা এমনভাবে বানানো হয় যাতে বিনা অনুমতিতে কেউ ঢুকতে না পারে, নাশকতা চালাতে না পারে। এতে থাকে সীমানার বেড়া ও সুরক্ষিত প্রবেশপথ, বায়োমেট্রিক প্রমাণীকরণ ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সিসিটিভির নজরদারি ও অনুপ্রবেশ শনাক্তকরণ, তালাবন্ধ,

0: খাঁচা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা, পাশাপাশি শীতলীকরণ, বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি সুরক্ষাও নিশ্চিত করা হয়। কখনো কখনো ডেটা সেন্টারগুলোতে ইঁদুর তাড়ানোরও ব্যবস্থা থাকে। কিন্তু এসব যতই বানানো হোক, সেন্টারগুলো নিজেই তো ড্রোন বা মিসাইল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়, ফলে অনুপ্রবেশকারী চুরি এবং অভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে অত্যন্ত কার্যকর হলেও এদের সুরক্ষা ব্যবস্থা সশস্ত্র সংঘাতের থেকে রক্ষা করার জন্য তৈরি নয়। এর জন্য দরকার আন্তর্জাতিক আইন সংশোধন এবং এই ধরনের হস্তক্ষেপকে অবৈধ ঘোষণা করা, প্রয়োজন উপযুক্ত চুক্তির।
1: জানা অজানা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ডিজিটাল সংযোগ পথের সুরক্ষা শিরোনামে দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। বললেন পার্থ সরকার। সকল শ্রোতা বন্ধুদের নমস্কার, আপনাদের নিরাময় অনুষ্ঠানে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের শরীরের ভিতর দিয়ে বয়ে চলা রক্তনালীগুলো এক একটি সরু জলের পাইপের মতন। ভেবে দেখুন তো, হঠাৎ যদি সেই পাইপের ভেতর জলের তোড় বা চাপ বেড়ে যায় আর সে পাইপ ফেটে যাওয়ার উপক্রম হয়। আর আশ্চর্যের বিষয় হলো, এই ভয়াবহ পরিস্থিতির কথা টেরই পাওয়া গেল না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, যে কিনা সাইলেন্ট কিলার নামেও পরিচিত। উচ্চ রক্তচাপের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো এর উপসর্গহীনতা। বেশিরভাগ মানুষ জানতেই পারেন না যে তাদের রক্তচাপ বেশি, অথচ এটি নিঃশব্দে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি করে চলেছে। জানেন তো, আমাদের দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসই এই সাইলেন্ট কিলারকে নিমন্ত্রণ করে ডেকে আনে। যেমন ধরুন, খাবারে অতিরিক্ত কাঁচা লবণ খাওয়ার অভ্যাস, শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের অভাব, সারাদিনের দুশ্চিন্তা বা কর্মব্যস্ততার চাপ, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড গ্রহণ। পরিবারে যদি উচ্চ রক্তচাপের ইতিহাস থাকে কিন্তু তা জানা সত্ত্বেও বিষয়টি এড়িয়ে চলা। উচ্চ রক্তচাপ কোনো সাময়িক অসুখ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী শারীরিক অবস্থা। ওষুধের চেয়েও বড় প্রতিষেধক হলো আপনার নিয়ন্ত্রিত জীবনযাত্রা। অতএব আজই একবার আপনার রক্তচাপ মেপে দেখুন, কারণ শরীর ভালো থাকলে তবেই তো জীবন সুন্দর। আজ উচ্চ রক্তচাপ সচেতনতা নিয়ে নিরাময় অনুষ্ঠানে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে। আর নিরাময় অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। নমস্কার ডক্টর বন্দ্যোপাধ্যায়।
3: নমস্কার
2: ডক্টর বন্দ্যোপাধ্যায়। এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আসলে কি, এই প্রশ্ন দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করব।
3: দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মানুষের শরীরে রক্ত চলাচল করার জন্য একটা রক্তচাপের প্রয়োজন। সুতরাং নর্মাল ব্লাড প্রেশার বা নর্মাল রক্তচাপ আজকাল মোটামুটি 130/80 কে ধরা হয়, এবং 130/80 ওপরে যদি ব্লাড প্রেশার ওঠে এবং সেটা যদি তিনটে ডিফারেন্ট সময়ে হয়, তাহলেই সেটাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। এর অনেকগুলো স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2 ইত্যাদি। তবে এসেনশিয়ালি একটা চেয়ারে বসে হাত টেবিলের ওপর রেখে তার উপরে ব্লাড প্রেশারের মেশিন রেখে ব্লাড প্রেশারটা যদি মাপা হয়, এবং প্রেফারেবলি সন্ধ্যের দিকে মাপা হয়, তাহলে ব্লাড প্রেশার মাপার বেস্ট সময় এবং বেস্ট মেথড বলে মনে করা হয়।
2: ডক্টর বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের জন্য যদি খুব সহজভাবে বুঝিয়ে বলতে হয়, তাহলে এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপকে কখন রোগ বলা যেতে পারে?
3: দেখুন, পারসিস্টেন্ট ব্লাড প্রেশার যদি 140/90 ওপরে হয়, তাহলে সেটা রোগ হিসাবে গণ্য করতে হবে এবং সেটার জন্য ওষুধ খেতে হবে। কারণ দেখা গেছে যে সমস্ত ক্রনিক কন্ডিশন গুলো আছে তার মধ্যে রক্তচাপের চিকিৎসা করলেই সবচেয়ে বেশি ফায়দা পাওয়া যায়, এবং রক্তচাপের চিকিৎসা করাটাও সহজ এবং এর লং টার্ম বেনিফিটটাও সবচেয়ে বেশি।
2: হাইপারটেনশনকে নিরবঘাতক বা সাইলেন্ট কিলারও বলা হয়ে থাকে। আপনার কাছে আমার জিজ্ঞাস্য, কেন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বা নিরবঘাতক বলা হয়?

0: অ্যাবসলিউটলি, রক্তচাপ ধরুন কারোর 160-90 প্রেশার হয়ে আছে বা 150-90 প্রেশার হয়ে আছে বা 160-80 হয়ে আছে, এই ধরনের ব্লাড প্রেশারের আপনার ইমিডিয়েট কোনো সিমটম হয় না, এবং এই ধরনের ব্লাড প্রেশারে আস্তে আস্তে শরীর অভ্যস্ত হয়ে যায়, এবং যেহেতু কোনো সিমটম হয় না সেহেতু আপনি ব্লাড প্রেশার মাপাবারও ট্রাই করেন না, এবং ব্লাড প্রেশার না মাপাতে এই কন্টিনিউয়াস হাই ব্লাড প্রেশার থাকতে থাকতে আপনার হার্টের ওপরে ইম্প্যাক্ট হয়, কিডনির ওপরে ইম্প্যাক্ট হয়, চোখের ওপরে ইম্প্যাক্ট হয়, ব্রেনের ওপরে ইম্প্যাক্ট হয়। তো এরকম ভাইটাল অর্গ্যানস এর ওপরে স্লোলি একটা ইম্প্যাক্ট হতে থাকে, যেটা মানুষ বুঝতেই পারেন না, তখনই বোঝেন যখন এই এন্ড অর্গ্যান গুলোর যে ক্ষতি হয় সেই ক্ষতিটা এতটাই মারাত্মক আকার ধারণ করে।
1: হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, এদের কি নির্দিষ্ট কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দেয়? যদি কোনো ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের কোনো লক্ষণ বা সিমটমস না থাকে, সেই ক্ষেত্রে সেটা কতটা বিপজ্জনক হতে পারে?
0: অল্প বিস্তর যে বাড়াটা তার ওভার্ট ম্যানিফেস্টেশন নাও হতে পারে। এবার আস্তে আস্তে যখন রক্তচাপ বাড়তে থাকে তখন আপনার মাঝে মাথা ব্যথা করা, ঘাড় ব্যথা করা, এই ধরনের যেগুলো আপাত নিরীহ সিমটম সেইগুলো আস্তে আস্তে দেখা দিতে পারে, এবং এর সাথে সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে যে যদি সাথে অন্য কোনো অসুখ থাকে তাহলে এই সিমটমের খারাপ ফলগুলো আরো বেশি করে হয়। এবার ক্রমাগত যদি বাড়তি রক্তচাপ থাকে এবং না মাপা হয় তাহলে আস্তে আস্তে যে স্টেজগুলোর কথা বলছিলাম সেখান থেকে স্টেজ ওয়ান স্টেজ টু হতে হতে অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন হয়, মানে ব্লাড প্রেশার দুম করে অনেকটা বেড়ে যায় এবং ধরুন 180-90, 180-100 এরকম ব্লাড প্রেশার হয়ে যেতে পারে, এবং সেই হাইপারটেনসিভ ক্রাইসিসে তখন অনেক সময় নাক থেকে রক্ত পড়তে পারে, সিভিয়ার মাথা ব্যথা হতে পারে, মাথায় স্ট্রোক হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে ইত্যাদি ইত্যাদি।
1: আচ্ছা, কাদের জন্য এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হওয়ার ঝুঁকি সব থেকে বেশি?
0: দেখুন, রক্তচাপ অনেক সময়তেই কিন্তু কম বয়সে হয়, সেগুলোকে আমরা সাধারণত সেকেন্ডারি হাইপারটেনশন বলি, যাদের শরীরে কিছু স্ট্রাকচারাল গন্ডগোল থাকে, মেন ধমনী সরু হওয়া বা কিডনিতে কোনো টিউমার থাকা, এই ধরনের কারণগুলো সেকেন্ডারি হাইপারটেনশন। আর প্রাইমারি হাইপারটেনশনের সবচেয়ে বড় কারণ হচ্ছে এজ, ইনক্রিজিং এজ এ ব্লাড প্রেশার বাড়ে, তার সঙ্গে কারোর কারোর ফ্যামিলিতে হাই ব্লাড প্রেশার রান করে, সুতরাং সেটা একটা কারণ। মেল পুরুষদের রক্তচাপ এমনিতেই মহিলাদের থেকে বেশি হয়, সুতরাং মেল এজ, ফ্যামিলি হিস্ট্রি, এর সাথে হচ্ছে আপনার অত্যধিক নুন খাওয়া, সল্ট ইনটেক, তার সাথে অন্যান্য অ্যাথেরোজেনিক ইনসাল্ট, যেমন প্রচুর সিগারেট খাওয়া, মদ খাওয়া, এই ধরনের অ্যাথেরোজেনিক ইনসাল্ট, এর সাথে হয় অত্যধিক অ্যাংজাইটি বা টেনশন বা দুশ্চিন্তা যাকে বলে, প্লাস কিছু কিছু অসুখ সাথে থাকলে তার জন্য ব্লাড প্রেশার বাড়তে পারে, যেমন ডায়াবেটিস সবচেয়ে কমনলি, তার জন্য ব্লাড প্রেশার বাড়তে পারে। তবে সবচেয়ে কমন কারণ হচ্ছে ইডিওপ্যাথিক, যার কোনো কারণ নেই, যেটা এমনিতেই আর্টারি গুলো শক্ত হয়ে যাওয়ার জন্য ব্লাড প্রেশার বাড়ে। মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেনোপজ হলে, মানে পিরিয়ড বন্ধ হয়ে গেলে, তারপরে ব্লাড প্রেশারটা বাড়তে আরম্ভ করে, এবং একটা খুব শীঘ্রই মেনোপজের পরে এই পুরুষ মহিলার যে গ্যাপটা বললাম যে পুরুষদের বেশি হয় মহিলাদের কম থাকে, সেটা কিন্তু ম্যাচ করে যায় এবং মহিলা এবং পুরুষের ব্লাড প্রেশার সমান হারেই বাড়তে থাকে।
1: ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনি এক্ষুনি বললেন যে খাবারে অতিরিক্ত নুনের ব্যবহার রক্তচাপকে বাড়িয়ে তুলতে পারে, অর্থাৎ উচ্চ রক্তচাপ হওয়ার অন্যতম কারণ হলো দৈনন্দিন খাদ্যে অতিরিক্ত নুনের ব্যবহার। দৈনন্দিন কতটা নুন বা লবণ আমরা খেতে পারি তার কি নির্দিষ্ট কোনো মাত্রা রয়েছে?
0: দেখুন, এটা আপনি মাপ করে খেতে পারবেন না, এটা তো আনরিয়ালিস্ট, 3-4 গ্রাম মতো খেতে পারেন, আপনি কি মাপ করে খেতে পারবেন? পারবেন না। এমটা হচ্ছে সেটা না, এমটা হচ্ছে যতটা সম্ভব লবণ কম খাওয়া, রিফাইন্ড সুগার এবং সল্ট যত সম্ভব কম খেতে পারবেন ততটাই মঙ্গল। এবং কাউর কাউর দেখবেন খাবারে লবণ খাবার একটা, মানে কি বলবো, একটা প্রেডিলেকশন থাকে, তাদের এটা বোঝা যে নুন কম খাওয়াটাই বাঞ্ছনীয়, এবং সেটা একদম ছোট বয়স থেকেই।
1: আমাদের মানসিক চাপ বা স্ট্রেস এগুলো কি সরাসরি উচ্চ রক্তচাপের সাথে সম্পর্কিত? আর এই বর্তমান সময়ে, বিশেষ করে আমাদের এই ব্যস্ত জীবনে, এর প্রভাব কতটুকু?
0: দেখুন, মানসিক চাপ, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, টেনশন, এগুলো কিন্তু রক্তচাপ বাড়ায়, এটা ফ্যাক্ট। এবার আপনার এখনকার পৃথিবীতে এইটা মানে না করার অপরচুনিটি খুব বেশি নেই। তো সো ন্যাচারালি এর একটা অ্যান্টিডোট হচ্ছে এরোবিক এক্সারসাইজ। সো ঘাম ঝরানো, শ্বাসকষ্ট হওয়া, এরোবিক এক্সারসাইজ আপনার এই এটার একটা মানে উল্টো পথ, অ্যান্টিডোট আর কি। সুতরাং আপনার অ্যাংজাইটি কমাবার জন্য এরোবিক এক্সারসাইজ ভালো জিনিস, ব্লাড প্রেশার কমাবার জন্য এরোবিক এক্সারসাইজ খুব ভালো জিনিস।
1: আমরা আরো একবার জানতে চাইব যে উচ্চ রক্তচাপের বা হাইপারটেনশনের কি নির্দিষ্ট কোনো প্রকারভেদ রয়েছে, কত রকমের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন দেখা দেয়।
0: প্রাইমারি আর সেকেন্ডারি, সেকেন্ডারি মানে যার কোনো স্পেসিফিক কারণ আছে, প্রাইমারি মানে যার অবভিয়াস কারণ নেই এক্সেপ্ট এজ, সেক্স, এই জাতীয় আনচেঞ্জেবল যে সব কারণগুলো থাকে যাকে আমরা প্রাইমারি হাইপারটেনশন বলি। আর সেকেন্ডারির মধ্যে যেসব কারণগুলো বললাম, যে মেন আর্টারি সরু হয়ে যাওয়া, ওয়াকটেশন, তার সঙ্গে রেনাল মানে কিডনির কোনো টিউমার, মিনারোকর্টিকয়েড সিক্রিটিং টিউমার, অ্যালডোস্টেরন আর কি সিক্রিটিং টিউমার হয়, তার সঙ্গে আপনার হাইপার কর্টিজল, হাইপার কর্টিজলেমিয়া বা কর্টিজল সিক্রিটিং টিউমার, এই ধরনের সেকেন্ডারি কজগুলো আছে যেগুলো কারেক্টেবল। মানে আপনি যদি ওই কজটাকে কারেক্ট করে দেন তাহলে কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে যায়।
1: অনেকেই মনে করেন যে যদি উচ্চ রক্তচাপের ওষুধ একবার শুরু হয়ে যায় সেটা সারা জীবন চলবে, এই ধারণাটা কি আদেও ঠিক নাকি ভুল?
0: রক্তচাপের ওষুধ খাচ্ছেন না খাচ্ছেন না সেটা না, আপনার এমটা হচ্ছে রক্তচাপটা কন্ট্রোল করা। যদি অন্য কোনো ভাবে আপনি রক্তচাপ কন্ট্রোল করে ফেলতে পারেন তাহলে ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। যেমন ধরুন আমি এটা এক্সাম্পল দিচ্ছি, যে আপনি ধরুন আপনার বডি ওয়েট খুব বেশি, আপনি খুব নুন খান, খুব ফ্যাট খান, স্মোক করেন, অ্যালকোহল সেবন করেন ইত্যাদি ইত্যাদি, প্রচন্ড স্ট্রেসফুল একটা লাইফে আছে। এবার আপনি ব্লাড প্রেশারের ওষুধ আরম্ভ করলেন, আরম্ভ করে এবার আপনার তথাকথিত সুমতি হলো, আপনি নুন খাওয়া কমালেন, ওজন কমালেন, ফ্যাট খাওয়া কমালেন, সিগারেট বন্ধ করলেন, মদ খাওয়া বন্ধ করলেন, অ্যাংজাইটি কমাবার জন্য মেডিটেশন করলেন বা একটা অন্য কোনো রাস্তা নিলেন, আপনার বডি ওয়েট কমে গেল, আপনার রক্তচাপের ওষুধ বন্ধ হয়ে যাবে।
1: মাঝপথে যদি কেউ এই হাইপারটেনশনের ওষুধ বন্ধ করে দেন সেই ক্ষেত্রে কি ফলাফল হতে পারে?
0: ব্লাড প্রেশারের ওষুধ যদি মাঝপথে হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে আপনি যে কারণে ওষুধটা খাচ্ছিলেন সেই পারপাসটাই তো সার হলো না। ব্লাড প্রেশারটা হঠাৎ করে টুম করে বেড়ে গিয়ে মাথাতে স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, চোখে ব্লিড হতে পারে ইত্যাদি ইত্যাদি। কখনোই এই প্র্যাকটিসটা করা উচিত নয়, সুতরাং এই প্রশ্নটাই থাকা উচিত নয়।
1: বাড়িতে হঠাৎ যদি কারোর রক্তচাপ খুব বেড়ে যায়, পরিবারের সদস্যদের প্রাথমিক করণীয় বলতে কি হওয়া উচিত?
0: প্রথম কথা হচ্ছে রক্তচাপ বাড়লে নি খবরটা পাচ্ছেন কি করে, তার মানে আপনি ব্লাড প্রেশার ধরুন মাপছেন বাড়িতে। এবার যদি আপনি ব্লাড প্রেশার মাপছেন বাড়িতে তার মানে আপনার কাছে ব্লাড প্রেশারের যন্ত্র আছে, আপনি ব্লাড প্রেশার মাপলেন, ব্লাড প্রেশার খুব বেড়ে গেছে, আপনার উচিত সঙ্গে সঙ্গে কোনো ডাক্তারকে কন্ট্যাক্ট করা অথবা আপনার কাছের কোনো হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া।
1: সবার শেষে এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শুনে নেব আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।
0: দেখুন আমি একদম হাত জোর করে আপনাদের শ্রোতা বন্ধুদের বলছি যে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখুন, ব্লাড প্রেশার নিয়ে খেলবেন না, এটা দেখছি মাপছি বুঝছির ব্যাপার নয়। বিকজ আপনার ব্লাড প্রেশার আপনার শরীরের এন্ড অর্গ্যান গুলোকে নষ্ট করছে, আপনার কিডনিকে নষ্ট করছে, আপনার হার্টকে নষ্ট করছে, আপনার চোখকে নষ্ট করছে, আপনার ব্রেনকে নষ্ট করছে। ওভার স্ট্রোক তখন না হলেও যে ছোট ছোট ইনফার্ক গুলো মানে ল্যাকুনার ইনফার্ক বা একদম পিনহেড সাইজের যে ইনফার্ক গুলো ব্রেনেতে হয়ে যাচ্ছে সেটা ভবিষ্যতে আপনার মেমারিকে নষ্ট করবে। সুতরাং এইভাবে এটা নিয়ে এক্সপেরিমেন্ট না করে ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করুন, ওষুধ খান, ওষুধ কন্টিনিউ করুন, ব্লাড প্রেশারের ওষুধ ভুলবেন না, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখাটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল।
1: অসংখ্য ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়, নমস্কার।
0: থ্যাংক ইউ, নমস্কার।
2: উচ্চ রক্তচাপ সচেতনতা নিয়ে নিরাময় অনুষ্ঠানে শুনলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রায়।

0: প্রথমে গান্ধীজি ও সেবা ধর্ম এ বিষয়ে বলছেন মঙ্গলা প্রসাদ রায়।
1: গান্ধীজি ছিলেন মানবপ্রেমিক, মানুষের একনিষ্ঠ সেবক, কারণ তিনি উপলব্ধি করেছিলেন সেবাই ধর্ম। গান্ধীজির জীবনে সত্য, ধর্ম, অহিংসা, সেবা একই সূত্রে গঠিত, যার ফলে গান্ধীজির কাছে রাজনৈতিক আন্দোলন ও সেবা অভিন্ন। গান্ধী জীবনভাষ্য রচয়িতা অধ্যাপক প্রমথনাথ বিশি বলেছেন, গান্ধী জীবন প্রসঙ্গ অনুধাবন করা দুটি পন্থা হতে পারে, একটি তার আচরিত কর্মপ্রবাহ অনুসরণ, অপরটি তার লিখিত তত্ত্বসমূহ অনুসরণ। কারণ অনেকে লোকোত্তর পুরুষ আছেন যাদের আচরণী ও তত্ত্বে মেলে না, কিন্তু গান্ধীজির ক্ষেত্রে এমন হওয়ার আশঙ্কা মাত্র নেই, কারণ তার জীবনই তার বাণী। একসময় নিজের দেশে রাজকোট প্লেগ মোড়কে বিপদাপন্ন, মৃত্যুভয়ে তুচ্ছ করে বাপু তানকাজ্যে আত্মনিয়োগ করেন। পরবর্তীকালে 1904 সালে দক্ষিণ আফ্রিকার জেন্সবার্গে কালা প্লেগ রোগের মড়ক দেখা দিলে বাপু সেখানে রুগীদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন। ইতিহাস সেই সেবা কার্যের স্বাক্ষর বহন করে। 1893 সালে আইন সংক্রান্ত কাজে বাপু দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কাজ শেষ হলেও তিনি ভারতে ফিরলেন না। সেই সময় দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের প্রতি কুলি বলে যে যখন আচরণ করা হতো, বর্ণ বৈষম্যমূলক আইনে ভারতীয়দের প্রতি যে জঘন্য ও বৈষম্যমূলক আচরণ দমনপীড়ন চালানো হতো, তার প্রতিবাদ করতে বাপুজি দীর্ঘ প্রায় 21 বছর যাবৎ দক্ষিণ আফ্রিকা থেকে সত্যাগ্রহ ও অহিংসা আন্দোলনের মাধ্যমে ভারতীয়দের অধিকার রক্ষার নেতৃত্ব দেন এবং বৈষম্যমূলক আইন প্রতিরোধ ও অমান্য করার জন্য অহিংস সংগ্রাম পরিচালনা করেন। মানুষের প্রতি মমত্ববোধ গান্ধীজির এই অহিংস আন্দোলন রাজনৈতিক হলেও মানুষের প্রতি সেবার নিদর্শন, যার ফলে গান্ধীজির সেবা ও রাজনীতি একসূত্রে গাঁথা হয়ে আছে। স্বাবলম্ব ছাড়া সেবা কার্য সম্ভব নয়, কাজ না জানলে অপরের সেবা করবে কীভাবে। ইংল্যান্ডে ও দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন বাপু নিজেই শার্ট প্যান্ট ইস্ত্রি করতেন খরচ কমাবার জন্য। বাপু নিজেকে একনিষ্ঠ শ্রমিক বলে ভাবতেন। দক্ষিণ আফ্রিকায় ফিনিক্স বা টলস্টয় ফার্মে তিনি সম্মানীয় অতিথিদের সঙ্গে বসতেন না, রান্নাঘরে পাচক সাহায্য করতেন, অতিথিদের পরিবেশন করতেন। গোপালকৃষ্ণ গোখলের দক্ষিণ আফ্রিকা পরিদর্শনকালে বাপু নিজের হাতে তার শার্ট ইস্ত্রি করে দিয়েছিলেন। গোখলে শ্বেতসার জাতীয় বা স্নেহজাতীয় খাদ্য খেতে পারতেন না বলে বাপু তার জন্য নিজের হাতে রুটি ও আলু সেঁকে দিতেন। সবরমতী আশ্রমে তিনি নিজেই সাফাইয়ের কাজ করতেন, এমনকি শৌচালয় পরিষ্কার করতেও দ্বিধাবোধ করতেন না। বাপুর এই সেবাধর্ম পালন দেখে সমস্ত আশ্রমবাসী তার সঙ্গে সেবার কাজে হাত লাগাতেন, এইভাবে তারাও সেবাবতী হয়ে উঠতেন। অক্ষম ও পঙ্গুদের প্রতি গান্ধীজির ছিল অসীম ভালোবাসা। একবার 70 বছরের বৃদ্ধার চিঠির উত্তরে তিনি লিখেছিলেন, আপনি অন্ধ বা বধির্ন, কারণ আপনার আত্মা হল চক্ষুষ্মান। একবার ওয়ার্ধার মগন ওয়ারিতে এক তরুণ স্নায়বিক রোগে ভুগছিল, তার হাত পা কাঁপত, তরুণটি গান্ধীজির কাছে থাকতে চাইল। তিনি ছেলেটিকে আশ্রমের রান্নাঘরে শাকসবজি ধোয়ার কাজে লাগিয়ে দেন। ছেলেটি আত্মবিশ্বাস ফিরে পেয়ে আশ্রমিক হয়ে উঠল। কুষ্ঠরোগীর প্রতি ছিল তার অপার করুণা। দক্ষিণ আফ্রিকায় এবং সেবাগ্রামে তার আশ্রমে কুষ্ঠরোগীদের তিনি সেবা করে জনগণকে কুষ্ঠ দূরীকরণে সেবাবতী করে তুলতে চেয়েছিলেন। দরিদ্র নিপীড়িত মানুষেরও আত্মের সেবায় তিনি যেভাবে আত্মনিয়োগ করেছিলেন তার ভুরি ভুরি দৃষ্টান্ত উপস্থাপন করা যেতে পারে। এই সমস্ত দৃষ্টান্ত দেখেই বুঝতে পারা যায় সেবাধর্মই তার জীবনের ধর্ম ছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় চরকা কাটা, লবণ আন্দোলন, সত্যাগ্রহ, অসহযোগ প্রভৃতি আন্দোলনের মাধ্যমে গান্ধীজি অহিংসা মন্ত্রে সবাইকে দীক্ষিত করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস বিপ্লব করেছিলেন। স্বরাজ প্রতিষ্ঠা করে ভারতীয় জনগণকে ঐক্যবদ্ধ সেবাবতী কর্মী করে তোলাই ছিল তার উদ্দেশ্য। গান্ধীজির রাজনৈতিক আন্দোলনেও মানব সেবা বহির্ভূত কোনো কর্ম নয়, কেবল মানুষের সেবা নয়, সর্বজীবের প্রতি তিনি ছিলেন দয়াশীল। জীব সেবাকেও তিনি সেবাধর্মে অঙ্গরূপে গ্রহণ করেছিলেন। অহিংসা, বিনয় এবং ত্যাগের আদর্শ ছাড়া সেবাধর্ম পালন করা যায় না, একথা গান্ধীজি নিজের জীবনচর্যার মাধ্যমে দেখিয়েছেন। সেবাকর্মী আনন্দ পাওয়াই জীবনের আদর্শ হওয়া উচিত, এই ছিল তার মূল শিক্ষা গান্ধীজির জীবনাদর্শের মধ্যে রবীন্দ্রনাথ লক্ষ্য করেছিলেন। দীপ নিজেকে জ্বালিয়ে আলো বিতরণ করে, সেবাধর্মই গান্ধীজির জীবনের ধর্ম। সেই ধর্মানুরাগ ও আচরণ করলেই উপলব্ধি করা যাবে যে তার জীবনই তাঁর বাণী।
0: গান্ধীজি ও সেবা ধর্ম এ বিষয়ে বললেন মঙ্গলা প্রসাদ রায়। এবারে শুনুন ভজন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বেহালায় রাগ বসন্ত মুখারি। বাজিয়েছেন দেবাশিস চন্দ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। বেহালায় রাগ বসন্ত মুখারি, শিল্পী দেবাশিস চন্দ।

এতক্ষণ শুনলেন বেহালায় রাগ বসন্ত মুখার্জি, বাজিয়েছেন দেবাশিস চন্দ, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গানে গানে পরিণীতা ছবির গান, প্রথমে প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

আরতি মুখোপাধ্যায় ও সহশিল্পীদের গাওয়া গান শুনলেন। পরিণীতা ছবির গান শুনছেন এবারে হেমন্ত মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা হচ্ছেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড

0: সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা বাড়িয়েছে। আগাম অনুমোদনের ভিত্তিতে স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা সর্বোচ্চ 100 কেজি সোনা আমদানি করতে পারবেন বলে সরকার জানিয়েছে। অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া ম্যাকাউতে 11 সান্ডা বিশ্বকাপে সোনা জিতেছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা দেবেন। 6 দিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহিতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং 2 দেশের জনগণের মধ্যে সম্পর্কের মতো বিষয় নিয়ে আলোচনা হবে। সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসি মহাজন বলেছেন যে 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি বলেন যে গত বছর সংযুক্ত আরব আমিরশাহি ছিল ভারতের অপরিশোধিত তেলের 4th বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। বিদেশমন্ত্রী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও জোরদার করবে। বাণিজ্য, বিনিয়োগ এবং সদ্য স্বাক্ষরিত ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তিও তার এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতি দেশগুলোর মধ্যে সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্ব ব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা এবং কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য ব্যবহার করা যেতে পারে।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিয়োনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ডো লামোলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপুর্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়া শ্রী সিং আনাকাপল্লি জেলার টি সিরাসাপল্লি গ্রামে ভারত ডাইনামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষে ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। একটি প্রতিবেদন,
2: রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ নির্বাচনের জন্য একদিনের অধিবেশন বসছে। ইতিমধ্যে সরকার পক্ষের তরফে ওই পদে প্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করা হয়েছে। আজ অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি, ফলে সর্বসম্মতভাবে তিনি 18 বিধানসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হচ্ছেন তা একরকম স্থির হয়ে গিয়েছে। প্রথামাফিক অধিবেশনে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। এরপরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যৌথভাবে তাকে অধ্যক্ষের আসনে বসিয়ে দেওয়ার কথা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী সোমবার শপথ নেবেন ভিডি সাতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরা ওইদিনই শপথ গ্রহণ করবেন বলে ইউডিএফ সূত্রে জানানো হয়েছে। জোটের অন্যান্য দল থেকে কোন কোন বিধায়ক কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়েও জল্পনা শুরু।

0: হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশের তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 74.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার পিছু 108.74 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। আগাম অনুমোদন প্রকল্পের আওতায় স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা সর্বোচ্চ 100 কেজি পর্যন্ত সোনা আমদানি করতে পারবেন বলে কেন্দ্র জানিয়েছে। এই প্রকল্পের আওতায় অলঙ্কার রপ্তানিকারকেরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডস বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়েছে। কোনো ব্যবসায়ী যদি সোনা আমদানি করতে চান তাহলে আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজির সীমার মধ্যেই থাকবে বলে ওই নির্দেশিকায় উল্লেখ রয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনের বৈঠকে যোগ দেন। অবৈধভাবে জমি দখল এবং আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সেনা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। সোনাভাপুর তোলাবাজি, প্রতারণা, এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি এবং বালি পাচার মামলায় গতকাল তাকে সিডিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। 10 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করেছে। আজ শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে তোলা হবে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বলেছেন, কেন্দ্রীয় সরকার বর্তমানে কর্মসূচি বাস্তবায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দিচ্ছে। তিনি গতকাল কলকাতায় মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত একটি অধিবেশনে যোগ দেন। তিনি জানান, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করছে। উত্তরপ্রদেশে গত 36 ঘন্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 200 জন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমডি। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ে শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে আজও বৈঠক চলার কথা। এই শান্তি আলোচনায় দুপক্ষ কোনো সমাধান সূত্রে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে হিজবুল্লার অস্ত্র সংবরণ এবং দুই দেশের সম্পর্কের উন্নতি এই বৈঠকে আলোচিত হয়েছে বলে খবর। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল সোনা জিতেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্ট্রেট সেটে তিনি হারিয়ে দিয়েছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফং এনগাই এনগোকে। প্রতিযোগিতায় এটাই ভারতের প্রথম স্বর্ণপদক। আইপিএল এর আজকের ম্যাচে লখনৌতে লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। তেল বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু 3 টাকা বাড়িয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম মৃণাল ও তাঁর অভিনেতারা, লিখেছেন শান্তনু চক্রবর্তী। মৃণাল সেনের পরশুরাম ছবিটা যারা দেখেছেন তাদের হয়তো দৃশ্যটা মনে থাকতে পারে। আগের রাতেই ফুটপাতের বাসিন্দা পরশুরামের প্রেমিকাকে গুন্ডারা বাইকে করে তুলে নিয়ে গেছে। বিভ্রান্ত অস্থির পরশুরাম কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় সাউন্ড ট্র্যাকে একটা মোটরসাইকেলের ভটভট আওয়াজ। পরশুরামের স্নায়ুগুলো সব সচকিত হয়ে ওঠে, মুখের পেশিগুলো সব টান টান, হাতের কুড়ুলটা শক্ত করে বাগিয়ে ধরা, চোখ থেকে আগুনের মতো ফেটে বেরোচ্ছে রাগ, যেন হামলাকারীদের দেখলেই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু শটটা তখনই শেষ হচ্ছে না, পরিচালকের কাট বলতে আরও কিছুটা দেরি হবে, তাই অভিনেতাকে এই অভিব্যক্তিটা আরও কিছুক্ষণ ধরে রাখতে হবে, শুটিংয়ের পরিভাষায় যাকে বলা হয় হোল্ড করা। পরশুরামের ভূমিকাভিনেতা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায় ভেবেছিলেন পরের সেকেন্ডগুলোই তিনি চোখের চাউনিটাকে আরও শক্ত করবেন, কিন্তু শটের আগে মহড়াতেই পরিচালক পরিষ্কার বলে দিলেন প্রথম তাকানোতে যে অভিব্যক্তি ওটাই ধরে রাখতে হবে, ওটাকে আরও কঠিন করা চলবে না, তাহলে 100 জায়গায় 110 হয়ে যাবে। এই একটা নির্দেশ অরুণবাবু বুঝে গেলেন মঞ্চে ও সিনেমায় অভিনয় পার্থক্য ঠিক কী এবং কতটা। নাটকের প্রেক্ষাগৃহে দর্শক আর অভিনেতার সংযোগটা সরাসরি, আর সিনেমায় দুতরফের মাঝখানে থাকে ক্যামেরা, সেটাই এগিয়ে পিছিয়ে বা বিগ ক্লোজ আপে অভিনেতার একেবারে নাকের ডগায় দাঁড়িয়ে তার অভিনয়ের মাত্রা অভিব্যক্তি বাড়ানো কমানো ঠিক করে দেয়। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো একজন অভিনেতার স্বতঃস্ফূর্ততাকে একটুও ক্ষুণ্ণ না করেও বিশেষ দৃশ্যটায় তার কাছ থেকে ঠিক কী বা কতটুকু চাওয়া হচ্ছে সেটা জলের মতো অথবা অরুণবাবুর ভাষায় ছবির মতন করে বুঝিয়ে দিতে পারতেন মৃণাল সেন। ঋত্বিক ঘটকের মতো মঞ্চের সঙ্গে হাতে কলমে যোগাযোগ না থাকলেও নাটক আর মঞ্চের মানুষদের কাছাকাছি থেকেছেন চিরকাল। জীবনসঙ্গিনীকেও বেছেছেন গণনাট্য সংঘের মঞ্চ থেকেই। গীতা সেন তো তার অনেক ছবির গুরুত্বপূর্ণ অভিনেত্রী, যেমন মঞ্চের আরও অনেক বিখ্যাত অভিনেতা, কিন্তু ক্যামেরার সামনে 100 কে 110-120 হতে দেননি কখনও, বরং সেটাকে 80-90 নামিয়ে রেখেছেন ইচ্ছে করেই। পর্দায় নাটকীয়তার লেজা মুড়ো ছেটে দিয়েছেন নির্মম হাতে, আর ঋত্বিক তার সিনেমায় যার উল্টোটাই করে এসেছেন বরাবর সচেতনভাবেই। মৃণালও কখনো কখনো মঞ্চের উপাদান বা কম্পোজিশনকে তার সিনেমায় ব্যবহার করেছেন আঙ্গিক হিসেবেই। দর্শককে ছবিতে যে বার্তাটা তিনি দিতে চেয়েছেন তার অভিমুখকে আরও তীক্ষ্ণ, অভিঘাতকে আরও তীব্র করার জন্যই করেছেন। আবার মঞ্চের গুণী অভিনেতাদের যখন ছবিতে ব্যবহার করছেন তখন ক্যামেরা, আলো, শব্দ, অ্যাকশন, কাটের একটা যান্ত্রিক গা ছমছমে ব্যাপারটায় অভিনেতা যাতে ঘাবড়ে না যান সেটাও খেয়াল রাখতেন সবসময়। চালচিত্রে প্রথম দিনের শুটিংয়ে নবাগত অঞ্জন দত্তকে যেমন কোনো সংলাপই বলতে দেননি। ট্রামের ভেতরের দৃশ্য, মৃণালের নির্দেশ মাফিক টিকিট কেটে অঞ্জনকে টিকিটটা হাতের মুঠো থেকে দাঁতের ফাঁকে নিয়ে চিবিয়ে গিলে ফেলতে হয়েছিল। তিনি এতটাই অবাক হয়ে গিয়েছিলেন শটটা কখন শেষ হয়ে গেল বুঝতেই পারেননি। মৃণাল সেনের শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ ছবি চালচিত্র এখনে অঞ্জন তাঁর সেই অভিজ্ঞতার কথাই পর্দায় তুলে ধরেছিলেন। তবে অভিনেতাদের সিনেমার মাপে বেঁধে রাখার পাশাপাশি মৃণাল তাদের ছাড় দিতেও জানতেন, কারণ চার্লি চ্যাপলিনের জীবনীকার মৃণাল সেন জানতেন পর্দায় বাস্তবকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে অভিনেতার সবচেয়ে বড় হাতিয়ার তার জীবনের অভিজ্ঞতা, ব্যক্তিগত স্মৃতি। যেমন একদিন প্রতিদিন ছবিতে নুন আনতে পান্তা ফুরনো নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হিসেবে গীতা সেন যখন স্বামী সত্য বন্দ্যোপাধ্যায়ের ওপর সবটুকু ক্ষোভ উগড়ে দেন, তখন কোথাও কি তার অবচেতনে থেকে যায় মৃণালের সঙ্গে তার দাম্পত্য শুরুর দিনগুলো, সেই তীব্র অভাব অনটনের স্মৃতি। ক্যামেরার পেছনে দাঁড়িয়ে মৃণালও কি সেটা অনুভব করেন আর অভিনেত্রীকে ইম্প্রোভাইজ করার সেই সুযোগটুকু দেন? তার 103তম জন্মদিনে কথাগুলো মনে পড়ল আর একবার। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী।
2: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
3: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে
4: জেনে রাখুন সতর্ক।

0: নমস্কার, আকাশবাণী কলকাতার পডকাস্টে শ্রোতা বন্ধুদের স্বাগত। আচ্ছা, সেই গানটা মনে পড়ে? খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ, শ্রীকান্ত আচার্যর কণ্ঠে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় মুক্তি পেয়েছিল 2008 সালে খেলা, সেই ছবির গান। আজ 18 বছর পার করে গানের ওই কথাগুলোই যেন বড্ড বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। রাতের পর রাত ভার্চুয়াল জগতে হারিয়ে যেতে যেতে একটা প্রজন্ম প্রায় ভুলতে বসেছে সেই বিকেলবেলাগুলো, যেগুলো আমাদের খেলার মাঠে কেটে যেত। এখন যেন অনলাইন গেমিংই আনন্দের এক অবলম্বন। একাকিত্ব, একঘেয়েমি, অবসাদ, কোন কারণে এই আসক্তি এত বাড়ছে? কোন আকর্ষণে একটা ছেলে বা একটা মেয়ে এতটাই দুঃসাহসী হয়ে উঠছে যে কখনো কখনো জীবনেরও তোয়াক্কা করছে না? সম্প্রতি নয়ডায় 3 কিশোরীর আত্মহত্যার পর তাদের বাবা অভিযোগ করেন, একটি কোরিয়ান ভিডিও গেমে তারা আসক্ত ছিল, তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। বিষয়টি তদন্ত সাপেক্ষ, যার সত্যাসত্য এখনও আমরা জানি না। কিন্তু এটাও কি অস্বীকার করা যায় যে ভিডিও গেমসের জন্য সত্যি এরকম ঘটনা একেবারেই ঘটে না? কিছু কিছু ক্ষেত্রে কিছু ভিডিও গেমসে এমন অদ্ভুত কিছু লক্ষ্য দেয়া হয় যেগুলো সত্যিই বিপদ ডেকে আনে, কিন্তু কেউ এই প্ররোচনায় পা দেন কেন, সেটাই আজ জানব। আর যার কাছ থেকে জানতে চাইব, তিনি হলেন বিশিষ্ট মনোবিদ উপাসনা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আকাশবাণী কলকাতার পডকাস্টে আপনাকে স্বাগত। প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইব, সেটা হলো জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই যে ভার্চুয়াল জগতের প্রতি একটা প্রবল আকর্ষণ, এটাকে আপনি কিভাবে দেখছেন? বিনোদন নাকি আস্তে আস্তে বেড়ে ওঠা একটা নেশা?
1: এখন আমরা এমন একটা সময়ে অ্যাকচুয়ালি বসে আছি যখন ওয়ার্ক ফ্রম হোম আসলে সম্ভব, এবং এখন কোনো সংস্থা চালাতে অফিস নামক বিষয়টার কোনো প্রয়োজন নেই। এটা বহু সংস্থা প্রমাণ করেছে। 10 জন মানুষ 10টা আলাদা জায়গায় বসে একটা অর্গানাইজেশন কমপ্লিটলি চালানো সম্ভব, এবং সেটা ভার্চুয়ালি হচ্ছে। এবং অবশ্যই আমরা বাড়িতে বসে একটা ক্লিকে আমার সমস্ত জিনিস বাড়িতে পৌঁছে যাবে। এটা তো গেল প্রয়োজনের জায়গাটা। এবারে বিনোদনের জায়গাটাতে আসি। আগে কীরকম ছিল? টেলিভিশন ছিল। আগে মনে করে দেখুন, একটা জয়েন্ট ফ্যামিলিতে একটা টিভি হতো, সারা বাড়ির লোক বসে ওই টিভিটা দেখত। তারপর হলো প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা টিভি। এখন টিভিটা আমার হাতে। এবার বিষয়টা এটা হয়েছে যে এখন প্রত্যেকের প্রাইভেট টিভি, এবং প্রত্যেকে প্রাইভেটলি আলাদা আলাদা বিষয় দেখছি। এবং আরেকটা জায়গা হচ্ছে, আগে টিভিটা আমার ড্রয়িং রুমে সীমাবদ্ধ ছিল, এখন টিভি আমার বেডরুমে, আমার খাটের উপর এসে বসেছে, আমার পাশে আমার সঙ্গে ঘুমোচ্ছে। এবং এর ফলে আমি শুধু বিনোদন নয়, বিজ্ঞাপন থেকেও আমার কিন্তু মুক্তির কোনো উপায় নেই। উই আর কন্টিনিউয়াসলি ইন আ ডিজিটাল লুপ। সেটা থেকে মুক্তির কোনো উপায় নেই, শুধুমাত্র মুক্তি সম্ভব নয়, শুধু নিয়ন্ত্রণ সম্ভব।
0: আমরা ভার্চুয়াল জগতে পৌঁছচ্ছি, এতদিন পর্যন্ত পৌঁছে যাচ্ছিলাম, এখন বোধহয় ভার্চুয়াল জগৎ আমাদের কাছে পৌঁছে গেছে, এবং পুরোটাই অনেকটা গেমের মতো সবকিছু। তো কোনো সংশয় নেই যে অনলাইন গেমের প্রতিও কিন্তু এই অল্প বয়সী ছেলেমেয়ে যারা, তাদের আসক্তি বেড়েছে
1: প্রচণ্ডভাবে বেড়েছে।
0: মানে এই সমস্যাটা কতটা গুরুতর, কি বুঝছেন একজন মনোবিদ হিসেবে?
1: দুটো জায়গা বলি। প্রথমত বলি, আপনি যেটা বললেন ভার্চুয়াল চরিত্ররা ঘরে চলে আসছে, আপনাকে একটা ইন্টারেস্টিং নুয়ান্স বলি। আমরা শুধু বলছি তো আমাদের অ্যাটেনশন স্প্যান খুব কম, আমরা

0: দশ সেকেন্ডের রিলের বেশি দেখতে পারি না, তাহলে ওয়েব সিরিজ কী করে দেখছি? এটা কী করে সম্ভব? দু ঘন্টার সিনেমা দেখতে পাচ্ছি না কিন্তু বিঞ্জ ওয়াচ করে ফেলছি 40 ঘন্টা সিরিজ। তার কারণ সিরিজ আমাদের যেটা দেয় সেটা হচ্ছে একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট। আমি কাজ থেকে বাড়িতে ফিরছি, আমার ঘরে হয়তো কেউ নেই বা একজন মানুষ রয়েছেন যার সাথেও আমার মানসিক দূরত্ব বহু। আমি ফিরে এসে যেই সিরিজটা চালাচ্ছি আমার মনে হচ্ছে আমি কতগুলো চেনা চরিত্রদের মধ্যে রয়েছি, একটা চেনা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে রয়েছি। ইট ডাজ নট রিমেইন জাস্ট অ্যান এন্টারটেনমেন্ট, ইট বিকামস অ্যান এক্সটেন্ডেড এনভায়রনমেন্ট, আমার পরিবেশের একটা এক্সটেন্ডেড পার্ট হয়ে উঠছে। মানে ব্যাপারটা এখন এরকম হয়ে দাঁড়িয়েছে যে আমার কাছে যদি 13 থেকে 16 কোনো বাচ্চা আসে, বাবা মা নিয়ে আসেন, তার মানে অবশ্যই মোবাইল অ্যাডিকশন থাকবে, সেটা গেম বা উইদাউট গেম, মানে মোবাইল অ্যাডিকশন অ্যান্ড দিস, তার সাথে বহু কারণ থাকতে পারে কিন্তু মোবাইল অ্যাডিকশন ইজ হ্যাজ টু বি দেয়ার, থাকবেই, এবং অবশ্যই গেম অ্যাডিকশন তার একটা বড় পার্ট। এবং বর্তমানে কিন্তু মানে IGD ইন্টারনেট গেম অ্যাডিকশন যেটা বিষয়টা, এটা কিন্তু DSM-5 মানে আমাদের যে ডায়াগনস্টিক ম্যানুয়াল মেন্টাল হেলথের, মেন্টাল ডিসঅর্ডারের, সেটাতে ইনক্লুডেড IGD অ্যাজ এ ক্লিনিক্যাল ডিসঅর্ডার।
1: বিষয়টা কিরকম যদি একটু ভেঙে বলেন?
0: বিষয়টা হচ্ছে আমাদের ভারতবর্ষের কনটেক্সটে একটু আলাদা এবং আমেরিকান কনটেক্সটে ডেফিনেটলি একটু আলাদা, কারণ এখনও ভারতবর্ষে বাবা মায়ের সাথেই সন্তানরা বেশিরভাগ সময়টা এখনও কাটান বা কোনো কোনো গার্জেনের সঙ্গে কাটান এবং বারণ করার মানুষ আছে। বিদেশে পশ্চিমে আরও বেশি, তারা সারাদিন বাড়িতে প্রবাবলি একা এবং তারা কী করছে কেউ জানে না, দের ইজ নো কানেকশন। তো আমি ওই ভার্চুয়াল জগতে যেটা খুঁজছি সেটা অবশ্যই কানেকশন, শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট ডিস্ট্রাকশন খুঁজছি না। আপনি একটা জিনিস ভেবে দেখবেন, যদি আমার আশেপাশের জগৎটা ইন্টারেস্টিং হয় আমি কিন্তু ফোন রেখে গল্প করি, যখন আমি বোর হই আমি বেশি ফোনে অ্যাডিক্ট হই। এবার আমি যে অ্যাডিক্ট কথাটা বললাম, এটাকে বলে বিহেভিয়ারাল অ্যাডিকশন। ইট ইজ নট আমি মাদক দ্রব্য সেবন করছি, ইট ইজ বিহেভিয়ারাল অ্যাডিকশন। যেরকম ধরুন গ্যাম্বলিং, গ্যাম্বলিং ইজ এ বিহেভিয়ারাল অ্যাডিকশন, ঠিক একই পর্যায়ে গেমিং ইজ এ বিহেভিয়ারাল অ্যাডিকশন। এটা শুরু হয় একাকিত্ব কাটাতে, একটু খেলি এরম করে, তারপরে ইট গেটস ইন টু আওয়ার ব্রেন, আওয়ার নিউরনস, আমাদের নিউরাল যে অ্যারেঞ্জমেন্ট সেটা অ্যাকর্ডিংলি চেঞ্জ হতে থাকে এবং আমাদের একটা ডোপামাইন রেইনফোর্সমেন্ট লুপ তৈরি হয়। মানে এই যে আমি কন্টিনিউসলি একটা মুভিং এনভায়রনমেন্টের মধ্যে আছি, আপনাকে একটা খুব সিম্পল জায়গা বলি, দেখবেন মেট্রো স্টেশনে একটা টিভি চলে, সেখানে অবান্তর কিছু চলছে, দেখবেন 90% মানুষ ওদিকে তাকিয়ে আছে, কারণ আমরা অটোমেটিক্যালি মুভমেন্টের প্রতি অ্যাট্রাক্টেড হই। এবার গেম ইজ কন্টিনিউয়াসলি গিভিং মি মুভমেন্ট। এবার আমি যখন ফোনটা রেখে দিচ্ছি, গেমটা বন্ধ করে দিচ্ছি, আমার পৃথিবীটা ভয়ঙ্কর শান্ত, মানে এই একাকিত্বটা খেতে আসছে, কারণ খুব ঠান্ডা, কিচ্ছু হচ্ছে না, নাথিং হ্যাপেনিং, আমি আবার গেমে ফিরে যাচ্ছি।
1: মানে একদিকে একাকিত্ব কাটানো আর আরেকদিকে ডোপামিন যেটার কথা বললেন, যে যে হরমোন আমাকে সুখানুভূতি দিচ্ছে, এই দুয়ের তাগিদে ইন্টারনেট গেম হোক বা ভিডিও গেম হোক তার দিকে অল্প বয়সী ছেলেমেয়েরা ঝুঁকছে। কোথাও কি এর পিছনে একটা কারণ হতে পারে যে খেলার মাঠ কমে যাচ্ছে, এটাও কি কোথাও না কোথাও এদেরকে এই ভিডিও গেমের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে?
0: রিসেন্টলি অভিনেতা আর মাধবনের একটা ইন্টারভিউতে উনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, বলেছেন আমার বাচ্চার বন্ধুরা যখন বাড়িতে আসে, আগে আমরা 4-5 একসাথে মানে হই হুল্লোড় সে বাড়ির লোকের মাথা খারাপ হয়ে যেত। মাধবন বলছেন যে খুব ইন্টারেস্টিংলি তারা এখন 5 একসাথে থাকলে আপনি জানতে পারবেন না, দে আর অল সাইলেন্ট, দে আর অল ইন দেয়ার ফোন,
1: ফোন নিয়ে ব্যস্ত একদম।
0: এবং এখন প্রতিটি বাচ্চার, অন্তত আমার যে কজনের সাথে কথা বলার বা কাজ করার সুযোগ হয়েছে, যে পরিমাণ পড়ার প্রেশার, ওরা চাইলেও খেলতে যেতে পারবে না। মানে আমার তো মনে হয় এখন যদি বাড়ির পাশে মাঠও থাকে ওদের যাওয়ার সময় হবে বলে আমার মনে হয়, কারণ বিকেলগুলো তো ওদের কোচিংয়ে চলে যায়, স্কুল থেকে আসলে নাকে মুখে গুজে কোচিংয়ে চলে গেল। একটা ক্লাস 5 বাচ্চা বলছে আমার সেলফ স্টাডির সময় নেই। এবার আমি যদি 1 ঘন্টা পাই, আমার বন্ধুদের সময় হবে তার কোনো মানে নেই, এবং সেই 1 ঘন্টাটা তো আমি রাত 9 গিয়ে পেলাম, আমার পাশের মাঠে আমি কার সাথে খেলতে যাব তখন? তো আমি 9-10 যদি আমার হাতে সময় থাকে আমি একটু গেম খেলে নেব। এবার এই 10টা কখন 2 হয়ে যাচ্ছে কেউ
1: তখন আর খেয়াল থাকছে না। আমি একটু পড়াশোনা করছিলাম এই বিষয়টা নিয়ে, তো সেখানে দেখছিলাম যে অনলাইন গেম যেগুলো রয়েছে বা ভিডিও গেম যেগুলো রয়েছে সেখানে বেশ কিছু বিষয় রয়েছে, লেভেল, রিওয়ার্ড, র্যাঙ্কিং। অর্থাৎ ধরুন আমি, আমার কোনো একটা টাস্ক দেওয়া হচ্ছে, সেই টাস্কটা আমি কমপ্লিট করছি, তাহলে আমার পরের লেভেলে যেতে দেওয়া হচ্ছে। রিওয়ার্ড অর্থাৎ আমি কোনো কিছু একটা করলাম, তার পরিবর্তে আমাকে কোনো একটা রিওয়ার্ড দেওয়া হলো, কোনো একটা পুরস্কার দেওয়া হলো। এবং র্যাঙ্কিং,

0: এই যে অনলাইন গেমগুলো অনেক ছেলে মেয়ে একসঙ্গে খেলছে, তাদের মধ্যে কে সব থেকে ভালো খেলছে, এক নম্বর প্লেয়ার, দু নম্বর প্লেয়ার বা তিন নম্বর প্লেয়ার, এরকম একটা র্যাঙ্কিং তৈরি করে দিচ্ছে। তো এটাও কি কোনো না কোনোভাবে এই যারা অল্প বয়সী ছেলে মেয়ে তাদেরকে কি আকর্ষিত করছে?
1: নিশ্চয়ই, এবং এটাকে আমরা বলি রিওয়ার্ড সেন্সিটিভিটি। মানে দেখবেন, প্রথমত এটা বোঝা প্রয়োজন যে আমাদের ফিজিক্যাল পৃথিবীতে আমাদের যেগুলো শিখতে হয় ওগুলো শিখতে পরিশ্রম লাগে। আপনি গান শিখতে যান, পরিশ্রমের ব্যাপার। আপনি খেলা শিখতে যান, পরিশ্রমের ব্যাপার। প্রথমে হবে না, কষ্ট হবে, তারপরে সরগড় হবে। এবার গেমে কি হচ্ছে বুঝুন, প্রথম চারটে দশটা লেভেল খুব সহজ, কিন্তু ওই বারোটা লেভেলে আমার কি হচ্ছে, আমি এক থেকে দুয়ে যাচ্ছি রিওয়ার্ড, দুই থেকে তিনে যাচ্ছি রিওয়ার্ড, বিনা পরিশ্রমে রিওয়ার্ড। যতক্ষণে বারোতে পৌঁছচ্ছি আই এম অলরেডি অ্যান অ্যাডিক্ট। এবার গেমের ডিফিকাল্টি বাড়ছে, আমার সময়ের ইনভেস্টমেন্ট বাড়ছে, এবং আমি কমপ্লিটলি ওটার মধ্যে অ্যাবজর্বড হয়ে গেছি। রিয়েল লাইফে আমি যদি কিছু শিখতে যাই, আমি প্রথমে পারবো না। প্রথমে তো সাই, আমি সাই লাগাতে পারবো না হারমোনিয়াম ধরে, ওই সাটা লাগাতে মানুষের সারা জীবন লেগে যায়। সেখানে আমি গেমে একশো লেভেলে পৌঁছে যাচ্ছি বিনা পরিশ্রমে ঘরে শুয়ে শুয়ে। তো ডেফিনেটলি দ্যাট ইজ বিকামিং আরও লোভনীয় হয়ে উঠছে আমার, মানে নিজের পৃথিবীর থেকে।
0: যখন আমি পৌঁছে যাচ্ছি তখন বুঝতে পারছি ফিরিবার আর পথ নেই,
1: ফিরিবার আর পথ নেই।
0: এবার বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে অনেকেই তো বলতে পারেন যে বাচ্চারা গেম খেলছে, সময় তো পায় না, অল্প সময়ের জন্য গেম খেলছে, খেলছে তো কি হয়েছে? এই প্রশ্নটা যারা করছেন তাদেরকে কি বলবেন, কি ক্ষতি হতে পারে?
1: এই প্রশ্নটা যারা করছেন তারা নিজের সুবিধার জন্যই এই ব্যবস্থাটাও করছেন, কারণ বাবা মায়েরা ব্যস্ত।
0: হ্যাঁ,
1: এবার সবাইকার ক্ষেত্রে আর কোনো কেউ নেই যে বাচ্চাকে দেখতে পারবে, তো ফোন দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে ইজিয়েস্ট উপায়। কিন্তু এই যখন বসিয়ে দিচ্ছেন তখন তারা কিন্তু একটা নিজের রিওয়ার্ড সেন্সিটিভিটিতে আছেন, যে আমার এই প্রেজেন্টেশনটা বানানো দরকার, একটু ফোন নিয়ে বসে থাকুক দু মিনিট, কী হবে? এবার এই কী হবেটা আমি কেন বলছি, আমার সুবিধার জন্য বলছি, কিন্তু বাচ্চার সুবিধার জন্য বলছি না। কিন্তু এই কী হবেটা কখন যে বাচ্চার অ্যাডিকশনে পরিণত হয়ে যাচ্ছে ততদিনে অনেক দেরি হয়ে গেছে। সেটা নিয়ে বাবা মায়েরাই যখন মাথা খারাপ করছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় শুরুটা বাবা মাই করিয়েছেন তাদের সুবিধার জন্য।
0: কী কী ক্ষতি হতে পারে, মানে যারা গেম অ্যাডিক্ট, দীর্ঘ সময় ধরে গেম খেলছে, সমস্যা কী কী ফেস করতে পারে?
1: একটা দিক এক্সট্রিমটা আগে বলি, একদম এক্সট্রিম দুটো তিনটে ঘটনা এরকম ঘটেছে, আমেরিকাতে ঘটেছে, আর্জেন্টিনায় ঘটেছে, আমাদের ভারতবর্ষে কর্ণাটকেও ঘটেছে। এই যে গুলি করছি, গুলি করছি, মানুষ মরে যাচ্ছে। এবার গুলি করছি এবং মানুষ মারা যাচ্ছে, এটা যে একটা সাংঘাতিক ঘটনা, এটা ব্রেনে রেজিস্টার হচ্ছে না।
0: মানে সামনের জনকে মানুষ বলে মনে হচ্ছে না,
1: সেও গেমের একটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার বলে মনে হচ্ছে, বা একটা ওই ধরুন ওই যে এবারে সেই আমরা স্নেক খেলতাম না, কিছু একটা খেয়ে নিচ্ছে ওই একটা স্নেক গিয়ে, তো ওরকম একটা কিছু মনে হচ্ছে। এবার আমেরিকাতে কিছু ঘটনা এরকম ঘটে যে টিনেজার বাচ্চা, তাদের তো বাড়িতে বন্দুক থাকে, তারা বন্দুক দিয়ে দু তিনজন মানুষ অ্যাকচুয়ালি মেরে ফেলেছে, এবং তারা বুঝতে পারেনি তারা কি করে ফেলেছে, বিকজ ইটস আ গেম। মানে তারা তো গেমে সারাক্ষণই করছে, আলাদাটা আর কি হলো?
0: মানে যেগুলো অ্যাকশন গেম থাকে বা যে গেমগুলো ভায়োলেন্স থাকে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলতে হয়, কিছু বছর আগে আমরা একটা গেমের কথা খুব শুনতাম যেখানে একদম শেষ ধাপে গিয়ে বলা হতো যে এবার একজনকে সুইসাইড করতে হবে। আরও একটি জনপ্রিয় ইন্টারনেট গেমের কথা আমরা শুনেছি যেখানে রিয়েল টাইম লোকেশান দেওয়া হচ্ছে এবং সেই লোকেশানে কিছু না কিছু একটা পুরস্কার থাকছে, তাকে সেই জায়গায় গিয়ে সেটা সংগ্রহ করতে হবে। সেখানে যাচ্ছে গিয়ে সেই পুরস্কারটা বা রিওয়ার্ডটা,
1: তাতে অ্যাক্সিডেন্টস হয়েছে প্রচুর,
0: অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে বিষয়গুলো রয়েছে যেখানে এমন কিছু করতে বলা হচ্ছে যা আসলে ক্ষতিকারক, এই বিষয়ে কি বলবেন?
1: আনফরচুনেট ছাড়া কিছু বলার নেই। মানে এবং কি হচ্ছে, আরো একটা জায়গা বলি, এটা না একটা ভীষণ ওবিডিয়েন্স কন্ডিশনিং থেকেও হয়। ওবিডিয়েন্স কন্ডিশনিং মানে আমি কি বলছি, বাবা মায়েরা দেখবেন বাচ্চাদের এইটা বলে খুব বড় করে, তোর ভালো তোর থেকে আমি বেশি বুঝি, বা আমি যা বলছি করতে হবে। বাচ্চাদের মধ্যে এই ওবিডিয়েন্স কন্ডিশনিং সাংঘাতিক তৈরি হয়, এবং এতটাই যে সেটা কিন্তু তারা বড় বয়স অবধি বজায় রাখে। বস বললে আমি করব, প্রচণ্ডভাবে অর্ডার নেয়ার একটা মানসিকতা তৈরি হয়। এবং এই গেমসেও যখন, এবার তো একটা অ্যাডিকশনে তৈরি হচ্ছে আমার, এবং আমাকে যা যা যা যা বলছে আমি কোথাও গিয়ে প্রশ্ন করছি না, আমার অবান্তর মনে হচ্ছে না, আমি বলছি না এই পুরোটাই বাড়ির লোকের দোষ, কিন্তু এর একটা জায়গা রয়েছে, আমি যে অথরিটিকে প্রশ্ন করতে পারি
0: যে কেন করবো,
1: কেন করবো, এই বোধটা কিন্তু বাবা মায়ের তৈরি করে দেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি যা বলছি করতে হবে ইজ নট আ গুড পেরেন্টিং, ইটস আ অথরিটেরিয়ান পেরেন্টিং। আমি যে অথরিটিকে প্রশ্ন করতে পারি এবং অথরিটি উত্তর দিতে বাধ্য, ব্যাখ্যা করতে বাধ্য, যে আমি করতে হবে বুঝতে পারছি কেন করবো। এবং অবশ্যই মানে এই গেমগুলো তো ডিজাইনডই হচ্ছে এরকমভাবে, এবং এই যে বললাম ইজি টু অ্যাক্সেস, আর থেকে আসি সবাই করতে

0: এমন ভাবেই এটা আমাদের সেন্সরি সিস্টেমের সাথে রেসপন্সিভ যে সবাই ব্যবহার করতে পারে, এবং করাই হচ্ছে বিষয়টাকে এরকম করে যে যাতে সকলেই অ্যাক্সেস করতে পারে। এবং ইট ইজ নট ডিফিকাল্ট, অ্যান্ড ইট ইজ নট ডিফিকাল্ট ফর আ রিজন, কেননা এটা কনজিউমার সেন্ট্রিক, ডিফিকাল্ট হলে কনজিউমার যাবে না।
1: হ্যাঁ, এই যে বললেন আপনি যে একেবারেই এটার বাণিজ্যিকরণ হয়েছে, হ্যাঁ এটার বিনোদনের পর্যায়ে নেই, সীমাবদ্ধ। এখন বিষয়টা যেটা সেটা হচ্ছে এই ভিডিও গেমসগুলো খেলে কিন্তু উপার্জন করা যায়, সেই সুযোগও তৈরি হয়ে গেছে। যেমন আমি রিল বানিয়ে উপার্জন করতে পারি, তেমন আমি কিন্তু গেম খেলে উপার্জন করতে পারি। আমি একবার শুনেছিলাম একটি অল্পবয়সী ছেলে আরেকজনকে বলছে যে যদি এই গেমটা তুমি খুব ভালোভাবে খেলতে পারো তাহলে এই যে চাকরি তুমি করছো বাইরে গিয়ে, এরকম চাকরি করে যা মাইনে তুমি পাও সেরকম 10টা লোককে তুমি তোমার বাড়িতে রেখে দিতে পারবে, কারণ সেখানে উপার্জনের এত বেশি সুযোগ রয়েছে। তো এটাও তো কোনো না কোনো একটা জায়গায় সেই প্রলোভনের হাতছানি, কিভাবে দেখবেন?
0: নিয়ন্ত্রণটা খুব ইম্পর্টেন্ট। দেখুন সব কিছুতেই, মানে আমি বলছি আমি ভার্চুয়াল যদি ছেড়েও দিই, সাধারণ পেশাতেও, কেউ কেউ গায়ক, কেউ অভিনেতা, সকলেরই যদি উপার্জন বা যাই হোক সেটা যদি অবসেশনে পরিণত হয় তাহলে কোথাও একটা গিয়ে সেটা সমস্যার। এখানে উপার্জনের সুযোগ রয়েছে এটা বাস্তব, এবং এখনকার দিনে যা যা কিছু নতুন মাধ্যম সেখানে সত্যি অদ্ভুত উপার্জনের সুযোগ রয়েছে। কিন্তু দের ইজ আ ক্যাচ, কজন মানুষ সত্যি সেই উপার্জনটা করতে পারছেন? 100,000 গেলে হয়তো একজন পাচ্ছেন, আমি কিন্তু ওই একজনকে দেখে ছুটছি। এটাও খুব ইম্পর্টেন্ট যে আমি যদি ঠিকঠাক পড়াশোনা করি, ঠিকঠাক চাকরি করি, আমার একটা জীবনযাপনের ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু গেম খেলে আমি জীবন চালিয়ে নেব এটা কতজন আসলে পারছে? এবং যেই মুষ্টিমেয় কিছুজন পারছে সেটা দেখে আমি দৌড়চ্ছি, আমার মানসিক ক্ষতি শারীরিক ক্ষতিটা হচ্ছে কিন্তু আমি পাচ্ছি কি সেই রিওয়ার্ডটা আদৌ? গেম বা ফোন বা যে কোনো ডিজিটাল ইকোসিস্টেম আমাদের সেন্সরি সিস্টেমের সাথে ভীষণ অ্যাডজাস্টমেন্টে তৈরি হয়। আমার সাংঘাতিক মনোসংযোগ তৈরি হতে পারে, আবার আমার সাংঘাতিক ডোপামিন অ্যাডিকশন তৈরি হতে পারে। ধরুন যিনি কোনো খুব সেন্সিটিভ কাজ করেন, তিনি একজন লোকো পাইলট বা যিনি একজন এরকম কোনো কাজ আসলে করেন যেখানে প্রচণ্ড মনোসংযোগের প্রয়োজন, তাদেরও কিন্তু ওই সেন্সটা তৈরি হয়। কিন্তু গেমের প্রবলেম হচ্ছে এটা আমাকে কিছু জিনিস ভালো তৈরি করে, যেরকম কিছু তার ইল এফেক্ট আছে যেগুলো সাংঘাতিক পরিমাণ, ওবেসিটি ইত্যাদি বেড়ে যাচ্ছে, কারণ আমার কিছুর জন্যই উঠতে হচ্ছে না। এন্টারটেনমেন্ট, গেম খেলতে ইচ্ছা হচ্ছে আমার হাতের সামনে, তো আমাকে তো উঠে বেরোতে হচ্ছে না কোনো কিছুর জন্য। খেলতে হলে তো আমার আগে স্বাস্থ্য তৈরি করতে হবে, আমাকে সংযম তৈরি করতে হবে, আমাকে ডায়েট মেনটেন করতে হবে, গেমের জন্য তো আমার এগুলো কিছু লাগছে না। এবং যেই নিপুণতাগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ভীষণ ডিজিটাল সেন্সিটিভই নিপুণতা, ওটা আপনি অন্য কোথাও কাজে লাগাতে যে খুব পারবেন তা নয়।
1: এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ওই যে একটা টিম ওয়ার্কের কথা আমরা বলি, যে চারজন মিলে বা পাঁচজন মিলে একটা কাজ করবে, সেখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা যোগাযোগ থাকবে এবং একটা প্ল্যানিং থাকবে, একসঙ্গে প্ল্যান করার যে ক্ষমতা সেটাও বোধহয় এই অনলাইন গেম বা এই ভিডিও গেম এগুলো কেড়ে নিয়েছে।
0: হ্যাঁ, মানুষ কিছুটা প্রোঅ্যাক্টিভের থেকে রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ধরুন আমি চারজন মিলে যদি একটা কিছু খেলতে যাই, সেটা আলপিন টু এলিফ্যান্ট আমাকে ডিজাইন করতে হবে, যদি আমায় চারটে বাঁশ দিয়ে উইকেট বানাতে হয় সেটাও আমাকেই ডিজাইন করতে হবে। কিন্তু ইন কেস অফ অনলাইন গেম সিস্টেম আমাকে কন্ট্রোল করছে, সিস্টেমে আছে সব, আমি শুধু রেসপন্স করছি,
1: আমি কোনো প্রশ্ন করছি না, কেন করছি জানতে চাইছি না।
0: হ্যাঁ,
1: এইটা একটা বড় সমস্যা, মানে আমাদের চিন্তা ভাবনার যে পরিধি সেটাকে কোথাও না কোথাও একটা বেঁধে দিয়েছে। আচ্ছা, আপনি তো প্র্যাকটিস করেন, আপনার কাছে অনেকে বিভিন্ন সমস্যা নিয়ে আসে, এই রকম সমস্যা কিরকম আসে?
0: প্রচুর, আমি বললাম মানে 13-16 বাচ্চারা আসছে মানে গেমের সমস্যা বা ফোনের সমস্যা, ফোনের অ্যাডিকশন, গেম অথবা গেম ছাড়া ফোনের অ্যাডিকশন আছেই, মানে ইট ইজ টেকেন, এরকম আজ অবধি হয়নি যে এই 13-16 বাচ্চারা এসছে এবং এই প্রবলেমটা বাবা মা বলেননি, যে ফোন নিয়ে বসে থাকে সারাদিন, খেতে ডাকছি আসে না, ঘুমোতে যায় রাত 3টের সময়, ফোন নিয়ে বসে আছে, এটা ভীষণভাবে আছে।
1: কাটিয়ে ওঠার উপায়
0: এটাই, নিয়ন্ত্রণ সব কিছুতেই, যে কোনো কিছুরই অ্যাডিকশন মাত্রেই আমার একটাই উপায়, নিয়ন্ত্রণ। এবং একটা কথা মনে রাখা প্রচণ্ড প্রয়োজন, গেম অ্যাডিকশন আর যে কোনো অ্যাডিকশনের মতন কিন্তু একটা উইথড্রল ফেজ আসে। প্রথম যখন আমি ছাড়বো, ডিপেন্ড করছে আমার অ্যাডিকশনটা কত স্ট্রং, যদি ভীষণ স্ট্রং অ্যাডিকশন থাকে প্রথমটা সাংঘাতিক সমস্যা হয়। এবং আজকাল গেম অ্যাডিকশনের জন্য রিহ্যাবিলিটেশনও ইজ নট আ রেয়ার ইনসিডেন্ট, রিহাবেও যেতে হচ্ছে গেম অ্যাডিকশন থেকে বেরোনোর জন্য, এটা প্রচুর ঘটছে একদমই।
1: রিহাবে যাওয়ার কথা বললেন, রিহাবে মানে আসলে করা কি হয়?
0: আপনাকে প্রথমত প্রচণ্ড ডিসিপ্লিনে ব্যথা হয় এবং যেটা আপনার অ্যাডিকশনের বস্তু সেটা থেকে ডিস্ট্র্যাকশন অনেকটা বাড়িয়ে দেওয়া হয়, ডিস্টেন্স বাড়িয়ে দেওয়া হয়, এবং যেটা সবথেকে ইন্টারেস্টিং, যেটার জন্য সবথেকে বেশি দরকার হয় রিহ্যাব সাপোর্টটা, সেটা একদম উইথড্রয়ালটা মেনটেন করার জন্য। কারণ বিভিন্ন মানুষ উইথড্রয়ালে ভয়ঙ্কর রিয়্যাক্ট করেন, ভয়ঙ্কর ফিউরিয়াস হয়ে উঠতে পারে, ভয়ঙ্কর সেন্সিটিভ হয়ে উঠতে পারে, ভায়োলেন্ট হয়ে উঠতে পারে। ওই সময়টা প্রফেশনাল ছাড়া কন্ট্রোল করা খুব মুশকিল হয়।
1: অর্থাৎ বলছেন যে মানে এই যে ভিডিও গেম, এটা খেলেও একজনের এতটা আসক্তি তৈরি হতে পারে যে সে ভায়োলেন্ট মানে সে হিংস্র হয়ে উঠতে পারে।
0: একদম, মানে ওই যে আমি কন্টিনিউয়াস মোশনের মধ্যে, আপনি বাড়িতে ওয়াইফাই নেই ধরুন, ইন্টারনেট কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না, আজকালকার দিনের একটি বাচ্চাকে ইন্টারনেট কানেকশন যারা কোনো জায়গায় ঘুরতে যদি নিয়ে যান, আপনি তাদের অস্থিরতা দেখবেন। গেমেরও দরকার নেই, ইন্টারনেট শুধু নেই, আপনি শুধু তার অস্থিরতাটা দেখবেন। ইট ইজ অ্যান ভেরি সাবলাইম অ্যাডিকশন, এবং ভবিষ্যৎটা এরকম হতে চলেছে হয়তো যে অ্যাডিকশন বোঝার জন্য হয়তো একটা সুস্থ মানুষও থাকবে না, কারণ এভরিওয়ান ইজ ইন দ্যাট লুপ। এটা যে অ্যাডিকশন সেটা বোঝার জন্য তো কাউকে এটার বাইরে থাকতে হবে, কেউ কি আছে?
1: আচ্ছা, অ্যাডিকশন যে এটা বুঝবো কিভাবে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আমি বুঝতে পারছি না যে এটা অ্যাডিকশন না অ্যাডিকশন নয়, স্বাভাবিক, এইটা সীমাটা কোথায়?
0: এটা তো সব কিছু নেই, মানে ধরুন ডিপ্রেশন নিয়েও এই প্রশ্নটা মানুষের আছে যে কখন বুঝবো এটা ক্লিনিক্যাল ডিপ্রেশন। অ্যাডিকশনের প্রশ্নটাতে বলি, প্রথমত লেম্যান্স ল্যাঙ্গুয়েজে বললে আমার প্রথম লক্ষণ হচ্ছে আমার সারাদিনের কাজ ইন্টারাপ্টেড হবে। আমি যখন সব কিছু রেখেও গেমটা খেলছি, আমি কোথাও একটা কি ডিফারেন্সিয়েট করতে পারছি যে আমার এটাও প্রয়োজন, ইট ইজ মাই এন্টারটেনমেন্ট, এই ডিফারেন্সিয়েশনটা আমি করতে পারছি, আমি সময় বাঁধতে পারছি, ওটাই আমার জগৎ হয়ে ওঠেনি। প্রথমত ডিউরেশনটা দেখা খুব প্রয়োজন, যে কতক্ষণ ওটার মধ্যে আছে এবং ওটা ছেড়ে কীরকম আছে, প্রচণ্ড ছটফট করছে কি, বসতে পারছে না এক জায়গায়। যদি আমার রোজকার কাজ ব্যাহত হয় তাহলে ডেফিনেটলি অ্যাডিকশন, এটা প্রচণ্ডভাবে একটা লক্ষ্য করার মতন বিষয়। এবং দ্বিতীয়ত অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, মানে ধরুন স্লিপ ডেপ্রাইভেশন হতে পারে, ঘুমোচ্ছে না, কারণ ওই ডোপামাইন লুপটা চলে এসছে, তো নার্ভাস সিস্টেম শান্তই হতে পারছে না, ঘুমোতে পারছে না। আবার হতে পারে কেউ কেউ খাওয়া দাওয়া ছেড়ে দেয়, চোখ মুখ বসে যায়, মানে একদম অ্যাডিকশনের ক্ষেত্রে যা যা যা যা আমরা দেখি সমস্তটা হতে পারে ইন কেস অফ দিস। বাট হ্যাঁ, মানে একদম মূলে বা শুরুতেই বিনাশ করার উপায় হচ্ছে, আমি যেটা অন্তত খুব বেশি পরিমাণে বলি টিনেজ বাচ্চাদের, তো অবশ্যই বড়দেরও, দিনে দু ঘন্টা ফোন ফ্রি থাকা প্র্যাকটিস করতে হবে। এবং প্রথমটা পাগল হয়ে যায় মানুষ, যারা সারাক্ষণ ফোন নিয়ে আছেন তারা বুঝতে পারেন না যে ফোনটা ছাড়া কি করব। এবং এইখানেই প্রবলেম, ওই যে একটা দ্য গ্রেট ডিক্টেটর বলে ছবি আছে না, মানে ফোন ইজ দ্য ডিক্টেটর অফ আওয়ার লাইফ অ্যান্ড আওয়ার টাইম। আপনি ফোনটা রেখে ভাবুন দু ঘন্টা কাটাবেন, কিন্তু যদি আপনার কাছে ফোন নেই, আপনি জাস্ট নেক্সট কি করব বুঝতে পারছেন না, দেন ইউ হ্যাভ টু বি অ্যালার্ট।
1: আমরা ফোনের গেমের কথা বললাম, এখন সমস্যাটা হচ্ছে অধিকাংশ গেম কিন্তু এখন আবার একটা সিস্টেমের প্রয়োজন পড়ছে, অর্থাৎ আমায় আলাদা করে গেমিং একটা ডেস্কটপ নিতে হচ্ছে, তাতে অনেক রকম কনফিগারেশন তৈরি করতে হচ্ছে, সেটার পিছনে প্রচুর খরচ রয়েছে, তার জন্য আমি আমার বাবা মার কাছে বায়না করছি, তাদের উপর চাপ সৃষ্টি করছি যে এটা আমায় করে দিতে হবে, কিনে দিতে হবে, একটা বিশাল সেট আপ বানিয়ে আমি গেমটা খেলতে বসে যাচ্ছি এবং সারাদিন দেখা যাচ্ছে ওই গেমটা নিয়ে আমি বসে থাকছি। এই যে স্লিপ সাইকেলের কথা আসছিল, ঘুমের সময় সেটা পরিবর্তন হয়ে গেল, কখন দেখতে দেখতে মানুষ ঘুমোতে যাচ্ছে ভোর পাঁচটায় এবং ঘুম থেকে উঠছে হয়তো দুপুর ১২টায়। এটার হাত থেকে বেরিয়ে আসার কি উপায়, কি করা যেতে পারে এগুলোর ক্ষেত্রে?
0: এবং এই যে আপনি গেমিং ডিভাইসের কথাটা বললেন, এটা তো অলমোস্ট এখন একটা স্ট্যাটাস সিম্বলে পরিণত হয়ে গেছে, আমার বাড়িতে এটা কিন্তু আছে, তার মানে আমি হচ্ছি খুব মডার্ন এবং খুব আধুনিক মনস্ক এবং খুব এই সময়ের সাথে, এবং যেটাকে এখন আমরা খুব ব্যবহার করি কুল, যেহেতু আমার বাড়িতে এই জিনিসটা আছে, এবং এটা একটা স্ট্যাটাস সিম্বলও, এবং পরিণতটা হয়েছে ভীষণ, এটা ভীষণ একটা বাণিজ্যিক ডিসিশন, এটা ভীষণ এভাবে প্লট করা হয়েছে যাতে এটা এভাবে পোর্ট্রে হয়,
1: বন্ধু বান্ধবের কাছে কদর বেড়ে যায়।
0: একটা বিশেষ কোম্পানির ফোনের ক্ষেত্রে যেরকম এই ক্রেজটা রয়েছে, তো এবার যে কোনো সমস্যার সব থেকে বেরিয়ে আসার ভালো উপায় হচ্ছে আমি যখন যত আর্লি সেটা ট্রিট করব, এনি প্রবলেম, সেম ফর গেমিং, আমি যদি বুঝতে পারি যে আমি বা আমার পাশের লোক অনেকটা সময় কাটাচ্ছে, তাকে অ্যালার্ট করা এবং তাকে এটা বোঝানো যে সে কেন ওটা করছে, তো আমাকে এটা বুঝতে হবে যে ওইটা বন্ধ করে যে পৃথিবীটা সেইটা আসল পৃথিবী, ওটা কনফিগারি করা হয়েছে আমাকে ওইভাবে অ্যাডিক্ট করারই জন্য, তো আসল পৃথিবীটাতে কিছুক্ষণ সময় কাটানো কম্পালসারি করা প্রয়োজন, শূন্যতাটাই বাস্তব এইটা বোঝা খুব প্রয়োজন।
1: বিষয়গুলো আমরা

0: বুঝতে তো পারি অনেক সময় যে হ্যাঁ বেরিয়ে আসতে হবে বা এটা করতে হবে, কিন্তু কিভাবে করব, কিভাবে সেই মনের জোরটা খুঁজে পাবো, সেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট থাকে না। কি কি করতে হবে আমাকে?
1: দেখুন, প্রত্যেকটা মানুষের কিন্তু কানেকশনটা বিভিন্ন বিভিন্ন হয়, মানে কেউ হয়তো একটু সঙ্গ পেলে, একটু কোম্পানি পেলে আর ওটা করবে না, এটা হতে পারে। কেউ হয়তো একটা গল্প করার মানুষ পেলে আর গেম খেলবে না, কিন্তু এমনও মানুষ আছেন যারা সব কিছু পেলে সব কিছু ছেড়েই ওটা করবে। এবং এটা ভীষণভাবে কে স্পেসিফিক, যে কে কীভাবে রিয়্যাক্ট করছে, কার নার্ভাস সিস্টেমটা কীরকম, কার পুরো ইমোশনাল ইকোসিস্টেমটা কীরকম, তার উপরে ডিপেন্ড করে যে কার জন্য কী কার্যকর। কিন্তু একটা খুব জেনেরিক নিয়ম হচ্ছে, প্রথমেই তো আমি আজকে 4-5 ঘন্টা গেম খেলি, কালকের থেকে আমি দেব না, সাংঘাতিক এটা উইথড্রল হয়। কিন্তু আইডিয়ালি সেটাই করা খুব ভালো, কিন্তু সেটা করা ডিফিকাল্ট, কেননা সেটাতে যেটা হয়, 4 দিন পরে 5 দিন আবার 12 ঘন্টা গেম খেলবে
0: জোরপূর্বক যদি আমি আটকাই।
1: তো আমার খুব ইন্টারেস্টিং হচ্ছে সময় কমানো, মানে আমি বললাম যে তুমি আজকে 4 ঘন্টা খেলেছো, এবং আমি বোঝালাম তাকে যে কেন এটা খারাপ, কী কী তোমার সমস্যা হতে পারে, এবং আমি পরের দিন বললাম যে আজকে 3.5 ঘন্টা, 3.5 ঘন্টায় কিন্তু বন্ধ করতে হবে। এই 3.5 ঘন্টাটা 7 দিন চলুক, তার পরের দিনই 3 ঘন্টা করবো না, চলুক 7 দিন, কেননা আমার বায়োলজিকেও অ্যাকর্ডিংলি অ্যাডাপ্ট করতে হবে। দুম করে কমিয়ে আনলে আমার বডি রিয়াক্ট করবে, এরম করে আস্তে আস্তে আস্তে আস্তে আমাকে কমিয়ে আনতে হবে।
0: উত্তরণের পথ,
1: বাস্তব বা আমাদের যে ফিজিক্যাল পৃথিবীটা, আসল পৃথিবীটা, সেটাকে না একটু মনের মতো করা প্রয়োজন। আজকালকার বাচ্চাদের যদি আপনি দেখেন, সবটা চাপ, ওদের কোথাও আনন্দ নেই। স্কুলটা চাপের জায়গা, স্কুল আর আনন্দের জায়গা নেই, প্রত্যেক সপ্তাহে পরীক্ষা। তো স্কুল আমার কাছে একটা প্রেশার বক্স, নট আ প্লেজার বক্স। তারপরে আমি যাচ্ছি কোচিংয়ে, এবং সেই কোচিং কিন্তু 2 ঘন্টার আমাদের ছোটোবেলার কোচিং নয়, সেটা আরেকটা স্কুল। সো আমি একসাথে 2টো স্কুলে পড়ছি, সারাক্ষণ পরীক্ষা দিচ্ছি, স্কুলের পরীক্ষা, কোচিংয়ে পরীক্ষা, বাড়িতে পরীক্ষা। এবং আমার শখের জিনিসগুলো বাবা মা বন্ধ করিয়ে দিচ্ছে, কারণ পড়াশোনাটা আগে প্রয়োজন। তাহলে আমি কোথায় মুক্তি পাবো, কোথায় যাচ্ছি আমি? আমি গেমে যাচ্ছি, আমি ফোনে যাচ্ছি। তো আমার সত্যিকারের পৃথিবীটা যদি আমার জন্য একটু সুন্দর হয়, একটু ভালো হয়, আমি কিন্তু সবসময় এসকেপ করব না। আমার এসকেপের দরকার হচ্ছে কেন? আমি যদি এসকেপের দরকার না হওয়ার মতন একটু পরিস্থিতি তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই পালানোর প্রবৃত্তিটাকে একটু থামানো যাবে।
0: একটা সুন্দর সম্পর্ক,
1: সুন্দর সময় কাটানো, যেটাতে সে কানেকশনটা ফিল করে,
0: বা কোনো এমন কোনো হয়তো অ্যাক্টিভিটিস বা কাজ
1: যেটাতে সে মজা পাচ্ছে, যেটা তার কাছে প্রেসার হচ্ছে না।
0: মানে মূল দায়িত্ব বাড়ির লোককেই নিতে হবে, বন্ধু-বান্ধবদেরই নিতে হবে।
1: ছেলে মানুষ মানে যখন তারা টিনেজার তখন তো অবশ্যই, এবং বড় হয়েও যদি পাশে কেউ থাকেন, তাদের বেরিয়ে আসা অনেক সহজ হয়।
0: বাড়ির লোকজনকেই এগিয়ে আসতে হবে এবং তাদেরকেই সাহায্য করতে হবে, যাতে এরকম পরিস্থিতি তৈরি না হয়। কিন্তু যদি তৈরি হয়ে যায়, তাহলে ঠিক কোন সময় এবং কখন আমায় একজন বিশেষজ্ঞর কাছে যেতে হবে?
1: সব থেকে বড় মানে যেটা বোঝা যায়, সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ ডিটোরিয়েশন। এবং এটা ডিপ্রেশনের ক্ষেত্রেও সত্যি, যদি পারসিস্টেন্ট ফিজিক্যাল সিমটম থাকে, তাহলে বুঝতে হবে যে ইট নিডস ভেরি ডিফারেন্ট কেয়ার। কখন মনোবিদের কাছে যেতে হবে, এর কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনার যদি যে কোনো সময় অসুবিধে মনে হচ্ছে যে আপনি ঠিক নিজে পারছেন না গুছিয়ে উঠতে, আপনি যেতে পারেন। এবং যদি কোনো হেল্প দরকার হয়, তারা সেভাবে গাইড করবেন। যদি মনে হয় সব ঠিক আছে, তারা সেইটুকুনি বলে আপনাকে আশ্বস্ত করতে পারেন। কিন্তু ফিজিক্যাল সিমটম, এবং একটা বিষয় হচ্ছে আমার রোজকার কাজগুলো মিস হচ্ছে এই গেম খেলার জন্য, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি কলেজ যাচ্ছি না, স্কুলে যাচ্ছি না, পড়াশুনো করছি না, যা, এবং আমি কতক্ষণ, ডিউরেশনটা কী, কতক্ষণ আমি ওখানে ইনভেস্ট করছি, এবং যতক্ষণ ওটা নেই আমি কীরকম থাকছি, আমি কি খুব অস্থির, আমি কি কোনো কাজে মন দিতে পারছি না, খুব এক্সট্রিম হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি, রাতে ঘুমোতে পারছি না, এরকম বহু কিছুই ঘটতে পারে। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুব গুরুত্বপূর্ণ।
2: অসংখ্য ধন্যবাদ, আজ আমরা কথা বললাম ইন্টারনেট গেম আসক্তি নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট মনোবিদ উপাসনা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে ছিলাম আমি শুভঙ্কর দে। শ্রোতা বন্ধুদের কাছ থেকে আজকের মতো অনুমতি চেয়ে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন আকাশবাণী কলকাতার পডকাস্ট। ধন্যবাদ।
3: আকাশবাণী কলকাতার পডকাস্টে শুনলেন উপাসনা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ এবং প্রযোজনা শুভঙ্কর দে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে সকাল ১০টা পেয়েছে ৩০ সেকেন্ড। গানের ভেলা, শুক্রবারের গানের ভেলা মানে অপেক্ষা করে থাকেন, আধুনিক গান শুনব আজ। গান হবে, ফোনে ফোনে কথাও হবে আজ। কোন গান হবে আজ শুনি।

কোনো কোনো গান শুনে একটু চুপ করে থাকতে হয়, কেন? এক হচ্ছে গানের আমেজ, আর অনেকদিন পরে শুনলে মনে হয় কোথায় শুনেছি, কোথায় শুনেছি, কোথায় শুনেছি, এটা যেন কার কণ্ঠ, কোন প্রসঙ্গে শুনেছি, গানটাকে খুঁজতে ইচ্ছে করে, তাই না? প্রতিদিন প্রায় দিন মাঝে মাঝে শোনা যায় বহুশ্রুত গান, তারও একটা

3221313142 এই নম্বরে। এই গানটার অনুসন্ধান যদি এখন অনুরণন তোলে মনে, তাহলে পরের গানে যাই, তারপর দুটি গান প্রসঙ্গে একসঙ্গে কথা হবে ফোনে। এমন পরের গানটা বোধ হয় কখনো কখনো শুনেছেন আমাদের অন্য কোনো একটা বিশেষ গানের আসরে, দেখুন তো খেয়াল করতে পারেন কি না।

0: এবছর গাছে গাছে নাকি প্রচুর আম, পাকছেও বেশ। কোকিল যদি আম ঠুকরে দেয়, গাছতলায় আম পড়ে, সে আম নিয়ে মজবেন, ভাববেন না যে আম না খাওয়ালে অথবা আমের গল্প না হলে গানের গল্প হবে না। আপনি যদি শহরেও থাকেন, বাজার থেকেই আম কিনে খাওয়ার মতো দুর্ভাগা হন আমার মতো, তাহলেও আপনি ফোন করতে পারেন। আরেকবার ফোন বলি, 0332213 1342। আমের বাগান রয়েছে, আমের গাছ রয়েছে, তার মানে ফোন করার অ্যাডভান্টেজ তা কিন্তু নয়, ফোনটা সকলের জন্য। দুটো গান শুনলাম, সুরের আকাশে আর তারপর তুমি আসবে বলে। ফোনে যাই, দুটো গান নিয়ে একসঙ্গে কথা হবে, তারপর গানে গানে ফোনে ফোনে কথা হবে, মানে প্রতি গানে প্রতি ফোন। কেমন কে আছেন টেলিফোনে? আমি সরাসরি গেলাম, কিন্তু ওই যা নিয়মগুলো আছে, রেডিও সেট থেকে একটু দূরে থাকবেন আর রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দেবেন, তাহলে হাউ হাউ হবে না, আপনার কথা স্পষ্ট শুনতে পারবো। কেমন কে আছেন? এই তো হাউ হাউ হলো। কে বলছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: বেহারা থেকে অনিমেষ ভট্টাচার্য।
0: হ্যাঁ বলুন। আপনার ফোনে এরকম হয় কেন? আপনি তো পাকা লোক, মানে বহুদিন।
1: সম্পর্কে আমি যেটুকু জানি, এটি আকাশবাণীর রম্য গীতির গান।
0: আচ্ছা বেশ, আর কিছু গানটির কথা কে লিখেছেন?
1: গোপাল দাশগুপ্ত।
0: বেশ, আপনি ফোনটা ছাড়ুন, আমি আরেকটা ফোনে যাই। কেমন? আর আর প্রথম গানটি যে শুনলাম অনিমেষ বাবু, সুরের আকাশে, কণ্ঠ কি জেনে গেল? না, আপনি তো রেখে দিয়েছেন নিশ্চয়ই। এগুলো অনেক পুরনো গান, তিনের দশকের শেষ থেকে আজ থেকে 80 বছর আগের গান, 80, 85, 90, সেই সব সময়ের গান। পরের জন আপনি ঠিকই বলেছেন অনিমেষ বাবু, যে এটি রম্যগীতি, অর্থাৎ আকাশবাণী স্টুডিওতে রেকর্ডিং। এখন কে আছেন ফোনে বলুন?
2: আমি নিউ টাউন থেকে দীপঙ্কর দত্ত বলছি।
0: হ্যাঁ দীপঙ্কর বাবু বলুন।
2: প্রথম গানটির ব্যাপারে আমি কোন রকম মানে আসতে পারলাম না, কিন্তু দ্বিতীয় গানটি বহুশ্রুত।

0: এবং এটা শিল্পী ছিলেন গায়ত্রী বসু।
1: ঠিক, গায়ত্রী বসু। আর গানটি কথা কে লিখেছেন বলা যাবে?
0: আমি দুর্গাসন সম্ভবত বলে সুরকার ছিলেন হয়তো,
1: আবার সম্ভবত ব্র্যাকেটের মধ্যে লাগিয়ে দিলেন, ভেবেছিলাম খাওয়াবো, হলো না। প্রণব রায় কেমন? আর প্রথম গানটি শিল্পী, আরেকটা ফোন কি নেব দেখি না। আসলে আপনাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলতে বলতে এই যে গানের খোলস উন্মোচন ভালো লাগে আর কি। প্রথম গানটি সম্পর্কে কেউ যদি একটু আলোকপাত করেন। কে আছেন ফোনে?
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: বলছি আম নিয়ে কথা,
1: আগে আগে
2: বলছি আম নিয়ে কথা বলছেন তো? আমি অর্চনা করে বলছি।
1: না আম নিয়ে কেন, গান নিয়ে। তার মানে কে কত লোভী ভাবুন, আমি শুধু খাই খাই করব, গান নিয়ে কথা হবে গানের বেলায়, আম নিয়ে কেন? মাঝে মাঝে আম খেতে খেতে গান শোনা, সে তো রসে বসে থাকার মাধ্যম। কে আছেন পরেরজন বলুন? এই আবার সেই হাও হাও শুরু হলো, তাহলে আপনাকে আম খাইয়ে দেবো, আর সময় নষ্ট করবো না। প্রথম গানটি শিল্পী বেচু দত্ত। বেচু দত্তের গান আমরা একটু কম শুনি, কিন্তু অসাধারণ কণ্ঠ, বিশেষত নজরুল ঘরানার সঙ্গে যুক্ত এবং নজরুলের কাছ থেকে যারা সুরারোপ্যের রসায়নটা শিখেছেন তাদের সুরে অনেক গান গেয়েছেন সেই সময় বেচু দত্ত। আসলে প্রথম গান বেচু দত্ত, পরের গান গায়ত্রী বসু, আকাশবাণীর স্টুডিও রেকর্ডিং যাকে আমরা বলি রম্যগীতি। কেমন? প্রণব রায়ের কথায় ঠিক ধরেছেন, দুর্গা সেনের সুর। পরের গান যাই না, আমের কথা কিন্তু হচ্ছে না, কেমন? যে দিদি ফোন করেছিলেন, মন দিয়ে শুনুন, গানের কথাই হচ্ছে।

0: 1949 সালের রেকর্ড। তখন সদ্য দেশভাগ, সদ্য স্বাধীনতা, সেই সময়কাল। 7 বছর আগে নজরুল বাকরুদ্ধ হয়েছেন, কিন্তু তখনও যেন নজরুল বলয়ের মধ্যেই বাংলা আধুনিক গান। যারা গান লিখছেন তারা নজরুলের ছাত্র, যারা গান সুরারোপ করছেন নজরুলের ছাত্র, যারা গান রেকর্ড করছেন, গান গাইছেন, তারাও যেন নজরুল অন্তপ্রাণ। ফলে অধিকাংশ গানের মধ্যেই একটা নজরুল ঘরানার ছাপ। 0332231342 টেলিফোনে কে আছেন? হ্যালো, এই তো হলো না, কেটে গেল। রসিক, অরসিক আর বেরসিক, এখন গানটা না শুনে যদি শুধুই ফোন করেন তাহলে কোন পর্যায়ে? আমি কিন্তু দেখছি গান যেই শুরু হলো ফোনের আলো জ্বলতে শুরু করলো। গানটা শুনুন, উপভোগ করুন, তারপর ফোনটা করুন, কেমন? আমি তো রয়েছি এবং বলেওছি আজকে গানে গানে ফোনে ফোনে। কে আছেন টেলিফোনে বলুন।
1: নমস্কার,
0: কিন্তু আপনি একটু দূরে, রেডিও সেট থেকে দূরে থাকুন। হ্যাঁ, ওই কমিয়ে দিয়ে ফোনটা করবেন, না হলে কেমন যেন ভেঙচিকাটা ভেঙচিকাটা মনে হয়।
1: বহরমপুর কাশিমবাড়ি থেকে মনা দাস বলছি।
0: হ্যাঁ বলুন, বলুন।
1: আমার একটা গানের আবেদন।
0: না না না না, সেটা এটা এটা অনুরোধের আসর করবেন না, কেমন? এটা অনুরোধের আসর নয়, সেই জন্য অনুরোধের আসর আমাদের
1: সচিন কর্তা, খুব সুন্দর গান।
0: আমি রাখলাম তাহলে আপনাকে, আপনি, আমি তো বাংলাতেই বলছি। গানের ফেলা আমরা তো একটা নির্দিষ্ট ভাবনা নিয়ে বসি, আমাদের অনুরোধের আসর আছে, আপনি সেখানে আপনার অনুরোধ জানাবেন, কেমন? আমি যে ভাবনা নিয়ে বসেছি সেই ভাবনাকে আপনি যদি অন্যদিকে টেনে নিয়ে যান এ তো আমি হতে দিতে পারবো না, কেমন? আপনাকে আবার অনুরোধ করছি, আপনি গানের অনুরোধ নিয়ে ফোন করবেন না, যদি যে প্রসঙ্গে আছি সেই প্রসঙ্গে গানের অনুরোধ থাকে তাহলে জানাবেন, কেমন? কোন প্রসঙ্গে আছি সেটা কি ধরতে পেরেছেন? এখনো 3টে গান শুনলাম, এই গানগুলোর মধ্যে সূত্রটা কি? কে আছেন ফোনে? আমি যাব, আপনি বরং একটা আম খেয়ে নেবেন, রাগ করবেন না, কেমন? আবার সেই ঘাউ ঘাউ করছে, বলুন। এমন করলে খেলবো না, কিন্তু আমি আবার পরের গানে যাই। গানটি শুনলাম সত্য চৌধুরীর কণ্ঠে, প্রণব রায়ের কথায়, 1949 সালের গান। পরের রেকর্ড যাই, 1938 সালের রেকর্ড, কার কণ্ঠ।

0: গেন্টার অর্কেস্ট্রেশন খেয়াল করেছেন? 1938 সালের রেকর্ড, তখনও নজরুল এবং তার তত্ত্বাবধানেই রেকর্ডিং হচ্ছে। যারা আধুনিক গানের জগতে রয়েছেন সেই সময় সকলেরই নাড়া বাঁধা প্রায় নজরুলের কাছে। তার 11 বছর আগে 1927 কলকাতা বেতারের সূচনা পথ চলা শুরু। 10 বছর পূর্তি হয়ে গেছে, 11তম বর্ষ। আকাশবাণীকে ঘিরেই তখন বাংলার সংস্কৃতি জগৎ, কলকাতা বেতারকে ঘিরে সেই সময়কালের রেকর্ড। যারা নতুন মানুষ ফোন করছেন, একটু বলে নি যে রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দিয়ে তারপর আপনি ফোন করুন, গানটা শেষ হোক তারপর ফোন করুন, গানটা শুনুন, উপভোগ করুন, আসল তো গান শোনাটা, তারপর আপনি ফোন করুন, এবং রেডিও থেকে একটু দূরে থাকলে ভালো হয়, তাহলে আর ফিড আসে না। কেমন কে আছেন টেলিফোনে? যাই, গানটি কার কণ্ঠে শুনলাম? হ্যালো,
1: শৈলেন বাবু নমস্কার।
0: নমস্কার।
1: আসলে আপনি তো এই অনুষ্ঠানের মাধ্যমে সত্যি আমাদের সমৃদ্ধ করছেন।
0: আপনি আপনি কে বলছেন দাদা?
1: আমি স্নেহাশিস হাওড়া মোদের অঞ্চল থেকে বলছি।
0: আচ্ছা স্নেহাশিস, বলুন, আমার নমস্কার।
1: আপনি একটা যোগ সূত্রের কথা বলছেন, আমার যতটুকু মনে হচ্ছে যে আজকের যে গানগুলো, প্রথম অন্তত 2-3টি গান শুনে মনে হলো এগুলো সবই রম্য গীতির গান মনে হলো আমার আর কি।
0: না গো দাদা, সবটা তো নয়, কারণ এই যে 1938 সালের রেকর্ড, এ তো নজরুলের তত্ত্বাবধানে বাইরে রেকর্ড হয়েছে, আকাশবাণী স্টুডিওতে নয়।
1: আচ্ছা, এই রম্যগীতির প্রসঙ্গে কি আমি একটা কথা বলতে পারি?
0: কি গো বলুন।
1: রম্যগীতি একটা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমি শুনেছিলাম, যদি আপনি সংগ্রহ করে পরে এই অনুষ্ঠানে শোনাতে পারেন, সেটা হচ্ছে সবই যদি ভুল সবই যদি যাও ভুলে। আমি একবার শুনেছিলাম, আপনি শুনেছিলেন অনেক অনেক বছর আগে।
0: বেশ বেশ
1: বেশ, আপনি প্রসঙ্গক্রমে চলে আসি।
0: হ্যাঁ, যে গানটি শুনলাম কার কণ্ঠে,
1: আমার মনে হচ্ছে বাসবী নন্দী হলেও হতে পারে।
0: বাসবী নন্দী, বাসবী নন্দী তখন 1938 সালে রেকর্ড গো, কোথাও একটু ভুল করে ফেললেন তাই না? 1938 সালের সেই সময়কালটাকে খেয়াল করুন, কার কণ্ঠ হতে পারে আজ থেকে প্রায় 90-88 বছর আগে এই কণ্ঠ। আরেকটা ফোনে যাই, কে আছেন? হ্যালো, না লাইন তো কেটে গেল। আমি আর ফোনে যাচ্ছি না, কেননা 4টি গান শোনা হয়েছে, বেশি গান শোনা হবে না তাহলে, নাকি আলো জ্বলেছে? আবার আপনারা এত অভিমান করেন, ফোন নেওয়া হয় না। কে আছেন ফোনে?
2: হ্যালো।
0: হুম, সুপ্রভা সরকার বর্দি, 1938 সালের রেকর্ড, নবেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায়, তার কথায়।

তার কথা যে খুব বেশি আমরা পাই তা কিন্তু নয়, সেই সময় কিছু গান তার কথাই পাই। শিল্পী সুপ্রভা সরকার। আমি চলে যাই পরের গানে, আপনি আসবেন টেলিফোনে, কিন্তু যোগসূত্রটা দীপঙ্করবাবু খোঁজার চেষ্টা করেছেন, যোগসূত্রটা কি, কেমন সব গানগুলো এক সূত্রে বাঁধা।

0: না বিদায়ের ক্ষণ এখনো হয়নি, কিন্তু যাবার বেলায় না হলেও কি ছিল তোমার মনে শুনবো টেলিফোনে, সে কথা তো বলাই যায়। আজ থেকে 77 বছর আগের একটি রেকর্ড শুনতে গিয়ে যদি কোথাও একটু ওই রেকর্ডের যে ঘসঘসানি শব্দ পাওয়া যায়, তাতে মন খারাপ হয় নাকি মনটা ভালো হয়? ভালোই তো লাগে এত পুরনো রেকর্ড শুনতে গিয়ে কখনো কখনো এরকম শব্দ এসে যায়, খারাপ লাগে আমাদের আবার ভালোও লাগে, তাই না? যে এখনও এই সব কণ্ঠ কবেকার রেকর্ড, কিন্তু মনে হয় কত কি ফিরিয়ে দেয় আমাদের। কে আছেন টেলিফোনে? হ্যাঁ বলুন।
1: নমস্কার।
0: হ্যাঁ সঞ্চিতা বলুন। এই যে আমার উপর ছেড়ে দিলেন কেন, মোহাম্মদ রফি কিংবা তালাত মাহমুদ। তাহলে পরের টেলিফোনে যিনি আসবেন তিনি কনফার্ম করুন যে দুজনের মধ্যে কোনজন, তাই না? আমি পরের টেলিফোনও এসে গেছে দেখি। বলুন সঞ্চিতা দেবী কিন্তু এক মুঠো আম পাঠিয়েছেন, দু হাতে দুটো বড় বড় আম, আপনি যদি বলতে পারেন তাহলে আপনাকে দিয়ে দেবো। কে বলছেন
2: দাদা? নমস্কার, বলছিলাম যে আমার নাম নির্মল চট্টোপাধ্যায়, গ্রাম আলঘাটি, পূর্ব বর্ধমান।

0: বলুন বলুন।
1: এটা তালাত মাহমুদের কন্টাক্ট।
0: তালাত মাহমুদ, তাহলে তো ওই সঞ্চিতা দেবীর কাছাকাছি হলো আপনার বাড়ি। আপনারা নিয়ে নিন, মাঝে আমি আর থাকবো না, কেমন? ঠিক বলেছেন, তালাত মাহমুদ 1949 সালের রেকর্ড। এই গানটিরও কথা লিখেছেন প্রণব রায়। ঠিক আছে, কেমন লাগলো বলবেন, কিন্তু নিজেরা একবার চুপি চুপি বিনিময় করে ফেলবেন না, কেমন? পরের গানে যাই, পরের গান, এ কণ্ঠ খুব চেনা, কিন্তু খেয়াল করুন অর্কেস্ট্রেশন।

0: দশটা বেজে 35 মিনিট হয়ে 5 সেকেন্ড। এই গান শুনতে শুনতে একটা গোপন আবিষ্কার করে ফেললাম, কি বলুন তো? এই গানের ভেলা মন দিয়ে শুনতে শুনতে, আম খেতে খেতে জনতা যখন আম বিনিময় করেন, তাদেরকেই বলে আম জনতা। আম জনতা গানের ভেলা, আম জনতা নতুন বুৎপত্তি পেয়ে গেলাম। এই কণ্ঠ জিজ্ঞেস করবো না, কেননা এই কণ্ঠ তো আপনার খুব চেনা, তবু টেলিফোনে কে আছেন কি বলেন দেখি। কে আছেন ফোনে?
1: নমস্কার।
0: নমস্কার,
1: খন্ডগড় সাংলা বেরুগ্রাম থেকে সুখদেব পাল বলছি।
0: হ্যাঁ সুখদেব বাবু, কার কণ্ঠে গান শুনলাম গো?
1: সন্ধ্যা মুখোপাধ্যায়।
0: সন্ধ্যা মুখোপাধ্যায়। এই গানের কথা কে লিখেছেন?
1: কথাটা মনে হচ্ছে যেন প্রণব রায় হতে পারে।
0: প্রণব রায় আন্দাজে ঢিল ছুড়লেন নাকি আম ছুড়লেন?

একটা ভাববেন না, ওই যে সূত্রের কথা বলছিলাম, মানে আম খেতে খেতে গান শুনছি, এটা সূত্র হতে পারে না। সূত্র আর একটু ভাবুন, বীরগ্রামবাবু গানটির কথা লিখেছেন।

সবকটি প্রায় অসাধারণ। খুব ভালো বলেছেন, ওরে ও বিজন রাতের পাখি, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। আপনাকে তো আম দেওয়ার কেউ নেই, সুতরাং নিজেই খান নিজেরটা, আর আম খেয়ে মুখ মুছে নেবেন, নাহলে আবার পিঁপড়ে লেগে যেতে পারে ঠোঁটে। পরের গান।

0: চল্লিশ মিনিটে সাতখানা গান শোনা হলো। ওই ফোন নিলে গান শোনা একটু কমে যায়, আবার ফোন না নিলে তো আপনাদের সঙ্গে এরকম হাতাহাতিটা হয় না। কে আছেন ফোনে? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি বাঁকুড়া জেলার আকুড়গ্রাম থেকে বলছি, হরকৃষ্ণ রক্ষিত।
0: হ্যাঁ রক্ষিত বাবু বলুন।
1: এই গানটা হচ্ছে সুধীর লাল চক্রবর্তীর কণ্ঠে গাওয়া।
0: সুধীর লাল চক্রবর্তী, ঠিক। বাঁকুড়া এবছর কিরকম আম হয়েছে?
1: হ্যাঁ, না এবছর আমের ফলন কম
0: কম বাঁকুড়ায়।
1: হ্যাঁ, আর এর আগের গানটা যে শোনালেন,
0: হ্যাঁ হ্যাঁ,
1: পুর দুর্গা সেন, সুন্দর পাত্র বলে দিয়েছেন,
0: সুন্দর মুখোপাধ্যায়। হ্যাঁ, তারক ঘোষের কথায় দুর্গা সেনের সুর,
1: 1950 সালের রেকর্ড।
0: ঠিক ঠিক। আর এই গানটির কথা কে লিখেছেন? সুধীর লাল চক্রবর্তীর
1: না, এটা আমার ঠিক স্মরণে আসছে না,
0: স্মরণে আসছে না। বেশ,
1: ঠিক। আর আমার মনে হচ্ছে সূত্রটা আপনার দুর্গা সেন,
0: সূত্রটা
1: দুর্গা সেন, মনে হচ্ছে মানে দুর্গা সেনের সুরে সব
0: ফালি ফালি আম নয় তাহলে, তাই তো? আপনার নাম বলছি, সূত্রটা তাহলে ফালি ফালি আম নয়। এটাই শুধু সূত্র নয়, আজকে গানের ফেলা সূত্র হলো। হ্যাঁ ঠিক ধরেছেন রক্ষিত বাবু, ঠিকই বলেছেন। দুর্গা সেনের সুরে আজকে সব গান শুনছি, পরের গান শুনি, তারপর দুর্গা সেনের কথা বলবো।

0: 10টা বেজে 45 মিনিট হয়ে 10 সেকেন্ড, আর তো বেশি সময় নেই। রক্ষিতবাবু বাঁকুড়া থেকে বলে দিয়েছেন আজকে গানের ভেলার সূত্র হচ্ছে সব গানই দুর্গা সেনের সুরারোপিত গান। টেলিফোনে কে আছেন? হ্যালো হ্যালো, আপনি আছেন তো ফোনে? তাহলে রেখে দিলাম, ফোন করলে তো কথা বলতে হবে। এই গানটি কথা লিখেছেন অরূপ ভট্টাচার্য, সুরারোপ করেছেন দুর্গা সেন, আর শিল্পী ও আবার আলো জ্বলেছে। তাহলে আরেকটু ফোন নিই, আপনি বরং শিল্পীর নামটা বলুন। হ্যালো, হ্যাঁ,
1: শিল্পীর নাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়।
0: আপনার নাম কি? আবার এবারে তো আমের বদলে পাটকেল, এইটা ঠিক না, কেমন একবারই ফোন করবেন, দ্বিতীয়বার ফোন করলে আরেকজন যে ফোনের সুযোগ পেল না, প্রতিমা দি, সঞ্চিতা দি, তাই না? এগুলো ঠিক করবেন না, হুম, লক্ষ্মীটি, নাহলে কিন্তু ধমাস করে বকব। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তাই খানিকটা কনসিডার করে যায়। অবশ্য প্রতিমা বন্দ্যোপাধ্যায় খুব পরিচিত কণ্ঠ, এরকম একই আসলে দুবার করে ফোন করবেন না, কেমন? কারণ সবাই তো ফোন করতে চান। দুর্গা সেন, তার কিন্তু শিল্পী হওয়ারই কথা ছিল। আজকে খুব ভালো লাগতো যদি তার কণ্ঠে একটি গান শোনাতে পারতাম, কিন্তু অভিমান করে কেন জানি না গান গাওয়াটা ছেড়ে দিলেন। প্রথম রেকর্ড নজরুলের তত্ত্বাবধানে, বরং বলা ভালো নজরুল তাকে আবিষ্কার করেছিলেন, ওই গান যখন রেকর্ড করেন, কি সুরেলা কণ্ঠ ছিল। 1933 সালে, তখন তার বয়স 19 বছর। তারপর আকাশবাণীর শিল্পী হয়ে উঠলেন 1936, তখন তার বয়স 22 বছর। কিন্তু আমরা পরবর্তী সময় তাকে আর শিল্পী হিসেবে পেলাম না, এবং আমাদেরও কষ্ট, খারাপ লাগা যে আমাদের এখনও পর্যন্ত আর্কাইভে, জানি না পরে খুঁজে টুঁজে পাওয়া যাবে কিনা, তার কণ্ঠে আমরা কোনো গান পাইনি। সে সময় তো এত ভালোভাবে সংরক্ষণের বিষয়টা ছিল না, তো পেলে ভালো হতো, কেননা আকাশবাণীর কণ্ঠশিল্পী হিসেবে তিনি যখন গান গাওয়া শুরু করেছিলেন, গান গেয়েছিলেন, যদিও তার আগেই তার রেকর্ড বেরিয়েছে।

তাহলে আকাশবাণীতে তাঁর গান গাওয়ার রেকর্ড থাকার কথা, তখন তো স্পুল, ফলে সেসব পাওয়া যায়নি, পরে হয়তো কোথাও পাওয়া গেলেও যেতে পারে, তাহলে আমরা শোনাতে পারবো তাঁর কণ্ঠ। পরে তিনি চলে গেলেন সুরের কাজে এবং সেটাও নজরুলের পরামর্শ মতোই, আর সেই সুরারোপের কাজটা বলা ভালো তাঁকে খুব বেশি উৎসাহ দিয়েছিলেন চিত্তরায়, তার চেয়ে বয়সে 2 বছরের বড় ছিলেন। চিত্তরায়ের জন্ম 1912 আর দুর্গা সেনের জন্ম 1914, একদম বন্ধুর মতো, আর দুজনেই নজরুল বলয়ের মধ্যে। ফলে চিত্তরায় সুরারোপ করার ক্ষেত্রে উৎসাহিত করেছিলেন নজরুল, যখন কণ্ঠরোধ হয়ে গেল 1942, সেই সময় এক ঝাঁক যারা নজরুল বলয়ের মধ্যে ছিলেন তারা কেউ গান লেখায় বেশি করে মনোনিবেশ করলেন, যার মধ্যে প্রণব রায়, প্রণব রায়ের লেখা অনেকগুলি গান আজকে শুনেছি, শৈলেন রায়, তেমনি সুরারূপের দিকে নিতাই ঘটক, চিত্তরায়, দুর্গা সেন, কমল দাশগুপ্ত, কেমন তো, এরা তো বাংলা আধুনিক গানের অ্যাসেট। তো সেই দুর্গা সেনের সুরারোপিত গান আজকে আমরা গানের ফেলে শুনলাম, পরের গানে যাই।

0: দশটা পেজে 52 মিনিট হয়ে 5 সেকেন্ড, আর বেশি সময় নেই, খুব চটপট এখনো দুখানা গান শোনাতে চাই। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, আপনি তো ফোনে আছেন কিন্তু কথা হলো না। আরেকটাকে ফোন কি নেব? 10টা বেজে 52 মিনিট হয়ে 22, 23, 24, আলো জ্বলেছে ফোনে। কে? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার।
1: আচ্ছা, আমি বলছি উত্তরপাড়া থেকে।
0: হুম হুম। কে?
1: আমি মানস মুখার্জি বলছি উত্তরপাড়া থেকে।
0: হ্যাঁ মানসু, এই এই গানটি কার কণ্ঠে শুনুন।
1: আপনার অনুষ্ঠান পরিচালনা অত্যন্ত সুন্দর, আমি বসে বসে শুনছি।
0: আচ্ছা,
1: আপনার কাছে একটা

0: অনুরোধ করছি আমি, আজকে যেমন প্রণম্য প্রণম্য দুর্গাসনের সম্পর্কে অনুষ্ঠান করছেন, সেই রকম সুরসাগর হিমাংশু দত্ত,
1: আচ্ছা,
0: ওনার নিয়ে যদি একটা অনুষ্ঠান করো বড় বাড়ি তো হবো।
1: বেশ বেশ, করবো করবো, কেমন নিশ্চয়ই সুযোগ পেলে করব। আর বলছি, এইটি কার কণ্ঠে শুনলাম? আপনি তো রসিক মানুষ, এই যে গানটি শুনলাম,
0: এটা এটা এটা এটা শুনলাম আমি সত্য চৌধুরী,
1: হলো না তাহলে আম খান ততক্ষণ, রবীন মজুমদার, কেমন, আর তো সময় নেই ফলে আমি সরাসরি গানে গেলাম। যে গান শুনলাম রবীন মজুমদারের কণ্ঠে, হিরণ বসুর কথায়, হিরণ বসুর কথা আর সুর দুর্গা সেন।

কি মানুষবাবু, চেনা গেল এই কণ্ঠ? ফণীন্দ্রমোহন নন্দীর কথায় সুর তো সেই দুর্গা সেনের, আর শিল্পী পান্নালাল ভট্টাচার্য, যে পান্নালালকে আমরা মূলত ভক্তিগীতির শিল্পী হিসেবে চিনি। কত যে আধুনিক গান গেয়েছেন, আবার কোনো একদিন তাকে আলাদা করে নিয়ে যদি বসতে পারি। আসরের শেষ গান না, আর টেলিফোনে ডাকবো না আপনাকে বা আপনাদের। শেষ গানটি শুনতে শুনতে আজকে গানের ভেলা শেষ করব। কাকে দিয়ে শুরু করেছিলাম? বিচু দত্ত। শেষ গানটিও বিচু দত্তের কণ্ঠে, প্রণব রায়ের কথায়, 1949 সালের রেকর্ড। আজকের সব গানই দুর্গা সেনের সুর। ভালো থাকবেন সবাই।

গানের ভেলা আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন বেলা 11:03। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় পৌলমী বাগ এবং সৌরিক ঘোষ।

0: কাগজ মিটার। ঘড়ির সময় ঠিক 11:01, আর সরাসরি তোমাদের সঙ্গে শুরুতে রয়েছি আমি শৌরিক। আমার সঙ্গে রয়েছে
1: পোস্টার
0: দেখে নিয়েছো অলরেডি তোমরা, যে আমরা আজকে মগজবিটার আড্ডায় রয়েছি আমি শরীর আমার সঙ্গে পোলমি। আর আজকে একটা ঘন্টা তোমাদেরকে প্রচুর প্রশ্ন করবো, প্রচুর মানে প্রচুর,
1: একেবারে একেবারে। তবে এরকম ভাবা দরকার নেই যে পরীক্ষা হলে ওই চশমা পরা যাকে দেখে খুব ভয় লাগবে ওরকম একটা স্যার, যদিও শরীরকে ওরকমই লাগবে।
0: না আমাকে দেখে ভয় পাবে না, আমাকে দেখে তো খুব প্রেমে পড়তে পারে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আমরা অনুষ্ঠানে
1: একটু লজ্জা পাও, একটু লজ্জা তো থাকা দরকার মানুষের কাছে।
0: ভালোবাসতে গেলে লজ্জা লাগে নাকি?
1: না মানে ভালোবাসতে গেলে লজ্জা লাগে না,
0: ভালোবাসায় পড়তে গেলে কোনো লজ্জা লাগে না, রাইট?
1: ঠিক আছে, বুঝেছি আমরা, কিন্তু আজকে এত ভালোবাসার কথা হওয়ার কথা নয়, কারণ আজকে মগজ মিটার আর আজকে তোমাদের সঙ্গে আমরা আড্ডায় রয়েছি। আজকে হবে বুদ্ধির খেলা, কিছু রাউন্ড থাকবে তোমাদের জন্য, তোমরা অলরেডি জানো। তোমাদের তিনটে রাউন্ড থাকবে, একটা ফার্স্ট রাউন্ড থাকবে আমি কে, তারপর থাকবে কুইজ, আর তারপর থাকবে তোমাদের ফেভারিট অডিও রাউন্ড।
0: একদম,
1: তো মোটামুটি আজকে এই তিনটে রাউন্ড নিয়ে আমরা খেলবো। এখন আমাদের

0: আছে, এক ঘন্টা সময় আছে, আর তোমাদেরকে চলে আসতে হবে উত্তর দিতে কোথায়, আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নাম্বার
1: 0332131342 নম্বরে, আর বলে দিই 0332131342 নম্বরে। আর যদি ফোন নাম্বারে না পাও চিন্তার কোনো কোনো কোনো কারণ নেই, কারণ যে সুন্দর পোস্টারটার কথা আমরা একটু আগে বলছিলাম সেই পোস্টারটা কমেন্ট করতে চলে এসো, আর কি আর নতুন করে কিছু বলার নেই।
0: আর কিছুক্ষণ পরে আমরা লাইভেও আসবো, ফেসবুক লাইভেও কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো যে তোমাদের উত্তরগুলো, মানে বেসিক্যালি আমরা সব জায়গা থেকে উত্তর কালেক্ট করব।
1: হ্যাঁ একদম, আমরা সংগ্রহ করব এবং সংগ্রহ করে আমরা একটা বই বানাবো।
0: আমরা কি কি হয়েছে নাকি তোমার আজকে?
1: আরে কিছু হয়নি, আরে মজা করছি, তাই না? একটা বন্ধুর সঙ্গে মজা করতে পারবো
0: না? না নিশ্চয়ই নিশ্চয়ই মজা তো করতেই হবে, যেমন একটু আগে বড় একটা মজা করেছো তুমি।
1: না এটা মজা না, ওটা ফ্যাক্ট, ওটা ফ্যাক্ট,
0: ও মাই গড,
1: ওটা ফ্যাক্ট। জায়গা তো আমরা শুরু করি নাকি?
0: হ্যাঁ আমরা শুরু করতে পারি। আজকে তোমাদের জন্য মগজ মিটারের প্রথম রাউন্ড আমি কে রাউন্ড। আমিকে রাউন্ডের প্রথম প্রশ্ন থাকছে তোমাদের জন্য। আমিকে রাউন্ডে আমরা তোমাদেরকে চারটে ক্লু দেবো, চারটে ক্লু থেকে তোমাদেরকে বুঝতে হবে যে আমরা কার কথা
1: কথা বলছি। প্রথম প্রথম প্রথম ক্লুটা দিয়ে দাও।
0: প্রথম ক্লু হচ্ছে তোমাদের জন্য আমিকে রাউন্ডের প্রথম ক্লু, ভালো করে শুনবে। আমি একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক যার জন্ম শতবর্ষ সম্প্রতি পালিত হয়েছে। আমি একজন প্রখ্যাত চিত্র পরিচালক যার জন্ম শতবর্ষ সম্প্রতি পালিত হয়েছে। গেস করতে থাকো, গেস করতে থাকো, উত্তর আমরা নিতে পারি, তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে অথবা আমাদের ফেসবুক পেজেও, সেখানেও কিন্তু তোমরা উত্তর দিতে পারো। আপাতত আমাদের সঙ্গে কে রয়েছে ফোন লাইনে দেখে নি। হ্যালো, কে বলছো কোথা থেকে?
2: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ কে বলছো কোথা থেকে?
2: ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যালো।
1: উনি শুধু এইটুকু প্রশ্ন করার জন্য আমাদেরকে বললেন,
0: আমি তো উত্তর জানতে চাইছিলাম, উনি তো ঘুরিয়ে
1: আমাকে আমাদের প্রশ্ন করে ফেললেন,
0: উনি তো ঘুরিয়ে প্রশ্ন করে ফেললেন। যাক ঠিক আছে, অসুবিধা নেই, আমরা খুব ভালো আছি। আমরা পরের ফোন লাইনে কে আছে আমরা দেখে নিই বরং। হ্যালো, কে বলছেন কোথা থেকে?
3: হ্যালো
0: হ্যালো
3: হ্যালো
0: হ্যাঁ বলো।
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
3: হ্যাঁ কৃষ্ণনগর থেকে আর্য সিং রায় বলছি।
0: হ্যাঁ বলো। উত্তরটা হবে সত্যজিৎ রায়। বেশ,
1: উত্তরটা হবে সত্যজিৎ রায়। বেশ, আমরা একটা উত্তর পেয়েছি, একটা ক্লু এর পর আমরা সিঙ্গেল করতে যাব।
0: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
1: আচ্ছা এখানে কিন্তু ফেসবুকে কমেন্ট এসেছে, শুভশ্রী বলছে ঋত্বিক ঘটক।
0: শুভশ্রী বলছে ঋত্বিক ঘটক, বেশ হতেই পারে
1: একটা। ঠিক আছে চলে আসি পরের ক্লুতে। আমার প্রথম ছবি, ঠিক আছে, মানে এরপর এইটা আমি ক্লুটা দেবো না, ক্লুটা শেষে দেবো, আমি
0: ক্লুটা শেষ
1: ক্লুটা আমি শেষে দেবো।
0: ও একটা ক্লু মাথায় এসে তারপরে বলছে যে না,
1: এটা এই ক্লুটা যদি দিই আমি তাহলে তোমরা অলরেডি সেকেন্ড ক্লুতে উত্তর পেয়ে যাবে।
0: না আমরা বলতেই পারি, আমার প্রথম ছবি বিশ্বজুড়ে সমাদৃত, মানে আমার যে প্রথম ছবি সেটা কিন্তু বিশ্বজুড়ে অনেক আলোচনা সমালোচনা এবং বিশ্বজুড়ে অনেক সুখ্যাতি পেয়েছে।
1: এবং আমার মনে হয় যে এই মানুষটাকে নিয়ে পড়াশোনা করেছে সে এই সিনেমাটা দেখেছে, এবং এই সিনেমাটা দিয়ে বলতে পারো যে তাকে নিয়ে জানা, তাকে নিয়ে তার সম্বন্ধে পড়াশোনা করা শুরু হয়।
0: আর মানে এরপর তো আমি জানি না আর কি বলার থাকতে পারে। হ্যালো, কে আছো কোথা থেকে? না পাওয়া যাচ্ছে না বন্ধুকে এখন ফোন লাইনে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ এটা এত অদ্ভুত, মানে আমার মনে হচ্ছে যে এরপরে আর মানে উত্তর না পেয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই।
1: এখানে কিন্তু ফেসবুকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটছে, ঋত্বিক ঘটক আর সত্যজিৎ রায়ের মধ্যে একটা
0: কম্পিটিশন চলছে। এই তো কবে থেকে চলছে।

0: হ্যালো,
1: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা
2: বলছি।
0: বলো।
1: উত্তরটা ফার্স্ট কিউ ভেবে আমি আর একটা উত্তর ভেবেছিলাম, কিন্তু একটু উত্তরটা
2: আমার মনে হয় প্রথম ক্লু এর পরে সবাই যেটা ধারণা করেছে মৃণাল সেন বা ঋত্বিক ঘটক এরকম ভেবেছে, এবং সেকেন্ড ক্লুতে এসে মনে হয়েছে সত্যজিৎ রায়। ঠিক আছে, অসুবিধে নেই, আমরা এরপর আর একটা ক্লু দিতে পারি,
0: এবং সেটা আমার মনে হয় না যে
2: তোমরাই বলো সঠিক উত্তর কিনা। বন্ধু রয়েছে ফোন লাইনে, দেখে নি কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
0: হ্যালো
2: হ্যালো
3: হ্যালো
2: আমি
0: দেখি যে কম্পিটিশনটা এখানে কি হয়েছে কমেন্ট সেকশনে।
2: আচ্ছা বেশ, তো মোটামুটি বহুত উত্তর আমরা এখনো পর্যন্ত পেয়েছি,
0: প্রচুর
2: উত্তর পেয়েছি, আর উত্তর পাওয়ার মতোই প্রশ্ন ছিল, তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং ফোর্থ অ্যান্ড দ্য ফাইনাল ক্লু, এইটা বলার পরে আমি জানি তোমরা এতক্ষণ যারা গেস করছিলে, যারা যত কিছু করছিলে, তারা সবাই বলবে এটাই আমি জানতাম, মাইক ড্রপ, এরকম একটা হবে।
0: আচ্ছা আচ্ছা, মাইকটা আমি ড্রপ করছি না,
2: মাইকটা তুমি ড্রপ করবে না, তুমি করো না,
0: আমি বন্ধুদেরই করছি মাইক ড্রপ।
2: ঠিক আছে, তো লাস্ট এন্ড দ্য ফাইনাল ক্লু হচ্ছে ফেলুদা এবং প্রফেসর শঙ্কু আমার অমর সৃষ্টি।
0: আমার নয়,
2: আমার না, মানে যার কথা হচ্ছে,
0: যার কথা হচ্ছে,
2: তো শরীর রাউন্ডের নামই আমি কে, তো সেই জন্য আমার অমর সৃষ্টি তো বলবো নাকি। তুমি গেছো, তুমি খরচা।
0: আচ্ছা আচ্ছা, ফাইনাল ক্লু ফেলুদা এবং প্রফেসর শঙ্কু আমারই অমর সৃষ্টি।
2: এরপর আমার আর কিছু বলার দরকারই নেই, এরপর বন্ধুই বলবে যে আমি তো এতক্ষণ ধরে বলছি।
0: হ্যাঁ,
2: হ্যালো,
1: আমি
0: বুঝতে পারলাম না, উনি আমাদেরকে ফোন করে বলছেন যে বন্ধ করে দাও।
2: বন্ধ করে দেবো?
0: দেবো, হ্যাঁ বন্ধ করে দেবো। কি বন্ধ করে দেবো
2: আমি জানি না,
0: মনে হয় তো কুকারের ঢাকনাটা।
2: না, আমি আবার কল বন্ধ করে দেবো টাইপের কিছু একটা শুনেছি, যাই হোক, এটা সাংসারিক কলহ।
0: লাস্ট লা,
2: হ্যালো,
0: না একটু
2: এইটা আমি প্রত্যেকবার দেখেছি জানো তো, যখনই আমরা বলি যে এই প্রশ্নের জন্য লাস্ট ফোন কল, তখন সেই ফোনটাই নেওয়া যায় না।
0: বন্ধুরা জানে তো।
2: হ্যালো, কে বলছো কোথা থেকে?
4: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ নমস্কার,
4: তোমরা কেমন আছো?
2: ভালো আছি, আপনি কেমন আছেন?
4: আমি দুর্গাপুর থেকে দীপক বাগদি বলছি, বিশ্বাসের সক্ষম ব্যক্তি একজন।
2: হ্যাঁ বলুন বলুন।
0: হ্যাঁ বলুন বলুন।
4: এটা জিজ্ঞেস করছি, মনে হচ্ছে সত্যজিৎ রায় হবে
0: না? মনে হলে নেবো না, সঠিক উত্তর দিতে হবে।
4: সত্যজিৎ রায়,
0: সত্যজিৎ। আচ্ছা বেশ বেশ, আমি তুমি বলছি সত্যজিৎ রায়, তাহলে নিচ্ছি উত্তরটা।
2: আচ্ছা, আমরা অনেকগুলো উত্তর নিয়েছি, এরপর বেশ মানে কি বলবো, এরপর যদি সঠিক উত্তর আমরা না দিই, তাহলে আমার মনে হচ্ছে যে ফোনের ওপার থেকে আমাদের মধ্যে ঢিল টিল কিছু একটা ছুটতে পারে আর কি। এইটা সম্ভব,
0: তার থেকে বড় কথা হচ্ছে এখানে অনেকেই কমেন্ট সেকশনে বলছে আয়ুষ মিশ্রা, সোম সরকার, শঙ্কর দাস, সৌমেন দাস, শিল্পী ভান্ডারী, সবাই সবাই বলছে সত্যজিৎ রায়, প্রবাল মহাপাত্র,
2: হ্যাঁ
0: সুমিতা, সবাই সবাই।
2: হ্যাঁ, তো সঠিক উত্তরটা কি?
0: সঠিক উত্তরটা, আর জোরে হাততালি,
2: জোরে হাততালি,
0: এবং তার সঙ্গে সঠিক উত্তর,
2: সঠিক উত্তর অবশ্যই সত্যজিৎ রায়। একবার মিলিয়ে দিই, সেটা হচ্ছে যে আমি একজন প্রখ্যাত পরিচালক যার জন্ম শতবর্ষে সম্প্রতি পালিত হয়েছে, সত্যজিৎ রায়। আমার প্রথম ছবি বিশ্বজুড়ে সমাদৃত অর্থাৎ পথের পাঁচালী, আমি অস্কারের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা আমরা সবাই জানি, এবং সেই স্পিচটাও আমরা বোধহয় অন্তত লাখ দেড়েক বার শুনে নিয়েছি এখনো পর্যন্ত, এবং ফেলুদা এবং প্রফেসর শঙ্কু বলার পর তো আর কিছু বলারই থাকে না এখানে, মানে মোটামুটি এই পর্যন্ত শেষ, মানে ইতি, এইটা বলার পরে ইতি বলে দিতে হবে।
0: একদম, তার সঙ্গে আমাদের আমিকে রাউন্ডের প্রথম সেট কমপ্লিট হলো
2: একেবারেই। তো তোমরা যারা খেলেছো এবং সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি। আর এরপর তোমাদের জন্য থাকছে অরিজিৎ সিং এর কণ্ঠে, যে এত ভালো একটা রাউন্ড তোমরা খেললে, তো তোমাদের জন্য প্রাইজ তো থাকার দরকার। তো আপাতত তোমাদের জন্য থাকছে অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা।

0: গোজ মিটার। ফিরলাম গানের পর, এবং এই গানটার সঙ্গে মানে বড় নস্টালজি জড়িয়ে আছে, তাই না সকলে?
1: ও সত্যি, মানে অদ্ভুত জানো, এই গানটার সাথে আমার মনে হয় কেমন একটা সরস্বতী পুজো, সরস্বতী পুজো ভাইব আছে। আমি জানি না কেন
0: কথা বলতে যাচ্ছিলাম, সেখানে সরস্বতী পুজো নিয়ে চলে এলো।
1: না বেসিক্যালি সরস্বতী পুজো ওই হিসেবে আমি বলছি না তোমাকে,
0: মানে ওখানে তুমি আমি আমি আমি তো বিদ্যা দেবী হিসেবেই বলছি।
1: তুমি পুরোটা শোনো, সরস্বতী পুজো আমাদের কাছে শুধুমাত্র বিদ্যা দেবীর পুজো না, ওটা আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডেও বাঙালির। তো এইটা একটা এই তো তুমি ভালোবাসার কথা বলছিলে।
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
1: তুমি কে?
0: বিদ্যা আগে, তারপর
1: যাই হোক, তুমি এমন করে বিদ্যাটা বললে আমি বিদ্যাওয়ালান ভাবছিলাম আর একটু হলে। না ঠিক আছে, অসুবিধে নেই।
0: আচ্ছা আচ্ছা, আমরা আবারও ভুলভাল বকছি, ওদিকে শ্রোতা বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে। আর চলে যাচ্ছি আমাদের পরের সেটে, আমি কে রাউন্ডের পরের সেট, অলরেডি একটা সেট কমপ্লিট হয়ে গেছে আমাদের, চলে যাচ্ছি আমাদের পরের সেটে। এবং পরের সেটের ফার্স্ট ক্লু,
1: হ্যাঁ পরের সেটের ফার্স্ট ক্লু,
0: আমি একজন বাঙালি লেখক যার ডাকনাম ছিল কি ছিল?
1: মণি। আমি একজন লেখক যার ডাকনাম ছিল
0: মণি।
1: মণি বেসিক্যালি আমি একজন সাহিত্যিক যার ডাকনাম মণি, মানে ছদ্মনামও, ছদ্মনাম না ডাকনাম,
0: হ্যাঁ
1: ছদ্মনামে তো উনি লিখতেন না, উনি ডাকনাম, ওনার ডাকনাম ছিল মণি, এবং আমরা বেসিক্যালি জানি। এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু প্রথম প্রশ্নতে সত্যজিৎ রায় সবাই খুব কনফিডেন্টলি বলেছে, তো সেকেন্ড প্রশ্নেও সেই কনফিডেন্সটা থাকার খুব সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখবো যে আপাতত মানে এটার জন্য ছয় আসে নাকি এক রান আসে নাকি কি আসে, দেখেন।
0: অপেক্ষা করছি, হ্যাঁ শুনি।
1: হ্যালো, কে বলছো কোথা থেকে?
2: আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন,
1: হ্যাঁ তিনি আমার কলটি হোল্ডে রেখেছেন, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে,
0: হোল্ড হয়ে গেছে, কিছু করার
1: নেই। এটা এটা হতেই পারে, মানে এত কি বলে ওটাকে, ওই যে উদ্বেগ,
0: উদ্বেগ, হ্যাঁ উচ্ছ্বাসিত, উদ্ভাসিত।
1: ঠিক আছে শরীর, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ তো আমাদের সঙ্গে বন্ধু রয়েছে ফোন লাইনে, দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
3: নমস্কার, আমি শায়ন ঘোষ বলছি মালদা থেকে।
1: হ্যাঁ শায়ন বলো।

0: উত্তরটা হবে মুশাদ্দে মনিশঙ্কর মুখোপাধ্যায়।
1: আচ্ছা, বেশ,
2: মনিশঙ্কর মুখোপাধ্যায়, বেশ। আমরা একটা উত্তর পেলাম। আমাদের এখানেও কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু অনেকগুলো উত্তর আসছে। অলোক নাগ বলছে শঙ্কর, শুভশ্রী বলছে মনিশঙ্কর।
1: হ্যাঁ,
2: আর উত্তর আসেনি সেইভাবে,
1: আর উত্তর আসেনি সেইভাবে। তো আমরা একটুখানি দেখতে থাকি নাকি,
2: অপেক্ষা করবে কি?
1: হ্যাঁ, অপেক্ষা করি,
2: করো।
1: আচ্ছা, না
2: আমি অপেক্ষা করতে হবে না, বন্ধু ফোন লাইনে।
1: হ্যাঁ, দেখি আরো একটা উত্তর নিয়েই নি। হ্যালো,
2: হ্যালো,
3: হ্যালো।
2: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
3: মনিশঙ্কর, আমি কৃষ্ণনগর থেকে আরজি সিংড়ে বলছি।
2: আচ্ছা, তুমি উত্তর বলছো মনিশঙ্কর, বেশ বেশ। আমরা অনেকগুলো উত্তর পেয়েছি, আমরা চলেছি এবার পরের ক্লুতে।
1: হ্যাঁ,
2: পরের ক্লুটা হচ্ছে, আমার সৃষ্টি চরিত্র ঘনাদা বিজ্ঞান আর ইতিহাসের গল্প বলতে ওস্তাদ। আমার সৃষ্টি চরিত্র ঘনাদা বিজ্ঞান আর ইতিহাসের গল্প বলতে ওস্তাদ। বল, কার সৃষ্টি চরিত্র হচ্ছে ঘনাদা? উত্তর নেবো আমরা, ঝম করে উত্তর নেবো।

0: আমি উত্তর কি পাবো?
1: পেয়ে যাবো, পেয়ে যাবো, আমার মনে হচ্ছে, আশা করি, আশা করি পেয়ে যাবো আপাতত, কিন্তু
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: পেয়েছি,
0: শুনি।
1: হ্যালো, কে বলছো কোথা থেকে?
2: আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে দীতা পাল বলছি, মাটুলি থেকে। এটা পেমেন্ট তো মিত্র।
1: বেশ, উত্তর পেয়েছি, উত্তর পেয়েছি, আমরা উত্তর পেয়ে গেছি। আচ্ছা, এরপর আমরা কিন্তু আরো ক্লু দিতে পারি, মানে ক্লু দেব। এখনো পর্যন্ত কিন্তু সঠিক উত্তর আমরা জানি না কি হতে চলেছে, এবং এইটা এটা বলে বলে আমরা একটা খুব সিরিয়াস মাহল তৈরি করার চেষ্টা করছি, যাতে সবাই ভয় পায় যে কি বলে দিলাম।
0: শাগনিক চক্রবর্তী বলছে মণিশঙ্কর মুখার্জি। ওকে, গট ইট। শাগনিক কি ভেবে বলছে উত্তরটা? আই গেস নট। আচ্ছা, প্রবাল মহাপাত্র বলছে পেমেন্দ্র মিত্র। বেশ,
1: আচ্ছা, বেশ। এরপর পরের ক্লু আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে, 1946 সালে আমার প্রথম ছোট গল্প সংকলন সাগর সঙ্গমে প্রকাশিত হয়।
0: এরপর মানুষ পেরিয়ে যাবে, মানে এরপর এরপর আর কিছু নেই। আচ্ছা, ফোন লাইনে বন্ধু শুনি।
1: হ্যালো, কে বলছো কোথা থেকে?
0: হ্যালো,
3: আমি বরগাছা থেকে প্রশান্ত ঢক বলছি।
0: হ্যাঁ প্রশান্ত দা, বলুন।
3: আচ্ছা, আমার নাম কি ফেসবুকে একটা মেসেজ যাচ্ছে না?
0: হ্যাঁ যাচ্ছে, আপনি বলুন উত্তরটা।
3: আমি প্রশান্ত ঢক বলছি বরগাছা থেকে, পেমেন্দ্র মিত্র।
1: পেমেন্দ্র মিত্র,
0: বেশ বেশ বেশ বেশ, আমরা অনেকগুলো উত্তর পাচ্ছি। আর একটু অপেক্ষা করি নাকি? বলুন কি বলছো?
1: আর একটু অপেক্ষা করব কি? লাস্ট উত্তর নিয়েই নি নাকি?
0: লাস্ট উত্তর নেবে কি?
1: লাস্ট উত্তর নিয়েই নি। হ্যালো, কে বলছো কোথা থেকে?
0: হ্যালো,
4: হ্যালো, হ্যালো, কে বলছো কোথা থেকে?
1: এই তো এই যে সমস্যাটা, এটা আমরা প্রত্যেকবার বলি, এটা আবারও বলছি, দয়া করে যখন ফোন করবেন তখন রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলবেন, না হলে আমরা আমাদের কথাই আবার রিপিটে শুনতে পাই। তো খুব একটা ভালো লাগে না, এটাই হচ্ছে ব্যাপার।
0: হ্যাঁ, আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অনেকগুলো উত্তর এসেছে।
1: হ্যাঁ, আমাদের কাছে অনেকগুলো উত্তর এসেছে। কি কি উত্তর এসেছে বলো?
0: ছন্দা দাস, প্রবাল মহাপাত্র, শুভশ্রী, সবাই বলছে প্রেমেন্দ্র মিত্র, শতদল বলছে প্রেমেন্দ্র মিত্র, আয়ুষ বলছে প্রেমেন্দ্র মিত্র, সবাই বলছে, শুভজিৎ বলছে প্রেমেন্দ্র মিত্র।
1: ব্যাস, তো তোমরা সবাই যখন বলছো যে প্রেমেন্দ্র মিত্র, প্রেমেন্দ্র মিত্র,
0: এটা কিন্তু
1: হ্যাঁ সিরিয়াসলি, না সবাই যখন বলছো যে প্রেমেন্দ্র মিত্র, তখন হচ্ছে আমরা আর মানে আর তো কিছু বলার নেই,
0: শুধু
1: সঠিক উত্তর। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি। এবং আমরা আপাতত মানে এই যে একটা দুর্ধর্ষ একটা রাউন্ড, একটা ইনিংস খেলা হলো,
0: দারুণ ইনিংস, ফাটাফাটি
1: ফাটাফাটি, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এরপর কিন্তু আমরা ফিরবো কুইজ রাউন্ড নিয়ে,
0: কুইজ রাউন্ড নিয়ে ফিরবো কিন্তু, খুব একদম
1: একদম, তাই না? তোমার কি আর কিছু বলার আছে?
0: না না,
1: তুমি কি কাউকে কিছু বলতে চাও?
0: বলবো কি তাকে?
1: বলো কথা বলে দিয়েছে যে শৌরিক মানে ভালোবাসার মধ্যে কোনো ভুল নেই, তো সেটা অবশ্যই একেবারেই নেই। তাই অরিন্দম আর শালমালির

0: মগজ মিটার।
1: রাইট, ফিরলাম গানের পর এবং তার সঙ্গে আমি কে রাউন্ড শেষ হয়েছে আজকে
2: একেবারে। আর শরীর বলে দিয়েছে একদম শেষ পর্যন্ত, এটা শরীরের জন্যই আর কি গানটা ডেডিকেটেড, যে ভালোবেসে কোনো ভুল করিনি আমি, শরীর বারবার।

0: এটাই বলতে থাকে।
1: আচ্ছা
0: ঠিক আছে,
1: হ্যাঁ ভালোবেসে ভুল যাকে। আমরা আমরা চলে যাচ্ছি আজকে কুইজ রাউন্ডে। কুইজ রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে,
0: কুইজ রাউন্ডের আপাতত তোমাদের জন্য প্রথম প্রশ্ন থাকছে, প্রথম প্রশ্ন থাকছে যে ভারতের কোন অভয়ারণ্যটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে।
1: ভীষণ সহজ একটা প্রশ্ন,
0: ভীষণ সহজ একটা প্রশ্ন। ভারতের কোন অভয়ারণ্যটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিশ্ববিখ্যাত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? আমি জানি যে তোমরা সবাই উত্তরটা জানো, এবং এই যে এবার একটু ঝড় উঠতে চলেছে আমার ফোনে, আর দেখতে দেখতে বন্ধু ফোন লাইনে চলে এসেছে।
2: আপনি যে ব্যক্তির সঙ্গে কথা,
0: আমি বুঝতে পেরেছি, এইটা আমি শিওর যে এটা একই মানুষ, হ্যালো, আমার মনে হয় উনি বললেন যে কাজিরাঙ্গা অভয়ারণ্য।
1: কাজিরাঙ্গা বললেন উনি? ফর শিওর,
0: হ্যাঁ হ্যাঁ কাজিরাঙ্গা বললেন।
1: আচ্ছা বেশ বেশ, আমরা একটা উত্তর পেয়েছি,
0: আমরা একটা উত্তর পেয়েছি, আর আমরা এখানেও কিন্তু উত্তর পাচ্ছি, মানে ফেসবুক লাইভেও কিন্তু আমরা অনেকগুলো উত্তর পাচ্ছি।
1: হ্যাঁ, পিউপা ঘোষ বলছে জলদাপাড়া, সোনালী ব্যানার্জি বলছে জলদাপাড়া, ওকে, শুভশ্রী বলছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান।
0: আমি জানি না কেন ব্রতদীপ এখানে চোখের জলের ইমোজি দিচ্ছে।
1: হ্যালো ব্রতদীপ। আচ্ছা, শুভন কর্মকার আমাদের ফেসবুকের পোস্টারে কমেন্ট করছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বলছে, বাবাই বলছে কাজিরাঙ্গা, শম্পা চৌধুরী বলছে কাজিরাঙ্গা, পিউপা ঘোষ জলদাপাড়া।
0: আমরা আরেকটা আমরা দেখে নিই, বন্ধু ফোন লাইনে রয়েছে এই প্রশ্নের জন্য, লাস্ট ফোন কল দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
3: হ্যালো
0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
3: দুর্গাপুর থেকে দীপক বাগদে।
1: বলুন উত্তরটা।
3: এটা আসামের কাজিরাঙ্গা উদ্যান।
0: বেশ বেশ ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।
1: আমরা উত্তর পেয়েছি কাজিরাঙ্গা,
0: আমরা কিন্তু দুটো উত্তর পেয়েছি। এবার মানে এটা কি সঠিক উত্তর নাকি বেঠিক উত্তর,
1: হ্যাঁ সেটা আমরা আমরা জানব,
0: সেটা আমরা বলবো একটা গানের পর। তো আপাতত তোমাদের জন্য থাকছে শান আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা। তোমরা ততক্ষণ পর্যন্ত একটু ওই টেনশনে ভুগতে থাকো যে ঠিক উত্তর দিলে না ভুল উত্তর দিলে, ততক্ষণে এই গান শুনতে শুনতে আমরা কিন্তু উত্তর নিয়ে ফিরে আসছি, সঠিক উত্তর নিয়ে। চলো

0: মগজ মিটার।
1: আমরা
2: কিন্তু দুটো উত্তর পেয়েছি, একটা জলদাপাড়া পেয়েছি, একটা কাজিরাঙ্গা পেয়েছি, তার মধ্যে 90% কাজিরাঙ্গাই পেয়েছি। তো সঠিক উত্তর অবশ্যই আসামের কাজিরাঙ্গা।
1: তমালাইচ আমাদেরকে অনেকগুলো কমেন্ট করেছে
2: এবং তমালাইস সব কমেন্টেই লিখেছে কাজিরাঙ্গা। ও অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল বলে লিখেই যাচ্ছিল, ঠিক আছে, অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই,
1: ঠিক আছে, কোনো সমস্যা নেই একদম।
2: তো সঠিক উত্তর তোমরা যেটা বলেছো সেটাই, তো যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি। আর এই যে এটা হচ্ছে বিশ্বের যে মোট একশৃঙ্গ গন্ডারের সেটার হচ্ছে 2/3 আবাসস্থল হচ্ছে এই কাজিরাঙ্গা। তো সৌরিক যে প্রশ্নটা করছিল যে কেন কাজিরাঙ্গা জলদাপাড়া
1: নয়,
2: এটাই হচ্ছে ও শুনতে চাইছিল, ও ভেবেছিল এটাও সবাই বলে দেবে, কিন্তু ওই যে মানে খেতে পেলে শুতে চাই টাইপের ব্যাপার আর কি। যাই,
1: আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে।
2: হ্যাঁ, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে।
1: 2025 গোড়ার দিকে ভারতের কোন রাজ্যটি সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে নতুন রেকর্ড করেছে? প্রশ্নটা আরেকবার করছি, 2025 গোড়ার দিকে ভারতের কোন রাজ্যটি সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে নতুন রেকর্ড করেছে?
2: মনে হচ্ছে যে প্রত্যেকবার প্রথমে যে কল করছে সে এটাই, একই মানুষ। শুনি, হ্যালো, কে বলছো কোথা থেকে? জলদাপাড়ার উত্তর হয়ে গেছে তো? এ বাবা, এটা তো
1: আমরা পরের প্রশ্নে চলে গেছি,
2: আমরা পরের প্রশ্নে চলে গেছি, পাস্টে আটকে থাকলে হবে না, দেখেছো তো, এইটাই আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম।
1: প্রশ্নটা আবার করে দাও।
2: প্রশ্নটা হচ্ছে যে 2025 গোড়ার দিকে ভারতের কোন রাজ্যটি সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে নতুন রেকর্ড গড়েছে, এইটা ছিল প্রশ্নটা। 2025 গোড়ার দিকে ভারতের কোন রাজ্যটি সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে নতুন রেকর্ড গড়েছে? উত্তর নেব, আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে বন্ধু। হ্যালো, কে বলছো কোথা থেকে? ওয়াও,
1: বলছি না এরকম করলে খেলবো না। আচ্ছা, আমাদের পোস্টে অনেকগুলো কমেন্ট এসছে। হরিয়র দা বলছে কেরালা, প্রশান্ত ধক বলছে গোয়া, প্রবাল মহাপাত্র বলছে কেরালা, তমালাইজ বলছে কেরালা। ওকে, অলরাইট, এখানে অনেকগুলো উত্তর পেয়েছি আমরা। আয়ুষ মিশ্রা বলছে কেরালা। আচ্ছা আচ্ছা
2: মানসী
1: দাস বলছে কেরালা।
2: আর আমাদের সঙ্গে বন্ধু রয়েছে ফোন লাইনে, দেখুন কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে? হ্যালো,
3: কর্মকার বলছি।
2: হ্যাঁ বলুন।
3: মহারাষ্ট্র।
2: মহারাষ্ট্র। আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু উত্তর পেয়েছি, মহারাষ্ট্র পেয়েছি, কেরালা পেয়েছি, গোয়া পেয়েছি। এবার সঠিক উত্তর কি হবে?
1: ম্যাক্সিমাম লোক কিন্তু কেরালা বলছে, তাহলে কেরালা হবে।
2: ম্যাক্সিমাম উত্তর কেরালা হবে, গোয়া হবে, কি হতে পারে?
1: মহারাষ্ট্র হতে পারে।
2: কিন্তু অনেকগুলো যখন উত্তর পেয়েছি তখন অবশ্যই আপাতত কে মানে কি উত্তর হতে পারে সেটা নিয়ে একটুখানি টেনশন তো থাকার দরকার আছেই। তো আপাতত রইল তোমাদের জন্য অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা, ততক্ষণ একটুখানি টেনশন করতে থাকো আর আমরা ফিরছি টেনশন ফ্রি উত্তর নিয়ে। আপাতত অরিজিৎ সিং এর কণ্ঠে রইল এই গানটা তোমাদের জন্য, ফিরছি গানের পরে সঙ্গে নিয়ে মগজ মিটার। তোমাদের সঙ্গে রয়েছি আমি পৌলমি আর আমার সঙ্গে শৌরিক।

0: মগজ মিটার।
1: তুই বল, এই গানটা শুনে আমার শুধু একটাই প্রশ্ন মাথায় আসে,
2: কি
1: বলতো?
2: কি? আমি সৌরী
1: না, কে তুই?
2: বল
1: বলছি, কে তুই?
2: বল বল।
1: যাই হোক, আমরা একটা প্রশ্ন করে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে 2025 সালে গোড়ার দিকে ভারতের কোন রাজ্যটি সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হিসেবে রেকর্ড করেছে।
2: সঠিক উত্তর হচ্ছে, তোমরা যেটা বলেছো সেটাই। আমরা অনেকগুলো উত্তর পেয়েছি যদিও, বাট সবচেয়ে বেশি উত্তর আমরা পেয়েছি কেরালা। তো সঠিক উত্তর কেরালা। যারা সঠিক উত্তর দিয়েছে তাদের জন্য একটা জোরে হাততালি। ওকে, তো এরপর আমরা পরের প্রশ্নে একেবারে স্যাট করে চলে যাব। ইশ বাবা, যাই হোক, পরের প্রশ্ন তোমাদের জন্য থাকছে যে ভারতের কোন

0: রাজ্যে হর্নবিল ফেস্টিভ্যাল পালিত হয়? ভারতের কোন রাজ্যে হর্নবিল ফেস্টিভ্যাল পালিত হয়? খুব সহজ একটা উত্তর, আমি জানি তোমরা চটপট করে উত্তর দিয়ে দেবে যে হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়, তোমরা মোটামুটি সবাই জানো। আর দেখে নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
1: হ্যালো,
0: না
1: আমি শুধু হর্নবিলটা লাস্টে শুনতে পেলাম।
0: আমার মনে হয় যে বন্ধু উল্টো উত্তর দিয়ে দিয়েছে, মানে আমরা প্রশ্ন করেছি যেটা সেটাই উত্তরে দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই,
1: কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই একদম।
0: কিন্তু আবারও ফোন লাইনে আমাদের সঙ্গে কে রয়েছে দেখে নি,
1: শুনি।
0: হ্যালো, কে বলছো কোথা থেকে?
1: আমাদের লাইভে অনেকগুলো উত্তর আসছে। আদিত্য রায় বলছে নাগাল্যান্ড, শুভশ্রী বলছে নাগাল্যান্ড, শিল্পা
0: বলছে দেখে নি কি বলছে। হ্যালো, কে বলছো কোথা থেকে?
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার। হ্যালো,
1: নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: হ্যালো, কে বলছেন কোথা থেকে?
3: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো,
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
3: কি হবে?
0: হ্যাঁ বলুন,
4: কি হবে? কলকাতা, আমি পার্বতীপুর থেকে বলছি। অতএব সাহা
1: নাগাল্যান্ড, পিউপা ঘোষ বলছে নাগাল্যান্ড, বাবাই চক্রবর্তী বলছে নাগাল্যান্ড, শাগনিক বলছে নাগাল্যান্ড, আয়ুষ মেহরা বলছে নাগাল্যান্ড, সবাই নাগাল্যান্ড নাগাল্যান্ড বলছে। পুষ্পিতা, শর্মিষ্ঠা, সৌভিক সরকার, সবাই সবাই, এবং শুভজিৎ।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একাধিক উত্তর পেয়েছি এবং লাস্ট এন্ড ফাইনাল ফোন কল এই রাউন্ডের জন্য দেখে নি। হ্যালো, কে বলছো কোথা থেকে?
5: আপনি যে ব্যক্তি,
0: এইটা আমি আর বলবো না,
1: আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন বলবো না,
0: আমি
1: বলবো না,
0: আমি লাস্ট এন্ড ফাইনাল কল বলবো না আর, এবার না বলে নিয়ে নি কিছুই বলবো না। হ্যালো, কে বলছো কোথা থেকে?
2: নমস্কার।
0: নমস্কার,
2: হ্যালো, থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: হ্যাঁ বলুন বলুন বলুন।
2: উত্তরটা হবে নাগাল্যান্ড।
0: উত্তরটা হবে নাগাল্যান্ড।
1: বেশ বেশ
0: বেশ বেশ, আমরা অনেকগুলো উত্তর পেয়েছি, তার মধ্যে একটা কলকাতা আর বাকি সবই নাগাল্যান্ড।
1: নাগাল্যান্ড, হ্যাঁ, এখানে বর্ষা, মানসী, ফাতামা, সৌভিক সরকার সবাই বলছে নাগাল্যান্ড।
0: আবার কি কেকেআর হাসছে?
1: সায়নদীপ দাস বলছে নাগাল্যান্ড, আসছি ওটাতে আমি, সরকার দাস বলছে নাগাল্যান্ড, অলকা নাগ বলছে নাগাল্যান্ড, দেবাঞ্চলী বলছে নাগাল্যান্ড, অনেকেই অনেকেই।
0: তো যারা এতক্ষণ ধরে সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি। অবশ্যই সঠিক উত্তর হচ্ছে নাগাল্যান্ড। তো আপাতত আমাদের কুইজ রাউন্ড এখানেই ইতি, কারণ এরপর আমরা যাব পরের রাউন্ডে। কি, ও মাই গড, মাই গডনেস, এটা কি ছিল সঠিক? হ্যাঁ ঠিক আছে, তো আমরা যাব পরের রাউন্ডে। পরের রাউন্ড তোমাদের জন্য থাকছে অডিও রাউন্ড, আর অডিও রাউন্ডে তোমাদের জন্য কিছু থাকবে টুরুং টুরুং সুন্দর প্রশ্ন, এবং তোমাদের তোমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই অডিওটা শোনার পর আমরা যে প্রশ্নটা করব সেটার উত্তর তোমাদেরকে দিতে হবে।
1: একদম। তবে টার্গেটে সুন্দর গানে যাব নাকি গানের পর ফিরে এসে করব?
0: না না, আমরা অডিও রাউন্ডেই যাই।
1: যাবে অডিও রাউন্ডে?
0: হ্যাঁ যাবে অডিও রাউন্ডে।
1: বেশ তাহলে শুনি, একটা একটা একটা কণ্ঠস্বর শুনবো, তোমাদের আইডেন্টিফাই করতে হবে কণ্ঠস্বরটা কার কণ্ঠস্বর।
0: বেশ, তাহলে মন দিয়ে শুনে নাও, ঠিক আছে? ভালো করে শুনবে।
6: ঘুরে বেড়ে বসে আছিস? সমন সমুদ্রের আসার কথা কাল মনে রাখার কথা আমার? হ্যাঁ, আমি জামাই হবো না তুই জামাই হবি? জামাই জামাই, আপনার তো রিসেন্টলি বিয়ে হয়েছে, তো বাড়ি থেকে উল না বললে উলের গাঁটা কোথায় থাকে তো জানারই কথা না। এর কি করছেন, থুতু করছেন আমার বাড়িতে? এসে যান নিজের বাড়িতে, যান নিজের বাড়িতে থুতু করুন।
1: এই যে কণ্ঠস্বরটা শুনলাম,
0: এই যে কণ্ঠস্বরটা আমরা শুনলাম, এটা কার কণ্ঠস্বর? খুব সহজ উত্তর, মানে জানি না, এটা তো আমি বোধহয় চোখ বন্ধ করে স্বপ্নের মধ্যে যদি কেউ এসে বলে।
1: আচ্ছা আচ্ছা, এর সঙ্গে একটা বোনাস প্রশ্ন আছে, সেটা হচ্ছে কার কণ্ঠস্বর, কোন ওয়েব সিরিজের এটা?
0: এইটা এটাও আমি পারবো। ও আচ্ছা, আমি পারবো বলে আমি খুশি হচ্ছি কেন? আমি জানি। ও আচ্ছা, দুঃখিত।
1: আচ্ছা, দুটো প্রশ্ন, কোন ওয়েব সিরিজের এটা এটা শুনতে পেলাম আমরা, আর কার কণ্ঠস্বর শুনি
0: শুনি। হ্যালো, কে বলছো কোথা থেকে?
7: হ্যালো, আমি কৃষ্ণনগর থেকে আর্য সিং রায় বলছি।
1: আর্য বলো।
7: উত্তরটা হবে একটা লোকের কণ্ঠস্বর।
0: একটা লোকের কণ্ঠস্বর, হ্যাঁ মানে সেটা একটা,
1: আমার দারুণ লেগেছে উত্তরটা, তোমার জন্য জোরে হাততালি। প্লাস 100 একদম।
0: মাই গড। হ্যালো হ্যালো, কে বলছো কোথা থেকে?
1: না শোনা যাচ্ছে না, প্রশ্নটা করে দি
0: না, শোনা যাচ্ছে। হ্যালো, কে বলছো কোথা থেকে? হ্যাঁ,
8: বহরমপুর কাশিমাতে মোহন দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
8: উত্তরটা হবে
3: ভিক্টর ব্যানার্জি
1: উত্তরটা বলছেন ভিক্টর ব্যানার্জি আচ্ছা উত্তরটা পেয়েছি ভিক্টর ব্যানার্জি এদিকে আমাদের লাইভে অনেকগুলো উত্তর আসছে মানুষীর আস বলছে ঋত্বিক চক্রবর্তী শুভশ্রী বলছে ঋত্বিক চক্রবর্তী আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল কোন ওয়েব সিরিজ এটা শুনতে পেয়েছি আমরা
0: হ্যাঁ
1: মানে ডায়লগটা কোন ওয়েব সিরিজে
0: ওটাও যদি একটা বোনাস হিসেবে চলে আসে তাহলে ভালোই হয়
1: ভালো হয় হ্যাঁ
0: না হলে এটার জন্য তোমরা পয়েন্ট পাবে
1: পাবে পাবে
0: শাপনি
1: হ্যাঁ হ্যাঁ পিপা ঘোষ বলছে ঋত্বিক চক্রবর্তী প্রজ্ঞা পারমিতা বলছে ঋত্বিক চক্রবর্তী বেশ
0: বেশ বেশ আমরা দেখে নেব যে ফোন লাইনে কি উত্তর আসে আমাদের কাছে হ্যালো কে বলছো কোথা থেকে
5: আপনি যে ব্যক্তি
0: কেন কেন চাই না তো এরকম
1: এরকম তো আমরা তো মানে আশা করি না
0: এরকম তো আমি আশা করি না ঠিক আছে দেখেনি বন্ধু ফোন লাইনে কি বলছে হ্যালো কে বলছো কোথা থেকে
8: নমস্কার আমি দক্ষিণ ২৪ পরগনা থেকে সঞ্জীব কুমার মণ্ডল কথা বলছি
0: হ্যাঁ বলুন
1: উত্তম প্রামাণিক বলছে রবি ঘোষ সুবর্ণ গোলক আচ্ছা প্রবাল মহাপাত্র বলছে রবি ঘোষ সুবর্ণ গোলক
0: বেশ তো আমরা একাধিক উত্তর পেয়েছি সঠিক উত্তর বলেই দিই তোমরা যারা বলেছো ঋত্বিক চক্রবর্তী তারা একদম সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য জোরে হাততালি আর ওয়েব সিরিজ অবশ্যই গোরা তো যে ওয়েব সিরিজেরও সঠিক উত্তর দিয়েছো তার জন্য একটা জোরে হাততালি
1: জোরে হাততালি একটা আচ্ছা এখানে ফাতামা বলছে যে আমি দুঃখিত বুঝতে পারছি না উত্তর দিতে পারলাম না তাই
0: আচ্ছা ঠিক আছে দুঃখিত হওয়ার কিছু নেই তোমার জন্য রয়েছে পরের প্রশ্ন পরের প্রশ্নটা ভালো করে শুনে নাও আবার কিন্তু তারপর থাকছে উত্তর মানে আমরা তারপর উত্তর নেব প্রশ্ন করে তো আগে অডিওটা শুনে নাও

0: এই যে শুনলাম একটা একটা পিয়ানো টিউন শুনলাম, তো বলতে হবে যে এটা কোন গানের ইনস্ট্রুমেন্ট, কোন গানের,
1: কোন গানের, হ্যাঁ এইটা কোন গানের ইনস্ট্রুমেন্টাল, এইটা হচ্ছে বলতে হবে যে কোন গান বলা হচ্ছে। দেখে নি বন্ধুর কাছে ফোন লাইনে কি বলছে আমাদেরকে শুনে নি। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
2: The person you are speaking with.
1: এটা আমি বুঝতে পারছি
0: না, মানে বাংলায় বলছিল, এবার ইংলিশে বলছে, এইগুলো ঠিক নয়।
1: মানে বলছে বাংলায় বললেও যদি আমরা বুঝতে না পারি তাই আবার ইংরেজিতে শোনাচ্ছে, হয়তো হতেই পারে।
0: Got it, got it. Point, point.
1: Point না? ঠিক আছে, দেখে নি বন্ধু কি বলছে আমাদের কাছে, কে রয়েছে? হ্যালো,
0: গানের লাইনটা তুমি বলছো। আচ্ছা, অন্তরা বলছে আমাকে আমার মতো থাকতে দাও, বেশ তোমাকে তোমার থাকতে দিলাম। প্রজ্ঞা পারমিতা বলছে আমাকে আমার মতো থাকতে দাও, সবাইকে তোমাদের মতো করে থাকতে দেবো আমরা, কেন আটকাবো। শুভশ্রী, শর্মিষ্ঠা, শিল্পী ভান্ডারী সবাই বলছে আমাকে আমার থাকতে দাও, সৌভিক সকল বলছে সব প্লেন নষ্ট জীবন, ঠিকই তাই, সব পেতে নেই,
1: সব পেতে নেই।
0: আচ্ছা, আমরা ফোন লাইনে কি উত্তর নেব এবার?
1: ফোন লাইনে আমরা উত্তর নেব, দেখেন। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
3: আমি দুর্গাপুর থেকে বলছিলাম, অচিরা গড়াই।
1: হ্যাঁ বলুন। আবার বললে তো এইটাই নেওয়া যাবে না, আমি শিওর,
0: দেখা যাক, ঘুরে সময় ছুটছে।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার।
4: হ্যাঁ
1: পড়া
0: হচ্ছে, পড়া হচ্ছে,
4: পড়া হয় না, মোটেই পড়া হয় না।
0: আচ্ছা ঠিক আছে, আমি উত্তরটা বলুন তাহলে এখন।
1: যা, উনি চলে গেছেন।
0: আচ্ছা, উনি ফোন করলেন, উনি বললেন যে পোস্টারে কেন প্রশ্নের উত্তর পড়া হচ্ছে না,
1: উনি ফোনে বলতে এসেছিলেন যে পোস্টারে উনি কমেন্ট করেছেন সেটা পড়ে দাও,
0: নামটা
1: পড়ে দাও। ও না, আমি তো বললেন না। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, ঘড়ির সময় ছুটছে, তো আমরা যে কটা উত্তর পেয়েছি মোটামুটি তার মধ্যে আমরা বলেই দিই।
0: একদম একদম, পোস্টারে তো ভরে গেছে, মানে সবাই সবাই, শুভশ্রী, অলোকা নাগ, শতদল, দেবাঞ্জলি, উত্তম প্রামাণিক, বাবাই, পুষ্পিতা, প্রবাল মহাপাত্র সবাই বলছে, শান্তু বসাক, সবাই সবাই সবাই, আমাকে আমার মতো থাকতে দাও,
1: আমাকে আমার মতো থাকতে দাও। ঠিক আছে, তোমাদের তোমার মতো থাকতে দিলাম, আর যারা উত্তর দিয়েছো আমাকে আমার মতো থাকতে দাও, সেটাই হচ্ছে সঠিক উত্তর। তো তোমাদের সবার জন্য জোরে হাততালি। কি বিভৎস একটা গান অনুভব,
0: একদম একদম, দারুণ
1: দারুণ দারুণ গান, দারুণ গান। আচ্ছা, এরপর তোমাদের জন্য থাকছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি থাকছে তোমাদের জন্য?

0: এই যে গানটা শুনলাম, তোমাদের বলতে হবে যে এই গানটা কোন সিনেমার গান।
1: এই গানটা কোন সিনেমার গান,
0: এটা প্রশ্ন।
1: আমি বুঝতে পেরেছি, সবাই ভেবেছিল যে আমরা জিজ্ঞেস করবো যে কার কণ্ঠে গানটা শুনলাম, তো মোটামুটি উত্তর লিখে ফেলেছিল এতক্ষণ, কিন্তু আবার ওদেরকে টাইপ করতে হবে। নাইস। তো কি হবে সঠিক উত্তর, কি হবে সঠিক উত্তর?
0: আচ্ছা লাইভে, হ্যাঁ শুনি।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে?
2: দ্য পারসন ইউ আর।
1: আচ্ছা বেশ, আর কিছু বলবে শৌরিক?
0: না। আচ্ছা, আমাদের লাইভে অনেকগুলো উত্তর আসছে। শিল্পী ভান্ডারি বলছে রান্নাবাটি, প্রজ্ঞা পারমিত বলছে রান্নাবাটি, বিপা ঘোষ বলছে রান্নাবাটি, শর্মিষ্ঠা মোদক বলছে রান্নাবাটি।
1: আর আমাদের পোস্টারে কি কমেন্ট এসেছে?
0: পোস্টারে এখনো অবধি উত্তর আসেনি কিছু।
1: ভাবছে এখনো পর্যন্ত ভাবছে। আমরা বরং ফোন লাইনের দিকে যাই। আমাদের সঙ্গে বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
3: সঠিক উত্তর রান্নাবাটি। সুখদেবপাল, পূর্ব বর্ধমান।
0: বেশ, অনেক ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ। সুখদেবপাল উত্তর দিয়েছে যে রান্নাবাটি। আর আমাদের কাছে কিন্তু অনেকগুলো উত্তর এসেছে যে রান্নাবাটি,
0: রান্নাবাটি। লাইভে অনেকগুলো উত্তর আসছে।
1: লাস্ট এন্ড ফাইনাল কল এই রাউন্ডের জন্য, এবং বোধহয় মগজ মিটারের শেষ কল। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
4: হ্যালো, কে বলছো, কোথা থেকে?
0: রান্নাবাটি। বাবাই বলছে রান্নাবাটি, ওদিকে হরিয়া নিত্য মন্দির থেকেও উত্তর এসছে রান্নাবাটি,
1: রান্নাবাটি। তাহলে সবাই যখন বলছে রান্নাবাটি, তাহলে সঠিক উত্তর কি আর হতে পারে? সঠিক উত্তর অবশ্যই রান্নাবাটি। আর তোমরা যারা রান্নাবাটি উত্তর দিয়েছো, তাদের সবার জন্য একটা জোরে হাততালি। ঠিক আছে, আর তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো, তাদের জন্য তো অবশ্যই জোরে হাততালি। এবং আজকে আড্ডা মোটামুটি জমে ক্ষীর, তবে যেহেতু ঘড়ির কাঁটা আমাদেরকে সবসময় চোখ রাঙায়, সেরকম আজও চোখ রাঙাচ্ছে, তো আমাদেরকে আপাতত আজকে বিদায় নিতেই হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো যুববাণী। আর আবারও আমরা ফিরবো, মানে আমি আর শরীর ফিরবো অন্য কোনোদিন অন্য কোনো আড্ডায়।
0: একদম একদম,
1: নিশ্চয়ই। আর আপাতত তোমাদের জন্য থাকছে অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা, আর আমরা এই গান দিয়ে আজকে বিদায় নিচ্ছি। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন। আপাতত তোমাদের জন্য রইলো অরিজিৎ সিং এর কণ্ঠে মন মাঝিরে। আর চলো, টাটা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন দুপুর 12টা বেজে 10 সেকেন্ড। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী ঈশিকা ঘোষ।

শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী ঈশিকা ঘোষ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। 136তম ডাক আদালত সম্পর্কে ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012, এখানে বেলা 11:30টায় গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগ লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠি, রেফারেন্স নম্বর এবং অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। ইমেল করবেন এই মেল আইডিতে cpmg_wv@indiapost.gov.in অথবা adpgcowv@gmail.com অথবা pg.wv@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। আরও স্পষ্টভাবে জানার জন্য ADPS CS এর সঙ্গে যোগাযোগ করতে পারেন টেলিফোনে। টেলিফোন নাম্বার 03322120250 2212062122120500 এই নম্বরে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। শুনলেন 136তম ডাক আদালত সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী কলকাতা, এখন শুনবেন লোকগীতি। এর আসরে দোতারা বাজিয়েছেন স্বপন কুমার বর্মণ।

0: এতক্ষণ শুনলেন দোতারায় লোকগীতের সুর, বাজিয়েছেন স্বপন কুমার বর্মন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। কোচবিহার দক্ষিণের এই বিজেপি বিধায়ক বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজ নির্বাচিত হন। এবারই প্রথম তিনি বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হয়েছেন। আজ সকালে অধ্যক্ষ প্রতিম তাপস রায় এই নির্বাচন পরিচালনা করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে রথীন্দ্র বোসের নাম প্রস্তাব করলে ধ্বনিভোটে সেই প্রস্তাব পাস হয়। এই নির্বাচন প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস বিধায়করা উপস্থিত ছিলেন না, পরে তারা সভায় যোগ দেন। অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তাঁকে স্পিকারের আসনের দিকে নিয়ে যান। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে প্রায় 6,500 কর্মী নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে বলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতোমধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে।
2: 6,500 একটা শর্ট লিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএম এর সঙ্গে কথা বলবো। কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম, একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কি, ইনফ্রাস্ট্রাকচার নেই। সে জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো, তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরপরই মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হতে চলেছে। মালদায় জেলা শাসকের দপ্তরে গতকাল এই নিয়ে জরুরি বৈঠকে বসে বিএসএফ, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী দেড় মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করার নির্দেশ দেন। পূর্বতন সরকারের আমলে বেশ কয়েকবার মাপজোক হলেও জমি অধিগ্রহণ বাস্তবে রূপ পায়নি, বরং জমি জটে আটকে যায় সীমান্তে কাঁটাতারা বেড়া তৈরির কাজ। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের মিঠাখালি এলাকায় বিজেপি কর্মীদের বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। অভিযুক্তদের গ্রেপ্তারের এবং থানার

0: আইসিকে অপসারণের দাবিতে গতরাতে ক্যানিং থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার শালিপুরে স্থানীয় একটি ক্লাবে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাড়োয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডকে। শুরু হয়েছে তদন্ত। ভোট পরবর্তী হিংসা দমনে ইতোমধ্যেই রাজ্যে তৎপরতা বাড়ানো হয়েছে। শালিপুরের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। ২০২১ ভোট পরবর্তী হিংসা নিয়ে নতুন করে মামলা ও পুরনো মামলাগুলির ফাইল আবার খোলার সরকারি নির্দেশের পরই পূর্ব বর্ধমানের বিভিন্ন থানায় কেস রুজু করে শুরু হয়েছে ধরপাকড়। ২০২১ সালের নির্বাচনের ফলাফলের পর গলসিতে কয়েকজনের বাড়িতে ভাঙচুর করে ও ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা আদায়ের অভিযোগে গলসি থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম দেবব্রত মাঝি, হিমাংশু ঘোষ, বৈদ্যনাথ তা এবং তার দুই ছেলে তুফান ও তন্ময়। গতকালই এদের বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে দেবব্রত, হিমাংশুকে চার দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে একুশে মে ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক। কোচবিহারের তিনহাটায় সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাজিনুর রহমান ও আলী হোসেন গীতালদহ এলাকার বাসিন্দা। ভাইরাল হওয়া একটি ভিডিও সূত্রে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করে। ধৃতদের আজ দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের দুজনকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিনহাটা মহকুমা আদালত। তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের পুলিশ আড়াল করছে এই অভিযোগ তুলে বিজেপি নেতাকর্মীরা গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মিঠাখালী এলাকার বিজেপি কর্মীদের লাগাতার হুমকি দিচ্ছে এই অভিযোগও তোলেন তারা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছে এক কিশোর। জানা গেছে রাজা প্রামাণিক নামে ওই কিশোরটি গতকাল বন্ধুদের সঙ্গে বেলমোড়া ঘাট এলাকায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। তার এখনও কোনো খোঁজ মেলেনি। প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আজ সকাল ১০টায় সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পাঁচবার তাকে ডাকা হলেও প্রতিবারই তিনি এড়িয়ে যান। আজ ইডি নোটিশ না দিলেও নিজে থেকেই তিনি এনফোর্সমেন্ট নির্দেশালয়ের দপ্তরে উপস্থিত হয়েছেন বলে খবর। হুগলির রিষ্টা স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের নির্মাণগত কাজের জন্য আগামীকাল রবিবার হাওড়া ব্যান্ডেল সেকশনে ট্রাফিক ব্লকের পরিকল্পনা রয়েছে রেলের। ফলে আগামীকাল হাওড়া বর্ধমান ট্রেনের পথ ডানকুনি হয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে গত ১২ মে আন্তর্জাতিক নার্স দিবসে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেয়েছেন জলপাইগুড়ির বাসিন্দা নার্স গীতা কর্মকার। গত সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলে তাকে সম্বর্ধনা জানান জেলার মানুষ। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর ১২:৫০।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার কোথাও কোথাও ৭-১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কোথাও বা ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলার দু একটি জায়গায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। উনজমির দুনো ফসল, বিজ্ঞাপনের পর।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
3: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
2: এখনো পর্যন্ত ৮ কোটি ৮৫ লক্ষেরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হয় তাহলে মাসিক

0: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়।
1: শ্রোতা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমরা এসেছি হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের দশঘরা পূর্বপাড়ায়, যেখানে রয়েছে বেঙ্গল এগ্রিটাস্ট ফার্মার্স প্রোডিউসার কোম্পানি। আমরা সকলেই জানি খেজুরের গুড়, আখের গুড়, এগুলোর সঙ্গে আমরা সকলেই পরিচিত। আজকে যে বিষয়টা আমরা দেখছি বা জানতেও পারছি, যে ধারণাটা আমাদের মধ্যে অনেকেরই ছিল না, আপনাদের মধ্যেও হয়তো অনেকের নেই, সেটি হচ্ছে তরমুজ থেকেও গুড় তৈরি করা যায়। এই বিষয় নিয়ে আজকে এখানে একটি প্রশিক্ষণ শিবির চলছে। এই প্রশিক্ষণ শিবিরের মধ্যেই আমরা যাকে পেয়েছি, কৃষি দপ্তরের এগ্রিকালচার ট্রেনিং সেন্টার এরই জয়েন্ট ডিরেক্টর অভিজিৎ বণিক মহাশয়কে পেয়েছি। ওনার কাছ থেকে আমি প্রথমে আগে জেনে নিই। অভিজিৎবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার। আজকে এই যে প্রোগ্রামটি চলছে সেটি হচ্ছে ডেজির অন্তর্গত, মানে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন ফাংশনালিটিস ফর ইনপুট ডিলার্স ফিল্ড ভিজিট অনুষ্ঠান। এই ফিল্ড ভিজিট অনুষ্ঠানে আমার যে আইডিয়া ছিল সেই ধারণা অনুযায়ী তরমুজ থেকে গুড় করা যায় কিনা সেটা আমরা ভাবছিলাম। গত 2-3 বছর আগে আমি এখানে এসে দেখেছি এখানকার ফার্মার্সদের ডিস্ট্রেস সেল, মানে অর্থাৎ দাম পাচ্ছে না, সে করছে 2 টাকা পিস বা 3 টাকা পিস বা 5 টাকা কিলো কখনো কখনো, আবার কেউ কিনছে কেউ কিনছে না, বড় সাইজের যেগুলো মানে মার্কেটেবল সেগুলোই কিনছে, ছোটগুলো ফেলে দিচ্ছে, যে কি করা যায় স্যার এত প্রোডাকশন হয়েছে। তখন আমি ভাবতে লাগি তরমুজের বাই প্রোডাক্ট কি করা যায়, কিছু করা যায় কিনা। আমরা জানি এমনি তরমুজ ড্রিঙ্ক হিসাবে গরমের সময় এমনি কাঁচা খেয়ে নেয়। তো কিছুদিন আগে আমার মা আর কি ভুল করে তরমুজ কাটা একটা গামলা বসিয়ে দিয়েছিল গ্যাসের মধ্যে লো সিমে। তখন সেই মা বসানোতে গন্ধ পাচ্ছি, যে পোড়া পোড়া গন্ধ, গিয়ে দেখি লালচে কালচে ভাব এবং সেটা একটু আঠালো টাইপের হয়ে গেছে। গিয়ে দেখি যে তরমুজের ফ্রিজে ছিল সেটা ভুল করে বসিয়ে দিয়েছে দুধের বদলে। এইটা যখন আমার মাথায় গেল আঠালো ভাব হয়ে গেছে, এমনিতে তরমুজ কাটলে একটু রস লাগলে যে এই চ্যাট চ্যাট করে, এটা মানে সুগার থাকার জন্য, আমি দেখলাম যে একটা আঠালো ভাব, একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগছে এবং গুড়ের মতো হয়ে গেছে, যদিও সেখানে পালটাল ছিল, বীজ ছিল সেগুলো। তো আমার এই মাথায় আসার পর আমি কিছুটা তরমুজ জোগাড় করলাম, তো এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে সেখানে আমি বানিয়েছি 5টা যে ছোট ছোট তরমুজ, তার মধ্যে সাদা অংশ ছিল এবং লাল অংশ, সাদা লাল দুটো মিশানো একদম মোজাইকের মতো ছিল, সেগুলোকে কেটে তার থেকে রস বের করে ছাকুনি দিয়ে ছেঁকে কাপড়ে ছেঁকে নিয়ে যে রসটা বেরিয়েছিল মোটামুটি 1 লিটারের মতো রস পেয়েছিলাম। সেই রসটা নিয়ে যখন আমি জাল দিলাম প্রায় 1.5 ঘন্টা পর আর কি ওখান থেকে গুড় তৈরি হয়ে গেল। 1 লিটার থেকে মোটামুটি 60-70 গ্রাম, ম্যাক্সিমাম 100 গ্রাম এই গুড়টা তৈরি হয়েছে।
1: প্রথম যে আপনার মাথায় যেটা এলো সেটা কিন্তু আপনার মায়েরই ভুল,
2: ভুল মানে কর্ম থেকেই এসেছিল, কিন্তু সেটাকেও একটা ইনোভেশন দেওয়া যায়। তো সেখানে গিয়ে আমি যখন তৈরি করলাম এবং টেস্ট করলাম, সত্যি একদম খেজুর গুড়ের মতো এবং যে টেস্ট এবং তার স্বাদ একই রক্ত।
1: কিন্তু আজকে আপনি এই যে নতুন প্রযুক্তি এবং সেটা মানুষকে শেখানোর চেষ্টা করছেন যদি তারা করতে পারে, এটা কি আপনি যে ডেজির যে ট্রেনিং হচ্ছে হায়দ্রাবাদের ম্যানেজার
2: থেকে বলেছেন যে একটা
1: আপনি ওদেরকে জানালেন
2: স্টোরি? হ্যাঁ, আগের দিনই আমার সঙ্গে কথা হয়েছিল যে আপনি আর কি দেখাতে চান। তা আমি বললাম যে এরকম আমি সামনের দিন তরমুজ আমি জোগাড় করছি, তরমুজের জ্যাগারি তৈরি করবো, অর্থাৎ গুড় তৈরি করবো, ওয়াটারমেলন জ্যাগারি তৈরি করবো। তো উনি বললেন না, অবশ্যই আমাকে দেখাবে, সাকসেস স্টোরি হিসাবে পাঠাতে চাই, এবং উনিও বলেছেন সাকসেস স্টোরি হিসাবে তাড়াতাড়ি করে পাঠালে আমরা এটা ইয়ে করবো এবং ইনোভেটিভ আইডিয়া যাতে ফার্মার্সদের লস না হয়। শুধু এটাই নয়, গুড় তৈরি নয়, যে পাল্প অংশটা রয়ে যাচ্ছে ছাকনি দিয়ে ছাকার পর সেটা দিয়েও এবার চাটনি বা আপনার জেলি টাইপের জিনিস করা যায়। আমরা সিড বা বীজগুলোকে আলাদা করে সেটাকে চার মগজ হিসাবে ব্যবহার করা যায় এবং তার মধ্যে যে পাল্পগুলো আছে সেগুলোকে আমরা যদি চিনি দিয়ে গরম করি এবং তার মধ্যে এলাচ বা অন্য কিছু দিয়ে সেখান থেকে একটা জেলি টাইপের চাটনি আমাদের তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু উপাদেয়। তাছাড়া এর মধ্যে ফাইবার আছে, এটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। তো আগে একটু বলে নেই যে তরমুজের মধ্যে প্রায় 90-92% জল থাকে, মানে 90-92%

0: শতাংশ জল, আর তার বাইরে হচ্ছে 8% এর মধ্যে হচ্ছে প্রায় 7.5% হচ্ছে আপনার সুগার থাকে, আর বাদ বাকি 0.51% হচ্ছে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট, নাইট্রেট, পটাশ থাকে। হ্যাঁ, এগুলো ছাড়াও সাইট্রুলিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা আমাদের দেহের মধ্যে যে ব্লাড ভেসেল থাকে সেই ব্লাড ভেসেলের মধ্যে আমাদের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় এবং আমাদের গাউট, কিডনি স্টোন, কিডনিতে অসুখ এবং অন্যান্য বিভিন্ন শারীরিক প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। কিডনি স্টোন বা কিডনির কোনো অসুখে কিন্তু তরমুজ খেতে ডাক্তাররা বলেন, এটার কিন্তু উপাদেয় এটা কাঁচা অবস্থায় যখন আমরা ইয়ে করছি তখন কিন্তু খাওয়া, এবং গুড় যখন তৈরি করছি হয়তো সেগুলো গরম করার পরে তার অবস্থা কি সেগুলো আমাদের কেমিক্যাল টেস্টিং এর পরেই বোঝা যায় যে তরমুজের গুড়ের মধ্যে কি কি পাওয়া যাবে, সেগুলো কিন্তু পরবর্তী ধাপে আমাদের এগোতে হবে।
1: যখন আমরা বাজার থেকে কিনি খাবার জন্য তখন দেখি কিছু কিছু তরমুজ অত্যন্ত লাল, কিছুটা অতটা হয়তো লাল নয়, আবার কিছু দেখি ভেতরে লাল নয়, আমরা তখন বলি ঠকে গেলাম তরমুজটা ঠিক লাল হলো না। এই যে একটা লাল, একটা অতটা লাল নামে একটু সাদাটে, এটা কেন?
0: সাধারণত দেখুন লাল হলেই তার মিষ্টত্ব বাড়ে এবং লাইকোপিন বলে একটা কেমিক্যাল কম্পাউন্ড, টারপিনয়েড মানে ক্যারোটিনয়েড থাকে, সেই ক্যারোটিনয়েড জাতীয় যেটা টমেটোতেও থাকে তার জন্যই লাল হয়। দেখবেন টমেটো লাল হচ্ছে, এটাও লাইকোপিনের জন্য। এই লাইকোপিন কন্টেন্ট বেশি থাকলেই তার মিষ্টত্ব বাড়ে এবং তার লাল বেশি ভাব হয়, এবং যেখানে এই লাইকোপিন সিনথেসিস কম হয় সেখানে সাদাটে হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর লাইকোপিন হলেই সেখানে পাল্পটা নরম হয়, তার থেকে জল বেশি থাকে এবং মিষ্টত্ব বাড়ে। 1 গ্রাম যদি আপনার তরমুজের পাল্প বা শ্বাস নেওয়া হয় তার মধ্যে 72 মাইক্রোগ্রাম লাইকোপিন পাওয়া যায়, আর টমেটোতে যদি আমাদের লাইকোপিন কন্টেন্ট দেখা যায় সেখানে 1 গ্রাম থেকে আমরা 42 মাইক্রোগ্রাম লাইকোপিন পাই।
1: এটা তো কালারটার কথা, রংটার কথা বলছেন, এটার কি কোনো উপকারিতা রয়েছে?
0: লাইকোপিন বা ইয়ে হচ্ছে আপনাদের অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমাদের অ্যান্টি অক্সিডেন্ট মজবুতি দেয়, আমাদের মানে সুস্বাস্থ্য প্রদান করে, বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ায় আমাদের সহায়তা করে দেহের।
1: তরমুজের উপকারিতা সম্বন্ধে আপনি বললেন, এবং তরমুজ থেকে যখন আমরা জাগারি বা গুড় যেটা তৈরি করছি, এই যে বিষয়গুলো যেগুলো তরমুজের মধ্যে যে কন্টেন্টগুলো ভিটামিন, আয়রন, অমুক তুসুক যা কিছু খাদ্যগুণ যেগুলো রয়েছে সেগুলো কি পুরোপুরি বজায় থাকবে?
0: দেখুন মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো থাকবে, কিছু ভিটামিন থাকতে পারে, ভেঙে যেতে পারে, ABC যেগুলো আছে আর কি সেগুলো থাকবে, আবার হিটিং এর জন্য ভেঙেও যেতে পারে, সেগুলো টেস্টিং না করা পর্যন্ত এখনই ডাইরেক্ট বলা যাবে না, কারণ এটা প্রথম আমাদের হাতে এলো, এটা আমরা তৈরি করলাম, এবার আমরা সেটা ল্যাবরেটরিতে পাঠিয়ে সেখান থেকে আমরা বুঝতে পারবো কি কি কন্টেন্ট আছে।
1: এবার চলে আসছে এই যে গুড় তৈরির পদ্ধতিটা। আজকে আমি খানিকক্ষণ আগে দেখছিলাম যে বেশ কিছু কয়েকটা তরমুজকে আমি টুকরো টুকরো করে কাটলেন, কেটে তারপর এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা যদি একটু বলেন।
0: পদ্ধতিটা হচ্ছে তরমুজগুলোকে এটা হাইজেনিক পদ্ধতিতে করতে হবে, মাটি থেকে, মাঠের থেকে বা বাজার থেকে কিনে এনে সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে গামলাতে আমরা রেখে সেই ছুরি টুরি সমস্ত কিছু পরিষ্কার করে সেখান থেকে পাল্পগুলো বের করলাম, তারপরে সেটাকে আমরা জুসার মেশিন দিয়েও আমরা যদি করি সেখান থেকে জুসটা বেরিয়ে যাবে, পাল্প আলাদা হয়ে যাবে, আর আমরা হাতে যে মেশিন থাকে ঘষার মেশিন, সেই ঘষার মেশিনে আমরা হাত দিয়ে করলাম, জুসটা পুরোটাই বেরিয়ে গেল, আর কিছু পাল্প রয়েছে। তো এই পাল্পের পরিমাণটা প্রায় ধরুন আমি আজকে যেটা বের করলাম প্রায় 5.5 কেজি তরমুজ ছিল, প্রায় 2 লিটার 400 ml মানে রস, আর বাদবাকি যেগুলো আছে তার মধ্যে ধরুন প্রায় 400 গ্রামের মতো পাল্পটা রয়েছে, মানে ফাইবার সহ জেলিটা মানে অংশ আর কি, মাঝখানকার অংশগুলো রয়েছে, বীজও আছে। এই 2 লিটার 400 ml গরম করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা লাগবে, এবং সেটা বের করব, মোটামুটি আমার ম্যাক্সিমাম 10% গুড় বেরোবে, 2.5 লিটারের মধ্যে 250 গ্রাম বেরোতে পারে বা 200 গ্রামও বেরোতে পারে। এটা ওয়াটার কন্টেন্ট এবং সুগার কন্টেন্টের উপর নির্ভর করছে, কোন জাতের তরমুজ আমি ব্যবহার করছি সেই তরমুজের মধ্যে কত পার্সেন্টেজ অফ সুগার আছে, 7ও থাকতে পারে, 8ও থাকতে পারে বা 6.5 থাকতে পারে, সেই জন্য আমরা এটাকে আপাতত মোটামুটি 10%-এর মধ্যেই পাই।
1: আচ্ছা, এই যে মিষ্টত্ব গুড়ের যে একটা মিষ্টি যে পাই আমরা, যেমন আখের গুড়ের যে মিষ্টি আছে, খেজুরের গুড়ের যে মিষ্টি আছে, এই মিষ্টি কি ঠিক ততটা পরিমাণ হবে? সেটা আপনি বলেছেন যে সুগার কন্টেন্ট সেই তরমুজের মধ্যে কতটা পরিমাণ তার উপর নির্ভর করবে,
0: কিন্তু সেটাকে যখন বেরোবে কিন্তু মানে মিষ্টত্ব একই থাকবে, সুইটনেস একই থাকবে, সুগারের সুইটনেস আর এর সুইটনেস একই থাকবে, কিন্তু লাইকোপিন থাকার জন্য কালারটা একটু কালচে, যেমন খেজুর গুড়ে হয় কালচে বা রেডিশ টাইপের, এটা এরকম হতে পারে।
1: টেস্ট করে দেখেছেন কেমন?
0: আমি টেস্ট করে দেখেছি, একদম খেজুর গুড়ের মতোই লাগে, এবং এর মধ্যে অ্যারোমা থাকে বলে কিছু অ্যালকোহল জাতীয় একটা সুগন্ধও থাকে যেমন খেজুর গুড়ের থাকে।
1: এটা কি সেই সুগন্ধটা কি আমি তরমুজের সুগন্ধই পাবো?
0: সুগন্ধটা তরমুজের থাকবে না।

0: এরকম থাকলে মানে ওয়াটারি টেস্ট এবং তার কাদাটে একটা ভাব থাকে, তার থেকে একটু আলাদাই পাবেন, তরমুজ বলে মনে হবে না, এটা ওই অ্যালকোহলিক অ্যারোমা থাকবে।
1: এখন যেটা আপনি প্রথমেই বললেন যে চাষিদের বিশেষ করে হুগলি যেটা চাঁপাডাঙ্গা বা ধনিয়াখালী তখন হচ্ছে বর্ধমান এই সমস্ত যে জায়গায় প্রচুর পরিমাণ কিন্তু তরমুজ হয়, এবং একটা সময় ঠিক টমেটোর মতনই দেখেছি, টমেটো বা আলুর সময় বিক্রি যদি না হয় এত স্টোরেজ ব্যবস্থা কিন্তু আমাদের এখানে নেই, ফলে খুব কম দামে দিয়ে দিতে হয় অথবা পচিয়ে নষ্ট হয় ফেলে দিতে হয়। তা সেইখান থেকে যা যে সমস্ত চাষিরা, এই যে বাই প্রোডাক্ট, এটা একটা বাই প্রোডাক্ট, এইখান থেকে চাষিরা যদি সেই বাই প্রোডাক্টের দিকে নজর দেয় তাহলে কি আপনি কি বলছেন এটা কি লাভবান হবার জায়গা রয়েছে?
0: অবশ্যই হওয়ার জায়গা আছে। ধরুন এক লরি তরমুজ বা লার্জ স্কেলে যদি করা হয় তাহলে আপনার 50 কেজি যদি কেউ তৈরি করতে পারে তো অবশ্যই সেটা রেমুনারেটিভ 100 টাকা কিলো তো মিনিমাম বিক্রিই হবে। যেটা আমি ফেলে দিচ্ছি, আমার ইনগ্রেডিয়েন্টস আছে সব কিছুই, শুধু আমার এখানে কড়াই লাগবে, তার মাঝখানে আপনার খড় দিয়ে আগুন জ্বালানো, আর সেখান থেকে যে রস থেকে আমার ইয়ে হবে 10% ধরুন ম্যাক্সিমাম।
1: তরমুজের যে দানা যেটা আমরা বাজারে চালু মগজ, মগজ দানা ইত্যাদি বিভিন্ন নামে লোকে ডাকে,
0: তা এই যে ইনগ্রেডিয়েন্টস, চার মগজের মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তরমুজের দানা, এগুলোকে শুকিয়েই কিন্তু ওর মধ্যে ব্যবহার করা হয়। এছাড়া যে খোসাগুলো আছে, খোসাগুলো কিন্তু আমরা কেটে ভার্মি কম্পোস্ট পিটের বা জৈব সারের মধ্যে ব্যবহার করতে পারি, অথবা সাদা সবুজ অংশটা বাদ দিয়ে সাদা অংশটা কিন্তু মানে সবজি হিসাবে খাওয়াও যায়।
1: এইভাবে কিন্তু তরমুজকে আমরা বাই প্রোডাক্টে ব্যবহার করতে পারি। কিন্তু অনেকেই দেখছি খুব আগ্রহের সঙ্গে, খুব মনোযোগ দিয়ে আপনার যে তৈরি করছিলেন সে জিনিসটা দেখছিল, অনেকে ফটো তুলছে কিভাবে করছে, এবং এখনো কয়েকজন আমার সামনে দেখতে পাচ্ছি যে কড়ায় তরমুজের যে রসটা সেটা নেড়ে চলেছেন, মহিলারও রয়েছেন এখানে। শেষ যেটা আপনি একজন এক্সপার্ট হিসেবে জিজ্ঞেস করব যে যদি কোনো কৃষক আজকের এই দেখে বা শুনে তারা মনে করলেন যে আমার জমি যে তরমুজটা বিক্রিত হচ্ছে না, আমি এটা লার্জ স্কেলে করব এবং এটা মার্কেট করব, তার কি কোনো ব্যবস্থা রয়েছে?
0: মার্কেটিং সবে আমরা এটাকে হাতে পেয়েছি, এবং মার্কেটিং তো নিশ্চয়ই না করলে হবে না, মার্কেটিং আমরা চেষ্টা করব। মার্কেটিং কিভাবে করা যায়, বিভিন্ন সমবায় সমিতি আছে, দেখুন খেজুর গুড়ের মার্কেটিং এর জন্য আলাদা একটা সিস্টেম আছে, ওটা একবারে চালুই আছে, এটা তৈরি হয়ে আছে, এটার জন্য আমাদের সেই রকম ভাবেই ব্যবস্থা করতে হবে। তালের যে গুড় হয় সেখানেও মার্কেটিং হয়ে যাচ্ছে, বাজারে যদি তৈরি হয় প্রোডাক্ট যদি তৈরি হয়ে যায় অবশ্যই তার মার্কেটিং হবে।
1: অভিজিৎবাবু আপনি এই যে আপনার মহৎ প্রচেষ্টা আশা করি খুব কম দিনেই সাফল্য পাবে এই কামনা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: তরমুজ থেকে যে গুড় তৈরি হচ্ছে, আজকে যে ট্রেনিং একটা দেওয়া হচ্ছে, কয়েকজন মহিলা আমার সামনে রয়েছেন যারা আজকে এই ট্রেনিং নিতে এসেছেন, আপনার নাম?
2: আমার নাম সুজাতা মাইতি, আমি ডেজি কোর্স 6 এর ছাত্রী।
1: অতিরিক্ত তরমুজ ফেলে না দিয়ে নষ্ট না করে যখন দাম পাওয়া যায় না বাজারে, সেখান থেকে আমরা কিন্তু একটা এইভাবে প্রসেসিং যেটাকে করতে পারি, তাহলে কিন্তু চাষিদের একটা লাভ হতেই পারে। আজকে আপনি একজন মহিলা, আপনি নিজেও তো স্বনির্ভর হওয়ার ক্ষেত্রেও তো এটা একটা দিক বলা যেতে পারে, সেই দিক থেকে আপনি কি বলবেন?
2: সেই দিক থেকে এটা ঠিকই আছে, এটা করলে চাষীদেরও পক্ষে ভালো আর যে তৈরি করে বিক্রি করবে তার পক্ষেও ভালো, এটা করলে উন্নতিজনক, মানে অর্থের দিক থেকে উন্নতি।
1: না যখন যেহেতু আপনি খানাকুল থেকে আসছেন ওই দিকেও তো প্রচুর তরমুজের চাষ হয়, একটা সময় তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে তরমুজের যথেষ্ট দাম পাওয়া যায় না?
2: না, সেক্ষেত্রে তো ধরুন যেমন তরমুজগুলো না পচিয়ে নষ্ট করে ফেলে না দিয়ে সেগুলো যদি ওই ওই পদ্ধতিতে একটা গুড় তৈরি করে মার্কেটে ছাড়া যায়, সেখানে কি বলুন তো যে একটা অর্থ আসবে আর ওই জিনিসটা নষ্ট হবে না, ওই দিক দিয়ে সবারই লাভবান, সবাই লাভবান হবে।
1: অর্থ আমার বাড়িতে যে গুড়টা তৈরি হয়, কারণ আমরা তো জানি আমরা সবাই বাঙালি, এই যে শীতকাল মানে আমাদের পিঠে খাবার ইচ্ছা থাকে, সেই নিজের ইচ্ছাটা বা নিজের যে চাহিদাটা সেটাও যদি আমরা পূরণ করতে পারি তাহলে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হতে পারবো নাকি?
2: হ্যাঁ হ্যাঁ, এটা বাড়িতেও করলে আরো ভালো হবে, নিজেরা আমরা নিজেরা মহিলারা ওটাও তো নিজের মহিলারাও করতে পারবো, এটা খুব একটা সহজ মানে সরল পদ্ধতি, যেটা দেখলাম দেখে যেটা আমি শিখলাম সেটা একদমই সরল পদ্ধতি, সবাই করতে পারে, সবাই বানাতে পারবে।
1: আপনার নাম কি?
3: আমার নাম চৈতালি ত্রিবেদী, আমি খন্নান ইটাচুনা থেকে আসছি, পান্ডা ব্লক।
1: খন্নান ইটাচুনা থেকে, মানে তরমুজ থেকে যে গুড় তৈরি এটা তো আপনি দেখলেন, বেশ ইন্টারেস্টিং, অনেক ফটো তুললেন দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করলেন, আপনার কেমন লাগছে?
3: আমার তো খুবই ভালো লাগলো, এত সুন্দর একটা ট্রেনিং এসে না আসতে পারলে আমরা বুঝতেও পারতাম না যে এরকম ছোট ছোট জিনিসগুলো নিয়েও যে এরকম ভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে, সেই জিনিসগুলো নতুনভাবে

0: দেখি আমরা মানে নতুন চিন্তাধারা থেকে আর কি উদ্বুদ্ধ হলাম আর কি, দেখি চিন্তাধারা থেকে ফেলে না দিয়ে নষ্ট, দাম মার্কেটে না পেলে সেই জিনিসটা পচিয়ে ফেলে না দিয়ে সেটা থেকে কিভাবে জিনিসটাকে ব্যবহার করা যায় সেটা আমরা শিখলাম আর কি ঘরোয়া পদ্ধতিতে।
1: বিশেষ করে যে সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে তরমুজের চাষ হয়, চাঁপাডাঙ্গা, খানাকুল, হুগলির বিভিন্ন এবং এই গোঘাট এই সমস্ত যে ব্লকে, এখানকার তো একটা সময় তরমুজের দাম আমরা পাই না। তা সেক্ষেত্রে আপনি একজন, আপনি নিশ্চয়ই কোনো না কোনো স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমেও যদি করা যেতে পারে তাহলে মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে তো একটা ভালো দিক বলতে পারেন।
0: অবশ্যই একটা স্বনির্ভরতার দিক থেকে অবশ্যই এটা ভালো দিক বলবো, কারণ তারাও তো নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে কোনো মানে কিছু একটা ইয়ে করার জন্যই করছে। হ্যাঁ, সেই দিক থেকে দেখতে গেলে তারাও খুবই উপকৃত হবেন।
1: দেখার পর আপনি কি বাড়ি থেকে নিজের চেষ্টা করবেন?
0: অবশ্যই একবার ট্রাই করে দেখবই অবশ্যই, এবং অন্যকেও যাতে সেটা জিনিসটা করবার জন্য তাদেরও উৎসাহ দেবো যে আমরা করছি আপনারাও করুন, এগিয়ে আসুন, এই দেখুন জিনিসটা ফেলে পচিয়ে নষ্ট না করে জিনিসটা থেকে কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি।
1: অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: এখানে আমি আরেকজন কৃষক বন্ধুকে পেয়েছি যিনি সরাসরি তরমুজ চাষ করছেন একদম। আপনার নাম?
2: সনত কুমার সাঁতরা।
1: আপনার বাড়ি কোথায়?
2: আমার বাড়ি হচ্ছে মধুসনপুর, কিন্তু আমি চাষ করি একটু দূরে নারায়ণপুরে।
1: নারায়ণপুরে চাষ করেন?
2: হ্যাঁ।
1: আপনার জমি কতটা?
2: এক হেক্টর।
1: এক হেক্টর মানে কত বিঘা?
2: এই সাড়ে সাত বিঘা, আট ন বিঘা মতো।
1: ন বিঘার মতন জমি রয়েছে।
2: হ্যাঁ।
1: এই ন বিঘায় জমি আপনি কি কি চাষবাস করেন?
2: আমি বর্ষাকালে তরমুজ আর আলু, আর গ্রীষ্মকালে কিছু বাদাম, কিছু তরমুজ,
1: এগুলো চাষ করেন?
2: হ্যাঁ।
1: এই যে বর্ষাকালে তরমুজটা মানে বর্ষান?
2: হ্যাঁ।
1: আর এই ফসলটা উঠতে তো গ্রীষ্মকাল?
2: না, এটা তো 75 দিনের ফসল, টোটাল 80 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।
1: তরমুজের কি কোনো জাত রয়েছে?
2: হ্যাঁ, তরমুজ ধরুন দু রকম হয়, একটা হচ্ছে গোল সাইজের আর একটা হচ্ছে লম্বা মানে ক্যাপসুল, এই দু রকম। এবার বিভিন্ন কোম্পানি আরও।
1: আপনি কোন জাতের তরমুজটা চাষ?
2: আমি ক্যাপসুল তরমুজটাই চাষ করি।
1: কবিঘা জমিতে আপনি চাষ করছেন?
2: আমি সাত বিঘে।
1: সাত বিঘা জমির মধ্যে যখন তরমুজ বসার জন্য এর আলাদা কোনো পদ্ধতি রয়েছে?
2: হ্যাঁ, প্রথমে পলি মালচিং করে নেওয়া হয়, তারপর দানা পোঁতা হয়, আবার কিছু কিছু সময় আমরা প্লাগটাতেও চারা তৈরি করে নিই। দেখুন, সব বছর তো সমান পাওয়া যায় না কাঁচা ফসল, ধরুন 8-10 থেকে 4-5, 3-2 হয়ে যায় অনেক সময়। যখন 2 হয়ে যায় চাষি আর মাঠের দিকে যায় না। গরু ছাগল আমাদের এখানে ছাগলগুলোর অত্যাচার বেশি, বা যেখানে আমাদের ফসলের নিরাপত্তাটা একটু কম আমার এরিয়ায়, সে গরু ছাগল বেঁধে দিচ্ছে, এরকম একটা পরিচয় আছে, মানে সে তাকে মাঠ ছেড়ে দিতে হয়।
1: এই যে যখন বলছেন যে ছেড়ে দিতে হয় মানে দাম পাওয়া যাচ্ছে না,
2: হ্যাঁ,
1: তা সেই সময় আপনি এই তরমুজটাকে আমি কিভাবে, তখন তো আপনার লস হয়ে যায় তাহলে?
2: হ্যাঁ, আমাদের তো লস, আমরা কিছুই করতে পারি না, দাঁত মানে হাঁকড়ে দেখা ছাড়া আমাদের কিছু উপায় থাকে না।
1: এই যে আজকে দেখতে পাচ্ছি আমরা যে তরমুজ থেকেও গুড় তৈরি হতে পারে,
2: হ্যাঁ,
1: একটা ট্রেনিং দেওয়া হচ্ছে যদি কেউ সেটাকে নেন, এবং সেটা ফেলে দেবেন কেন যদি সেটাকে একটু লার্জ স্কেলে আপনি যদি করতে, আপনি যদি বাড়ির গুড়টা তৈরি করেন?
2: হ্যাঁ, আমি সেটাই বলছি,
1: ফ্যামিলির যে
2: আমার সারা বছরে হয়তো 20 গুড়ের দরকার, সেই গুড়টা আমরা নিজেরা 2-4 নিয়ে আমরা করে নিতে পারি, এটা মানুষ করতে পারে,
1: করতে পারে।
2: হ্যাঁ,
1: এই যে দেখলেন আপনি,
2: হ্যাঁ,
1: আপনার কেমন লাগছে, কি বুঝছেন আপনি?
2: না, এটা প্রসপেক্ট আছে জিনিসটা, কিছু না হোক সে নিজের চাষ তো তার নিজের ফসলটা মানে গুড়টা প্রয়োজনটা মিটিয়ে নিতে পারে, এবং এর মধ্যে কোনো ভেজাল নেই তার চোখের সামনেই হচ্ছে, এবার জৈব ব্যাপার।
1: গ্রামে গঞ্জে আপনার ধানও রয়েছে, ধানের খড়কে পুড়িয়ে যদি একটু জাল দিয়ে, সবসময় যে গ্যাস ব্যবহার করতে হবে, কেরোসিন তেলের স্টোভ ব্যবহার করতে হবে, ইলেকট্রিক হিটার ব্যবহার, তা তো নয়, একটু যদি খড়কে পুড়িয়ে বড় করায় যেভাবে আমরা খেজুরের গুড় তৈরি করি, এভাবে যদি তৈরি করা যায় তাহলে তো লাভ তো রয়েছে, এবং সেই সঙ্গে যে ফসলটা নষ্ট হয়ে যাচ্ছিল, যেমন টমেটো একটা সময় নষ্ট হয়েছে, অনেকে করে সেটাকে একটু শস করে রাখে, যদি এইরকম ধরনের যদি গ্রামে ছোট ছোট এন্টারপ্রেনার, অর্থাৎ ছোট্ট ছোট্ট কুটির শিল্প যদি গড়ে তোলা যায়, আপনারা যখন বিষয়টাকে নিজের মতন করে গড়ে নেবেন যে আমরা এটাকে করব, উদ্যোগ তো আপনাদেরকে গ্রহণ করতে হবে আগে।
2: হ্যাঁ, আমরা উদ্যোগ কেন গ্রহণ করব, নিশ্চয়ই করব। যেমন আমি বলছি পাঞ্জাবিকে পয়সা দেবো না, আমি সত্যি কথাই বলছি স্যার, এটা আমি ভেবে রেখেছি,
1: মানে আলু আর নিয়ে আসবেন না,
2: নিয়ম নিয়ে পারতপক্ষে নেবো না, আমি এটা চেষ্টা করছি, পাঞ্জাবিকে পয়সা দেবো না। ওরা বীজ নয়, বীজ বলে ওদের ওখানকার যত আলু সবই বীজ বলে বিক্রি করে,
1: যদি সেরকম সম্ভাবনা থাকে আপনারা উদ্যোগ নিতে পারেন বলছেন।
2: হ্যাঁ,
1: আপনাদের এই উদ্যোগ আরো সত্যি সত্যি একদিন সাফল্য লাভ করবে এই কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার স্যার।
1: শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম যে অভিজিৎ বাবু কিভাবে তার প্রথম মাথায় চিন্তাধারাটা কিভাবে এলো, তারপর তিনি নিজে হাতে কলমে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ তাকে হয় কিনা, পরবর্তীকালে হায়দ্রাবাদের যে ম্যানেজ রয়েছে তাদের অনুমতি নিয়েই

0: যে সত্যি আজকে আমরা এটাকে নিয়ে একটা সাকসেস স্টোরি করতে পারি এবং বেশ কিছু মানুষকে স্বনির্ভর করে তুলতে পারি, এবং সেই সঙ্গে সঙ্গে যারা তরমুজ চাষের সঙ্গে যুক্ত রয়েছে চাষি বন্ধুরা, তারাও কিন্তু একটা আয়ের মুখ দেখতে পারে। এবং এর যে বাই প্রোডাক্ট, শুধু তরমুজের রস বিক্রি করব, তরমুজ থেকে গুড় তৈরি হলো, তারপর তার যে দানাগুলো সেখান থেকে আমরা চারু মগজ যেটা বাগাজের বাজারে কিনতে পারা যায় সেগুলো তৈরি করতে পারি, বাকি সবুজ অংশটা ফেলে যে সাদা অংশ সেখান থেকে আমরা সবজি হিসেবে সেটাকে ব্যবহার করতে পারি, আমরা কেঁচো সারের পিঠে সেগুলোকে লাগাতে পারি, ইত্যাদি অনেক রকম। অর্থাৎ কোনো অংশটাই কিন্তু ফেলার নয়। অতএব আমাদের চিন্তা করতে হবে যে কোনো একটি ফসল যদি উদ্বৃত্ত হয় তাকে নষ্ট না করে ফেলে না দিয়ে কীভাবে তা থেকে আনুষাঙ্গিক অন্যান্য কিছু জিনিস তৈরি করা যায়, তাহলে কিন্তু আমাদের চাষি যেমন লাভবান হবে সেই সঙ্গে সঙ্গে গ্রামের অর্থনীতির যে ভিত সেটাও কিন্তু অনেকটা মজবুত হবে বলেই মনে করা যায়। এতক্ষণ আমরা শুনছিলাম হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের দশঘরার পূর্বপাড়ায় বেঙ্গল কৃষি ডেভেলপমেন্ট ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের, এখানে যে তরমুজ থেকে যে গুড় তৈরি একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে সে বিষয়ে আমরা শুনলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়।

উনো জমি দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে একটা বেজে এক সেকেন্ড। শুরু হচ্ছে গীতিকা, একক শিল্পীর গানের অনুষ্ঠান। আজকের গীতিকার শিল্পী গৌরী কেদার ভট্টাচার্য। প্রথম গানটি 1948 সালের রেকর্ড, প্রণব রায়ের কথায় সুবল দাশগুপ্তের সুর, গৌরী কেদার ভট্টাচার্য।

পরের গান শৈলেন রায়ের কথায় সুবল দাশগুপ্তের সুর, 1947 সালের রেকর্ড। গীতিকায় আজকের শিল্পী গৌরী কেদার ভট্টাচার্য।

একক শিল্পীর অনুষ্ঠান গীতিকায় আজকের শিল্পী গৌরী কেদার ভট্টাচার্য। পরের গানটি কথা লিখেছেন প্রণব রায়, সুরারোপ করেছেন রাজেন সরকার। ১৯৫৩ সালের রেকর্ড।

0: অরূপ ভট্টাচার্যের কথায় শৈলেশ দত্তগুপ্তের সুরে, পরের গান শিল্পী গৌরী কেদার ভট্টাচার্য।
1: আমি এক বাস তোহারা ভাই, আমি এক

0: হবে। পশ্চিমবঙ্গের রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিস্তারিত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিন সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাচ্ছেন। আবুধাবি পৌঁছে তিনি সেদেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করছেন। প্রধানমন্ত্রী বলেছেন,
1: পশ্চিম এশিয়া ক্ষেত্রে যুদ্ধ কি পরিস্থিতি কা প্রভাব আজ পুরে বিশ্ব পর দিখাই দে রহা হ্যায়। ভারত হমেশা সমস্যাওঁ কে সমাধান কে লিয়ে ডায়ালগ অর ডিপ্লোমেসি কা প্রাথমিকতা দি হ্যায়। হোলমুজ কো ফ্রি, ওপন অর সেফ বনায়ে রাখা ইয়ে হামারি সবসে বড়ি প্রাথমিকতা হ্যায়। ইস বিষয় মে আন্তরাষ্ট্রীয় কানুনো কা পালন আবশ্যক হ্যায়। ভারত হর পরিস্থিতি মে ইউএন কে সাথ কন্ধে সে কন্ধা মিলাকর খড়া হ্যায়, আগে ভি খড়া রহেগা।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের উন্মুক্ত অধিবেশনে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। বিদেশমন্ত্রী বলেন, ভারত ধারাবাহিকভাবে উন্নত বহুপাক্ষিকতার পক্ষে কথা বলেছে, যা বর্তমান বাস্তবতার ভিত্তিতে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন যে প্রতিটি দেশ কেবল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই নয়, বরং আরও গণতান্ত্রিক, প্রতিনিধিত্বমূলক এবং ন্যায়সঙ্গত একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য একযোগে কাজ করতে হবে। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সংস্কারকৃত বহুপাক্ষিকতা অবশ্যই সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিভিন্ন জাতীয় পরিস্থিতির স্বীকৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে।
2: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস রাকচির সঙ্গে সাক্ষাতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রী জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়েও মতবিনিময় হয়েছে। ডক্টর জয়শঙ্কর 2026 সালের ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে আব্বাস রাকচির অংশগ্রহণে সন্তোষ ব্যক্ত করেন। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভরতা ও মহাকাশ গবেষণার সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুট্টাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধনী ভাষণে শ্রী সিং বলেন,
3: চাহে ইন্ডিভিজুয়াল ইনোভেটর হো, বড়ি কোম্পানি হো, स्टार्टअप हो, एमएसएमई हो, हर कोई राष्ट्र रक्षा के इस महायज्ञ में अपनी आहुति दे रहा है। यह जो पब्लिक प्राइवेट पार्टनरशिप का मॉडल हमने अपनाया है, उसने डिफेंस मैन्युफैक्चरिंग को एक क्लोज्ड एनवायरनमेंट से निकालकर जन आंदोलन बना दिया है। और यह बड़ी खुशी की बात है कि इस जन आंदोलन का प्रत्यक्ष रूप हमें आंध्र प्रदेश में देखने को मिल रहा है।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জাতীয় পরীক্ষা সংস্থা NTA আগামী মাসের 21 তারিখে পুনরায় নিট UG 2026 পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তিনি জানান, প্রশ্ন ফাঁসের তদন্তের দায়িত্ব CBIকে দেওয়া হয়েছে। শ্রী প্রধান বলেন, পরীক্ষার্থীরা আগামী মাসের 14 তারিখের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।
4: परीक्षा में थोड़ा हमको जो उनकी फॉर्मेलिटीज है, OMR शीट को दस्तखत करना, आरंभ में एक बार करना, अंत में भी एक बार करना, उसमें हमारे विद्यार्थियों कोर टाइम में कटौती हुई थी। जो 2 से 5 एग्जामिनेशन टाइम था उसको ध्यान में रखते NTA ने थोड़ी एक निष्पत्ति किया है कि उसको और 15 मिनट बढ़ाए, 2 से शुरू होगा, 5:15 तक ये परीक्षा की समय बढ़ाया जाएगा। एडमिट कार्ड, इस बार के एडमिट कार्ड 14 जून तक सभी को पहुंच जाएगा।
0: আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশের তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 94.77 টাকা থেকে বেড়ে 97 টাকা।

0: টাকা 77 পয়সা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87 টাকা 67 পয়সা থেকে বেড়ে 90 টাকা 67 পয়সা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি 108 টাকা 74 পয়সা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95 টাকা 13 পয়সা। রেলমন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। আজ এই মর্মে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয়েছে। জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডাবল লাইন করা, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেস চালু এবং শালবনী আদ্রা 107 কিলোমিটার রেল লাইন তৈরিতে বিস্তারিত প্রকল্প রিপোর্ট DPR এবং চূড়ান্ত এলাকা পরিদর্শন FLS শীঘ্র করার অনুমোদন দেওয়া হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে, বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
1: আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দা পিপল, বাই দা পিপল, অফ দা পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
0: রাজ্যের নবনির্বাচিত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী ISF, কংগ্রেস, CPIM এবং আম জনতা উন্নয়ন পার্টি নবনির্বাচিত সদস্যরা অধ্যক্ষকে ধন্যবাদ জানান। কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী সোমবার শপথ নেবেন VD সতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরাও ওই দিনই শপথ গ্রহণ করবেন বলে UDF সূত্রে জানানো হয়েছে। জোটের অন্যান্য দল থেকে কোন বিধায়ক কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। আকাশবাণীর গৌরবময় পথচলার 90 বছর পূর্তি উদযাপন করতে আজ ছত্তিশগড়ের রায়পুরে একটি বিশেষ ওয়াকাথন বা পদযাত্রার আয়োজন করা হয়। আজ সকাল 7টা নাগাদ সিভিল লাইন্স এলাকায় আকাশবাণী ভবন থেকে এই পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অনুষ্ঠানটি পুনরায় আকাশবাণী চত্বরেই এসে শেষ হয়। আকাশবাণী রায়পুর কেন্দ্রের এই আয়োজনে বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত আধিকারিক, সংবাদ পাঠক, বিশিষ্ট নাগরিক এবং বিপুল সংখ্যক উৎসাহী শ্রোতা অংশগ্রহণ করেন। অপারেশন এপিক ফিউরি সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তিকে সাংঘাতিক নড়বড়ে করে দেওয়া হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। মার্কিন সেনেটে অ্যাডমিরাল চার্লস কুপার টু সাংসদদের জানান যে অপারেশন এপিক ফিউরি ইরানের প্রায় 90% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। রিপাবলিকান সেনেটররা এই অভিযানকে সমর্থন করে বলেছেন, ইরান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে যা মার্কিন স্বার্থের পক্ষে এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ডেমোক্র্যাটরা মার্কিন প্রশাসনের এই দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেছেন। IPL-এর আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। লখনৌতে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্রপার্থীতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুখা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। সংসদীয় নিয়ম মেনে সরকার ও বিরোধী পক্ষ আলোচনায় সমান সুযোগ পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য বিধানসভার কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার বিষয়ে মুখ্যমন্ত্রী নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন। আগামী 18 জুন রাজ্যপালের অভিভাষণ।

0: অধিবেশনের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। রেলমন্ত্রক রাজ্যের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে ব্যাংকশাল আদালতে পেশ করা হয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। সময় বরাদ্দের ক্ষেত্রেও সরকার নমনীয় থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
1: আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দা পিপল, বাই দা পিপল, অফ দা পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
0: মুখ্যমন্ত্রী আরো বলেন, বিধানসভায় ভাষার শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। অতীতের মতো অশান্তি বা হিংসার পরিবেশ তৈরি হোক তা সরকার চায় না। বিধানসভার আধুনিকীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সীমানা পুনর্বিন্যাসের পর ভবিষ্যতে বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে আগামী দিনে নতুন বিধানসভা ভবন তৈরির প্রয়োজনের দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সব দলের বিধায়কদের জন্য সরকারের দরজা খোলা থাকবে। কোনো বিধায়ক চিঠি দিলে তার উত্তর এবং প্রাপ্তি স্বীকার করা হবে বলেও আশ্বাস দেন তিনি। মন্ত্রীদেরও নির্দেশ দেওয়া হবে যাতে এলাকার বিধায়ক যে দলেরই হন না কেন, প্রশাসনিক কাজে তাকে গুরুত্ব দেওয়া হয়। নবনির্বাচিত বিরোধী দলনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়, বিরোধী আইএসএফ, কংগ্রেস, সিপিআইএম এবং আম জনতা উন্নয়ন পার্টির সদস্যরা অধ্যক্ষকে ধন্যবাদ জানান। অধিবেশন শেষে আজ অধ্যক্ষের কাছে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইস্তফা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারা রাজ্যের মতো নন্দীগ্রামের প্রতিও তিনি একইভাবে দায়িত্ব পালন করবেন।
2: নন্দীগ্রামের জনগণ জানে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের সম্পর্কটা কেবলমাত্র পদের বা রাজনৈতিক সম্পর্ক নয়, একদম আর্থিক সম্পর্ক। তবুও নিয়ম মেনে যুক্ত হয়েছে, তাদেরকে বিচলিত হতেও না ৯৪টা কেন্দ্রেই কাজ করতে হবে। মমতা ব্যানার্জি প্রতিহিংসা করায় আমি পাইপ পাচ্ছি দেয়নি, ইতিমধ্যে আমার স্বপ্নের জল প্রবল আর সকাল থেকে জল লাইন জলের পাইপ পাতা নন্দীগ্রামের সব বাড়িতেই জল দেওয়া।
0: রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী কোনো হিংসার ঘটনা ঘটেনি এবং জানিয়েছেন। আজ বিধানসভায় নতুন অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বহু মানুষ ঘর ছাড়া বলে অভিযোগ করেন। মানুষের মধ্যে ভয়ও বেড়ে গিয়েছে বলে তাঁর দাবি। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, যদি কেউ ঘর ছাড়া থাকেন তবে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে সেই তালিকা জমা দেওয়া হোক। তবে 2021 সালে নির্বাচনের পরে সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে 12,500 এফআইআর দায়ের হয়েছিল, সেই হিংসার ঘটনায় যুক্ত কোনো ব্যক্তি যদি বর্তমানে ঘর ছাড়া থাকেন তাকে জেলে ঢোকানো হবে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে সেই ব্যক্তিকে সসম্মানে ফিরিয়ে আনা হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন। গত কয়েকটি নির্বাচনের সঙ্গে তুলনা করলে এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ ছিল বলেও তিনি উল্লেখ করেছেন। 2021-এর ভোট পরবর্তী হিংসা নিয়ে নতুন করে মামলা ও পুরনো মামলাগুলির ফাইল আবার খোলার সরকারি নির্দেশের পরই পূর্ব বর্ধমানের বিভিন্ন থানায় কেস রুজু করে শুরু হয়েছে ধরপাকড়। 2021 সালে নির্বাচনের ফলাফলের পর কয়েকজনের বাড়িতে ভাঙচুর করে এবং ভয় দেখিয়ে 10 লক্ষ টাকা আদায়ের অভিযোগে গলসি থানার পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম দেবব্রত মাঝি, হিমাংশু ঘোষ, বৈদ্যনাথ তা এবং তার 2 ছেলে তুফান ও তন্ময়। গতকালই এদের বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে দেবব্রত, হিমাংশুকে 4 দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে 21 মে ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মিঠাখালী এলাকায় বিজেপি কর্মীদের বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। অভিযুক্তদের গ্রেপ্তারের এবং থানার আইসিকে অপসারণের দাবিতে গতরাতে ক্যানিং থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার শালিপুরে স্থানীয় একটি ক্লাবে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, খবর পাঠানো হয় বম্ব স্কোয়াডকে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আগামী 18 জুন রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। ওইদিন সকাল 11টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ জানিয়েছেন। এরপর দুপুর 12:30টায় অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। রাজ্যের জন্য নতুন 3টি রেল প্রকল্পের অনুমোদন করেছে রেল মন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। অনুমোদিত রেল প্রকল্পগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডবল লাইন, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেসের উদ্বোধন এবং শালবনী আদ্রা 107 কিলোমিটার তৃতীয় লাইন তৈরি। রেলের পক্ষ থেকে বিস্তারিত প্রকল্প রিপোর্ট ডিপিআর এবং চূড়ান্ত এলাকা সমীক্ষা দ্রুত করার অনুমতি দেওয়া হয়েছে। হুগলির রিষড়া স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং এর নির্মাণগত কাজের জন্য আগামীকাল ও রবিবার হাওড়া প্যান্ডেল সেকশনে ট্রাফিক ব্লকের পরিকল্পনা করেছে রেল, ফলে আগামীকাল হাওড়া বর্ধমান ট্রেনের পথ ডানকুনি হয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু ফের সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। আগামী রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে ট্রাফিক পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতির মামলায় ধৃত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে। আগেই জানানো হয়েছে গতরাতে সিজিও কমপ্লেক্সে 10 ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ইডি তাকে গ্রেপ্তার করে। প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আজ সকাল 10টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় 5 বার তাকে ডাকা হলেও প্রতিবারই তিনি এড়িয়ে যান। আজ ইডি নোটিশ না দিলেও নিজে থেকেই তিনি এনফোর্সমেন্ট নির্দেশালয়ের দপ্তরে উপস্থিত হয়েছেন বলে খবর। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে অভিযান চালিয়ে পোলের হাট এলাকা থেকে 18টি উট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উটগুলি পাচারের উদ্দেশ্যে মধ্যপ্রদেশ থেকে ট্রাকে করে আনা হয়েছিল। ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। কোচবিহারের দিনহাটায় আজ সকালে জমি নিয়ে বিবাদ ও সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম সামাদ আলী। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দিনহাটার কোনামুক্তা এলাকার একটি জমির রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে, পরে তা সংঘর্ষের রূপ নেয়। মালদহের কালিয়াচকে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগার। ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তুলেছে পুলিশ। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, আটক মাদকের মূল্য 20 লক্ষ টাকারও বেশি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে বিমল গুরুং এর নেতৃত্বে ফের সক্রিয় হয়ে উঠেছে গোর্খা জনমুক্তি মোর্চা। নাগরাকাটার পানিঝোড়া বনবস্তি কমিউনিটি হলের সাংগঠনিক কমিটি গঠন করা হয়। মালবাজার ব্লকের কমিটি গঠনের লক্ষ্যে ওদলাবাড়িতে একটি বৈঠকেরও ডাক দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে গত 12 মে আন্তর্জাতিক নার্স দিবসে ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার পেয়েছেন জলপাইগুড়ির বাসিন্দা নার্স গীতা কর্মকার। গত সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলে তাকে সংবর্ধনা জানান জেলার মানুষ। ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসির পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের উদ্যোগে কলকাতার এনসিসি ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত হয়েছে গুরুত্বপূর্ণ এএনও কনক্লেভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ সিকিম ডিরেক্টরেটের অতিরিক্ত মহানির্দেশক। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপির বিধায়ক রথীন্দ্র বসু। সংসদীয় নিয়ম মেনে সরকার ও বিরোধী পক্ষ আলোচনায় সমান সুযোগ পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রেল মন্ত্রক রাজ্যের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
4: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড। অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরে।

0: লেজার পদ্ধতির মাধ্যমে। লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: মহিলা মহল উপস্থাপনায় সোমা সাহা।

0: বন্ধুরা নমস্কার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা। আজকের সমাজে নারীরা শুধু সংসারের দায়িত্বই সামলাচ্ছেন এমনটা কিন্তু নয়, তার পাশাপাশি তারা এগিয়ে যাচ্ছেন শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা এবং অর্থনৈতিক স্বাধীনতার পথে, তাই না? একজন নারী যখন নিজের পায়ে দাঁড়ান তখন শুধু তার নিজের জীবনই বদলে যায় এমনটা কিন্তু নয়, পরিবর্তিত হয় একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি দেশের ভবিষ্যৎ। এই পথ চলায় নারীদের পাশে দাঁড়িয়েছে আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থা এবং বিভিন্ন সরকারি উদ্যোগ। মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে ব্যাংকগুলি নানা ধরনের ঋণ প্রকল্প, সঞ্চয় পরিকল্পনা এবং উদ্যোক্তা তৈরির সহায়তা প্রদান করেছেন সবসময়। পাশাপাশি সরকারও চালু করেছে বহু গুরুত্বপূর্ণ প্রকল্প যা নারীদের স্বনির্ভর হওয়ার পথকে আরও সহজ করে তুলেছে। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব নারীদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, নিজস্ব ব্যবসা শুরু করতে কিভাবে ব্যাংক এবং সরকারি প্রকল্পের সাহায্য নেওয়া যায় বা পাওয়া যেতে পারে সে বিষয়ে, স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কিভাবে অনেক নারী আজ নতুন সম্ভাবনার দিগন্ত খুঁজে পাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার শ্রী রথীন দে মহাশয়। স্যার নমস্কার।
1: নমস্কার,
0: আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমে আপনার কাছে যেটা জানতে ইচ্ছে করছে আমার, যে বর্তমান সময়ে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে ব্যাংকগুলির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
1: দেখুন, আর্থিক স্বনির্ভরতা বাড়ানোর জন্য, সেটা নারী বা পুরুষ বা সমাজের যে কোনো স্তরে, ব্যাংকের ভূমিকা তো অনস্বীকার্য।
0: একদমই।
1: এবার ব্যাংকের কর্মপদ্ধতি মূলত দুই ধরনের, এক সঞ্চয় গ্রহণ করা, সঞ্চয়ে উৎসাহ দেয়া, আর দুই ঋণ প্রদান করা। দুটোতেই কিন্তু সমাজ কোনো না কোনোভাবে উপকৃত হয়। নারীর জন্য বিশেষ প্রকল্প সরকারেরও আছে, কিছু কিছু ব্যাংকেরও নিজস্ব প্রকল্প আছে। সঞ্চয়ের কথাটা প্রথমে বলা যাক। কেন্দ্রীয় সরকারের একটা বিশেষ প্রকল্প আছে নারীদের জন্য,
0: আচ্ছা,
1: সুকন্যা সমৃদ্ধি যোজনা।
0: বেশ।
1: 10 বছরের নিচে যদি কোনো কন্যা সন্তান অ্যাকাউন্ট করতে চায় তাহলে তার অভিভাবকরা করবেন, 10 বছরের ঊর্ধ্বে হলে কন্যা সন্তান নিজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
0: আচ্ছা।
1: ন্যূনতম 250 টাকা, ঊর্ধ্বতম 1.5 লাখ টাকা বছরে জমা করা যায়। 21 বছরের মেয়াদ, 15 বছর জমা দিতে হবে ন্যূনতম। মেয়ের বয়স 18 বছর হলে বা ক্লাস 10 পাশ করলে অর্ধেক টাকা তুলে নেওয়া যায়।
0: আচ্ছা।
1: কিন্তু এটার বিউটি যেটা, সেটা হলো এটা সর্বোচ্চ সুদ পাওয়া যায় এখন। এখন গোটা দেশে ব্যাংকের সুদের হার দিন দিন কমতে কমতে অলমোস্ট তলানিতে ঠেকেছে বলা চলে।
0: স্যার, এটার কত পার্সেন্ট পাওয়া যায়, মানে সুদের হার কত পার্সেন্ট?
1: 8.2%।
0: আচ্ছা, অনেকটাই।
1: পুরোপুরি এটা রিস্ক ফ্রি, আর ট্যাক্সেরও ছাড় আছে। আপনি প্রতি বছর যেটা জমা দিচ্ছেন বা এর উপরে যে সুদ আয় করছেন, কোনোটার উপরেই ট্যাক্স দিতে হয় না।
0: আচ্ছা, মানে তার মানে পুরোটাই ট্যাক্স ফ্রি?
1: পুরোটাই ট্যাক্স ফ্রি।
0: বেশ।
1: এটা ব্যাংকের মাধ্যমেই হয়, সঞ্চয়ের ফলে মেয়েটির ভবিষ্যৎ খানিকটা সুরক্ষিত হলো,
0: এবং
1: যদি উচ্চশিক্ষায় যেতে চায়, উচ্চশিক্ষার জন্য
0: পরবর্তীকালে যখন প্রয়োজন পড়বে এই অর্থ সেখানে ব্যয় করা যেতে পারে।
1: বেশ। এইবার ঋণের যে প্রকল্প, আপনি প্রথমেই উল্লেখ করে গেছেন স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপ।
0: একদম।
1: গ্রামীণ মহিলাদের বিশেষ করে এই স্বনির্ভর প্রকল্প একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোজনা।
0: আচ্ছা।
1: এতে একটা গোষ্ঠী তৈরি করা হয়, সেই গোষ্ঠীতে সবাই মহিলা সদস্য হতে পারেন বা 50% অ্যাটলিস্ট মহিলা সদস্য হওয়াটা বাঞ্ছনীয়।
0: আচ্ছা।
1: তাতে প্রত্যেক মহিলা সদস্য প্রাথমিকভাবে কিছু কিছু জমা দিয়ে শুরু

0: করেন, ব্যাংকের সাথে তার যোগাযোগটা ওই শুরু থেকেই হবে, যখন গোষ্ঠী তৈরি হলো তখন থেকেই ব্যাংকের সাথে যোগাযোগ হবে। এর মধ্যস্থতা করেন ব্লক ডেভেলপমেন্ট অফিস বা পঞ্চায়েত অফিস। এই ব্যাংকের সাথে গোষ্ঠীর যোগাযোগ স্থাপন করা, পরবর্তীকালে ঋণদানের ব্যবস্থা করা, এই সবটা তারা সহায়তা করেন। ব্যাংক ঋণটা দেয়, এটাকে বলা হয় ক্রেডিট লিঙ্কেজ। ক্রেডিট লিঙ্কেজ বিভিন্ন পর্বে হয়। প্রথম পর্বে জমা রাশির 6 গুণ অথবা 4 লাখ টাকা।
1: আচ্ছা,
0: এরকম ভাবে 4টে পর্ব চলতে থাকে। সেকেন্ড ক্রেডিট লিঙ্কেজে আপনি পাবেন জমা রাশির 8 গুণ, মিনিমাম 2 লাখ, ম্যাক্সিমাম 8 লাখ। তৃতীয় পর্বে আপনি পাবেন জমা রাশির 10 গুণ, মিনিমাম 6 লাখ, ম্যাক্সিমাম 16 লাখ। চতুর্থ পর্বে পাবেন 10 গুণ সেভিংস এবং নিজস্ব যদি কোনো কর্পাস তৈরি করতে পারে, ইতিমধ্যে তো অনেক দিন হয়ে গেছে, যদি নিজস্ব বাড়তি উদ্বৃত্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর কোনো সম্পদ তৈরি হয়ে থাকে তারও 10 গুণ, মিনিমাম 6 লাখ, ম্যাক্সিমাম 20 লাখ।
1: আচ্ছা,
0: এতে সুদের হার কম
1: কত পার্সেন্ট সেটাও একটু জানিয়ে দিন। এইটা
0: এক এক ব্যাংকের এক এক রকম।
1: আচ্ছা, বেশ বেশ।
0: তবে 3 লাখ টাকা পর্যন্ত সরকারি নির্দেশ আছে, 7% উপরে যাবে না। 5 লাখের উপরে হলে MCLR বলে একটা কনসেপ্ট আছে ব্যাংকের। MCLR হলো ন্যূনতম কত সুদে ব্যাংক লোন দিতে পারে, তাতে ব্যাংকের আয় ব্যয়ের হিসেব করে, তাতে সমস্ত রকম পদ্ধতি জুড়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য কত রেট অফ ইন্টারেস্ট হবে ব্যাংকগুলো আগে থেকে ঠিক করে। 1 বছরের যে MCLR সেই রেটে।
1: আচ্ছা,
0: নর্মালি যে কোনো ব্যাংক MCLR এর উপরে তাদের প্রফিট মার্জিন চাপিয়ে তবে লোন দেয়,
1: কিন্তু এক্ষেত্রে
0: প্রফিট মার্জিন ছাড়াই MCLR এর লোন।
1: বেশ বেশ স্যার, আপনি অনেকটাই বললেন, আপনার কাছ থেকে অনেকটাই জানতে পারলাম, বন্ধুরা অনেক কিছু জানতে পারছেন। তবু অনেক নারী আর ছোট ছোট ব্যবসা উদ্যোগ শুরু করতে চাইছেন, তো ব্যাংক থেকে তাদের জন্য কি ধরনের আর্থিক সহায়তা বা বিশেষ ঋণ প্রকল্প কি আছে? একটা তো আপনি বললেন যে সেলফ হেল্প গ্রুপ করে সেখান থেকে তারা ঋণ নিতে পারে।
0: এই সেলফ হেল্প গ্রুপটা হলো কেন্দ্রীয় সরকারের একটা যোজনা আছে, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন NRLM,
1: তার আওতায়
0: এই SHG-টাকে তৈরি হয়।
1: বেশ,
0: এছাড়াও আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা PMMY।
1: বেশ,
0: তার 3টে ভাগ আছে, শিশু, কিশোর, তরুণ। তো এই 3টে ভাগের 3 রকম ঋণের ঊর্ধ্বসীমা আছে, শিশু 50,000, কিশোর 5 লাখ, আর তরুণ 10 লাখ পর্যন্ত। ব্যাংক থেকে যখনই আপনি কোনো ঋণ নিতে যাবেন, ব্যাংক আপনার কাছে অনেক কিছু চাইবে, বলবে যে তোমার এই যে ব্যবসাটা বা যেটাই করতে চাইছো তার জন্য তোমার মোট কত খরচ,
1: মানে একটা প্ল্যানিং,
0: মোট কত টাকার পুঁজি লাগবে, তার কোন অংশটা তুমি দেবে, কোন অংশটা আমি দেবো। এখানে একটা মজা আছে PMMY এ, মার্জিন মানি মানে উদ্যোক্তার নিজস্ব কতটা যোগদান আছে, মানে অর্থনৈতিক যোগদান আছে প্রকল্পে, সেটা ব্যাংক নিশ্চিত করে আগে।
1: আচ্ছা,
0: তার মানে হলো মার্জিন মানি ছাড়া ব্যাংক ঋণ দিতে চায় না।
1: বেশ,
0: কিন্তু PMMY এ মানে মুদ্রা যোজনায় শিশু বিভাগটায় এটা বাধ্যতামূলক নয়।
1: আচ্ছা,
0: মার্জিন মানি ছাড়াও ব্যাংক ঋণ দিতে পারে 50,000 টাকা পর্যন্ত।
1: আমি আজ 50,000-এর উপরে হয় তখন সেখানে মার্জিন মানি
0: চাই।
1: বেশ,
0: হ্যাঁ, এটাও ইন্টারেস্ট রেট কম। আর আপনি যখন ব্যাংক থেকে ঋণ নিতে চাইবেন, ব্যাংক 2 রকমের সুরক্ষার কথা ভাবে। ব্যাংক তো ব্যবসা করতে এসেছে, সে আপনাকে ঋণ দিচ্ছে, সুদ সহ আদায় করবে।
1: ঠিক,
0: এবার যাকে ঋণ দিচ্ছে ব্যাংক, সে যদি ফেরত দিতে না পারে তাহলে ব্যাংক কি করবে? ব্যাংক আগে সেটা ভাবে, তার জন্য সিকিউরিটি নেয় ব্যাংক।
1: আচ্ছা,
0: সিকিউরিটি ব্যাংক সাধারণত 2 ভাগে ভাগ করে, একটা প্রাইমারি সিকিউরিটি আর একটা কোল্যাটারাল বা অ্যাডিশনাল সিকিউরিটি। এবার ঋণ বা আপনার পুঁজি দিয়ে যেটা সম্পদ তৈরি হলো, সেই সম্পদটা ব্যাংকের কাছে মর্টগেজ থাকলো, দায়বদ্ধ থাকলো, সেটা হলো প্রাথমিক সিকিউরিটি। যখন লোনটা অনাদায়ী হবে তখন তো প্রাথমিক সিকিউরিটি অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে, বা কার্যকরী মূলধন যেটা, সে কার্যকরী মূলধনটা সবসময় পাওয়া যায় না।
1: ঠিক,
0: তাহলে আমাকে অ্যাডিশনাল সিকিউরিটি দিয়ে সেটা কভার করো। এই যে মুদ্রা যোজনা, এই মুদ্রা যোজনার জন্য কেন্দ্রীয় সরকার একটা ফান্ড তৈরি করেছে, সেই ফান্ডটা আপনার হয়ে গ্যারান্টি দেবে।
1: আচ্ছা, তার মানে যিনি
0: লোন নিচ্ছেন, মুদ্রা যোজনায় যখন আপনি

0: ঋণ নিতে যাবেন, ব্যাংক আপনাকে সিকিউরিটি চাইবে না।
1: বেশ,
0: প্রথম যারা উদ্যোগপতি, যারা স্টার্ট আপ করছেন, তারা এডিশনাল সিকিউরিটি পাবে কোথায়? তাদের তো নেই সম্পদ,
1: তারা
0: নতুন জীবন শুরু করছেন,
1: তাদের সম্পদ নেই বলেই ঋণ চাইতে এসেছেন ব্যাংকের কাছে।
0: সেই জন্যই কেন্দ্রীয় সরকার একটা নতুন ফান্ড তৈরি করে দিয়েছে, দিয়ে বলেছে যে এই ফান্ডটা তোমাকে ব্যাংকগুলোকে গ্যারান্টি দেবে, তোমরা মুদ্রা যোজনায় ঋণ দাও।
1: স্যার, এবার একটু জেনে নেব স্ট্যান্ড আপ ইন্ডিয়া যেটা স্কিম সেটাতে।
0: স্ট্যান্ড আপ ইন্ডিয়াতে 10 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দান করা হয়।
1: আচ্ছা,
0: এবং কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা ব্যাংকের শাখা একজন মহিলা উদ্যোগপতিকে অন্তত স্ট্যান্ড আপ ইন্ডিয়াতে প্রত্যেক বছর লোন দিতে হবে।
1: বাহ, খুব ভালো।
0: এখন দেখুন, সারা ভারতবর্ষে ব্যাংকের শাখা অন্তত 1,65,000,
1: একদম,
0: তার মানে প্রতি বছর 1,65,000
1: কম করে হলে তো তাই হবে
0: দিতে হবে।
1: ঠিক,
0: প্রথমেই বললাম না, ব্যাংক তো তারা ব্যবসা করতে এসেছে, তারা সিকিউরিটি খোঁজে। আর আমাদের তো পুরুষতান্ত্রিক সমাজ, মহিলারা ব্যবসা করবে সেটা আবার কেমন কথা? কাজেই সরকার বাধ্য করছে ব্যাংকগুলোকে, না, মহিলা উদ্যোগপতি তৈরি করো, তবে আমার সমাজ এগোবে,
1: ঠিক,
0: তবে আমার দেশ অর্থনৈতিকভাবে সক্ষম হবে। এইসব ভেবেই এই স্ট্যান্ড আপ ইন্ডিয়াতে শাখা প্রতি একজন মহিলা উদ্যোগপতিকে ঋণ দেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে। এর জন্য একটা বিশেষ ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে দিয়েছেন, যারা গ্যারান্টি দেবে, ফলে অ্যাডিশনাল সিকিউরিটি চাওয়াটা বাধ্যতামূলক নয়। উল্টে এখানেও মার্জিন মানি যে একটা কনসেপ্ট বলছিলেন, মার্জিন মানি মানে যিনি উদ্যোগপতি, যিনি ব্যবসা শুরু করতে চাইছেন, তার নিজস্ব ফান্ড কাজে লাগানো, গভর্নমেন্ট বলেছে যে বিভিন্ন যে সরকারি অনুদান প্রকল্পগুলো আছে, সাবসিডি, সেই সাবসিডিগুলোকে এর সাথে লিংক করে দাও।
1: আচ্ছা,
0: সেইটাই তোমার মার্জিন হিসাবে কাজ করবে।
1: বাহ,
0: এটা 25-35% হতে পারে, মহিলাদের জন্য এটা শহরাঞ্চলে 25%, গ্রামাঞ্চলে 35%। এসসি এসটি ওবিসি বিশেষ গোষ্ঠীর জন্য শহরাঞ্চলে অন্য মহিলা না হলে 10% মার্জিন, তো সাবসিডিটা মার্জিন হিসেবে এসে কাজ করে। কাজেই স্ট্যান্ড আপ ইন্ডিয়াতেও আপনি নিজের পুঁজি না থাকলেও নতুন করে ব্যবসা শুরু করার কথা চিন্তা ভাবনা করতে পারেন, ব্যাংকগুলো এতে সহায়তা করছে এবং এতে কোনো অ্যাডিশনাল সিকিউরিটি ব্যাংকের কাছে জমা দিতে হয় না।
1: বাহ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এটা বেশ আমাদের জন্য কিন্তু আশার বার্তা, যদিও এটা অনেকদিন থেকেই চলছেন, তবে আমরা জানলাম, আপনারা আজকে শুনতে পেলেন স্যারের কাছ থেকে, যে এই যে যোজনাগুলি আছে যেগুলো মূলত মহিলাদের জন্য, সরকার চাইছেন যে মহিলারা বিভিন্ন উদ্যোগে আসুক, বিভিন্ন ব্যবসা করুক, তাদের জন্য কিন্তু অনেক রকমের সুবিধা রয়েছে। এবং কী কী সুবিধা স্যার আপনাদের একটু একটু করে বলছেন, আশা করি আপনারা যারা চাইছেন ব্যবসা করতে তারা এগিয়ে আসবেন। স্যার, এবার আপনার কাছে যেটা জানতে চাইবো, যে মহিলাদের জন্য অনেকেই স্বসহায়ক দল বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কাজ শুরু করছেন, ইতিমধ্যে আমরা সেটা আলোচনা করেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই স্বসহায়ক দলগুলির সঙ্গে ব্যাংকের সম্পর্ক বা সহযোগিতা কিভাবে গড়ে ওঠে বা কিভাবে গড়ে ওঠা উচিত বলে আপনি মনে করেন?
0: দেখুন, ব্যাংকগুলো নিজের উদ্যোগেও অনেক সময় স্বসহায়ক গোষ্ঠী তৈরি করছে এবং তাদের প্রথমে সঞ্চয়ে উৎসাহ দিচ্ছে, পরে ক্রেডিট লিঙ্কেজে যাচ্ছে। এছাড়াও ব্লক ডেভেলপমেন্ট অফিস, সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি আছেন তার অফিস অথবা পঞ্চায়েত অফিস, তাদের মাধ্যমেও স্বনির্ভর গোষ্ঠী তৈরি হচ্ছে।
1: আচ্ছা,
0: তাদের একটা ব্যাংকের সাথে সংযোগ স্থাপন করিয়ে দিচ্ছে তারাই।
1: আচ্ছা,
0: ব্লক ডেভেলপমেন্ট অফিস বা পঞ্চায়েত অফিস,
1: তারা নিজেরাই করিয়ে দিচ্ছে,
0: যোগাযোগ করে দিচ্ছে, যোগাযোগ করিয়ে দিচ্ছে। তাতে প্রাথমিকভাবে যে কোনো স্বনির্ভর গোষ্ঠীকে নিজস্ব একটা সঞ্চয় তৈরি করতে হয়। যেমন আমি প্রথম দিকেই বলছিলাম যে 4 দফা ক্রেডিট লিঙ্কের সুযোগ আছে স্বনির্ভর গোষ্ঠীর, এইটা ধাপে ধাপে এগোবে। এবং এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্যক্তিগতভাবে 1,00,000 টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।
1: আচ্ছা,
0: এবার গোষ্ঠী যত বড় হবে তত মোট ঋণের পরিমাণটা বাড়বে, সম্পদ তৈরি হবে বেশি, এবং একটা গোষ্ঠী একই রকমের কাজে নিযুক্ত থাকতে হবে সব সদস্যের, তার কোনো বাধ্যবাধকতা নেই। তো বিভিন্ন রকমের কাজে নিযুক্ত আছেন মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তারা, এবং তারা ওই স্বনির্ভর গোষ্ঠীর থেকে ঋণ নিচ্ছেন, স্বনির্ভর গোষ্ঠী তার আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে এসছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে, এই মতোভাবে গোষ্ঠীটা চলে। ঋণটাও শোধ হচ্ছে, একটা সঞ্চয়ও তৈরি হচ্ছে, একটা সম্পদও তৈরি হচ্ছে। কাজেই স্বনির্ভর গোষ্ঠী তো গ্রামের চেহারা অনেকটাই পাল্টেছে নিশ্চয়ই।
1: একদমই তাই।

0: এবার একটু আমাকে জানতে চাইবো যে গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে আর কি কোনো মহিলা যদি নিজের উদ্যোগ শুরু করতে চান, তাহলে তিনি প্রথমে কোথায় যোগাযোগ করবেন? ব্যাংকের কাছে পৌঁছানোর সহজ উপায়টা কি?
1: সবথেকে সহজ উপায় ব্যাংকের যে কোনো নিকটবর্তী শাখায় গিয়ে যিনি শাখা প্রবন্ধক ব্রাঞ্চ ম্যানেজার তার সাথে কথা বলা। কোনো সংকোচ করবেন না, ব্যাংকের শাখা প্রবন্ধকের এটাই কাজ।
0: আচ্ছা বন্ধুরা শুনতে পেলেন তো,
1: শাখা প্রবন্ধক যদি সহায়তা না করেন, অভিযোগ জানানোর অনেক জায়গা আছে। ব্যাংকের উপর মহল থেকে পরিষ্কার নির্দেশ থাকে শাখা প্রবন্ধকদের উপরে যে এইভাবে গ্রামের মানুষদের বা তার এলাকার মানুষদের সহায়তা প্রদান করার জন্য।
0: বেশ, তাহলে বন্ধুরা যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন, চট করে চলে যান আপনাদের নিকটবর্তী কোনো ব্যাংকে এবং তাদের সঙ্গে গিয়ে কথা বলুন, যোগাযোগ করুন।
1: এছাড়াও আপনি পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলুন, পঞ্চায়েত সদস্যদের সাথে ব্যাংকের নিয়মিত যোগাযোগ থাকে।
0: আচ্ছা,
1: বিশেষ করে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা ব্যাংকের শাখার একটা এলাকা ভিত্তিক ভাগ করা থাকে, কোন কোন ব্যাংকের শাখা কোন কোন এলাকার জন্য দায়বদ্ধ। সেই অঞ্চলের যিনি পঞ্চায়েতের প্রতিনিধি তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করিয়ে দেবেন, এটা তারও
0: কর্তব্যের মধ্যে পড়ে। নিজস্ব ব্যবসা শুরু করার আগে একজন মহিলাকে কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
1: ভালো প্রশ্ন। আগে তো আমার সেই ব্যবসাটার সম্বন্ধে একটা সম্যক ধারণা চাই।
0: ঠিক,
1: কেননা ব্যাংকের কাছে গিয়ে ঋণ চাইতে গেলেই ব্যাংক হাজারটা প্রশ্ন করবে, বুঝে নিতে চাইবে যে আমি সত্যি সত্যি ওই কাজটা বুঝি কি না।
0: একদমই তাই।
1: ব্যাংক কোনোভাবে বুঝতে পারে যে আমি ব্যবসাটার কিছুই জানি না, ব্যাংক ঋণ দেবে না। আমি আমার ব্যাংকিংয়ের প্রথম জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। তখন কিছু সরকারি প্রকল্প সদ্য এসছে, লোকে নানা রকম প্রকল্প নিয়ে এই পঞ্চায়েতের মাধ্যমে আসছে, ব্যাংকের উপরে প্রবল চাপ।
0: আচ্ছা,
1: তো আমি দেখলাম একটা এলাকায় অনেকগুলো এসছে আমার কাছে বল পেনের রিফিল তৈরি করবে।
0: আচ্ছা,
1: আমি বুঝলাম যে এরা ব্যবসাটা করবে না, ব্যবসাটাকে বোঝে না, এরা এই সরকারি প্রকল্পের সুবিধাটুকু নিতে এসছে। একটা সাবসিডি পাওয়া যাবে আর ব্যাংকের লোনটা নিয়ে তো ফেরত দিতে হবে না, যেমন একটা গ্রামের দিকে প্রচার থাকে সরকারি প্রকল্পের। তো আমি একজনকে প্রশ্ন করলাম, বল পেনের রিফিল চোখে দেখেছ কখনো? হ্যাঁ স্যার দেখেছি। আমি কি কি থাকে এতে বলো তো? একটা রাবার টিউব, সামনে একটা বল লাগানো থাকে আর ভেতরে কালি ভরা থাকে। টিউবটার যেদিকে বলটা লাগানো থাকে তার উল্টো দিকে টিউবের গায়ে একটা ফুটো করা থাকে, দেখেছো কখনো? না তো স্যার। বা কেউ হয়তো বললো, হ্যাঁ তো স্যার দেখেছি। কেন থাকে? কেউ জানে না। তো আমি যে ব্যবসাটার জন্য ব্যাংকের কাছে যাচ্ছি সেটা আমি সম্পূর্ণভাবে একটা ধারণা থাকতে হবে, এইটা হলো প্রথম শর্ত। এইবার আমি কে, KYC যেটাকে বলে, KYC বলতে আমরা যেটা বুঝি আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংকের যদি কোনো অ্যাকাউন্ট থাকে ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট ইত্যাদি, আর একটা দরখাস্ত, সঙ্গে একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হয় ব্যাংক চায়।
0: আচ্ছা, প্রজেক্ট।
1: মূলত আপনার এই কয়েকটা জিনিস নিয়েই আপনি
0: ব্যাংকের কাছে যেতে হবে প্রাথমিকভাবে। বেশ, এবার একটুখানি প্রজেক্টে যাওয়ার আগে আমি একটু জেনে নিই, যদিও আপনি কিছুটা ছুঁয়ে গেছেন, তবুও একটি নতুন উদ্যোগ শুরু করতে গেলে নিজের কিছু মূলধন থাকা কি সব ক্ষেত্রেই জরুরি, নাকি সম্পূর্ণভাবে ব্যাংক সহায়তা দেন? সব ক্ষেত্রেই কি ব্যাংক দেয় নাকি কিছুটা নিজেকে রাখতে হয়?
1: যদি কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে না যান, জরুরি, নিজের মূলধন জরুরি। সরকারি প্রকল্প যেমন আমরা আগে আলোচনা করছিলাম মুদ্রা যোজনা বা স্ট্যান্ড আপ ইন্ডিয়া, তাতে কিছু কিছু ছাড় দেওয়া আছে, সেই ছাড়ের সুযোগ তো আপনি নিতেই পারেন।
0: এবারে যেটা জানতে ইচ্ছে করছে যে মহিলাদের উদ্যোগে উৎসাহ দিতে কি কোনো বিশেষ অনুদান বা ভর্তুকি বা ধরুন সুদের ছাড়ের ব্যবস্থা কি ব্যাংক দেয়?
1: প্রথমে বলি সুদের ছাড়। আমাদের দেশের সবগুলো ব্যাংকেরই মহিলা উদ্যোগপতিদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা আছে।
0: আচ্ছা,
1: সেটা কোথাও খুবই কম, 0.05%, আর সর্বোচ্চ আমার জ্ঞান মতে 0.5%, তার চেয়ে বেশি আমি দেখিনি।
0: আচ্ছা,
1: কিছু কিছু সরকারি সংস্থা আছে যারা ব্যাংক নয়, যেমন ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশনের মতো কিছু বিত্তীয় সংস্থা ভারতবর্ষের নানা প্রদেশে নানান জায়গায় আছে, তারা কিছু কিছু ক্ষেত্রে 0.5% এর চেয়েও বেশিও দিয়ে থাকে, কেউ কেউ 1% পর্যন্তও দিয়ে থাকে।

0: আর
1: আর অনুদানটা ধীরে ধীরে না বন্ধ হয়ে যাচ্ছে। আগে বহু প্রকল্পই ছিল অনুদান ভিত্তিক প্রকল্প, এখন অনুদান বলতে ওই স্ট্যান্ড আপ ইন্ডিয়াতে যেমন বললাম যে বিভিন্ন সরকারি অনুদানগুলোকে ওখানে এসে সেন্ট্রালাইজ করে
0: মার্জ করে দিচ্ছে,
1: মার্জ করে দিয়ে মার্জিন মানির কাজটা করছে, এই রকমই আছে। আর বিশেষ অনুদানের প্রকল্প
0: ভর্তুকি ব্যাপারটা
1: অনগ্রসর সমাজের জন্য এখনো আছে, এসসি এসটি বা ওবিসি কমিউনিটির জন্য কিছু কিছু আছে,
0: এখনো ভর্তুকি দ্বারা
1: এখনো কিছু পেতে পারে আছে, আর বিশেষ ভর্তুকি এখন আর চালু নেই।
0: বেশ, এবারে একটু যেটা আমরা বলতে বলতে থেমে গেলাম, যে যখন কোনো মহিলা কোনো ব্যবসা করবেন বলে ব্যাংকের কাছে যাচ্ছেন, তখন তিনি যে প্রজেক্টটা সাবমিট করবেন, প্রজেক্ট বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, সাথে এই প্রজেক্টের মধ্যে কী কী থাকতে হবে বা সেটা কীভাবে তৈরি করবেন একটু যদি বলেন।
1: দেখুন, তার আগে বলি স্ট্যান্ড আপ ইন্ডিয়া বা পিএমএমওয়াই মুদ্রা যোজনায় একটা গ্রিন ফিল্ড প্রজেক্ট, মানে কি ব্যবসাটার এখন অস্তিত্ব নেই, আমি নতুন করে তৈরি করব, এদের কিন্তু ব্যাংক সহসা ঋণ দিতে চায় না।
0: আচ্ছা,
1: কিন্তু এই মুদ্রা বা কেন, তার রিস্কটা অনেক বেশি
0: এই কারণে। বেশ,
1: স্টার্ট আপ প্রজেক্ট বলে যেটা শুরু হয়েছে, তো স্টার্ট আপ মানে কি নতুন করে শুরু করছি, উদ্যোগটা এখন নেই, ব্যবসাটা এখন নেই, এই গ্রিন প্রজেক্টের রিস্ক অনেক বেশি, সেটার সাকসেসটা তো কেউ দেখতে পাচ্ছে না,
0: একদমই তাই,
1: এটা অনুমান ভিত্তিক সাকসেসটা,
0: ঠিক,
1: সেই জন্যই ব্যাংকগুলো ইতস্তত করে গ্রিন ফিল্ড প্রজেক্টে ঋণ দিতে।
0: আচ্ছা,
1: তো এই স্ট্যান্ড আপ ইন্ডিয়া এবং মুদ্রা যোজনায় গ্রিন ফিল্ড প্রজেক্টকে গুরুত্ব দিয়েই করা হয়েছে। তার মানে এই নয় যে আমার একটা চলতি ব্যবসা আছে, আমার বাড়তি পুঁজির দরকার ব্যবসার সম্প্রসারণের জন্য, তারা পাবে না, তারাও পাবে।
0: আচ্ছা,
1: বিভিন্ন ক্ষেত্রের জন্য, ম্যানুফ্যাকচারিং হতে পারে, সার্ভিস সেক্টর হতে পারে, ট্রেডিং মুদিখানার দোকান তার জন্য হতে পারে। এইবার প্রজেক্ট রিপোর্ট একটা সিম্পলি নিজের হিসাব মতো তৈরি করুন।
0: আচ্ছা,
1: কি কি থাকা উচিত একটা প্রজেক্ট রিপোর্টে, যিনি প্রজেক্টটা করতে চাইছেন, যিনি উদ্যোগপতি, তার প্রোফাইল, আমি কে, আমার নাম কি, আমি কোথায় থাকি, আমার পিতৃ পরিচয় কি ইত্যাদি, সঙ্গে আমার শিক্ষাগত যোগ্যতা কি, আর এই ব্যবসার জন্য আমার
0: কোনো কারিগরি বিদ্যা আছে কিনা,
1: এটা হলো প্রমোটার্স প্রোফাইল আমরা বলি।
0: আচ্ছা, বেশ,
1: উদ্যোগপতির প্রোফাইল। এরপর হলো কি করতে চাই, সেই ব্যবসাটার একটা ছোট্ট বিবরণ, যেটা করতে চাইছি তার জন্য ইনফ্রাস্ট্রাকচার এবং তার টেকনিক্যাল ডিটেলস কি কি আছে। ইনফ্রাস্ট্রাকচার বলতে কি বুঝি, ধরুন আমি একটা ডেয়ারি ফার্মিং করব বা একটা পোলট্রি করব, একটা জমি লাগবে, একটা ঘর তৈরি করতে হবে, তারপরে মেশিন পত্র কিছু কিছু লাগতে পারে,
0: ঠিক,
1: কি কি লাগবে তার একটা বিবরণ।
0: আচ্ছা,
1: এবার ব্যবসা করার উদ্দেশ্য কি, আমি একটা কিছু তৈরি করব বা
0: লাভ করব, আলটিমেটলি দিনের শেষে আমি কিছু
1: অর্জন বেচতে হবে,
0: বিক্রি করতে হবে, সেখান থেকে আমি লাভ অর্জন করব।
1: সার্ভিস সেক্টর হয় মানে আমি একটা হোটেল করব ধরুন, বা একটা বিউটি পার্লার করব, আমার খরিদ্দার কারা, কাদের কাছে আমি বিক্রি করব, এই বিক্রি করাটা আমার মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ মার্কেটিং।
0: ঠিক, সত্যি তাই, আজকের দিনে অন্তত,
1: আজকের দিনে প্যাকেজিং এন্ড মার্কেটিং কিভাবে করছেন, কোথায় করবেন, কাকে করবেন,
0: সেটাও প্রজেক্টে থাকতে হবে,
1: সেটাও প্রজেক্টে থাকতে হবে।
0: বেশ,
1: এবং সেটা যাতে ব্যাংকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় সেরকম ভাবে উপস্থাপনা করতে হবে। লাস্ট ধাপ ফিনান্সিয়াল প্রজেকশন, এই ব্যবসাটার জন্য কত টাকা লাগবে, কোন কোন খাতে
0: লাগবে,
1: সেই টাকাটা কোথা থেকে আসবে, আমি নিজে কিছু দিতে পারবো, যেটাকে আমরা মার্জিন বলছি বারবার, মানে সোর্স অ্যান্ড মিন্স অফ ফিনান্স আমরা বলি, কোথা থেকে আসবে, কি কিভাবে আসবে তার একটা ছোট্ট বিবরণ, এই ব্যবসাটা করলে লাভ ক্ষতির একটা অগ্রিম চিন্তা ভাবনা, এই করলে আমার এই হবে, কি লাভ হবে, কি ক্ষতি হবে, প্রথম বছর ক্ষতি ব্যাংকও মেনে নেয়, পরের বছর আস্তে আস্তে ব্রেক ইভেন বলে একটা কনসেপ্ট আছে, সমান সমান লাভ ক্ষতি, লাভ নেই ক্ষতিও নেই, ব্রেক ইভেনে কবে পৌঁছবো, এই ব্রেক ইভেনে পৌঁছতে গেলে অনেক কিছু লাগে, তো আমার কিছু ইনপুট লাগে, কিছু আউটপুট বিক্রি হয়, কোনটা কমালে বাড়ালে আমার এই ব্রেক ইভেনটা সরে যাচ্ছে নড়ে যাচ্ছে সেটাকে ভাবতে হবে, সেই মতো একটা ব্রেক ইভেন তৈরি করা, প্রফিট অ্যান্ড লস তৈরি করা, ক্যাশ ফ্লো মানে টাকা আসবে কিভাবে, কোন কোন খাতে কি কিভাবে, কবে কবে আসবে, আর টাকা যাবে
0: কিভাবে,
1: এই ক্যাশ ফ্লোর স্টেটমেন্ট একটা তৈরি করতে হয়, প্রজেক্টেড ক্যাশ ফ্লো, আর একটা ব্যালেন্স শিট, মানে এক

0: বছর পরে ব্যবসাটাকে আমি এরকম ভাবে দেখতে চাই।
1: আচ্ছা,
0: আর থাকবে একটা সোয়াট অ্যানালিসিস, SWOT আমরা বলি, এস ফর স্ট্রেংথ, W ফর উইকনেস, ও ফর অপরচুনিটি, টি ফর থ্রেট।
1: ওকে,
0: এই ব্যবসাটার স্ট্রেংথ কি, উইকনেস কি, কি অপরচুনিটি আছে আর থ্রেটটা কোথায়।
1: আচ্ছা,
0: এই হলে আপনার প্রজেক্ট রিপোর্ট দাঁড়িয়ে গেল। আপনার ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই, নিজের এতটুকু অধ্যাবসায় লাগিয়ে লেগে পড়ুন, দাঁড়িয়ে যাবে প্রজেক্ট রিপোর্ট।
1: বাহ, খুব সুন্দর করে স্যার আপনি আমাদের বুঝিয়ে দিলেন যে কি করে একটা প্রজেক্ট তৈরি করতে হয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যারা ভাবছেন যে ব্যবসা করবেন এবং কোনো ব্যাংকের সহায়তা নিয়ে ব্যবসা করবেন, তারা চটপট স্যার যেভাবে বললেন সেভাবে আপনারা প্রজেক্ট বানিয়ে নিন এবং সোজা চলে যান নিকটবর্তী কোনো ব্যাংকে। স্যার, ঘড়ির কাঁটা কিন্তু বলছে এবার আমাদের বিদায় নেওয়ার পালা, সময়টা এগিয়ে গেছে অনেকটাই। যেতে যেতে স্যার বলবো যে আমরা তো মহিলা মহলে আছি, তো মহিলা শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান, যারা নিজেদের পায়ে দাঁড়াতে চান কিন্তু একটু দ্বিধাগ্রস্ত এখনও আর কি, বুঝতে পারছেন না কি করবেন, তাদের জন্য?
0: দেখুন, গোটা বিশ্বটাই পুরুষতান্ত্রিক, তার মধ্যে মহিলা উদ্যোগপতিরা কৃতকার্য হয়েছেন এরকম উদাহরণ প্রচুর আছে। অন্য দেশে যেতে হবে না, আমাদের দেশেও প্রচুর আছে। সংকোচ দ্বিধাটা ঝেড়ে ফেলে নিজে কি করব একটা নিশ্চিতভাবে ভেবে ফেলুন, কাগজপত্র তৈরি করুন, সোজা গিয়ে ব্যাংকের শাখা প্রবন্ধকের টেবিলে বসুন, তার সাথেও আলোচনা করুন, এগিয়ে চলুন। স্বনির্ভর হতে পারলে আপনার উন্নতি, আপনার পরিবারের উন্নতি, আপনার সুরক্ষা, পরিবার সুরক্ষিত, সমাজ এগিয়ে যাবে, দেশের উন্নতি হবে।
1: একদমই তাই। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আপনার মূল্যবান সময় আমাদের মহিলা মহলকে দিয়েছেন।
0: অনেক ধন্যবাদ।
1: বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার শ্রী রথীন দে মহাশয়। বন্ধুরা, আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম, আজকের দিনে একজন নারী যদি নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান তাহলে তার পাশে রয়েছে ব্যাংকিং ব্যবস্থা, রয়েছে সরকারের নানা সহায়ক প্রকল্প। স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপটি হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু সাহস, পরিকল্পনা এবং সঠিক তথ্য থাকলে সেই পথ আর কঠিন থাকে না, তাই না বন্ধুরা? তাই যদি আপনার কোনো স্বপ্ন থাকে, ছোট ব্যবসা, হস্তশিল্প, কৃষি উদ্যোগ বা অন্য কোনো কাজ শুরু করার, তাহলে দ্বিধা না করে এগিয়ে আসুন। আপনার নিকটবর্তী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন, স্বসহায়ক দলে যুক্ত হন এবং সরকারি প্রকল্পগুলোর সুযোগ গ্রহণ করুন। বন্ধুরা, এবার যাবার পালা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।

যেহেতু একটি জায়গার উপর দিয়ে এবং ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং ঝাড়গ্রাম, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলার কয়েকটি জায়গার উপর দিয়ে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতলের ডালটনগঞ্জে 44 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলের তাডংয়ে 25.3 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে দিমাটি এস্টেটে 8 সেন্টিমিটার, ভাটকাওয়া চা বাগানে 11 সেন্টিমিটার, জলপাইগুড়ি 10 সেন্টিমিটার, গ্যাংটকে 6 সেন্টিমিটার, তেতলাগড় 2 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গায় এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এই জেলাগুলির কোনো কোনো জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাত হবার সম্ভাবনা রয়েছে সিকিমের বেশ কিছু অঞ্চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বিহারের 2টি জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায়। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে যে ভারী বর্ষণ হতে পারে সিকিমের 2টি জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায় এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলির কোনো কোনো জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহারের 2টি জায়গার উপর দিয়ে, উড়িষ্যা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের 2টি জায়গার উপর দিয়ে। ঝোড়ো হাওয়া প্রায় ঘন্টায় প্রায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝাড়খণ্ড এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের 2টি জায়গার উপর দিয়ে এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই জেলাগুলির 2টি জায়গার উপর দিয়ে। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, কখনো কখনো ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যাবেন তাদের কোনো সতর্কবার্তা নেই, কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 40-50 কিলোমিটার বেগে ঘণ্টায়, যার ফলে সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। সেজন্য ওই অঞ্চলের মৎস্যজীবীদের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যাবার জন্য সতর্ক করা হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন জানিয়ে দিই আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই আড়াইটে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি গান এবং আলোচনামূলক সাঁওতালি অনুষ্ঠান। প্রথম পর্বে শুনবেন পাঠাভ্যাসের প্রবণতা ও বইবাজার, অংশগ্রহণে কালীপদ হেমব্রম, তনুশ্রী সিং মর্মু ও সুতালাল সরেন। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন, পুষ্টি বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার, সঙ্গে ওই বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী। সমগ্র অনুষ্ঠানটির রেকর্ড ও সম্পাদনা করেছেন মৃদুলা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ। এরপর ছটা বেজে পনেরো মিনিটে আলোচনামূলক সাঁওতালি অনুষ্ঠান, বিষয় অর্কেস্ট্রা সংস্কৃতি ও সাঁওতাল, অংশগ্রহণে সিংরাই সরেন, ডগরমণি টুডু ও সুতালাল সরেন। ছটা বেজে চল্লিশ মিনিটে কৃষি কথার আসরে শুনবেন গবাদি প্রাণীর টিকাকরণ, সাক্ষাৎকার ডক্টর অনিমেষ শিকদার, সঙ্গে রামরঞ্জন দাস রায়। আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য, এই নিয়ে আলোচনায় অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায়, সঙ্গে সুব্রত চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী দেবাশিস চন্দ। সাড়ে নটায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরুণী দাস। 9:45 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। রাত 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি উপস্থাপনায় দৃপ্তম সিংহ বিশ্বাস। 10:50 আধুনিক গান শিল্পী অমৃতা দাস ভৌমিক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

এত হবরে দো আজম তাবন পে সুন্দরী টুডু আর সাউতেন কোয়া মা মরে সেরেন সেরেন রে দো সুন্দরী টুডু আর লক্ষ্মীমণি সরেন।

0: সুন্দরী টুডু আর সাউথেন কো মামোরে সেরেং পে আজম কে তাবনা সেরেং রে দগিন তাহে কানা সুন্দরী টুডু আর লক্ষ্মীমণি সরেন আখড়া দ উছন কানা আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উছন তালমাখন নিত আজম তাবন পে সান্তারি পুথি পতপ পাড়াও রেয়া হেওয়া আর নিতগা পুথি বাজার নোয়া সাতাম বাবদে গালমারাও রেয়া পৈলো হাটিং নোয়ারে দোকো সিলেটা কানা কালীপদ হেমব্রম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তনুশ্রী সিং মুর্মু আর সুতলাল সরেন
1: সান্তাড়ি পুথি পতপ পাড়াও রেনা হেওয়া আর নিতগা পুথি বাজার নিয়ে সাতাম বাবদ গালমারাও লাগি তেহিন সান্তাড়ি আখড়ারে নেওতা হয়ে কানা মানতান কালীপদ হেমব্রম আর মানতীয় তনুশ্রী সিং মুর্মু মা আবেন বানা হরগে সান্তাড়ি আখড়া ফাটা সেন খন জোহার
2: মা এনখান সালাম কোগে জোহার
3: জোহার
1: মানতান কালীপদ হেমব্রম দো আটি সেদাই খনা সান্তাড়ি পুথি পাথাম পাপার সাল কামি সালা উছেন কামি সালা কিরিং আখরিং কামি সালা জপড়াও মেনা কাদিয়া অনকাগে মানতীয় তনুশ্রী সিং মুর্মু দো বর্ধমান ইউনিভার্সিটি রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকাতে বাহাল মেনা কাদিয়া এতহব লাগে লে মে মানতান হেমব্রম গমকে নয় যে আম আড়ি সেদাই খোনা পুথি পার্সাল পুথি ছাপা রেনা কামি সালা জপড়াও মেনা কামিয়া নিয়ে কামি সালা আমা এতহব উতর সগাই মেনমা নিয়ে কামি আমা তিস কতম এহব লেটা
2: আর নয়া পুথি প্রথম সাম দো কমসে কম নয় প্রায় সাব কাপ বিন 30 বছর ধরে কি মেনা নিয়ে জপড়া চেত খাতির তিন দো হয়তো নয়া পুথি পাতা রে হেক আসে বা বিভিন্ন রকম উদ্গাউ সে নেল কেতে রাবা বিভিন্ন সংখ্যা দাঁড়া বাড়া থেকে নয়া একটা ঘটিস তো হেজ না যে 30 বছর লাহার দো কিন্তু অনকা পুথি প্রথম তো আবার যে যাহা তাহার এসে হাট পাতার এসে আবার সান্তাল কোয়া গরব যা পাটা বিন্দুর হ পুথি দোকান তো বাই থাকেন কেন তাই না আদো বই বই তেনতে খুব বেশি ইয়াদ যাহা হই না যে দিল্লিতে যখন একটা সোসাইটি আইন কামে বড়াই থানা প্রায় 90-92 সাল খন অন্দ রোমান স্ক্রিপ্ট না কিছু পুথি কো আর ক্যাসেট কো দুমকা সে না ছাপা কাম থাকে ᱫᱚ ᱚᱱᱟ ᱤᱧ 98 ᱨᱮ ᱯᱨᱚᱛᱷᱚᱢ 95-96 ᱯᱩᱨᱟᱹ ᱡᱚᱠᱷᱚᱱ 98

মুচাদ রেদ আজম তাবন পে মোহনচন্দ্র হেমব্রম আর সাঁওতেন কোয়া ঝিকদং সেরেন রেদ মোহনচন্দ্র হেমব্রম আর তারাচাঁদ হেমব্রম।

মোহন চন্দ্র হেমব্রম আর সাঁওতেন কোয়া ঝিকে দং সেরিং পে আজম কে তাবনা সেরিং রে দোকিন তাহেগানা মোহন চন্দ্র হেমব্রম আর তারাচাঁদ হেমব্রম নোয়া সাঁওতেগে তেহেঞা মাজান বেড়া রে সান্তারি আখড়া দো নডেগে মুচাদ এনা।

শুনলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:29।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:17। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন।

নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা, আর সেই সঙ্গে নিয়মিত কান রাখছেন ক্রীড়াঙ্গনে এই সব খেলার খবর আর পর্যালোচনার জন্য। বন্ধুরা, এছাড়াও ক্রীড়াঙ্গনে থাকে খেলোয়াড়দের সাক্ষাৎকার, বেতার প্রতিবেদন, প্রশ্নোত্তরের আসর ও বিভিন্ন প্রতিযোগিতার উপর বিশেষ এপিসোড। হ্যাঁ, আর কিছুদিনের মধ্যেই তো শুরু হচ্ছে এমন একটি প্রতিযোগিতা যা নিয়ে মেতে থাকবে গোটা বিশ্ব। শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2006, আর এর উপরই রয়েছে আমাদের বিশেষ পর্ব। আমাদের বিশেষ পর্ব ফুটবলের এই মহা

0: বন্ধুরা, এছাড়াও আজ থাকছে অন্যান্য খেলার খবর, রয়েছে ক্রিকেট, ব্যাডমিন্টন এবং অন্যান্য খেলার খবর, থাকছে ইউসুর খবর, থাকছে আরও খবরাখবর। কান রাখুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। হ্যাঁ বন্ধুরা, প্রথমে দেশ বিদেশের খেলার খবর। ব্যাডমিন্টনের কথা বলছিলাম, প্রথমে থাইল্যান্ড ওপেনের কথা বলে দিই। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছল ভারতের ডাবলস জুটি। পুরুষদের ডাবলস জুটি অর্থাৎ সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ জিতলেন কোয়ার্টার ফাইনালসে, এবং তারা 21-12 ও 21-13 গেমে হারালেন জাপানের টাকুমি নমুরা ও ইউচিবি শিমোগামিকে। ওদিকে মহিলাদের সিঙ্গলসেও ভারতের তারকা শাটলার দুবারের অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু পৌঁছলেন শেষ চারে। তিনি হারালেন জাপানের আকানে ইয়ামাগুচিকে 21-19, 18-21, 15-21 গেমে। এর আগে তিনি ডেনমার্কের অ্যামেলিয়া স্কুলসকে হারিয়েছিলেন, শেষ আটে পৌঁছেছিলেন। এবছরই স্কটল্যান্ডের গ্লাসগোতে রয়েছে কমনওয়েলথ গেমস। আজ ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করলেন দেশের ক্রীড়ামন্ত্রী ডক্টর মানস মান্ডাভিয়া। আইপিএলে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসকে 6 উইকেটে হারালো। পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে করে 8 উইকেটে 200 রান। মুম্বাই ইন্ডিয়ান্স এক বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়, 205 রান করে 4 উইকেট হারিয়ে। 33 বলে অপরাজিত 75 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা বিবেচিত হয়েছেন তিলক ভার্মা। উশুতে সান্ডা বিশ্বকাপে মহিলাদের 52 কিলোগ্রাম বিভাগে ভারতের অপর্ণা দাহিয়া আজ স্বর্ণপদক পেলেন। অপর্ণা হারালেন বিশ্ব চ্যাম্পিয়ন ভিয়েতনামের পিয়ং ইনগোকে। এই প্রতিযোগিতায় এটাই ভারতের প্রথম সোনা।
1: অতোষ কাঁচের তলায়।
0: এবার বিস্তারিত খবরাখবর। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসকে হারালো 6 উইকেটের ব্যবধানে। গতরাতে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে আগে বলেছি নির্ধারিত 20 ওভারে করে 8 উইকেটে 200 রান। প্রভসিমরন সিংয়ের ব্যাট থেকে আসে 57 রান, মাত্র 32 বলে তিনি 57 করেন। তার ইনিংসে ছিল 6টি 4 এবং 4টি 6। আসমাতুল্লাহ ওমরজাই 38 করেন 17 বল খেলে, তিনি 4টি 6 মারেন এবং 2টি 4 মারেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শার্দুল ঠাকুর 39 রান দিয়ে 4টি উইকেট নেন তার নির্ধারিত 4 ওভার বল করে। মুম্বাই ইন্ডিয়ান্স এক বল বাকি থাকতে অর্থাৎ 19.5 ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে করে 4 উইকেটে 205 রান, এবং এই ইনিংসে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন যার থাকে, সবচেয়ে বেশি রান যিনি করেন তিনি তিলক ভার্মা। তিলক ভার্মা 75 রান করেন 33 বল খেলে, তার ইনিংসে ছিল 6টি 4 এবং 6টি 6। রিয়ান রিকলটন 48 রান করেন 23 বল খেলে। তিলক ভার্মা তার এই অসাধারণ ইনিংসের জন্য ম্যাচের সেরা বিবেচিত হয়েছেন। পাঞ্জাবের প্রশিক্ষক ব্র্যাড হ্যাডিং ম্যাচের শেষে কি বলেছেন চলুন একটু শুনে নেব।
2: I thought we did really well to get to the total we did. Mumbai bowled well. We had some really good hitting in the back end of the game to get us to what we thought was a really good total. And we felt like we were in control of the game to the last 3 overs. It took a pretty special knock from Tilak to get Mumbai home. That was especially credit to him.
0: আমরা ভালোই রান করেছিলাম, মুম্বাই ভালো বল করেছিল, কিন্তু বিশেষ একটি ইনিংস খেলে দিয়েছেন তিলক ভার্মা, যে কারণে তারা জয়ী হয়েছেন, জানালেন ব্র্যাড হ্যাডিন। আজ লখনউ সুপার জায়ান্টস খেলবে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে। এদিকে আগামীকাল ইডেন উদ্যানে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এর। কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে 8 ম্যাচ থেকে 9 পয়েন্ট সংগ্রহ করে আট নম্বরে রয়েছে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনউ ঠিক ওপরে। এই ম্যাচ থেকে জয় পেলে সত্যি কি এবারের আইপিএল এ থাকার কোনো সম্ভাবনা আছে, নাকি কার্যত বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স? কি বলছেন ক্রীড়া সাংবাদিক উর্চিমান ভাদুরী, শুনে নেব।
3: অবস্থাটা যেরকম জায়গায় দাঁড়িয়েছে তাতে হয়তো অঙ্কের হিসেবে কেকেআর এর এখনো একটা সম্ভাবনা রয়ে গেছে। যদি তারা নেক্সট 3টে ম্যাচ জিততে পারে তাহলে হয়তো তারা হয়তো প্লে অফ এর দৌড়ে থাকবে, কিন্তু আমার যেটা মনে হয় সেটা সম্পূর্ণ অঙ্কের হিসেবেই বোধ হয় থাকছে। যদি বাস্তবে দেখি তাহলে আমার মনে হয় শুধু 3টে ম্যাচ জিতলেই তো তাদের হবে না, তাদের অন্যান্য যে সব ফলগুলো হবে তা সেগুলো তাদের ফেভারে গেলে তবেই তারা প্লে অফে যেতে পারবে। সুতরাং আমার নিজের মনে হয় এবছরের মতো বোধ হয় কেকেআর এর ক্যাম্পেইন এখানে শেষ হয়ে গেল। তবে হ্যাঁ, আমি আশা করছি এই 3টে ম্যাচ তারা ভালো খেলবে, তার কারণ তাদের একটা রিভাইভাল হয়েছে, যেটা যেভাবে তারা শুরু করেছিল সিজনটা সেই থেকে কিন্তু কিছুটা ফিরে দাঁড়িয়েছে। এবং সে ফিরে দাঁড়ানোর সবচেয়ে বড় দুজন প্লেয়ার আমি বলবো সেটা হচ্ছে রিঙ্কু সিং এর রান পাওয়া এবং বরুণ চক্রবর্তীর উইকেট পাওয়া। এই দুটি ক্ষেত্রে তারা প্রথম দিকে কিন্তু বেশ একটু অসুবিধায় পড়ে গেছিল এবং সেই জন্যই তাদের সেইভাবে তারা শুরুটা করতে পারেনি। তবে এই বছরের ক্যাম্পেইন হিসেবে যদি আমি পুরোটা দেখতে চাই তাহলে বলবো হয়তো তাদের টিমটা এখনো গুছিয়ে তারা উঠতে পারেনি, কারণ এই বছরের টিমটা অনেকটাই নতুন টিম তারা করেছে, সুতরাং হয়তো গোছাতে একটু সময় লাগে। সেই মানে একটা এরারের জায়গা আমি দেব যে তাদের হয়তো সময় লাগছে টিম কম্বিনেশন ঠিক করতে, ব্যাটিং কম্বিনেশন বোলিং কম্বিনেশন, সেই সঙ্গে দু তিনটি প্লেয়ারকে তারা পায়নি ইঞ্জুরির জন্য, সেটাও একটা বড় ফ্যাক্টর হয়েছে। কিন্তু যেটা সবচেয়ে বড় অসুবিধার ব্যাপার বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে কেকেআর এর হয়তো বেঞ্চ স্ট্রেন্থটা উপযুক্ত নয়। তারা যদি সমস্ত প্রথম শ্রেণীর প্লেয়ারদের পেত তাহলে হয়তো তাদের খেলা অন্যরকম হতো, কিন্তু কোনো টিমই একটা বড় সিজন খেলতে নামার আগে একটি টিমের যারা প্লেয়িং ইলেভেন ভেবে কিন্তু তারা হয় না, সবসময় তাদের বেঞ্চ স্ট্রেন্থের ওপর একটি টিমের জোর কতটা সেটা বোঝা যায়। সেইখানে কেকেআর কিন্তু আমার মনে হয় এইবারে ফেল করেছে। তাদের দ্বিতীয় শ্রেণী যে প্লেয়ারগুলিকে তারা নিয়েছিল বা তাদের রয়েছে তারা কিন্তু সেই জায়গায় নিজেদের খেলাকে নিয়ে যেতে পারেনি। সেইটা অভিষেক নায়ারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পরের সিজনে, যদি তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে চায় আর কি।
0: কলকাতা নাইট রাইডার্স এর সম্ভাবনা নিয়ে জানালেন ক্রীড়া সাংবাদিক উর্চিমান ভাদুরী। একটি সংশোধন করে দিই, খেলার খবরে আপনাদের থাইল্যান্ড ওপেনের খবর জানিয়েছিলাম। হ্যাঁ, ভারতীয় ডাবলস জুটি জয়ী হয়েছে, কিন্তু পি ভি সিন্ধু সিঙ্গলসে আজ পরাজিত হয়েছেন ইয়ামাগুচির কাছে। 19-21, 21-18, 21-15 গেমে ইয়ামাগুচি জয়ী হয়ে পরের রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে পৌঁছেছেন।

0: এবার ফুটবলের কথা আসবো। আইএসএল এ আজ মোহামেডান স্পোর্টিং খেলবে মুম্বাই সিটির বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ইতিমধ্যেই খুব একটা ভালো অবস্থায় নেই, আপনারা জানেন। মুম্বাই সিটির বিরুদ্ধে মাঠে নামার আগে মোহামেডান স্পোর্টিং এর প্রশিক্ষক মেরাজউদ্দিন ওয়াডু কি বলছেন আমরা শুনে নেব।
1: जब जाते हैं हम भी अप्रोच विद द ऑब्जेक्टिव टू विन द गेम, लेकिन कभी कभी सर्कमस्टेंसेस ऐसे होते हैं कि इट्स नॉट बियॉन्ड आवर कंट्रोल, हमारे कंट्रोल में नहीं रहता है। तो द गुड थिंग इज दैट

0: আর দল সেরাটি দেবে, প্রতি ম্যাচেই সেরাটি দেওয়ার চেষ্টা করছে, এমনটাই জানালেন মেহরাজউদ্দিন। এদিকে কলকাতার ফুটবল প্রেমীরা কিন্তু ইতিমধ্যেই ডার্বির উন্মাদনায় ভেসেছেন। হ্যাঁ, দুদিন পরেই রয়েছে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের ম্যাচ, আর এই ম্যাচটি শুধুমাত্র ডার্বি নয়, এই ম্যাচের উপর নির্ভর করছে আইএসএল এর চ্যাম্পিয়নের ভাগ্য। এই ম্যাচ নিয়ে কি বললেন ক্রীড়া সাংবাদিক মুনাল চট্টোপাধ্যায়, শুনে নেব।
1: এই ডার্বিতে এগিয়ে রাখা মানে, ডার্বি সবসময় আমরা বলেই থাকি যে ডার্বি কখনো পর্যন্ত মানে কোনো মানে চরিত্রের দিক থেকে মানে কখনো কাউকে এগিয়ে পিছিয়ে রাখা যায় না। তার কারণ হচ্ছে সর্বক্ষণে আমরা বলে থাকি তো যে ডার্বি একটা অন্য মেজাজের লড়াই, যেখানে তো দেখা যাবে যে কাগজে কলমে যে দলটা শক্তিশালী থাকে সে দলটাই সবসময় জয়ী হয় না। কখনো দেখা যায় যে যে প্রতিপক্ষ থাকে সে যদি কোনো দিক থেকেও যদি একটু নানাভাবে হয়তো সেই সময় ছন্দে নেই গত কয়েকটা ম্যাচে, আবার ওই ডার্বিতেই সে জ্বলে ওঠে, অন্যভাবে জ্বলে ওঠে। তার কারণ অতীতে এরকম প্রমাণ আমরা অনেকবার পেয়েছি, এরকম সেরকম ঘটনা ঘটেছে যে কখনো সেটা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে ঘটেছে, কখনো মোহনবাগানের ক্ষেত্রে ঘটেছে। তো কিন্তু একটা জিনিস বলাই যেতে পারে, এবার অন্তত একটা জিনিস বলতে হচ্ছেই, সেটা হচ্ছে যে যদি কাগজে কলমে শক্তির দিক থেকে বলা যায়, আমি বলবো না যে যে মোহনবাগান বা সুপার জায়ান্ট বা ইস্ট বেঙ্গল কাগজে কলমে কেউ কারোর থেকে পিছিয়ে আছে। কাগজে কলমে এবার কিন্তু দুটো দল সমান জায়গায় আছে, এবং যে যে ফুটবলারদের উপর নির্ভর করে মোহনবাগান সুপার জায়ান্ট বা ইস্ট বেঙ্গল যেভাবে মানে দল গড়েছিল, এবার তাতে কখনোই এই একটা জায়গায় যে ফুটবলার, তারপরে বিভিন্ন পজিশনের ফুটবলার, গোলকিপার থেকে একদম আক্রমণ ভাগ অব্দি, সেখানে কোথাও কিন্তু কোনো বিশেষ কিছু পার্থক্য নেই। কারণ এবারে দুটো দল সেভাবেই তৈরি হয়েছিল, এবং এই এক জিনিস লক্ষ্য করে দেখা গেছে যে অন্যান্যবার যখন মোহনবাগান সুপার জায়ান্ট যখন অনেকটা লিগ টেবিলের উপর দিকে থেকেই যায় ইস্ট বেঙ্গল, তখন তলার দিকে লড়াই করতেই থাকে বা মাঝামাঝি জায়গায় লড়াই করতে থাকে। কিন্তু এই প্রথমবার যেখানে আইএসএল হচ্ছে এবং সেখানে কিন্তু মোহনবাগানের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে চলেছে ইস্ট বেঙ্গল, এবং এই মুহূর্তে তারা শুধু টক্কর দিয়েছে নয়, এবং এই মুহূর্তে তারা লিগ শীর্ষে রয়েছে, এবং লিগ শীর্ষে রয়েছে এবং গোল পার্থক্যে মোহনবাগানকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছে। এবং যার ফলে কি হয়েছে না, কালকে মানে যেটা ডার্বি কালকে নয় পরশু দিন যে ডার্বির যে যে লড়াইটা হবে সেখানে কিছুটা সুবিধাজনক অবস্থাতেই ইস্ট বেঙ্গল এবার খেলতে নামছে। এবার সেই সুবিধাটা কি না, এই ম্যাচটা যদি ড্র হয়ে যায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু সেখানে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে কার্যত চ্যাম্পিয়নই হয়ে যাবে। কারণ সেদিনকে যে পরিস্থিতি বা পয়েন্টের পরিস্থিতি দাঁড়াবে সেখানে, তখন কিন্তু যদি ইস্ট বেঙ্গল শেষ ম্যাচ খুব বাজেভাবে না হারে তাহলে সেক্ষেত্রে দেখা বলাই যেতে পারে যে যে কার্যত চ্যাম্পিয়ন তারা হয়ে গেল আর কি।
0: ডার্বি ম্যাচ নিয়ে ক্রীড়া সাংবাদিক মুনাল চট্টোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে ডার্বি ম্যাচ নিয়ে আরও আলোচনা, আরও অনুষ্ঠান তো থাকবেই আগামী দুদিন ক্রীড়াঙ্গনে। আগে বলেছি ফিফা বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ পর্ব শুরু হচ্ছে আজ। ফিফা বিশ্বকাপের ওপর ফাইনাল কাউন্টডাউন, আর আজ রয়েছে গ্রুপ এ নিয়ে আলোচনা। হ্যাঁ, আগামী 12 জুন শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026, আর এই বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও মেক্সিকো। এবার বিশ্বকাপের মূল পর্বে রয়েছে 48টি দল, দলগুলিকে ভাগ করা হয়েছে 12টি গ্রুপে। প্রতিটি গ্রুপে তার গ্রুপের সেরা দুটি দল নিশ্চিতভাবে পরবর্তী পর্যায়ে যাবে, আর সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল উঠবে নক আউট পর্যায়ে। আমরা আজ শুরু করছি এই বিশেষ পর্ব, আর আজ রয়েছে আমাদের ফোকাস গ্রুপ এর ওপর। গ্রুপ এতে রয়েছে 4টি মহাদেশের 4টি দেশ, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেচিয়া বা চেক প্রজাতন্ত্র। প্রথমেই মেক্সিকোর কথায়, এবারের যুগ্ম আয়োজক 1994 থেকে যতগুলি বিশ্বকাপের আসর রয়েছে প্রতিটিতেই মেক্সিকো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফিফা ক্রমপর্যায়ে 15 নম্বরে রয়েছে এই দল। 2022 পর্যন্ত অর্থাৎ পরপর 7টি বিশ্বকাপে প্রি কোয়ার্টার

0: ফাইনাল বা রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছে, কিন্তু ষোলোর বাধা টপকাতে পারেনি কিছুতেই। গতবার অর্থাৎ কাতারে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছে মধ্য আমেরিকার এই দেশকে। ফিফা বিশ্বকাপের সঙ্গে মেক্সিকোর যোগাযোগ অবশ্য একেবারে শুরু থেকে, 1930 সালে প্রথম বিশ্বকাপ থেকেই তাদের যোগাযোগ। 1970 আর 1986 সালে মেক্সিকো কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। প্রসঙ্গত, দুবারই মেক্সিকো ছিল আয়োজক দেশ, এবার আবার আয়োজনে মেক্সিকো, তবে এককভাবে নয়, আর আয়োজক হিসেবে সরাসরি মূল পর্বে যাওয়ার সুযোগও পেয়েছে এই দল। এবার ঘরের মাঠে নিজেদের প্রমাণ করার সুযোগ মেক্সিকোর সামনে। 2025 কনকাকাফ নেশনস লিগ ও গোল্ড কাপ জিতেছে এই দল। কোনো সন্দেহ নেই, এই জয়গুলি বিশ্বকাপে অনেকটাই উদ্বুদ্ধ করবে আলভারেজ জিমেনেজদের। ফুলহ্যামের হয়ে খেলা রাউল জিমেনেজের উপর অনেকটাই নির্ভর করছে মেক্সিকোর আক্রমণ ভাগ। এছাড়া রয়েছেন এসি মিলানের সান্টিয়াগো জিমেনেজ, রয়েছেন অ্যালেক্সি ভেগা, গুলমারো মার্টিনেজ, ব্রায়ান গনজালেরা। তৃতীয়বার ঘরের মাঠে ফের শেষ আটে বা তার থেকেও এগোতে পারবে কি মেক্সিকো, এখন সেটাই দেখার। মেক্সিকোর তুলনায় বিশ্বকাপের আসরে অনেকটাই অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা মহাদেশ থেকে ফিফা বিশ্বকাপের মূল পর্বে প্রথম যোগ্যতা অর্জন করে 1998 সালে এই দল। 1998, 2002 ও 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মূল পর্বে খেলে, শেষবার আয়োজকের ভূমিকায় ছিল এই দেশ, কিন্তু এখনও পর্যন্ত কোনোবারই নক আউট পর্যায় পর্যন্ত পৌঁছতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবার প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে এই দল। প্রশিক্ষক হুগো ব্রুজের দলে রয়েছেন বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়, সঙ্গে কিছু উদীয়মান তারকাও রয়েছেন। দলের রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী, রক্ষণে রয়েছেন খলিসো মাডাও ও অ্যাব্রি মুদিবা, মাঝমাঠে রয়েছেন তেবোহো মোকেনা, থেম্বা জোয়েনে, গোল করার দায়িত্বে লিল ফস্টার, অশ্বিন পোলিস, রেবে হইলি মোহকেংরা। গ্রুপ পর্যায় থেকে অগ্রগতি হয় কিনা দক্ষিণ আফ্রিকার, এখন সেটাই দেখার। এই গ্রুপে এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া। 1954 সালে প্রথমবার ফিফা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এই দল। তারপর 1986 সালে এবং 1986 সাল থেকে নিয়মিত বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে পূর্ব এশিয়ার এই দেশ। মোট 11 বার বিশ্বকাপ খেলা দক্ষিণ কোরিয়া জাপানের সঙ্গে যুগ্মভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে 2002 সালে, আর সেবারই সেরা ফল করে এই দল, পৌঁছয় সেমিফাইনালে। 2014 ও 2018 বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিলেও গতবার পরের রাউন্ডে অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছয় দক্ষিণ কোরিয়া। এ দলে তারকাদের মধ্যে অন্যতম সন হিউং মিন, ড্রিবলিং দক্ষতা ও গতির জন্য বিখ্যাত লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবের এই খেলোয়াড়, যিনি ফুটবল বিশ্বের নজরে আসেন টটেনহামের হয়ে খেলার সময়। আক্রমণ ভাগে এছাড়াও রয়েছেন ওয়ান্ডারার্সের হয়ে খেলা হি চ্যাং ওয়াং এবং ফেইনুরের হয়ে খেলা ইন বিয়ন ওয়াংয়ের দায়িত্বে মাঝমাঠ। রক্ষণে বায়ার্ন মিউনিখের হয়ে খেলা কিম মিন জেয়ের ওপর থাকছে অনেকটা দায়িত্ব। এই গ্রুপে এছাড়াও রয়েছে ইউরোপের চেচিয়া বা চেক প্রজাতন্ত্র, যা ছিল সাবেক চেকোস্লোভাকিয়া। চেকোস্লোভাকিয়া 1934 সালে ছিল ফাইনালিস্ট, পরের বার কোয়ার্টার ফাইনালেও পৌঁছেছিল এই দল, তবে বর্তমানে চেচিয়া সেই জায়গায় পৌঁছতে পারিনি বা পৌঁছতে গেলে অনেকটাই লড়াই করতে হবে। এই দলে আক্রমণ ভাগে রয়েছেন প্যাট্রিক স্কিক, অ্যাডাম লোকসা এবং ওয়েস্ট হ্যামের টমাস সৌচেক, লুকাস প্রোভাডরা রয়েছেন মাঝমাঠে। এই দলের বেশ কিছু উদীয়মান প্রতিভার উপর নির্ভর করছে চেচিয়ার ভাগ্য। এই গ্রুপ এ নিয়ে আমরা কথা বলেছিলাম ক্রীড়া ধারাভাষ্যকার রোহিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। দেখে নেব রোহিত কি বলছেন এই গ্রুপ নিয়ে।
1: ফুটবল তো প্রথমেই বলে দিই যে ফুটবল কিন্তু অনিশ্চয়তার মহাসমুদ্র, তাই যে কোনো দল, আমরা আগেও দেখেছি যে সাউথ কোরিয়া জার্মানিকে স্থান করেছে, এরকম অনেক নিদর্শন তো রয়েছে ফুটবলের জগতে। কিন্তু এই যে গ্রুপ এর কথা আমরা বলছি, গ্রুপ এতে যে চারটে দলের কাছে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জেস, যেরকম রয়েছে সাউথ কোরিয়া, সেরকম রয়েছে চেকিয়া, রয়েছে তার সঙ্গে থাকছে সাউথ আফ্রিকা এবং মেক্সিকো। নিঃসন্দেহে মেক্সিকো কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে, তার কারণ হলো তাদের বেশ কিছু খেলোয়াড় কিন্তু আন্তর্জাতিক স্তরে, তুমি যদি একটু প্রিমিয়ার

0: ডিভিশন দেখো দেশের, যেরকম রয়েছেন স্প্যানিশ লিগে, লা লিগায় রয়েছেন একজন, এবং এছাড়াও তাদের একটা নাম তো আমরা যখনই মেক্সিকোর নাম বিশ্বকাপে শুনি, আর কিছু শোনা হোক না হোক একটা নাম খুব কমন হয়ে যায়, সেই নামটা হলো গিলেরমো ওচোয়া। বিশ্বকাপে তিনি যেভাবে বারংবার মেক্সিকোর হয়ে পরিচ্ছতার ভূমিকায় অবতীর্ণ হন, সেটা সত্যি অভাবনীয়, এবং আবারও তার ওপরেই ভর করে হয়তো মেক্সিকো দল সাজাবে। নিঃসন্দেহে বয়স তো হয়েছে, কিন্তু তার সঙ্গে অভিজ্ঞতাও রয়েছে ওচোয়ার, এবং মেক্সিকো অনেকটা এগিয়ে থাকবে, কারণ প্রাথমিকভাবে যদি তুমি বাকি দলগুলোর স্ট্রেংথ দেখো, সাউথ কোরিয়া কিন্তু নির্ভরশীল হবে তাদের অধিনায়ক সং হিউং মিনের ওপর, এবং সং আমরা জানি যে কি করতে পারেন তিনি, তিনি যদি নিজের ছন্দে থাকেন তাহলে প্রায় একক মহিমায় কিন্তু একক মানে একার কৃতিত্বেই কিন্তু ধ্বংস করে দিতে পারেন বিপক্ষের ডিফেন্স। অপর যে দুটি দল আমরা দেখতে পাচ্ছি, একটা হলো চেকিয়া এবং আরেকটি হল চেকিয়া। দেখো চেকিয়ার স্বর্ণ যুক্ত আর নেই, এক সময় যখন পাবলো যখন নেডভেড ছিল তখন পাবলো ব্যারিওস ছিল, সেই সময় কিন্তু চেকিয়ার একটা স্বর্ণ যুগ ছিল বলা যায়। এখন কিন্তু চেকিয়া সেই জায়গা থেকে সরে এসছে, তবে আবারও প্রচুর তরুণ তুর্কি নিয়ে গড়া এই দল, এবং অভিজ্ঞতা সেইভাবে না থাকলেও তাদের যেটা রয়েছে সেটা হলো স্ট্যামিনা, সেটা হলো রেজিলিয়েন্স এবং এন্ডিওরেন্স। ফুটবলে এই তিনটি শব্দ কিন্তু খুব কাছাকাছি থাকে এবং প্রচণ্ডভাবে সাহায্য করে একটি দলকে একত্রিত হয়ে, এবং তাদের কোচ চাইবেন, তাদের প্রশিক্ষক চাইবেন যে দল যাতে সমবেত হয়ে ফুটবল খেলুক। কিন্তু আবারও চেকিয়াকে যদি এই জায়গায় পরের রাউন্ডে কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু অনেকটা নির্ভরশীল থাকতে হবে সংঘবদ্ধ ফুটবলের ওপর, একক মহিমায় মানে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের ওপর নির্ভর করে কিন্তু চেকিয়া এই টুর্নামেন্টে আসবে না। অপর প্রান্তে দেখো দক্ষিণ আফ্রিকা ফুটবলের দিক থেকে যদি আমরা বলি, তারা যে তিনটি দলের বিরুদ্ধে আসছে, দক্ষিণ কোরিয়া বলো কিংবা মেক্সিকো বলো কিংবা চেকিয়া বলো, তাদের ফুটবলিং হেরিটেজ বা ফুটবলিং পেডিগ্রি কিন্তু অনেকটা বেশি। সেই ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা আমরা জানি 2010-এর বিশ্বকাপ তারা হোস্ট করেছিল এবং প্রথম যে গোল করেছিলেন এবং তারপর পিটার ড্রুরির সেই কিংবদন্তি গোল শাউট, তারপরই কিন্তু প্রায় ইমমর্টাল হয়ে গেছিল দক্ষিণ আফ্রিকার ফুটবল। কিন্তু তারপরের বিশ্বকাপ যদি বিশ্বকাপগুলো যদি দেখো, সেখানে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে আমরা সেইভাবে আর নিজেদের মেলে ধরতে দেখতে পারিনি। তাই দক্ষিণ আফ্রিকা লড়াই তো করবে, নিঃসন্দেহে লড়াই করবে, ফুটবল বিশ্বকাপে যখন উঠেছে লড়াই তো নিঃসন্দেহে করবে, কিন্তু আবারও সেই একটাই কথা বলবো যে হার না মেনে, হার না মানা লড়াই করতে হবে এবং নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে হবে। তারপর অনেকটা বলা যায় যে একটু ভাগ্য দেবতাদের দিকেও চোখ রাখতে হবে যে কি হয় কি না হয় এর উপর, কিন্তু যদি বলে যে তাকে এগিয়ে রাখবো, নিঃসন্দেহে এগিয়ে থাকবে মেক্সিকো,
1: নিঃসন্দেহে এগিয়ে রাখবো মেক্সিকোকে। এমনটি জানালেন না ক্রীড়া ধারাভাষ্যকার রোহিত গঙ্গোপাধ্যায়। আর আমরা অপেক্ষা করব এই বিশ্বকাপ শুরুর জন্য, আর অপেক্ষা করব বিশ্বকাপের উন্মাদনার জন্য। আমরা আপনারা অপেক্ষা করুন, আর সেই সঙ্গে অপেক্ষা করুন এই প্রত্যেকটি গ্রুপ নিয়ে আমাদের আলোচনা শোনার জন্য। আজ এ পর্যন্তই, ক্রীড়াঙ্গনের সময় শেষ, আমরা আবার ফিরব আগামীকাল। এই সময় শুনতে ভুলবেন না ক্রীড়াঙ্গন।

আকাশবাণী কলকাতা, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী জয় দাস, ঠিকানা 5F পূর্ব তপসিয়া রোড, থানা তেলজলা, কলকাতা 46 থেকে জানাচ্ছেন যে শ্রী স্বপন দাস মানসিক ভারসাম্যহীন, গড়ন মাঝারি, বয়স 55, উচ্চতা 5'5", গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 1 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা।

700027 এবং মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001। ঘোষণাটি শেষ হলো।

0: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
2: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
0: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দ্বাদশ শ্রেণীর নিউট্রিশন বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার ও দুই শিক্ষার্থী।
4: নমস্কার, আমার বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী অর্পণ বেরা ও স্নেহা গায়েন আজ এখানে আমার সাথে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য এসেছে। আজ বিদ্যার্থীদের জন্য এই বিশেষ অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান সিলেবাসের অন্তর্গত সেমিস্টার ফোর অংশে কয়েকটি সাধারণ রোগের পথ্য চিকিৎসা সম্পর্কে যেই চ্যাপ্টারটি আছে তার মধ্যে ডায়াবেটিস বা মধুমেহ রোগটি সম্পর্কে আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। আচ্ছা, প্রথমে জানি ডায়াবেটিস রোগটি কী। ডায়াবেটিস, যাকে বাংলায় মধুমেহ বলা হয়, এটি এমন একটি শারীরিক অবস্থা যেখানে রক্তের শর্করার পরিমাণ স্বাভাবিক অর্থাৎ 70 থেকে 100 মিলিগ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে তুলনায় অনেকটাই বৃদ্ধি পায়।
5: স্যার, মধুমেহ কথাটির অর্থ কি?
4: মধু কথাটির অর্থ মিষ্টি আর মেহ কথাটির অর্থ প্রস্রাব, অর্থাৎ যে রোগে মানুষের প্রস্রাবে শর্করা বা মিষ্টি নির্গত হয়।
6: স্যার, এই ডায়াবেটিস রোগটির কোনো সংজ্ঞা আছে?
4: হ্যাঁ আছে। ডায়াবেটিস রোগটির সংজ্ঞা এইভাবে লিখতে পারো, ইনসুলিন হরমোনের অভাবে আমাদের দেহে কার্বোহাইড্রেট বিপাক ব্যাহত হলে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এর ফলে মূত্রের মাধ্যমে গ্লুকোজের নির্গমন ঘটে। শর্করার এই বিপাকজনিত সমস্যাকে ডায়াবেটিস মেলাইটাস বা বহুমূত্র বলে, অর্থাৎ বারবার পেচ্ছাপ পাবে, বারবার মূত্র নির্গমন হবে এবং এটি একটি মেটাবলিক্যাল ডিজিজ, অর্থাৎ এটি বিপাকজনিত ত্রুটি আমাদের শরীরের মধ্যে এটি দেখতে পাওয়া যায়। জানো, একে নিঃশব্দ ঘাতক বা সাইলেন্ট কিলারও বলা হয়ে থাকে।
6: স্যার, এরকম কেন বলে?
4: সাইলেন্ট কথার মানে হচ্ছে নিঃশব্দ আর ঘাতক মানে হচ্ছে এটি নিঃশব্দে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতি করে, যেমন রোগীর চোখে ছানি পড়তে পারে, রোগীর দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসতে পারে, তার কিডনি প্রতিনিয়ত অতিরিক্ত শর্করা অণুগুলিকে পুনঃশোষণ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, ফলে কিডনির কাজ ব্যাহত হয়, পেশি ক্ষয়ে যেতে পারে, নার্ভতন্তুর ক্ষতি হয়, পক্ষাঘাত ও হৃদযন্ত্রে গোলযোগ দেখতে পাওয়া যায়, যাকে CHD বা করোনারি হার্ট ডিজিজও বলে, তাও এদের শরীরে দেখতে পাওয়া যায়। এবার আমরা ডায়াবেটিস মেলাইটাসের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো শ্রেণীবিভাগটি এই রকম, ডায়াবেটিস প্রধানত 5 প্রকারের হয়, আমি একে একে আলোচনা করছি। প্রথম প্রকারকে বলা হয় ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলাইটাস।

0: একে ইংরেজিতে বলে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যার অপর নাম টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়বে ইনসুলিন নিরপেক্ষ ডায়াবেটিস মেলাইটাস বা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এর অপর নাম টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তৃতীয় শ্রেণীতে পড়বে গর্ভাবস্থায় ডায়াবেটিস মেলাইটাস বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। চতুর্থ শ্রেণীর মধ্যে পড়বে গ্লুকোজের অসহনীয়তা জনিত ডায়াবেটিস মেলাইটাস বা যার অপর নাম ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এবং একেবারে শেষ ভাগে আলোচনা করব অপুষ্টিজনিত ডায়াবেটিস মেলাইটাস বা ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস। এবার আমরা এই উপরোক্ত যেই কথাগুলো আমরা বললাম, পাঁচটি ডায়াবেটিস মেলাইটাসকে আমরা একে একে আলোচনা করব। তাহলে আমরা প্রথম টাইপ 1 বা ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আলোচনা করি। এটি এমন এক ধরনের ডায়াবেটিস মেলাইটাস যেটি অগ্নাশয়ের বিটা কোষ, যা মূলত ইনসুলিন নামক হরমোন উৎপাদন করে, তাকে ক্ষতিগ্রস্ত করে বা ক্ষতিগ্রস্ত হয়। ওই ইনসুলিন কম পরিমাণ ক্ষরিত হয়, যার ফলে শরীরে গ্লুকোজ বিপাক ব্যাহত হতে পারে। ফলে ব্যক্তির মূত্রের মাধ্যমে অতিরিক্ত শর্করা নির্গত হয়, যাকে গ্লুকোসোরিয়া বলে। এর অপর নাম জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস।
1: স্যার, জুভেনাইল ডায়াবেটিস বলার কারণ কি?
0: বেশ ভালো প্রশ্ন। জুভেনাইল ডায়াবেটিস বলার কারণ হচ্ছে এটি সাধারণত শিশু থেকে কিশোর অবস্থায় রোগীদের আক্রান্ত করে। এর অনেকগুলো কারণের মধ্যে কয়েকটি কারণ আমি তোমাদের বলছি। প্রথম কারণ হচ্ছে বংশগতি। বাবা মায় যদি এই ধরনের ডায়াবেটিস মেলাইটাস থাকে, তাহলে সন্তানের এই রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। বা গর্ভাবস্থায় শিশু থাকাকালীন মা যদি কোনো রকম বিরূপ ঔষধ খেয়ে ফেলেন, তার মানে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়াস্বরূপ অগ্নাশয়ের বিটা কোষগুলির অসম্পূর্ণ উৎপাদন ঘটে বা খুব কম পরিমাণে ইনসুলিন নির্গত হয় বা একেবারেই হয় না। এছাড়াও কোনো মারাত্মক চোট বা আঘাত যা অগ্নাশয়কে ক্ষতিগ্রস্ত করে, বা কারো কখনো কোনো রকম সার্জিক্যাল ইন্টারভেনশন বা শল্য চিকিৎসার ফলে সেই কোষগুলি, আমি এক্ষেত্রে বলছি অগ্নাশয়ের যে ল্যাঙ্গারহান্স যে দ্বীপপুঞ্জ আছে সেইখানে বিটা কোষগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে, তার ফলে ইনসুলিন কম নিঃসৃত হয়, এক্ষেত্রে এই টাইপ 1 ডায়াবেটিস সৃষ্টি হতে পারে। সাধারণত দেখা যায় 20 বছরের নিচে এই ধরনের ডায়াবেটিস হয়ে থাকে। একটু লক্ষণগুলো তোমাদের কাছে বলি। লক্ষণগুলো হচ্ছে সারা জীবন তাকে তার নিজস্ব শারীরিক ক্ষমতা অনুযায়ী ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হবে। এছাড়াও তার শরীরে কিটো অ্যাসিডোসিস লক্ষ্য করা যায়। আমরা কিটো অ্যাসিডোসিস কি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তার দেহের দ্রুত ওজন কমে যায় বা ওজন হ্রাস পায়, বিএমআই অত্যন্ত কমে যায়, বিএমআই সম্বন্ধে আমরা একটু পরে আলোচনা করছি। এছাড়া মারাত্মক অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং তার শরীরে ভয়ানক ক্লান্তি দেখতে পাওয়া যায়।
2: স্যার, আমাদের জনসংখ্যার মোট কতজন এই রোগে আক্রান্ত?
0: ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন অর্থাৎ IDF নামে একটি সংস্থা আছে, ওরা 2021 একটি হিসাব করেছিলেন। সেক্ষেত্রে দেখা গেছে যে মোটামুটি 22,94,000 শিশু ও কিশোর এই রোগে আক্রান্ত হয়ে আছে। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা আমি জানিয়ে দিই যে ভারতবর্ষ অর্থাৎ আমাদের সাউথ এশিয়ান যে রিজিয়নটা আছে, তার মধ্যে ভারতবর্ষ কিন্তু সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটাল হয়ে যাচ্ছে। এখানে অত্যন্ত দ্রুত গতিতে মানুষ ডায়াবেটিস রোগাক্রান্ত হয়ে পড়ছে। এবার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস নিয়ে একটু কথা বলবো। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের অপর নাম জীবনযাপনজনিত ডায়াবেটিস মেলাইটাস। এটি প্রধানত প্রাপ্তবয়স্ক অর্থাৎ 20 থেকে 79 বছর বয়স্ক ব্যক্তিদের দেহে দেখতে পাওয়া যায়, যেখানে ইনসুলিনের ক্ষরণ স্বাভাবিক থাকলেও অন্যান্য শারীরবৃত্তীয় কারণে ওই ক্ষরিত ইনসুলিন সঠিকভাবে ব্যবহৃত হয় না, ফলে গ্লুকোজ বিপাক ব্যাহত হয়। একে লাইফস্টাইল রিলেটেড ডায়াবেটিস মেলাইটাসও বলে। এই যে বললাম যে জীবনযাত্রা কেন্দ্রিক ডায়াবেটিস মেলাইটাস, এবং এটি মানুষের জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
1: স্যার, জীবনযাপনের সাথে এর সম্পর্ক কি?
0: দেখো, জীবনযাপন মানে বুঝতেই পারছো যে সারা দিন আমরা যা কাজকর্ম করি তার সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরো, যে সকল ব্যক্তি অত্যন্ত অলসভাবে জীবনযাত্রা অতিবাহিত করে, অর্থাৎ সে শুধুমাত্র খায় আর ঘুমোয়, বা অফিসে যায়, অফিস থেকে বাড়ি আসে, বা চেয়ার কেন্দ্রিক কোনো কাজ করে,

0: এবং যাদের কাঙ্ক্ষিত ওজন তার উচ্চতার তুলনায় অতিরিক্ত বেশি, অর্থাৎ সে ওবেস অর্থাৎ স্থূল একজন ব্যক্তি, তাদের দেহে ঘটে থাকে। এছাড়া পরিশ্রম বিমুখ, মানে কাজ করতেই চায় না, আহার বিলাসী, অত্যন্ত খেতে ভালোবাসে যারা, তাদের জীবনযাপনের জন্য এই রোগটি দেখতে পাওয়া যায়। এর ফলে ওই সকল ব্যক্তিদের মধ্যে ইনসুলিন প্রতিরোধ বা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় এবং এই রোগটি ঘটতে দেখতে পাওয়া যায়। তাহলে ইনসুলিন স্বাভাবিক আছে কিন্তু শরীরের মধ্যে ইনসুলিন ব্যবহৃত হচ্ছে না, এটি এই রোগের প্রধান কারণ। এই জন্য একে লাইফস্টাইল রিলেটেড ডায়াবেটিস মেলিটাস বলছে।
1: স্যার, এই টাইপ 2 ডায়াবেটিসের সংখ্যা কত?
0: হ্যাঁ, তোমার কোশ্চেনটা অত্যন্ত প্রাসঙ্গিক। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের মতে ওরা একটি বই বার করেছে ডায়াবেটিসের উপরে, যেটাকে ডায়াবেটিস অ্যাটলাস বলে। এর মতে 2024 একটি হিসাব আমি তোমাদের দিচ্ছি, তার মধ্যে বলা আছে 9 কোটি মানুষ যাদের বয়স 20 থেকে 79 বছর তারা এই রোগাক্রান্ত হয়েছেন বা পরবর্তীকালে রোগাক্রান্ত হবেন। অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে প্রায় 9 থেকে 10 কোটি মানুষ এখনো পর্যন্ত আক্রান্ত হয়ে গেছেন। এরপর যে শ্রেণীবিভাগটা নিয়ে আলোচনা করবো সেটাকে বলা হয় গ্লুকোজের অসহনীয়তার জন্যে ডায়াবেটিস মেলাইটাস, বা যাকে ইংরেজিতে বলা হয় ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বা প্রি ডায়াবেটিস। এটার কথা বলতে গেলে প্রথমে আমি বলবো যে সকল ব্যক্তি ডায়াবেটিক নয় কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিক হতে যাচ্ছে, এদের কিন্তু কোনো রকম সঠিক লক্ষণ তার শরীরে দেখতে পাওয়া যায় না। কিন্তু যেরকম ধরো তাদের রক্তের মধ্যে যে শর্করার পরিমাণ সেটি প্রায় 100 থেকে 125 মিলিগ্রাম পার 100 মিলিলিটার রক্তে দেখতে পাওয়া যায়। এদের যে গ্লাইসেমিক রেসপন্স, অর্থাৎ নির্দিষ্ট একটি পরীক্ষাধীন গ্লুকোজ খাবার পরে তাদের যে শরীরে শর্করার যে বৃদ্ধির পরিমাণ সেটাও কিন্তু স্বাভাবিকই থাকে। শুধুমাত্র কি থাকে, ওই যে আমি একটু আগে বললাম যে 70 থেকে 110 বা 70 থেকে 100 মিলিগ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে গ্লুকোজ থাকার কথা, সেটি এদের ক্ষেত্রে 100 থেকে 125 মিলিগ্রাম হয়ে যায়। যেরকম ডায়াবেটিস, মানে সম্পূর্ণ ডায়াবেটিস, যারা অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছে তাদের শরীরের মধ্যে এই রক্তের মধ্যে শর্করার পরিমাণ প্রায় 126 মিলিগ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে। এরপর আমরা গর্ভাবস্থায় ডায়াবেটিস মেলাইটাসের কথা বলব, যাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসও বলা হয়। এটি গর্ভস্থ মহিলার দেহে দেখতে পাওয়া যায় বলে একে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলে। যখন ভ্রূণ জরায়ুতে রোপিত হয় তখন অমরা বা প্লাসেন্টা থেকে, অর্থাৎ তার গর্ভফুল থেকে বেশ কিছু এমন হরমোন নিঃসৃত হয়, যেমন তোমাদেরকে বলছি এই অমরা নিঃসৃত হরমোনগুলোর মধ্যে ইস্ট্রোজেন, কর্টিসল ও হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন নিঃসৃত হয়, যা ইনসুলিন প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ ইনসুলিন ক্ষরণ ঠিকঠাকই হবে কিন্তু ইনসুলিন কাজ করতে পারবে না, ফলে রক্তে বেশি পরিমাণ শর্করা পরিবাহিত হবে এবং রোগী ডায়াবেটিস মেলাইটাস রোগে আক্রান্ত হবে। কোন সময়, ওই যে তিনি 280 দিন গর্ভাবস্থায় থাকছেন ঠিক সেই সময়। কিন্তু এটি দেখা গেছে গবেষণায় যে যার গর্ভাবস্থায় ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, তিনি এবং তার সন্তান মোটামুটি তার গর্ভাবস্থার কাটার 10 বছর পর তিনি ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত হচ্ছেন।
1: স্যার, সবশেষ শ্রেণীটি কি অপুষ্টিজনিত ডায়াবেটিস মেলাইটাস?
0: হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আমাদের আলোচনা একদম শেষ শ্রেণীবিভাগ হচ্ছে অপুষ্টিজনিত ডায়াবেটিস মেলাইটাস, বা যার অপর নাম হচ্ছে ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস, বা একে এখন নতুন নামকরণ করা হয়েছে টাইপ 4 ডায়াবেটিস মেলাইটাস। এটি কেন হয়, দেখা গেছে যে সকল শিশুরা একদম ছোট অবস্থা থেকে প্রোটিন শক্তিজনিত অপুষ্টি রোগে আক্রান্ত হয়, মানে তাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা PEM, যেরকম কোয়াশিওরকোর, ম্যারাসমাস ইত্যাদি রোগে আক্রান্ত হলে তার শরীরে গ্লুকোজ স্বাভাবিকের তুলনায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। এদের ক্ষেত্রে দেখা গেছে যে প্রতি 100 মিলিলিটার রক্তে এদের 200 মিলিগ্রামের অধিক শর্করা পরিবাহিত হয়। একে ম্যাল নিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস বা টাইপ 4 ডায়াবেটিস মেলাইটাস বলে, যেটা একটু আগে তোমাদের বললাম। এটা মেন কারণ বা প্রধান কারণ হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ সঠিকভাবে ইনসুলিন ক্ষরিত করতে পারে না, তার কারণ ইনসুলিনকে ক্ষরিত করতে হলে বা ইনসুলিন যে ক্ষরিত করে অর্থাৎ বিটা কোষ, তাকে ঠিকঠাক ক্ষরিত করতে হলে উপযুক্ত মাত্রায় শরীরে প্রোটিনের আবশ্যক। কিন্তু যেহেতু এই বাচ্চারা কোয়াশিওরকোর, ম্যারাসমাস রোগে আক্রান্ত হয়, তাদের শরীরের মধ্যে প্রোটিনের পরিমাণ অনেক কম থাকে, সেজন্য এদের ইনসুলিনও কম পরিমাণ ক্ষরিত হয় বা বিটা কোষও কিন্তু একদম কম পরিমাণ ইনসুলিন ক্ষরিত করে। আর আরও কয়েকটি কারণ, এদের নিম্ন অর্থনৈতিক অবস্থা, মানে এদের ক্রয় ক্ষমতা অত্যন্ত কম, এদের দারিদ্রতা মানে আষ্টি পৃষ্ঠে এদেরকে বেঁধে রাখে, এছাড়াও তীব্র অপুষ্টি, এবং এদের দেখা গেছে এদের বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স বা একে আমরা বলি দেহ ভর সূচক 19-এর কম থাকে। এবং আরো দুটো লক্ষণ আমরা বলবো, যে এদের শরীরে কিটোসিসের অনুপস্থিতি থাকে ও ইনসুলিনের দৈহিক উচ্চ চাহিদা লক্ষ্য করা যায়।
2: স্যার, কিটোসিস রোগটি ডায়াবেটিস মেলাইটাসে কেন হয়?
0: ডায়াবেটিস মেলাইটাসে কিটোসিস হয় তার প্রধান কারণ হল শরীরে কম বা একেবারেই শূন্য ইনসুলিনের জন্য শর্করা বা গ্লুকোজ কোষের ভিতরে পৌঁছতে পারে না, ফলে কোষের ভিতরে শক্তির উৎপাদন মোটামুটি বন্ধ হয়ে থাকে, ফলে শরীরে জমে থাকা চর্বি জারিত হয়ে কিটোন পদার্থে পরিণত হতে থাকে এবং রক্তের মধ্যে কিটোন পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় বা রক্তকে আম্লিক বা অ্যাসিডিক করে তোলে। রক্ত কিন্তু আম্লিকও নয় আবার ক্ষারীয়ও নয়, রক্ত কিন্তু একটি বাফার সলিউশন বা বাফার দ্রবণ, অর্থাৎ কোনো কিছু হয়ে গেলে রক্ত কিন্তু খুব দ্রুত অ্যাসিডিকও হয় না বা ক্ষারীয়ও হয় না বা অ্যালকালিনও হয় না। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু লাইপোলাইসিস বা ফ্যাটের ভঙ্গন অতি দ্রুত হয়, সেজন্য এই কিটোন বডির পরিমাণ বৃদ্ধি পায়, তাই জন্য একে কিটোসিস বা কিটো অ্যাসিডোসিস বলে। এরপর তোমাদের ডায়াবেটিস মেলাইটাসের কারণ নিয়ে একটু আলোচনা করি। টাইপ 1 যে ডায়াবেটিস মেলাইটাস একটু আগে আমরা আলোচনা করলাম, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে প্রথম যে কারণটা আমরা আলোচনা করবো সেটি হচ্ছে বংশগতি। এই রোগটি কোনো ব্যক্তির বাবা বা মায়ের থাকে তবে তার জীবনে এই রোগটি হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি বহু অংশে বেড়ে যায়। দেখা গেছে যদি বাবা ও মায়ের এই রোগটি থাকে কারো দেহে, তাহলে সন্তানের ক্ষেত্রে এই রোগের হওয়ার সম্ভাবনা প্রায় 50% বৃদ্ধি পায়। এটির জন্য একটি জিন দায়ী যেটাকে বলা হয় 6 নম্বর অটোজোমাল জিন, যেটি আমাদের দেহে টাইপ 1 ডায়াবেটিসের মূল কারণ।
1: স্যার, এই জিনের অন্য নামটা একটু বলুন না।
0: এই জিনকে অন্য নামে ডাকা হয়, সেটি হলো HLA, এর নাম হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন জিন এবং এটির নাম হচ্ছে ক্লাস 2 জিন, মানে HLA ক্লাস 2। এটা এরকম নাম কেন হলো? হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন এই জিনটি মূলত আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করে, অর্থাৎ আমাদের শরীরে যে কোনো জায়গা থেকে যদি ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় বা ভাইরাল সংক্রমণ হয়, এরা কি করে, ওই যে অ্যান্টিজেনগুলো আমাদের শরীরে ঢুকছে তাদেরকে হত্যা করতে বা তাদেরকে ধ্বংস করতে কাজে লাগে। কিন্তু যদি এই জিনটি কোনো রকম সমস্যা হয় বা এদের কোনো গঠনগত ত্রুটি হয়, তখন কি হয়, এরা আর ওই বাইরের অ্যান্টিজেন বা ব্যাকটেরিয়াকে সঙ্গে নিজের যে কোষের যে কোষগুলি আছে, মানে কোষের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে, তাকে ওরা ভুল ভেবে অর্থাৎ ব্যাকটেরিয়া ভেবে নিজের শরীরকেই নিজে অ্যাটাক করে বা আক্রমণ করে। একে অটো ইমিউন ডিজিজ বলে, অর্থাৎ নিজের শরীরকে নিজে আক্রমণ করে বসে। এর জন্য প্যানক্রিয়াসের যে বিটা সেল HLA এর দ্বারা আক্রান্ত হয় এবং তাকে ধ্বংস করতে থাকে, ফলে আমাদের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস হয়। দ্বিতীয় কারণ হলো সংক্রমণ। ভাইরাল সংক্রমণের ফলে অগ্নাশয় গ্রন্থির অন্তঃক্ষরা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ইনসুলিন ক্ষরণ ব্যাহত হয়। এছাড়া অত্যধিক পীড়ন অর্থাৎ এক্সট্রিম লেভেলের কারো শরীরে যদি স্ট্রেস বা কোনো আশঙ্কা ইত্যাদি দেখতে পাওয়া যায়, তাহলে তার শরীরে ডায়াবেটিস মেলাইটাস হয়। কারণ তার কারণ হচ্ছে তার শরীরে এই সময় অর্থাৎ অত্যধিক পীড়ন বা অত্যধিক স্ট্রেসের কারণে বিভিন্ন হরমোন যেমন অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন ও কর্টিজল এই সমস্ত রক্তের মধ্যে হু হু করে বাড়তে থাকে, ফলে শক্তি উৎপাদন বৃদ্ধি পায়, ফলে ডায়াবেটিস মেলাইটাসের সম্ভাবনা বেড়ে যায়। এরপর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের কারণগুলি বলি। প্রথম যে কারণটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে লাইফস্টাইল অর্থাৎ জীবনযাত্রা। দীর্ঘদিন ধরে পরিশ্রমের অভাব, অলস জীবনযাত্রা, অত্যধিক ময়দা ও রিফাইন্ড তেল ও সম্পৃক্ত ফ্যাটযুক্ত খাদ্য নিয়মিত রূপে গ্রহণ ডায়াবেটিস মেলাইটাস 2 কে প্রধান কারণ করে তোলে। অর্থাৎ যিনি এই সমস্ত নিয়মগুলি করবেন তার শরীরের মধ্যে কিন্তু ডায়াবেটিস মেলাইটাস রোগটি টাইপ 2 হবেই হবে। এর পরের কারণ হচ্ছে বংশগতি। এই ধরনের ডায়াবেটিস মেলাইটাস বংশগতির কারণে বহুলাংশ হয়ে থাকে। এটিকে সিন্ড্রোম X বা মেটাবলিক সিন্ড্রোম বলে বলা হয়, যা দেহে ইনসুলিন প্রতিরোধ করে মধুমেহ রোগটি সৃষ্টি করে থাকে। বয়স 20 থেকে 79 বছর ব্যক্তিদের শরীরে এই ধরনের ডায়াবেটিস মেলাইটাস লক্ষ্য করা যায়। এরা মধ্যবয়সী ব্যক্তি, বিশেষ করে 45 বছর বেশি বয়সী মানুষদের ক্ষেত্রে এই রোগটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহুলাংশে বৃদ্ধি পায়।
2: স্যার, এই বয়সী স্ত্রী ও পুরুষেরাও কি সমভাবে আক্রান্ত হন?
0: না, দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরা আক্রান্ত হন। এখন ডায়াবেটিস মেলাইটাসের লক্ষণ সম্পর্কে

0: সম্পর্কে আলোচনা করব। আমি কি কি লক্ষণ দেখতে পেলে একজন মানুষকে ডায়াবেটিস মেলাইটাস বলে আমরা চিহ্নিত করব। একে 3P রোগ বলে অভিহিত করা হয়। 3P অর্থাৎ 3টে P নিয়ে গঠিত। প্রথম P পলি ইউরিয়া বা বহুমূত্র, মানে যেখানে রোগী বারংবার মূত্রত্যাগ করে থাকেন। দ্বিতীয় P পলিডিপসিয়া, যেখানে রোগীর তৃষ্ণা বেড়ে যায় বা ঘন ঘন জলপিপাসা রোগী আক্রান্ত হন। তৃতীয় P পলিফাজিয়া বা খুব পরিমাণে খিদে রুদ্রেক হয়, মানে রোগী এই পেট ভরে ভাত খেল, কিছুক্ষণ পরেই আবার তার খিদে পাবে। দ্বিতীয় কারণটা হচ্ছে গ্লাইকোসুরিয়া। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম গ্লাইকোসুরিয়াটা কি, তাও এখন ডিটেলস আলোচনা করছি। যখন ব্যক্তির মূত্রের মধ্যে গ্লুকোজের পরিমাণ 100 মিলিগ্রাম/100 মিলিলিটার মূত্রে দাঁড়ায়, ঠিক সেই সময় মূত্রের মাধ্যমে অতিরিক্ত শর্করা শরীর থেকে নিঃসৃত হয়। একে গ্লুকোসুরিয়া বলে।
1: স্যার, ডায়াবেটিস মেলাইটাস হলে কি গ্লুকোসুরিয়া হতে পারে?
0: না, সবার ক্ষেত্রে গ্লুকোসুরিয়া দেখা যায় না। যাদের রক্তে শর্করার পরিমাণ 160 মিলিগ্রাম/180 মিলিগ্রাম/100 মিলিলিটার রক্তে দাঁড়ায়, তখন তার বৃক্ক দুটি অর্থাৎ কিডনি দুটি আর ওই অতিরিক্ত শর্করা অণুগুলিকে পুনঃ শোষিত করে রক্তের মধ্যে ফিরত পাঠাতে পারে না, ফলে সেই অতিরিক্ত শর্করা মূত্রের মাধ্যমে শরীর থেকে নির্গত করে দেয়। এরপর আমরা আসি পরের যে লক্ষণ সেটিতে। এটিকে বলে হাইপারগ্লাইসেমিয়া। শরীরে স্বাভাবিক মাত্রার বেশি, অর্থাৎ আমি আগেই উল্লেখ করেছি যে 70 থেকে 100 মিলিগ্রাম/100 মিলিলিটার রক্তে শর্করার পরিমাণের বেশি যখন শরীরে গ্লুকোজ পরিবাহিত হবে, তখন তাকে হাইপারগ্লাইসেমিয়া বলে।
2: স্যার, হাইপারগ্লাইসেমিয়া তো বুঝলাম, কিন্তু আরেকটি শারীরিক অবস্থা আছে যাতে শরীরে শর্করার পরিমাণ কমে যায়, তাকে কি বলে?
0: হাইপারগ্লাইসেমিয়া মানে হচ্ছে শরীরে শর্করার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, একে হাইপারগ্লাইসেমিয়া বলছে। আর যখন এর বিপরীত কার্যটি হচ্ছে, অর্থাৎ শরীরে শর্করার পরিমাণ যখন কমে যাচ্ছে, যেমন তখন রক্তের মধ্যে শর্করার পরিমাণ 60 মিলিগ্রামের কমে দাঁড়ায়, একে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। এর পরের লক্ষণ হলো অ্যাসিডোসিস। শরীরে ইনসুলিনের অভাবে লাইপোজেনেসিস অর্থাৎ ফ্যাটের উৎপাদন ব্যাহত হয় এবং লাইপোলাইসিস অর্থাৎ ফ্যাটের ভঙ্গন বৃদ্ধি পায়, ফলে রক্তে কিটোন বডির পরিমাণ যেমন অ্যাসিটোন, অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রোক্সি বিউটাইরিক অ্যাসিড বৃদ্ধি পায়, ফলে রক্ত আম্লিক হয়ে পড়ে, একে অ্যাসিডোসিস বলে। এরপরের যে লক্ষণটি আলোচনা করবো সেটা কি হচ্ছে, দুর্বলতা ও ওজন হ্রাস। কার্বোহাইড্রেট ব্যবহৃত না হয় স্বাভাবিক খাদ্য গ্রহণ করলেও রোগীর পেশির অবক্ষয় ঘটে খুব দ্রুত পরিমাণে, ওজন কমে যায়, ব্যক্তি দুর্বলতা অনুভব করে এবং অবসাদ বৃদ্ধি পায়।
1: স্যার, ডায়াবেটিস মেলাইটাসে খাদ্য পরিকল্পনার নীতি কেমন হওয়া বাঞ্ছনীয়?
0: হ্যাঁ, খাদ্য পরিকল্পনার মাধ্যমে আমরা ডায়াবেটিস রোগীকে তার স্বাভাবিক যে দৈনন্দিন জীবনযাপন আছে সেটাকে আমরা ফেরত দিতে পারি, তাকে উপহার দিতে পারি। যেমন ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, আমরা জানি যে, বিপাকজনিত একটি অসুখ যার নির্দিষ্ট খাদ্যনীতি আছে। আমরা এই খাদ্য পরিকল্পনা নিয়ে এরপরে আলোচনা করছি। প্রথমেই খাদ্য পরিকল্পনার মধ্যে ক্যালোরি রিকোয়ারমেন্ট বা শক্তির চাহিদা নিয়ে আলোচনা করব। এখানে শক্তির চাহিদা বলতে আমরা 3টে অংশে ভাগ করছি। একটা হচ্ছে যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি তাদের ক্ষেত্রে, যাদের ওজন স্বাভাবিক তাদের ক্ষেত্রে, এবং যাদের ওজন স্বাভাবিকের তুলনায় কম তাদের ক্ষেত্রে। প্রথমে আসি যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি, তাদের প্রতিদিন শক্তির চাহিদা হবে 20 থেকে 25 কিলোক্যালোরি প্রতি কেজি দৈহিক ওজন। এবং এটি যে শক্তিটা আমরা এদেরকে দেব, এদের মধ্যে প্রাপ্ত শক্তির পরিমাণ হবে প্রায় 45 থেকে 60 শতাংশ, যা শর্করা থেকে আসবে। প্রোটিনের থেকে আসবে প্রায় 15 থেকে 20 শতাংশ এবং ফ্যাটের থেকে আসবে প্রায় 15 থেকে 20 শতাংশ। আবার যারা আদর্শ ওজন সম্পন্ন ব্যক্তি তাদের ক্ষেত্রে এই শক্তির পরিমাণ দাঁড়াবে 30 থেকে 35 কিলোক্যালোরি প্রতি দৈহিক ওজন বিশিষ্ট একজন ব্যক্তির ক্ষেত্রে, এবং নিম্ন ওজন বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে সেই ক্যালোরির চাহিদা বা শক্তির চাহিদা দাঁড়াবে 40 থেকে 45 কিলোক্যালোরি। এরপর আসি শর্করার পরিমাণের ক্ষেত্রে। যে সমস্ত শর্করা একক শর্করা ও দ্বি শর্করা নিয়ে গঠিত, সেই সব শর্করা খাদ্যে নিয়ন্ত্রণ করতে হবে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ ইত্যাদি নিয়ন্ত্রিত করতে হবে। শরীরে কিটোন বডি উৎপাদন নিয়ন্ত্রিত রাখতে ন্যূনতম রোগীকে প্রতিদিন 130 গ্রাম শর্করা দৈনিকভাবে প্রদান করতে হবে। এছাড়া নিম্ন গ্লাইসেমিক সূচক সমৃদ্ধ খাদ্য দিতে হবে।
2: স্যার, গ্লাইসেমিক সূচক কি?
0: গ্লাইসেমিক সূচকটা হলো এমন একটি সূচক যেখানে একটি শর্করা জাতীয় খাদ্য তুমি খেলে সেই শর্করা জাতীয় খাদ্য খাওয়ার পর নির্দিষ্ট সময় অন্তর, যেমন ধরো 1 ঘন্টা বা 2 ঘন্টা পর, তোমার রক্তের শর্করা কিরূপ বাড়ছে। এবার দেখা গেল যেই জিনিসটা তুমি খেয়েছো তার ফলে তোমার রক্তের শর্করা চড়চড় করে বেড়ে গেল, তাহলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লাইসেমিক সূচক বৃদ্ধি পাবে, অর্থাৎ তার গ্লাইসেমিক সূচক 100-এর কাছাকাছি থাকবে। মানে 100 থেকে যত কম সেই খাদ্য তুমি খাওয়ার পর রক্তের মধ্যে শর্করার পরিমাণ তত কম বৃদ্ধি পাবে। আর 100-এর কাছাকাছি যেই ভ্যালিউ বা যেই মান 100-এর কাছাকাছি থাকবে, মানে যার গ্লাইসেমিক ইন্ডেক্সের মান যত বেশি, সেই ব্যক্তি সেই খাদ্য গ্রহণ করার পর তার রক্তের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সের ফলে তার রক্তের মধ্যে শর্করার পরিমাণ বাড়বে। যেমন একটা উদাহরণ দিই, আমরা যে দৈনন্দিন ভাত খাই তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 72, মানে একদম 100-এর কাছাকাছি। রুটি, অনেকে বলে রুটি খাও ভাত খেও না, সেক্ষেত্রে রুটির ক্ষেত্রেও কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স ভাতের একদম কাছাকাছি, অর্থাৎ ভাত 72, এক্ষেত্রে রুটি কিন্তু 70। মধুর ক্ষেত্রে দেখো এটা 87, অনেকটাই কাছাকাছি। এই জন্য যারা ডায়াবেটিস মেলাইটিস আক্রান্ত তাদেরকে মধু খাওয়া নিষেধ বা খুব নিয়ন্ত্রিত পরিমাণ মধু খেতে বলা হয়। ইডলি, ফার্মেন্টেটেড ফুড বা আমাদের যে সমস্ত দক্ষিণ ভারতীয় যে ব্যক্তি আছে তারা ইডলি খান, তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স মানে ইডলির ক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 80, সেদ্ধ আলুর ক্ষেত্রে হচ্ছে 79। অর্থাৎ যার ক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্সের মান যত বেশি সেই খাদ্য খাওয়ার পর শরীরের মধ্যে শর্করার পরিমাণ তত বেশি বৃদ্ধি পাবে। এরপর আসি প্রোটিনের কথা। যেহেতু এই রোগে শর্করা নিয়ন্ত্রিত থাকে তাই প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। যেহেতু ব্যক্তির কোষ ও পেশির ক্ষয় অবিরাম চলতে থাকে সেক্ষেত্রে প্রোটিনের পরিমাণ 0.8 গ্রাম পার কেজি হিসেবে দিতে হবে। ফ্যাট, ডায়াবেটিস মেলাইটাস রোগীদের ক্ষেত্রে দৃশ্যমান ফ্যাটের পরিমাণ 20-25 গ্রাম প্রতিদিন রাখতে হবে, যার মধ্যে বেশিরভাগই ওমেগা-3 এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাদ্য দিতে হবে, যেরকম সামুদ্রিক মাছ, সূর্যমুখীর তেল, সয়াবিন ইত্যাদি খাদ্য দিতে হবে। ভিটামিন ও খনিজ লবণের মধ্যে যদি আমরা আসি, ভিটামিনের মধ্যে ভিটামিন বি-12, ভিটামিন এ ও ভিটামিন ডি দিতে হবে যাতে ইনসুলিন প্রোডাকশন বা ইনসুলিন উৎপাদনটা ঠিকঠাক থাকে। খনিজ লবণের মধ্যে জিঙ্ক ও পটাশিয়ামের মাত্রা ঠিকঠাক রাখতে হবে, কারণ এই জিঙ্ক ও পটাশিয়াম ইনসুলিন ক্ষরণ এবং তার সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করে। খাদ্যতন্তু, ডায়াবেটিস রোগে অত্যন্ত উপকারী একটি বস্তু খাদ্যতন্তু, যেমন সবুজ শাকসবজি, খোসাযুক্ত ডাল, টাটকা সবজি, খোসাযুক্ত ফল ইত্যাদি দিতে হবে। পরিপাক নালী রক্তের মধ্যে যে অতিরিক্ত শর্করা থাকবে সেটি এই খাদ্যতন্তুগুলো অধিশোষণ করে মলের মাধ্যমে থেকে শরীর থেকে বার করে দেবে এবং তার ফলে আমাদের শর্করা নিয়ন্ত্রিত থাকবে। এবার আসি ডায়াবেটিস মেলাইটাস রোগে নমুনা খাদ্যের একটি তালিকা বা পথ্য তালিকা যেটা বলেন, যেরকম এটি 1250 কিলোক্যালোরি শক্তি এবং 40-45 গ্রাম প্রোটিন, ফ্যাট হচ্ছে 32 গ্রাম এবং শর্করা 120 গ্রাম। যেরকম দানাশস্য মিলেট থাকবে নিরামিষ আর আমিষের ক্ষেত্রে 120 গ্রাম করে, ডাল ও শুটি থাকবে নিরামিষের ক্ষেত্রে 80, আমিষের ক্ষেত্রে 60 গ্রাম, সবুজ শাকসবজি থাকবে উভয়ের ক্ষেত্রে 100 গ্রাম, অন্যান্য সবজি উভয়ের ক্ষেত্রে 200 গ্রাম, দুধ ও দুগ্ধজাত খাদ্যদ্রব্য 500 মিলিলিটার করে থাকবে উভয়ের ক্ষেত্রে, ফল 200 গ্রাম করে উভয়ের ক্ষেত্রে থাকবে, মাছ মাংস ডিম শুধুমাত্র আমিষদের ক্ষেত্রে 60 গ্রাম থাকবে, তেল ও ঘি 20 মিলিলিটার করে থাকবে।
1: স্যার, কি কি খাদ্য ডায়াবেটিস মেলাইটাস রোগে দেওয়া যায় না?
0: দেওয়া যায় না বা বর্জনীয় খাদ্যগুলি হলো উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য, মধু, গ্লুকোজ, চিনি, মিষ্টি, গুড়, চকোলেট, আইসক্রিম, মিষ্টি ফলের রস, জ্যাম, জেলি, অ্যালকোহল ইত্যাদি দেওয়া যাবে না।
2: স্যার, কি কি ধরনের খাদ্য দেওয়া যাবে?
0: উচ্চ খাদ্যতন্তুযুক্ত খাদ্য, যেমন একটু আগে বললাম টাটকা সবজি বা সবুজ পাতাযুক্ত শাকসবজি, খোসাযুক্ত ডাল এবং ফল, উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য যেমন ডিম, যেমন মাছ, দুধ ইত্যাদি দেওয়া যাবে। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আলোচনা করলাম, আমরা এর পরে আবার কোনো একটি রোগ নিয়ে আলোচনা করব। আজকের অনুষ্ঠান এখানে শেষ হলো।
3: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর নিউট্রিশন বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার ও 2 শিক্ষার্থী। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হলো। শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা

নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93%, সর্বনিম্ন পরিমাণ 60%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়নি। জানিয়ে দিলাম কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

এখন আপনাদের জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী গোবিন্দ মুর্মু ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন আলোচনামূলক সাঁওতালি অনুষ্ঠান, বিষয় অর্কেস্ট্রা সংস্কৃতি ও সাঁওতাল। অংশগ্রহণে সিংরাই সরেন, ডগরমণি টুডু ও সুতালাল সরেন। 6:40 কৃষি কথার আসরে শুনবেন গবাদি প্রাণীর টিকাকরণ সাক্ষাৎকার ডক্টর অনিমেষ শিকদার সঙ্গে রামরঞ্জন দাস রায়। আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য, এ বিষয়ে আলোচনায় অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায় সঙ্গে সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা বলেছেন বিশ্বনাথ বিশ্বাস। 8:00 বাংলা নাটক সরীসৃপ রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ সলিল সরকার, প্রযোজনা সৌমেন বসু। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী দেবাশিস চন্দ। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরণী দাস। 9:45 শুনবেন দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি শিল্পী দীপ্তম সিংহ বিশ্বাস। 10:50 আধুনিক গান শিল্পী অমৃতা দাস ভৌমিক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। জানিয়ে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30

হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশে গুলগুলশন উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, 7:10 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন, 7:30 দর্পণ উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উছেন তালমা খন পনসাই মরে গেল তুরুই গেডুড তুরুই মিটারে এহবেনা সিঙ্গার বেড়া সান্তারি আখড়া।

এতহব রেদো আজম তাবন পে গোবিন্দ মুরমু আর সাউতেন ক সাপড়াতেনা মা মরে সেরেন সেনেলে দো মুংলি মুরমু আর সাধুমুনি সরেন।

0: রেল পাঠাখন অড়ে অড়পাত পান্থারিয়া রিপোর্ট ডিপিআর সাথে চুড়ৌনা এলাকা সমীক্ষা আড়ি লগন মাছা করার পারমিশন হো এমন হুগলি রিসরা স্টেশন সুরসুপুর লেভেল ক্রসিং বেনাও কামি লাগিতে গাপা আর মিয়াং হাওড়া বেন্ডেল সেকশন রে ট্রাফিক ব্লক রিয়া কামি সাব আকানা ওনা খাতিরতে গাপা দো হাওড়া বর্ধমান রেলগাড়ি ডানকুনি সেতে আচুর কা হুয়ুগ মেনতে পূর্ব রেল পাটা খন লাই আকানা নতে লাক্তিয়ানা সারাই কামি লাগিতে কলকাতা হাওড়া মুদরিয়া দোসার হুগলি পোলো মেনেক বিদ্যাসাগর সেতু দো দারাইকান সিঙ্গেমা হিলোগ পুরো বন্ধ তাহেনা মিয়াং সিমরা মড়েটাং খন নিদো আরেটাং ধাবিজ ওনা পোলো চিতানতে যাহা লেখানা গাড়ি ঘোড়াগে বাঙ্গে সেনোগ মেনতে কলকাতা পুলিশ কো লাই আকাদা জমা ডিপার্টমেন্ট ইমারেন মন্ত্রী মমতা রথিন্দ ঘোষ দো তেহেন সেতা গেলটাং অক্তে সিজিও কমপ্লেক্স রে ইডিয়া ডিপার্টমেন্টে সেটের আকানা নাগারমাডে রিয়া বাহালি বেনিয়াম মামলারে উনি দো মড়ে দাও কো হো আকাওদে রেহো মিদ দাও বাই সেটের আকানা ইডি বাংকো নোটিস আকাওদে রেহো তেহেন দো উনি আজ তেগে সেটের আকানা বারগেল ওভারে আইপিএল টি টোয়েন্টি ক্রিকেটে হলানো মুম্বাই ইন্ডিয়ান্স দো পাঞ্জাব কিংস বিরুদ্ধে থ্রু উইকেট তাকো জিতকের আকানা তেহেন দো লখনৌ সুপার জায়েন্টস আর চেন্নাই সুপার কিংস দলকিন সামাং দাপ্রামুয়া লখনৌ রে খেলোড দো এতো হওয়া সিঙ্গল এআইটাং পেগেল টিড়িজ অক্তে নতে আইএসএল ফুটবল খেলোড রে তেহেন দো মোহামেডান স্পোর্টিং আর মুম্বাই সিটি এফসি কিন সামাং দাপ্রামুয়া কলকাতা রে কিশোর ভারতী স্টেডিয়াম রে খেলোড দো এতো হওয়া সিঙ্গল এআইটাং পেগেল টিড়িজ অক্তে তেহেন খবর পাড়া দো নডেগে মুচাদ এনা
1: আখড়া দো উচনক খানা আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচন তালমা খন নিত আজম তাবুন পে হরমহল রে অর্কেস্ট্রা নোয়া সাতাম বাবদে গালমারাও রিয়া দসার হাটিন নোয়া রেদকো সেলেদ আকানা সিংরি সরেন ডগরমণি টুডু আর সুতলাল সরেন
2: হরমহল রে অর্কেস্ট্রা নি সাতাম বাবদ রিনা পহিল হাটিন গালমারাও পে আজম কাটা পহিল হাটিন গালমারাও রে হো সেটেট কিন তাহে কেনা মানতন সিংরি সরেন গমকে আর মানতিয়া ডগরমণি টুডু বানাহরগে সান্তাড়ি সেরেন দুনিয়ারে আডি নিউম উরুম গাইনাহার কানাকিন আর্টিস্ট কানাকিন পারফর্মার কানাকিন তেহিন হো নোয়া সাতাম রেনা দোসার হাটিরে বানাহরগে সেটে মেনা কেন মা বানাহরগে সান্তাড়ি আখড়া পাটাসেন খন জোহার
3: জোহার
2: মানাঙ্গা হাটিরে বানাহরগে মেন লেইলিরা যে সান্তাড়ি অর্কেস্ট্রারে টেকনোলজি সেনতে মিতা মে সাউন্ড সিস্টেম সেতে লাইটিং সেতে আড়ি আইমা নোয়া করেনা বনদল হই কানা লাহান্তে হই কানা আড়ি বাড়তি পারফরম্যান্স হই কানা মেনখান যাহাই নওনোয়া অর্কেস্ট্রা প্রোগ্রাম কো দুসাবে দো উনকোয়া মেতে উনকোয়া মেনতে নোয়া অর্কেস্ট্রা প্রোগ্রাম হাপ্তা পিছি চাঁদো পিছি হাঁডে নাডে প্রোগ্রাম কো হইক কান দো নিয়ে কো দাঁড়াইতে মিটেন বাড়ি হেওয়া বাড়ি লাকচার ছাপল লেকানা মিটেন নাওয়া নাওয়া এনেজ সেরেঞ্জ আমদানি কানা আবোয়া হরপনেনা সাঁওতারে নোয়া দো সারিগে কি নোংকা হইক কানা মানতান সিংরে সরেন গমকে চিৎ এম লাগি তাবোনা
4: অ্যাকচুয়ালি ওনা লাই মাড়াং রে আর মিটেন কথা লাই কাজ হইয়া যাহা তিস খন আবো নোয়া স্মার্টফোন তীরে হেজ আকানা সে সোশ্যাল মিডিয়া আবো তীরে হেজ আকানা আড়ি সেদ তেগে হড়া মানসিক হো আড়ি নাসে গানা আরু কান তাবোনা হ্যাঁ শুধু আবো জাত ভিতরে দো বাঙা ছাতিক ভিতর রহ আর হো এটা করে হো নেলক কানা মানে যত হড়া তীরে লাই দাড়ে অল দাড়ে রে পাওয়ার হেজ আকানা কামি দাড়ে রে পাওয়ার হেজ আকানা যাহা খাতির আড়ি রকম মেসাতে জিনিস অরসং নেলক কানা অনকা গে আবো এনে সেরেঞ্জ রহ সে অর্কেস্ট্রা রে হো নেলক কানা ওকারে দো ছাপল কো মেতা কানা আর হো চেত কোচং বারপেল কানা নিতুমি আজম আকা আদো না দো আদি ওকা তবে ইন নিদ্ধবিজ বইন বাড়ায় ওনারে ডেফিনেশন চেত কানা মানে ওকা খাতির নো আদো নো আকানা তবে হই মিটাই দিন বুঝো কা যে আবো ওকা ট্রেডিশনাল সান্তাড়ি সেরেঞ্জ ওকা ওনা বিকৃতি রূপ গে পালেন নোয়া করেন মিটাই নিতুম কানা অনকানা আইমা মেনা আ জায়গা জায়গা ভেগার ভেগার কো মেতা গে আদো ওনা ওকা হুয়ুক কানা কিছু জায়গা আর নোকে নিয়ে স্টেজ রেগে কমিটি খোনা কো মেনা যে নোয়া জিনিস দো নোডে আলোপে সেরেঞ্জ তাবোনা সে এনেজ হো আলোপে এনেজ তাবোনা কোহ অনেক অ্যানাউন্সমেন্ট উত্তরা যে নোডে ছাপল এনেজ বাং গানোয়া যাহাই পে এনেজ খান দো আলোর কমিটি কো সেনোয়া নোকা হলো চালাও কিনি তো ওনা ইনিশিয়েটিভ নিয়ে কাতে খুশি হুঁ বুঝেও কা কারণ উনকু যাহাই কমিটি উনকু নোয়া কো খোঁজেয়া আবোয়া কালচার আলো হানতে নাতে মানে সুগুড় মিটাং প্রোগ্রাম চালু হচ্ছান তো নোনা জিনিস তো হেজ আকান গিয়া মোকাম লাই তাবোনা যে নোনা কো মানে সেরেঞ্জ রেনা আড়ি আড়ি লেকানা বদলা ওনারে মিটাং রূপ কানা নোয়া হো ছাপল কানা সে অনকান ডাবুং কো কো মেতা কানা আর হো চেত কিছু মেনা অনকা বাড়ি নিউ নিতুম কো মেনা আদো নোনা কো হুয়ুগ কান গিয়া এনেজ সেরেঞ্জ ভিতর রে আদো ওনাগে চেলকারে ওনাকো ইয়াকাতে যাতে আবোয়া ওকা সুগুড় এনেজ সেরেঞ্জ রা ওনাটা আলো নষ্ট মো ওনাদো যত হড়া গেতাবন কুরুমুটু আর নোয়া মাধ্যম তালাতে যত আর্টিস্ট কো লই হুয়া যাতে আবোয়া ওনাকো সুগুড় জিনিস ওনা যাতে সাব দবকাতাবন কামি লেখান আডিগে নাপায়
2: নিতু গাজা অর্কেস্ট্রা প্রোগ্রাম কো হুয়ুগ কানা ওকা করে নোংকা হো নেলক কানা নিদে দশ বাজা প্রোগ্রাম এহব কাতে গোটা নিদে প্রোগ্রাম চালাক কানা মিতা মে মিমিটেন এরিয়া রে হাপ্তা পিছি নিদে পাতা অরামক কান লেখা নিদে পাতা সাহিজ হুয়ুগ কান লেখা মিটেন অবস্থা নেল নামক কানা

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে, বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিধানসভায় ভাষার শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। তিনি বলেন, সীমানা পুনর্বিন্যাসের পর ভবিষ্যতে বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে, সেই কারণে আগামী দিনে নতুন বিধানসভা ভবন তৈরির ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ জানিয়েছেন, ওইদিন সকাল 11টায় রাজ্যপাল আর এন রবি অধিবেশনে তার বক্তব্য পেশ করবেন। এরপর দুপুর 12:30টায় অধিবেশনের দ্বিতীয় অর্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে বসবে সর্বদলীয় এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। 22 জুন চলতি অর্থবছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন। উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার সমাধান করবেন। এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন জনতার দরবার বসবে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর বলে মনে করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরে তমলুক পৌরসভার প্রাক্তন পুরপ্রধান তৃণমূল কংগ্রেসের নেতা চঞ্চল খাড়াকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। জানা গেছে, একাধিক পুরনো মামলা রয়েছে এই নেতার বিরুদ্ধে। গ্রেফতারের পর চঞ্চল খাড়াকে তমলুক জেলা আদালতে পাঠানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্ত এলাকায় হাকিমপুর তাড়ালি সীমান্ত দিয়ে অবৈধভাবে দালাল সহযোগে বাংলাদেশে যাতায়াত করার সময় 143 বিএনবিএসএফ এর কর্তব্যরত জওয়ানরা দালাল সহ 2 ব্যক্তিকে আটক করে। ধৃতদের মধ্যে 2 জন ভারত, 1 জন বাংলাদেশের বাসিন্দা। ধৃতদের আদালতে পাঠালে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। কোচবিহারের তুফানগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ এর ঝালঝালি বিএওপির যৌথ বাহিনী আজ দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চৌকুশি বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে গরু পাচারের অভিযোগে 1 ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সাদ্দাম হোসেন, সে চৌকুশি বলরামপুর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে 17টি গরু উদ্ধার হয়েছে, যার মধ্যে কয়েকটি বিশেষভাবে চিহ্নিত ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গরুগুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলি বাজেয়াপ্ত করে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজারে অভিযান চালিয়ে পোলেরহাট এলাকা থেকে 18টি উট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উটগুলি পাচারের উদ্দেশ্যে মধ্যপ্রদেশ থেকে ট্রাকে করে আনা হয়েছিল। নদিয়া জেলার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা, বিজ্ঞান শিক্ষা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথ উদ্যোগ আরও জোরদার করার লক্ষ্যে 2 প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারকপত্র। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র। উত্তরবঙ্গকে আগামী দিনের উন্নয়নের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিল্পপতি ও বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত নর্থ

0: বেঙ্গল রিয়েলিটি রিইম্যাজিন্ড 2026 শীর্ষক সম্মেলনে আজ তিনি দেশের অর্থনীতিতে রিয়েল এস্টেটের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসঙ্গে বলেন, বর্তমানে দেশের মোট জিডিপির 7.3% অবদান রাখছে রিয়েল এস্টেট এবং 2047 সালের মধ্যে তা 15% পৌঁছতে পারে। তিনি জোর দিয়ে বলেন, এই খাতে সরাসরি 5.5 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং 250টিরও বেশি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে এই রিয়েল এস্টেট ব্যবস্থা। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সালের পর রিয়েল এস্টেট ক্ষেত্রে একাধিক বড় সংস্কার হয়েছে। রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, ডিজিটাল ভূমি নথিভুক্তিকরণ, ভূমি মানচিত্র আধুনিকীকরণ ও অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থার ফলে জমি সংক্রান্ত লেনদেন এখন আরও স্বচ্ছ সহজ হয়েছে। অন্যদিকে বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ, নতুন জাতীয় সড়ক এক্সপ্রেসওয়ে, এলিভেটেড করিডোর সহ সেবক রংপুর রেল প্রকল্পের মতো একাধিক কাজ ইতিমধ্যে উত্তরবঙ্গের উন্নয়নের ভিত্তি শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 7:35।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8.85 কোটি বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় আগামী 3 দিনে দিনের তাপমাত্রার সামান্য বৃদ্ধি পেতে পারে। জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু গবাদি প্রাণী বাড়িতে রেখেই থাকি। কারোর বাড়িতে হয়তো একটা গাই গরু রয়েছে, আবার কেউ হয়তো ছাগল পুষছেন বা অন্যান্য হাঁস মুরগি পুষছেন। তো এই গবাদি প্রাণীকে রক্ষা করাটা আমাদের একটা বিরাট দায়িত্ব, কিন্তু তা রক্ষা করতে গেলে যে জিনিসটা দরকার যে টিকাকরণ, কারণ টিকাকরণের মধ্য দিয়েই কিন্তু গবাদি প্রাণীর মধ্যে একটা প্রতিরোধক ক্ষমতা জন্মায় রোগের বিরুদ্ধে। তো আমরা কি করে টিকা করব গবাদি প্রাণীদের, এ বিষয়ে আজকে আমরা জেনে নেব গবাদি প্রাণীর টিকাকরণ। আর এ বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রাজ্য সরকারের প্রাণী সম্পদ ও প্রাণী স্বাস্থ্য অধিকারের যুগ্ম অধিকর্তা ডক্টর অনিমেষ শিকদার। নমস্কার ডক্টর শিকদার।
5: নমস্কার।
4: যে কথাটা বলছিলাম যে গবাদি প্রাণী আমরা সকলেই পুষে থাকি কম বেশি, তো টিকাকরণ একটা বড় দিক গবাদি প্রাণীর জন্য, সে বিষয়টা আমাদের সকলের মাথায় রাখা উচিত। বিশেষত আমরা যারা প্রাণী পালক রয়েছি, আমরা যদি ঠিকমতো না জানি যে কখন কোন টিকা দিতে হবে তাহলে কিন্তু আমরা প্রাণীর স্বাস্থ্য অনেকটাই ঠিক রাখতে পারব না এবং সেক্ষেত্রে প্রাণীর মৃত্যুও হতে পারে, তাই তো?
5: একদমই ঠিক।
4: তো প্রথমেই আপনার কাছে জেনে নিতে চাইব এই টিকা ব্যাপারটা যদি একটু খুলে বলেন।
5: আসলে টিকা কথাটা বহু প্রচলিত এবং আমরা কম বেশি সবাই এই টিকা শব্দটির সঙ্গে পরিচিত আছি আমাদের। টিকা হচ্ছে, আমি যদি টিকা কেন করা হয় বা সেখান থেকে কিন্তু টিকা কি সেটা বোঝা যাবে। টিকা হচ্ছে সেই সমস্ত রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য টিকা দেওয়া হয় যে রোগগুলো সারা বছর আমাদের গবাদি প্রাণীদের সময়ে অসময়ে বিভিন্ন কারণে আমাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এবং টিকা হচ্ছে সেই বস্তু, আমি যদি সেখানে ব্যাকটেরিয়া বলি বা ভাইরাস বলি, যে শব্দগুলোর সঙ্গে আমরা বিশেষভাবে পরিচিত, সেই ব্যাকটেরিয়া ভাইরাস দিয়েই কিন্তু টিকাটা তৈরি হয়। যে ব্যাকটেরিয়া ভাইরাস ওই গবাদি প্রাণীর রোগের কারণ হয় এবং তার মৃত্যুর কারণ হয়, এবং এরা হচ্ছে নির্দিষ্ট জীবাণু বা পরজীবী বা তাদের উপাদান থেকে তৈরি, এবং শরীরে প্রয়োগ করার পর নির্দিষ্ট জীবাণু বা পরজীবী ঘটিত রোগ প্রতিরোধ ক্ষমতা ওই প্রাণীর কিন্তু গড়ে ওঠে। অর্থাৎ আরো নির্দিষ্টভাবে যদি বলতে পারি, সেটা হচ্ছে বিশেষ একটি জীবাণু।

0: যে জীবাণুটা ওই প্রাণীর রোগ তৈরি করে সেই জীবাণুটার ক্ষমতা কমিয়ে তার শরীরে প্রয়োগ করা হয়, যে প্রয়োগের ফলে সেই জীবাণুর কিন্তু রোগ তৈরি করা সৃষ্টি করার ক্ষমতাটা আর থাকে না, কিন্তু রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার মতো একটা পরিস্থিতি সে শরীরে তৈরি করে। অর্থাৎ পরবর্তী সময়ে ওই জীবাণু দ্বারা কিন্তু ওই প্রাণীটি আক্রান্ত হলেও, কিন্তু আক্রান্ত হওয়া মানে যদি সে সামনাসামনি মুখোমুখি হয়, সে শরীরে প্রবেশ করলেও কিন্তু সেই প্রাণীটিকে আক্রান্ত করতে পারবে না, কারণ তার শরীরে ইতিমধ্যে টিকার মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে রয়েছে।
1: তার মানে আপনি বলতে চাইছেন যে টিকা হচ্ছে এমন একটা উপাদান যা নাকি আমরা যখন গবাদি প্রাণীর শরীরে প্রবেশ করাই যে কোনো ভাবে, সেটা ও যে রোগ ওর মধ্যে আসতে পারত এই টিকাটা দেওয়ার ফলে তার মধ্যে শরীরে এমন একটা প্রতিরোধক ব্যবস্থা গড়ে উঠছে যাকে আমরা অ্যান্টিবডি বলি, এবং সেটা কিন্তু ওই যে বিশেষ রোগ তার শরীরে আসতে দিচ্ছে না, তাই তো? তা এই যে টিকা কথা আমরা বলছি, যে টিকা করলে প্রাণীর স্বাস্থ্য বা উৎপাদন কি কোনোভাবে ব্যাহত হতে পারে?
0: দেখুন, এটা এটা নির্ভর করে সেই প্রাণীটির স্বাস্থ্যের পরিস্থিতি কিরকম ছিল টিকাকরণের সময় তার উপর অনেকটা নির্ভর করে। সাধারণত টিকা প্রয়োগ করার হয় কোন নির্দিষ্ট জীবাণু বা পরজীবীর বিরুদ্ধে রোগ প্রতিরোধ করার জন্য, এতে স্বাস্থ্যহানির কোন রকমের কোন সম্ভাবনা কিন্তু থাকে না। তবে এখানে যদি দুর্বল অথবা অসুস্থ প্রাণী বা পাখির টিকাকরণ যদি আমরা করতে চাই, আমরা যদি প্ল্যান করি বা পরিকল্পনা করি, তাহলে আমি বলবো প্রাণীপালকদের অবশ্যই আপনারা নিকটবর্তী প্রাণী চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। এবং প্রাণীর যে উৎপাদন, অর্থাৎ আমি গরু গাভীর ক্ষেত্রে যদি দুধের উৎপাদন ভাবি, মুরগির ক্ষেত্রে যদি ডিমের উৎপাদন ভাবি, এই উৎপাদনের ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ প্রভাব একেবারেই নেই টিকার। অর্থাৎ টিকা করলে কিন্তু উৎপাদন কোন রকমভাবে ব্যাহত হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি প্রাণী যদি দুর্বল থাকে বা অন্য কোনো অসুবিধা তার শরীরে থেকে থাকে, সামান্য কিছু প্রভাব পড়লেও পড়তে পারে, কিন্তু সেই প্রভাবটা কিন্তু অত্যন্ত ক্ষণস্থায়ী। অর্থাৎ টিকাকরণের ফলে যদিও বা কোনো প্রভাব পড়ে, সেটা কিছু সময়ের জন্য, এক দুদিন বা অল্প সময়ের জন্য থাকে, তারপরে কিন্তু আবার একেবারেই পুনরায় সে আগের অবস্থাতে ফিরে আসে সেই প্রাণীটি।
1: অর্থাৎ এক্ষেত্রে প্রাণী পালনদের যে টিকার সম্পর্কে কোনো ভীতি বা সেরকম কিছু ভাবনা মনে রাখা একদম উচিত নয়।
0: একদমই না, একদমই না।
1: তো প্রাণী পালককে ভাবতে হবে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোন রোগের জন্য যদি টিকা করা জরুরি হয়, সেটা প্রাণী চিকিৎসকের সঙ্গে কথা বলে একদম বিন্দুমাত্র ভয় না পেয়ে টিকা করিয়ে নেওয়া, তাই তো?
0: একদম।
1: একটু যদি বলেন যে টিকাকরণের আগে প্রাণী পালকদের কি দরকার?
0: প্রথম কথা, টিকাকরণের আগে তো আপনিও বলেছেন এবং আমাদের এটা গাইডলাইনের মধ্যে আছে যে টিকাকরণের আগে সেই প্রাণী পালক কিন্তু নিকটবর্তী প্রাণী চিকিৎসকের সঙ্গে কথা বলেই টিকাকরণের পরিকল্পনা করবেন।
1: ঠিক।
0: এবং টিকাকরণের পূর্বে যে জিনিসটা বিশেষভাবে দেখার, যে প্রাণীপালককে জানাতে হবে পশু চিকিৎসককে যে প্রাণীটি সদ্য কোন রোগে আক্রান্ত হয়েছিল কিনা, চিকিৎসক কিন্তু সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন টিকা করা যাবে কিনা। এছাড়া টিকা করার আগে কৃমিনাশক ওষুধ, অর্থাৎ কৃমির ওষুধ যেগুলো আমরা বলি প্রাণীদের, সেই কৃমিনাশক ওষুধ কিন্তু মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে হবে। সাধারণভাবে কৃমি থাকার ফলে প্রাণী বা পাখিটি অপুষ্টি বা রক্তাল্পতার শিকার হয়। এছাড়া কৃমি থেকে বিষাক্ত পদার্থ যেগুলো নির্গত হয়, যা ওই প্রাণীর প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে দেয়। একই সাথে টিকা করলে টিকার প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষমতাও ব্যাহত হয় যদি সেই প্রাণীটি কৃমিতে আক্রান্ত হয়ে থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ প্রাণী চিকিৎসক কিন্তু নির্দিষ্টভাবে ওনাকে পরিকল্পনা করে দেবেন যে টিকাকরণের আগে সেই প্রাণীটিকে কৃমিনাশক ওষুধের মাধ্যমে তার কৃমি নাশ করে তারপরে টিকাকরণের পরিকল্পনা তৈরি হয়।
1: আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইব যে কখনো সখনো তো এমনটা হয়েই থাকে যে গাভী মনে করুন বা অন্য কোন প্রাণী, তার শরীরটা হয়তো ঠিক নেই বা ভাবছে প্রাণী পালক যে তার হয়তো জ্বর হয়েছে বা কিছু, তো সেই সময়ে ওনারা কি করবেন? প্রাণী চিকিৎসকের সঙ্গে কথা বলে নেন
0: অবশ্যই, এবং কারণ আমাদের একদম নির্দিষ্টভাবে আমাদের যে গাইডলাইন যেটা, সেখানে হয়তো অসুস্থ প্রাণীকে কিন্তু টিকা করা যায় না। সুতরাং জ্বর বা অন্যান্য অসুখ যদি হয়, তাহলে প্রাণী চিকিৎসক ঠিক করবেন, সিদ্ধান্ত নেবেন যে সেই প্রাণীটিকে সুস্থ করে তোলা, সুস্থ করে তারপরে তাকে টিকাকরণ বা ভ্যাকসিনেশনের প্রোগ্রামের মধ্যে আনতে হবে।
1: আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের আমাদের জীবাণু রয়েছে যারা আমাদের মানুষের শরীরেও বলুন বা প্রাণী ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, যে ওরা বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়। তো সেই কারণেই আমরা টিকা করিয়ে থাকি যে কোনো একটা

0: মানে বাইরের যে উপাদান যেগুলো রোগ ছড়াতে পারে, তো তার একটা প্রতিরোধক ব্যবস্থা আমরা নিই। তো আজকাল তো আমরা দেখতে পাচ্ছি গ্রামে গঞ্জে গবাদি প্রাণীর ক্ষেত্রে একরকমের চামড়ার মধ্যে কোন একটা রোগ সৃষ্টি হচ্ছে, এ সম্পর্কে ঠিক যদি একটু ধারণা।
1: একদমই একদমই, আপনি একদম ঠিক জায়গাতে প্রশ্নটা করেছেন, কারণ এটা এই মুহূর্তে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বলা যায় যে আমাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে এই চামড়ার রোগ যেটি বলছেন, আরো নির্দিষ্টভাবে বলতে গেলে এটি একটি ভাইরাস ঘটিত গরু এবং মোষের কিন্তু রোগ, এটি শুধুমাত্র গরু এবং মোষের রোগ, যেটাকে আমাদের চিকিৎসা পরিভাষায় আমরা বলি লাম্পি স্কিন ডিজিজ বা সংক্ষেপে LSD। এটা মোষের ক্ষেত্রে ততটা ভয়ঙ্কর না হলেও গরুর ক্ষেত্রে কিন্তু দিনের পর দিন এটা বিস্তার লাভ করছে, এবং ভারত সহ প্রতিবেশী দেশ যেগুলো আছে, পাকিস্তান বা বাংলাদেশ, সেখানেও কিন্তু এই রোগের অবাধ বিস্তার ঘটছে এবং বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গে এই রোগের প্রাদুর্ভাব খুব সামান্য, পক্স ভাইরাস পরিবারের একটি ভাইরাস এই রোগের জন্য দায়ী। মূলত বাহক পতঙ্গ যেমন মাছি, মশা, এঁটুলি, এই সমস্ত দিয়ে কিন্তু এই রোগ রোগাক্রান্ত প্রাণী থেকে সুস্থ প্রাণীতে ছড়িয়ে পড়ে। তাছাড়া আক্রান্ত প্রাণীর দুধ, লালা, মলমূত্র এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এটি প্রাণীদের মধ্যেই হয়, মানুষের হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এই রোগে প্রাণীর চামড়ার উপরে চাকা চাকা দাগ পরিলক্ষিত হয়। আর লক্ষণ যদি বলি, প্রথমে একটু জ্বর আসে, অর্থাৎ আমি কিন্তু পুরোপুরি গরুর কথা বলছি, মোষের এই রোগের কিন্তু প্রাদুর্ভাব প্রায় নেই বললেই চলে। প্রথমে জ্বর আসবে, সারা শরীরে গুটি গুটি দানার মতো তৈরি হবে, পরে সেই গুটি ওগুলো ফেটে গিয়ে ঘা তৈরি হবে, সেই ঘায়ে মাছি বসবে এবং সেখানে পোকা তৈরি হবে।
0: তাহলে এই যে রোগের কথা আপনি বললেন যে মানে গরুর ক্ষেত্রে, এই যে এর চিকিৎসা বা এর কি কোন টিকাকরণ?
1: হ্যাঁ দেখুন, প্রথমে হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, যেহেতু ভাইরাস ঘটিত রোগের কিন্তু চিকিৎসা থেকে কিন্তু টিকাকরণই হচ্ছে একমাত্র উপায় সেই রোগটাকে, রোগ থেকে প্রাণীকে রক্ষা করা। যেহেতু এটি ভাইরাস ঘটিত রোগ, তাই প্রত্যক্ষভাবে ভাইরাস মেরে ফেলার কোন চিকিৎসা কিন্তু নেই, কিন্তু ভাইরাস আক্রমণের পরেই ওই প্রাণীর ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে যায়, আক্রমণ ঘটে, সেই ব্যাকটেরিয়া ও আনুষঙ্গিক উপসর্গের চিকিৎসা তো অবশ্যই করাতে হবে, এবং এতেই বেশিরভাগ প্রাণী সুস্থ হয়ে যায়। এবং এখানে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমার বলে নিতেই হবে, একবার যদি এই ভাইরাস দিয়ে কোনো প্রাণী আক্রান্ত হয়, সে কিন্তু তার আজীবন, সারা জীবনের জন্য কিন্তু সে কিন্তু সুরক্ষিত হয়ে যায় যেগুলো আক্রান্ত প্রাণী। আর যেগুলো আক্রান্ত নয় সেই প্রাণীকে কিন্তু আমাদেরকে ভ্যাকসিন করতে হবে, এবং এই মুহূর্তে সেই ভ্যাকসিনেশন প্রোগ্রাম কিন্তু কার্পেট ভ্যাকসিনেশন, অর্থাৎ 100% ক্যাটল পপুলেশন, 100% যে গরুর যে সংখ্যা আমাদের এখানে রয়েছে, সেই গরুকে পুরোপুরি কার্পেট ভ্যাকসিনেশনের আওতায় কিন্তু এই লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন কিন্তু পশ্চিমবঙ্গে চলছে।
0: তো এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন যে এই যে টিকা ঠিক কখন করা হবে, কি বয়সে করা হবে?
1: দেখুন, গরু মোষের ক্ষেত্রে 1 মাস বয়সের পর থেকে এই রোগের টিকা করা যেতে পারে। তবে মায়ের যদি টিকা করা থাকে তাহলে বাছুরের 3 থেকে 6 মাস বয়সে এই টিকা করা উচিত। আমাদের রাজ্যে যে টিকা ব্যবহৃত হচ্ছে তা 4 মাস বয়সের পর থেকে করার কথা বলা হয়েছে। এটা যারা প্রস্তুতকারক সংস্থা তারা নির্দিষ্টভাবে, এক এক প্রস্তুতকারক সংস্থা তাদের গাইডলাইন অনুযায়ী সেটা আমরা, তারা
0: যেভাবে এই টিকাটা করা হয়
1: এক্ষেত্রে প্রস্তুতকর সংস্থার যে নির্দেশ, সেই নির্দেশে অনুসরণ করা থাকে। অর্থাৎ এই টিকা যে শিশি বা ভায়াল যাই বলি, তার সেখানে নির্দিষ্টভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে বা কিভাবে করা হবে সেটা লেখা থাকে। আমাদের এখানে কর্মসূচিতে টিকা ব্যবহার করা হয় তা 1 মিলি, অর্থাৎ 1 মিলিলিটার চামড়ার নিচে করতে হবে, এবং যেটাকে আমরা চিকিৎসা পরিভাষায় বলি সাবকিউটানিয়াস রুট, চামড়ার নিচে।
0: আচ্ছা, এই যে টিকাটার কথা আপনি বললেন যে বিশেষত গরু এবং মোষের ক্ষেত্রেও এই যে চামড়ার রোগের জন্য যে ভাইরাস ঘটিত স্কিন ডিজিজ হয়, তো সেক্ষেত্রে যে টিকা সেটা আপনারা বলছেন যে একদম 100% টিকাকরণ করতে হবে,
1: কার্পেট ভ্যাকসিনেশন।
0: এই কর্মসূচি একদম চালু হয়ে গেছে,
1: চালু হয়ে গেছে, এবং সেটা প্রায় শেষের মুখে,
0: সেটা একদম বিনা খরচে করা,
1: বিনা খরচে, একদম বিনা খরচে, প্রাণীপালকের কোনো খরচ নেই।
0: একটু যদি আপনি বিস্তারিতভাবে বলেন যাতে আমাদের কৃষক বন্ধুরা যাতে উপকৃত হতে পারে, মানে কিভাবে কত টিকাটা করাতে হবে, কতদিন বাদে করাতে হবে, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা,
1: একদমই
0: যেন কৃষক বন্ধুরা উদ্বিগ্ন না হন।
1: একদম, আমি প্রথমেই বলবো কৃষক বন্ধুদের, আমি আবারও বলবো, এই লাম্পি স্কিন ডিজিজ বা চামড়ার যে রোগ, খুব অল্প অল্প জায়গাতে, কিছু কিছু জায়গাতে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দেখা দিয়েছিল। এই মুহূর্তে এখন যদি বলি, আজকের দিনে দাঁড়িয়ে বলি, সেই রোগ কিন্তু প্রায় আমাদের এখানে কিন্তু প্রায় তার প্রাদুর্ভাব নেই বললেই বলা যায়। সাধারণত টিকাকরণের 14-21 দিন পরে কিন্তু তার প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে শুরু করে এবং এই প্রতিরোধ ক্ষমতাটা স্থায়ী হয় 1 বছর। অর্থাৎ তারপরে 1 বছরের পর কিন্তু মাত্রা ধীরে ধীরে, অর্থাৎ তার প্রতিরোধের মাত্রা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। সেই জন্য এই টিকা কিন্তু বছরে একবার করা বাঞ্ছনীয়। অর্থাৎ আজকে যে টিকাটা করা হলো প্রাণীটিকে, সেই প্রাণীটির জীবদ্দশায় যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে 1 বছর পরপর কিন্তু সে প্রাণীটিকে টিকা করতে হবে। এবং আপনি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলছিলেন, তেমন কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এই টিকার একেবারেই নেই। টিকার স্থান, টিকা করার পর ঈষৎ ফুলে যেতে পারে, সামান্য একটু জ্বর আসতে পারে, সামান্য একটু ব্যথা হতে পারে এবং একদিন হয়তো সে একটু কম খাওয়া দাওয়া করল, একটু দুধের প্রোডাকশন হয়তো একটু কমলো। এই সাময়িক যে এইগুলো লক্ষণ, এইগুলো ছাড়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং সময়ের সাথে সাথে কিন্তু এইগুলো একেবারেই আর ওই প্রাণীটির শরীরে থাকে না। সুতরাং প্রাণীপালকদের আবারও বলবো, আপনারা নিশ্চিন্ত থাকুন, কোন রকমের যে পার্শ্ব প্রতিক্রিয়া, সামান্য যে পার্শ্ব প্রতিক্রিয়াটা টিকাকরণের পরে পরেই দেখা দেয়, সেটা 1-2 দিনের মধ্যে কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যায়।
0: তাহলে আপনি কি বলতে চাইছেন যে টিকাকরণের পরে এই যে এলএসডি হওয়ার সম্ভাবনা সেটা একেবারেই থাকবে না?
1: দেখুন, 100% সুনিশ্চিত করা কোন টিকার পক্ষে কিন্তু সম্ভব নয়। অর্থাৎ আমি টিকা করলাম এবং 100% আমি গ্যারান্টি দিচ্ছি যে সেই রোগটি আর হবে না, এটা কিন্তু বলা বিজ্ঞানের ইয়েতে কিন্তু
0: মানে ঠিক
1: বলা ঠিকও নয়। সাধারণত টিকাকরণের 14-21 দিন পর থেকে ইমিউনিটি, যাকে বলে প্রতিরোধ ক্ষমতা, সেটা তৈরি হতে শুরু করে। তার মাঝখানে কোনো প্রাণী যদি আক্রান্ত হয় তাহলে রোগের প্রকাশ ঘটবেই। অর্থাৎ 14-21 দিন আমি আজকে টিকা করেছি, তার পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 14-21 দিন হতে পারে। কিন্তু যদি এর মাঝখানে যদি প্রাণীটি ওই ভাইরাস দিয়ে আক্রান্ত হয় ফ্রেশ, অর্থাৎ তার শরীরে পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার আগেই যদি সে আবার আক্রান্ত হয়, তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এছাড়া আরও বহু কারণ আছে একটি টিকা 100% সফল না হওয়ার ক্ষেত্রে, যেমন টিকাকরণের স্থান, মাত্রা, সময়, প্রাণীর শারীরিক অবস্থা, টিকা প্রদানকারীর প্রযুক্তিগত দক্ষতা, টিকা সংরক্ষণ এবং সংবহন প্রভৃতির কোন একটি হেরফের হলে টিকার সফলতার হার কম বেশি হতে পারে।
0: আচ্ছা, আমরা যদি ভাবি যে এই টিকাকরণ ছাড়া যে এলএসডি রোগ দমন, নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করব, তার কি কোন সম্ভাবনা রয়েছে?
1: হ্যাঁ, অবশ্যই। যে প্রথমত গণটিকাকরণের মাধ্যমে এই রোগ দেশ থেকে নির্মূল করা যেতে পারে, এই সেই কর্মসূচি কিন্তু আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় মিলে কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে, গণটিকাকরণ, যেটাকে আমরা কার্পেট ভ্যাকসিনেশন বলছি। এছাড়া আরো কয়েকটি ব্যবস্থা অবশ্যই মানতে হবে। তার মধ্যে আমি যদি পরপর গুরুত্ব অনুযায়ী কিন্তু আমি পরপর যদি বলতে থাকি, সেগুলো হচ্ছে সংক্রমিত প্রাণীকে সুস্থ প্রাণীদের থেকে আলাদা রাখতে হবে। এটা কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। প্রাণীপালকরা এবং অনেক প্রাণীপালক কিন্তু এই বিষয়ে যথেষ্টভাবেই অবগত আছেন এবং তারা কিন্তু এটা ফলোও করেন। কিন্তু আমি সেই সমস্ত প্রাণীপালকদেরই বলতে চাইছি যারা এখনো পর্যন্ত এই রোগের বিস্তার বা এই রোগকে একটি রোগগ্রস্ত প্রাণীকে আর একটি সুস্থ প্রাণী থেকে আলাদা করা বা সুস্থ প্রাণীটিকে নতুন করে রোগ সংক্রমণ তার যাতে না হয় সেটা কি করে আমরা আটকাতে পারি নিজেদের কিছু উপস্থিত বুদ্ধি এবং কিছু ম্যানেজমেন্টের মাধ্যমে, আমি কিন্তু তাদের জন্য এটা বলতে চাইছি বিশেষত। যেমন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি প্রথমেই বলেছিলাম যে ভেক্টর অর্থাৎ মশা, মাছি, এঁটুলি কিন্তু এই রোগটা কিন্তু ছড়াতে সাহায্য করে, এই লাম্পি স্কিন ডিজিজ। সুতরাং মশা, মাছি, এঁটুলির জন্মবিস্তার নিয়ন্ত্রণে রাখতেই হবে। অর্থাৎ আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেইখানে যাতে মশা মাছির জন্ম নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি এঁটুলির ক্ষেত্র, তাই তাহলে কিন্তু প্রাদুর্ভাব কিন্তু অনেকটা কম ছড়ানোর ক্ষেত্রে কিন্তু একটা ভালো রকমের পদক্ষেপ আমরা নিতে পারব। খাবার ও জলের পাত্রে নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। যে প্রাণীটি যে পাত্রে জল খাচ্ছে সেই জলটা কিন্তু নিয়মিত সেই জলের পাত্রটিকে কিন্তু পরিষ্কার করতে হবে। অসুস্থ প্রাণীর চিকিৎসার ক্ষেত্রে ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রাণী চিকিৎসকের দায়িত্ব, যদিও এটা প্রাণীপালক সচেতন থাকতে হবে যে অসুস্থ প্রাণী চিকিৎসার ক্ষেত্রে ডিসপোজেবল সিরিঞ্জ, যেটা ডাক্তাররা করেই থাকেন। আর এই রোগে অসুস্থ কোন প্রাণী মারা গেলে খোলা জায়গায় না ফেলে চুন সহকারে বড় গর্ত করেই কিন্তু পুঁতে দিতে হবে, যাতে করে ওই মৃত প্রাণীর থেকে যাতে এই রোগটি আরো বেশি করে না ছড়িয়ে পড়ে।
0: বেশ, এবারে আমাদের মূল যে আলোচনার বিষয় যে গবাদি প্রাণীর টিকাকরণ, একটু যদি প্রাথমিক ধারণা আমাদের কৃষক বন্ধুরা পান, যারা নাকি

0: প্রাণী পালক, তাদের জন্য বলছি যদি গবাদি প্রাণীদের কি ধরনের টিকা দেয়া হয় বা দেওয়া উচিত, এবং হাঁস মুরগির ক্ষেত্রে কি করা উচিত যদি একটু ছোট করে বলেন।
1: আচ্ছা, আমি আলাদা আলাদা করে আমি বলার চেষ্টা করছি। প্রথমে আপনি, আমি যদি প্রথমে বলি গবাদি প্রাণীর যে বিভিন্ন টিকা, তাদের কি কি টিকা দেওয়া হয় এবং হাঁস মুরগির কি কি টিকা দেওয়া হয়, আমি খুব সংক্ষেপে প্রাণীপালকদের জন্য বলছি, যেটা অত্যন্ত প্রয়োজনীয় তথ্য। আমি প্রথমে গবাদি প্রাণীর কথা যদি বলি, সেখানে আমরা বলি অ্যানথ্রাক্স ভ্যাকসিন আমরা করি, ব্ল্যাক কোয়ার্টার ভ্যাকসিন করি, হিমোরেজিক সেপ্টিসিমিয়া, তাই গলা ফোলা বলি, সেই রোগের ভ্যাকসিন করি। এটা হচ্ছে বড় যে সমস্ত প্রাণী আছে তাদের জন্য। আমরা ছাগলকে করি কি ভ্যাকসিন, সেটা হচ্ছে আমরা পিপিআর ভ্যাকসিন করি এবং গোট পক্স ভ্যাকসিন করি। আমরা হাঁসের ক্ষেত্রে কি করি, হাঁসের ক্ষেত্রে আমরা ডাক প্লেগ করি এবং ডাক প্যাস্তুরেলা করি। আর মুরগির ক্ষেত্রে আমরা রানীক্ষেত এবং ফাউল কলেরা, এই ধরনের ভ্যাকসিনগুলো করি। এবং সেইখানে আমি প্রথমে যদি বলি গবাদি প্রাণীর বড় যে প্রাণী তাদের যে ভ্যাকসিনগুলো, সেগুলোর যদি বলি তাহলে সেখানে বলতে হবে আপনাকে, ধরুন অ্যানথ্রাক্সের কথা যদি বলি, সেখানে হচ্ছে 1 ml ডোজ, এবং ব্ল্যাক কোয়ার্টারের ক্ষেত্রে তার ডোজ হচ্ছে 5 ml, হেমোরেজিক সেপ্টিসিমিয়া তারও ডোজ কিন্তু 5 ml। আর এইগুলো সাধারণত যে সমস্ত ভ্যাকসিনেশন প্রোগ্রাম সরকার নির্ধারিত যে দিনগুলোতে হয়, যে ক্যাম্প হয়, প্রাণী স্বাস্থ্য শিবির হয়, সেই শিবিরের মাধ্যমে যেমন করা হয়, তেমনি প্রাণী চিকিৎসা কেন্দ্র যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই
0: করা হয়ে থাকে। তাহলে একটা জিনিস এখানে খুব পরিষ্কার, যে সমস্ত প্রাণী পালক রয়েছেন তারা যদি তাদের কাছাকাছি যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু এই ব্যাপারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবার আমরা একটু জেনে নেব যে পাখিদের ক্ষেত্রে, সেটা তো হাঁস মুরগি বা যে কথাগুলো বলছিলেন সাধারণত খুবই মানে আমরা খুব সহৃদয়তার সঙ্গে এদেরকে পালন করি, তো সেক্ষেত্রে ভ্যাকসিনেশন শিডিউলটা যদি একটু আমাদের বলে দিন।
1: একদম, দেখুন পাখি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই পাখির বিতরণ, আমাদের মুরগি বিতরণ যেটা বলি, সেই মুরগি বিতরণ কিন্তু সারা বছর ধরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হয়ে থাকে, এবং প্রায় 1 কোটির কাছাকাছি পাখি বিতরণ করা হয়। এবং গ্রামীণ অর্থনীতিতে এই পাখি, আমাদের যে সমস্ত পাখি ডিম পাড়া মুরগি আমাদের গ্রামীণ বাড়িগুলোতে পোষা হয়, তাদের অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে এই ভ্যাকসিন কিন্তু বা টিকা কিন্তু অত্যন্ত জরুরি একটা অঙ্গ। আমি যদি এজ গ্রুপ ধরে বলি, একটা পাখি কথা বলছি, অর্থাৎ পাখি বলতে আমি এখানে মানে করব মুরগি, হাঁস এবং টার্কি, যদি 7 দিনের মধ্যে, 0 থেকে 7 দিনের মধ্যে ওই পাখিটিকে ভ্যাকসিন করা হয় রানীক্ষেত ডিজিজের এফ স্ট্রেন দিয়ে। কিভাবে করা হয়, তার নাকে ড্রপের মাধ্যমে করা হয়। 12 থেকে 16 দিনে করা হয় ইনফেকশাস বার্সাল ডিজিজ, যেটা ওই ড্রপে, চোখে ড্রপ দিয়ে অথবা জলের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। 21 দিনের মাথায় করা হয় ইনফেকশাস ব্রঙ্কাইটিস, যেটা চোখে ড্রপের মাধ্যমে করা হয়। 28 থেকে 30 দিনের মধ্যে করা হয় রানীক্ষেত ডিজিজ এফ স্ট্রেন, যেটা ওই চোখে অথবা নাকে ফোঁটার মাধ্যমে দেওয়া হয়। 35 থেকে 37 দিনের মাথায় করা হয় ইনফেকশাস বার্সাল ডিজিজ, যেটা জলের সঙ্গে মিশিয়ে করা হয়। 42 দিনে করা হয় পক্সের ভ্যাকসিন, পক্সের, এবং এটা কিন্তু তার যে ডানা রয়েছে সেইখানে কিন্তু প্রিক করে করা হয়। 9 সপ্তাহ যখন পাখিটির বয়স হল তখন তাকে এবারে 8 টু বি স্ট্রেন, রানীক্ষেত ডিজিজের 8 টু বি স্ট্রেন দিয়ে করা হয়, সেটা কিন্তু চামড়ার নিচে করা হয়। 10 সপ্তাহে করা হয় ইনফেকশাস ব্রঙ্কাইটিস, সেটা চোখে ফোঁটা অথবা জলের, খাবার জলে মিশিয়ে করা হয়। 12 সপ্তাহে করা হয় ফাউল কলেরা, এটা কিন্তু চামড়ার নিচে দিয়ে করা হয়। 14 সপ্তাহে আবার তাকে পক্সের ভ্যাকসিন করা হয়, যেটা ওই চামড়াতে ঘষে কিন্তু এটা অথবা ডানাতে প্রিক করে করা হয়। 16 সপ্তাহে করা হয় ইনফেকশাস ব্রঙ্কাইটিস, যেটা আইবি বলি, সেটা কিন্তু ইন্ট্রামাস্কুলার অর্থাৎ মাসেলে করা হয়। 19 সপ্তাহে রানীক্ষেত ডিজিজ এবং ইনফেকশাস বার্সাল ডিজিজ ইন্ট্রামাস্কুলার অর্থাৎ মাংসেতে করা হয়। 40 সপ্তাহে রানীক্ষেত ডিজিজ এবং ইনফেকশাস বার্সাল ডিজিজ, এটাও ইন্ট্রামাস্কুলার। আর সবশেষে 42 সপ্তাহে করা হয় ফাউল কলেরা, যেটা হচ্ছে চামড়ার নিচে।
0: তাহলে এই যে সমস্ত টিকাগুলোর কথা বললেন, আমাদের প্রাণী পালক বন্ধুরা আছেন তারা নিশ্চয়ই শুনে নিলেন যে কি ধরনের টিকাগুলো করা হয়। তো এই যে টিকাগুলোর কথা বলা হলো, সেগুলো কোথায় পাওয়া যাবে এবং কি ধরনের খরচ হতে পারে একটু যদি বলেন।
1: দেখুন, এই যে সমস্ত টিকার কথা আমি পাখিদের কথা বললাম বা গবাদি প্রাণীদের কথাও বললাম, এর অধিকাংশ 90% বেশি কিন্তু টিকা কিন্তু আমরা রাজ্যেই তৈরি করি।
0: আচ্ছা,
1: শুধুমাত্র যদি LSD বাদ দিই, ফুট অ্যান্ড মাউস এসো বা খুরাই বাদ দিই এবং জলাতঙ্ক রোগের ভ্যাকসিন বাদ দিই, বাকি সমস্ত পাখির সমস্ত ভ্যাকসিন আমাদের কলকাতার বেলগাছিয়া স্থিত ইনস্টিটিউট অফ অ্যানিমেল হেলথ অ্যান্ড ভেটেরিনারি বায়োলজিক্যালস ওখানেই তৈরি হয়। 13 রকমের ভ্যাকসিন ওখানে পাখি এবং গবাদি প্রাণীর টিকা তৈরি হয় ওখানে, এবং এই প্রত্যেকটি টিকাই কিন্তু বিনামূল্যে, আমি পাখিদের সমস্ত টিকা কিন্তু বিনামূল্যে সরকারি চিকিৎসা কেন্দ্র থেকে কিন্তু আমরা দিয়ে থাকি।
0: তো আমাদের এই যে পশ্চিমবঙ্গের কথা যদি আমরা ধরে নিই, তাহলে তো আমাদের অধীন বিভিন্ন ব্লক রয়েছে, মোটামুটি ব্লকের সংখ্যা কিরকম?
1: 342টি ব্লক আছে।
0: যদি একটু বলেন যে ওরা কিভাবে কি করবেন।
1: হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীন 342টি ব্লকের প্রায় প্রত্যেকটি ব্লকেই তিনজন করে প্রাণী চিকিৎসক থাকেন। সরকারি প্রকল্পের অধীন সমস্ত টিকাকরণ কর্মসূচি বিনামূল্যে করা হচ্ছে। এই সমস্ত প্রকল্পগুলিতে কোন এলাকায় টিকাকরণের আগে প্রচার করা হয়। কিছু প্রকল্প আছে রোগ দূরীকরণ প্রকল্প, কিছু রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, যেটা আগেও বলেছি। এছাড়াও আছে নিয়মিত টিকাকরণের কাজ, কোনো ক্ষেত্রেই মূল্য লাগে না। তবে প্রাণীবন্ধু, প্রাণীসেবী, প্রাণী মিত্রা যারা দপ্তর থেকে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা এই সেলফ এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে আমাদের এই কাজগুলো করেন, তারা বাড়ি গিয়ে টিকা করলে প্রাণীপালককে টিকাকরণের জন্য মূল্য দিতে হয়। এখানে উল্লেখযোগ্য কুকুর, বিড়াল, খাঁচার পাখি বিনামূল্যে টিকাকরণের আওতায় কিন্তু আসে না।
0: আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা বুঝে গেলাম আজকের এই আলোচনা থেকে যা উঠে আসলো, যে সমস্ত শ্রোতা বন্ধু, বিশেষত প্রাণীপালক বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনলেন, যে গবাদি প্রাণীর ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত প্রাণী আমরা গৃহপালিত, গৃহে খুব আদরের সঙ্গে তাদের মানে পালন করে থাকি এবং তাদের থেকে আমরা একটা পারিবারিক পুষ্টির যোগানো পাই, তাদের যদি আমরা ঠিকঠাক ভাবে লালন পালন করতে চাই এবং এটা যদি বজায় রাখতে চাই, তাহলে কিন্তু এই টিকাকরণটা করতেই হবে।
1: কোনো বিকল্প নেই, টিকাকরণের কোনো বিকল্প নেই।
0: তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা এটা খুব পরিষ্কার করে বুঝলাম যে যে সমস্ত কৃষক বন্ধুরা, বিশেষত প্রাণীপালক বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু একটু প্রাণী স্বাস্থ্য বিকাশ কেন্দ্রে হাতের কাছে যে রয়েছে, বা আপনি যে বললেন যে যারা
1: প্রাণীবন্ধু আছে, প্রাণী মিত্রা রয়েছে,
0: তাদের সঙ্গে একটু যোগাযোগ করে টিকাকরণটা যেন সঠিক সময়ে করিয়ে নেন, তাই তো?
1: একদম একদম।
0: আমাদের হাতে সময় আর একদম বেশি নেই, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আজকে আমরা আলোচনা করছিলাম গবাদি প্রাণীর টিকাকরণ নিয়ে, আর এই বিষয়ে এতক্ষণ বুঝিয়ে বললেন রাজ্য সরকারের প্রাণী সম্পদ ও প্রাণী স্বাস্থ্য অধিকারের যুগ্ম অধিকর্তা ডক্টর অনিমেষ শিকদার। ডক্টর শিকদার, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ।
2: বন্ধুরা, আজকের আমরা আমাদের আলোচনার বিষয় রেখেছি পশ্চিমবঙ্গে সামুদ্রিক মাছ চাষ, সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির স্টেট কোঅর্ডিনেটর অতনু রায়। অতনুবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
3: নমস্কার।
2: সেই সঙ্গে রয়েছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু এবং ফেডারেশন অব অ্যাসোসিয়েশন অব স্মল ইন্ডাস্ট্রিজ অব ইন্ডিয়া FASII তার চেয়ারম্যান অমলেশ চট্টোপাধ্যায়। অমলেশবাবু, আপনাকেও স্বাগত।
3: নমস্কার।
2: আর সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। যে কথা বলছিলাম প্রথমে অতনুবাবু আপনার কাছে আসি, যে আমাদের আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে সামুদ্রিক মাছ চাষ। এই সামুদ্রিক মাছ চাষ বলতে আমরা কি বোঝাতে চাইছি?
3: অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছ চাষ হচ্ছে আমরা যদি সমুদ্রে, যদি যেমন আমরা অন্যান্য মাছ চাষ করি, যেমন সমুদ্রে যদি আমরা মাছের চাষ করতে পারি, বিশেষ করে কোনো জায়গায় ঘিরে খাঁচা মতো করে, যাকে আমরা কেচ কালচার বলি, সেভাবে আমরা কিছু কিছু সামুদ্রিক মাছের চাষ করতে পারি। সাধারণত আমাদের এখানে একটা প্রচুর সামুদ্রিক একটা মাছ হচ্ছে কুবিয়া, সেটা চাষ করা যেতে পারে, ভেটকি মাছ চাষ করা যেতে পারে, কাঁকড়া চাষ করা যেতে পারে, বা আমাদের সামুদ্রিক অঞ্চলে আমরা পম্পানো, অনেকটা পম্পলেট মাছের মতো দেখতে, যেটা আজকে প্রচুর বাণিজ্য বাজার ভালো পাচ্ছে, পম্পানো চাষ করতে পারি, এবং গিপ তেলাপিয়া, জেনেটিক্যালি ফার্ম রেস তেলাপিয়া, সেটাও আমরা সামুদ্রিক ইয়েতে চাষ করতে পারি।
2: এগুলো মূলত কি শুধুমাত্র সমুদ্রতেই পাওয়া যায়? এই যে সমস্ত মাছের কথা বললেন, এখন তো মিঠে জলেও তো বোধহয় চাষ হচ্ছে।
3: হ্যাঁ, এগুলো এমনই মাছ যে এর মধ্যে কিছু কিছু মাছ, যেমন আমাদের ভেটকি মাছ বা তেলাপিয়া মাছ বা পম্পানো, এগুলো মিষ্টি জলও হয়, আবার নোনা জলও হয়, আবার সামুদ্রিক জলও হয়, যেখানে নদী এবং সমুদ্র মিলছে, যাকে আমরা বলি ব্ল্যাকিশ ওয়াটার, সেই অম্লাক্ত মাছেও আমরা চাষ করতে পারি।
2: বেশ, এটা তো শুনলাম। আর একটু অমলেশবাবু আপনার কাছে আসি, মূলত যে সমস্ত মাছের কথা বললেন, এগুলো তো চাষ হচ্ছে, শুধুমাত্র সামুদ্রিক মাছ চাষের কথাটা যখন বলছি, তাছাড়া কি কোন চিংড়ি জাতীয় যে চাষের কথা ধরি, তাহলে চিংড়িকে একটা তো জলের পোকা বলা হয়
3: অবশ্যই,
2: কিন্তু আমাদের প্রচলিত কথায় আমরা যদি আসি তো চিংড়ি চিংড়ি মাছ।

0: সেটাও কি চাষ করা সম্ভব?
1: চিংড়ি আছে, পার্শে আছে, ট্যাংরা আছে, পাবদা আছে, ভেনামি আছে, অনেক মাছ আছে। যেমন আমরা সামুদ্রিক মাছের সঙ্গে সামুদ্রিক মাছ হিসেবে আমরা ভেনামি চাষ করি বা চাষ আমরা করছি, ভবিষ্যতে করবো। আমাদের পশ্চিমবঙ্গের যেটা আমাদের ভেড়ি অঞ্চল, দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা, মানে হাড়োয়া থেকে শুরু করে একদম মানে হেনরি আইল্যান্ড অব্দি, মানে নামখানা বকখালি অব্দি, এই যে টোটাল যে আমাদের বিদ্যাধরীর দুপার, মাতলার দুপার, এটা টোটাল আমরা ভেড়ি অঞ্চল বলি।
0: আচ্ছা,
1: এই ভেড়ি অঞ্চলে সমস্ত মাছ চাষ হয়, পাবদা, পার্শে, ভাঙড়, ভেটকি, তার সঙ্গে তো গলদা বাগদা আছেই। এটা আমাদের এখানকার লোকাল একটা ভ্যারাইটি চিংড়ি আছে, হন্যে চিংড়ি আমরা বলি, সাইন্টিফিক নামটা
2: মনোসেরস মেটাপিনিয়াস মনোস,
1: আমরা ওটাকে হন্যে বলি। আমরা এই হন্যে চিংড়িটা হচ্ছে আমাদের বলতে পারলে আমাদের ভেড়ির ইকোনমি, পার্শে এবং হন্যে চিংড়ি ভেড়ির ইকোনমি। একটা ভেড়িতে লাভ লোকসান যদি হন্যে এবং পার্শে হয়, ভেড়িতে কোনোদিন লোকসান হবে না। এবং এই হন্যে এবং পার্শে এর কিন্তু সিডের এখনো হ্যাচারি কোনো তৈরি হয়নি, টোটাল নদী থেকে যে মাছটা ঢুকে আমাদের জলের জগন সঙ্গে আসে, তাতেই আমাদের ইকোনমিটা, ভেড়ির ইকোনমি দাঁড়িয়ে যায়। অনেক রকমের গুলশে ট্যাংরা, কুলে, অনেক রকম সামুদ্রিক মাছ আমাদের নদী থেকে আমরা অটোমেটিক্যালি পাই, যেগুলো আমাদের ভেড়িতে চাষ হয়। ভেড়িতে আমাদের পশ্চিমবঙ্গের মাছ চাষে সবচেয়ে বড় অন্তরায় বিশেষ তো বাগদা, মানে ব্যাকরিশোয়াটার চাষে, নোনা জল বা সামুদ্রিক মাছ চাষে। পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক কারণে এখানে নোনা জলের মাছের কোন রকম হ্যাচারি করা সম্ভব নয়, টেম্পারেচার এবং নোনার জন্য। আমাদের বর্ষাকালে একটা সময় জল একদম শূন্য, জিরো সালাইনিটি হয়ে যায় এবং টেম্পারেচার কমে যায়, যার জন্য আমাদের এখানে আমাদের টোটালটা আমাদের মাছ চাষ করতে হয় উড়িষ্যা এবং অন্ধ্রের ওপর মানে নির্ভর করে। আমাদের মাছের চারা, বিশেষ তো মাছের চারা, চারাটা একটা জিনিস চাষ করতে হলে মেন তো দরকার বীজ, চারা বা বীজ আপনি যাই বলুন, সেটা সম্পূর্ণ আমাদের অন্ধ্র বা উড়িষ্যার উপর, আমাদের কিছু কিছু ক্ষেত্রে তামিলনাড়ুর উপর আমাদের ডিপেন্ড করতে হয়। এবং এখন একটা নতুন মাছ চাষ আমরা শুরু করছি, সেটা হচ্ছে গিফট তেলাপিয়া, রতনবাবু বললেন, এবং এটা একটা সম্ভাব্যময় মাছ। এবং গিফট তেলাপিয়া সারা পৃথিবীতে যত সাদা মাছ আছে তার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় কিন্তু গিফট তেলাপিয়া। গিফট তেলাপিয়া থেকে আপনার যে কোনো রকম ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করা যায়। গিফট তেলাপিয়া চামড়া থেকে আমরা স্কিন ডেভেলপ করতে পারি, মানে বিভিন্ন রকম। গিফট তেলাপিয়াটা ভীষণ
0: মানে অনেক সম্ভাবনাময় দিক রয়েছে পশ্চিমবঙ্গের এই জল আবহাওয়াতে। রতনবাবু, এই যে অমলেশবাবু যেটা বলছেন, কিছু তো সমস্যার কথা উনি তুলে ধরলেন, মূলত আমাদের এই পশ্চিমবঙ্গে যে সামুদ্রিক মাছ চাষের একটা সম্ভাবনাময় দিক রয়েছে, সেক্ষেত্রে প্রতিকূলতা কোন কোন দিক?
2: দেখুন, প্রতিকূলতার দিক থেকে বলতে গেলে যদি আমি মেরিন সেক্টরের কথা বলি, কারণ আমরা দুটো ব্যাপার নিয়ে আলোচনা করছি একসাথে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে মাছ রপ্তানি করে বেশিরভাগ মাছ যায় হচ্ছে আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন দেশে, চায়নাতে এবং সাউথ ইস্ট এশিয়াতে। কিন্তু বিগত 2018 সালে ইউরোপিয়ান আমেরিকা গভর্নমেন্টের নোয়া বলে একটা অর্গানাইজেশন হচ্ছে USFDA, তারা এসে 2018 সালে আমাদের দেশকে ব্যান করে দিয়ে যায়। কারণ আমরা একটা সার্টিফিকেট, মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি একটা সার্টিফিকেট ইস্যু করে আমেরিকার সামুদ্রিক চিংড়ি মাছ রপ্তানির জন্য, ওটা হচ্ছে DS-2031। তাতে বলা হয় যে কোনোভাবে আমি মাছ, চিংড়ি মাছ ধরতে গিয়ে আরো সামুদ্রিক কচ্ছপের ক্ষতিসাধন না করতে পারি। সেক্ষেত্রে যে জলযানের মাধ্যমে, বিশেষ করে ট্রলারের মাধ্যমে সেগুলো ধরা হয়, যে চিংড়ি মাছ ধরা হয়, সেক্ষেত্রে আমাদের টার্টল এক্সক্লুডার ডিভাইস বা টেট লাগাতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও নোটিফিকেশন রয়েছে টেট বাধ্যতামূলক, কিন্তু আমরা কেউ ব্যবহার করি না, যার জন্য 2018 সাল থেকে আমাদের এখান থেকে সামুদ্রিক চিংড়ি মাছ আমেরিকার রপ্তানি বন্ধ হয়ে গেছে। এবং এর জন্য আমরা আমাদের দেশ অর্থনৈতিক থেকে অনেকটাই ক্ষতিসাধন করছে, প্রায় 4,500 কোটি টাকা আমরা লস করছি। এবং যারা মৎস্যজীবী রয়েছে তারাও কিলো প্রতি প্রায় 100-150 টাকা লস হচ্ছে।
0: এই ব্যাপারটা একটু বলুন যে মানে মাছ যারা সংগ্রহ করছেন, ধরছেন যারা নদীতে ফিশারম্যানরা, সেক্ষেত্রে যদি কচ্ছপের কথা বললেন যে এটা মারা যাবে না বা ধরা পড়ছে কোনো একটা কারণে, ওয়াইল্ড লাইফ অ্যানিমাল যেহেতু, কিন্তু এর সঙ্গে আমাদের যে এক্সপোর্ট বাণিজ্যের যে একটা দিক, সেক্ষেত্রে সম্পর্কটা কিরকম, যে হচ্ছে না পুরোপুরি বন্ধ হয়ে গেল?
2: অ্যাকচুয়ালি সম্পর্ক হচ্ছে এই কচ্ছপগুলো আমাদের এখানে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী উড়িষ্যা উপকূলে ডিম পাড়তে আসে বিভিন্ন দেশ থেকে, এবং একটা আন্তর্জাতিক নিয়মও রয়েছে। এবং আমাদের দেশেরও ওয়াইল্ড লাইফ প্রোটেকশন যে অ্যাক্ট রয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন রয়েছে, সেগুলো ধরা মারা বিক্রয় করা নিষিদ্ধ। কিন্তু যখন আমরা, ওরা যখন এখানে ডিম পাড়তে আসছে আমাদের উড়িষ্যা উপকূলে, তখন কোনোভাবে যদি আমরা ট্রল নেট অপারেট করি চিংড়ি মাছ ধরার জন্য, সেক্ষেত্রে ওই বোটের মধ্যে মানে জালের মধ্যে কচ্ছপ আটকে যেতে পারে, কচ্ছপ মারা যেতে পারে, এতে প্রচুর পরিমাণে কচ্ছপের ক্ষতি হচ্ছে। যার জন্য মানে আমেরিকান গভর্নমেন্ট বলে দিচ্ছে সেটা বাইরে বেরিয়ে যাওয়ার একটা ব্যবস্থাপনা থেকে, টার্টল এক্সক্লুডার ডিভাইস, সেটা যদি আপনারা না ইমপ্লিমেন্ট করেন, আমরা ব্যবহার করে থাকি, আমরা থেকে ওরা মাছ কিনবে না। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া MPD-র মাধ্যমে আমরা অলরেডি এই ব্যাপার নিয়ে সবাইকে সচেতনমূলক বিভিন্ন রকম অনুষ্ঠান করছি সব সমস্ত জায়গাতে, লোকাল ল্যান্ডিং সেন্টারগুলো রয়েছে, এবং আমরা কিছু ট্রায়াল প্রোগ্রাম করছি রাজ্য সরকার মৎস্য দপ্তরের সঙ্গে, যেভাবে কত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা

0: ভালো হবে এবং মৎস্যজীবীরা রয়েছে তাদের জীবন জীবিকাটাও সুনিশ্চিত হবে।
1: এই ব্যাপারে যেহেতু আপনারাও তো প্রচার করছেন, সেই সঙ্গে আমাদের যারা শ্রোতা বন্ধুরা বিশেষ করে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করেন এবং সমুদ্রেতে যারা গভীর সমুদ্রেতে মাছ ধরতে যান তাদেরও বোধহয় সচেতন হওয়া দরকার, কেননা আপনাদের একটু সচেতনতার উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এবং এইটা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রচুর অর্থনৈতিক ক্ষতির

0: প্রচার করছেন, তাদের বিভিন্ন রকম সচেতনতামূলক অনুষ্ঠানগুলো আপনারা খেয়াল করুন, এবং আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে একটাই বার্তা যে এরকম সামুদ্রিক যে সমস্ত বিরল প্রজাতির প্রাণী যারা রয়েছে, ওয়াইল্ড লাইফ এনিম্যাল যেগুলো রয়েছে, সেগুলোকে কোনো ক্ষতি সাধন না করে আপনারা মাছ ধরুন, আপনাদের জীবন জীবিকা যেভাবে নির্বাহ করেন সেইভাবে করুন। বেশ, যা বলছি।
1: আচ্ছা, আর দ্বিতীয় এবার হচ্ছে আমাদের ব্যাকি শোয়াটা, যেটা আমাদের অমলেশবাবু বলছিলেন, আমাদের এখানে যে চিংড়ি মাছগুন হচ্ছে সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা হচ্ছে। একটা কথা হচ্ছে আমাদের যেখানে, যেটা উনি বললেন যে আমাদের এখানে যে ভৌগোলিক পরিকাঠামো রয়েছে তাতে আমাদের এখানে কোন রকম হ্যাচারি করা সম্ভব নয়, আমাকে ভালো বীজের জন্য অন্য রাজ্যের উপর নির্ভরশীল হতে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে কিছু কিছু আরো নিয়ম রয়েছে, সরকারি নিয়মও রয়েছে, যেখানে আমি যদি চিংড়ি মাছ চাষ করতে যাই নোনা জলে, সেখানে আমার কোস্টাল রেগুলেটরি জোন রয়েছে, সিআরজেড ডাকে বলা হয়, বা আমাকে কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটির তার রেজিস্ট্রেশন করাতে হবে। এবং এইটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ সুন্দরবন এবং উত্তর সুন্দরবনে এসে সমস্যার জন্য মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমরা ফার্মগুলোকে এনরোল করছি, যাতে এই মাছগুলো একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে, একটা এনরোলমেন্টের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কথা বার্তা আমি যারা মৎস্য চাষিরা তাদের বলতে চাই, যে আমরা মাছ চাষ করার সঙ্গে সঙ্গে কখনো কখনো নিষিদ্ধ কোনো কেমিক্যাল বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না। কারণ আমাদের এখান থেকে যখনই আমরা মাছ বিদেশে রপ্তানি করছি, আমাদের এখানে যেমন বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট করা হচ্ছে, আমাদের নিজস্ব এমপিরিয়াল কিছু ল্যাবরেটরি রয়েছে সেখানে টেস্ট করা হচ্ছে, এর সঙ্গে সঙ্গে বিদেশেও তারা ল্যাবরেটরি টেস্ট করছে, এবং সেখানে যদি কোনোভাবে চিংড়ি মাছে যদি কোন রকম নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের দেশকে কিন্তু তারা ব্যান করে দেবে এবং আমাদের দেশের বাজারটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি সেই সমস্যাটা সমাধান করতে পারি, তাহলে আমার মনে হয় যে আগামী দিনে মাছ চাষের ক্ষেত্রে অনেক উজ্জ্বল দিক উঠে আসছে।
0: আপনি যেহেতু একজন প্রগতিশীল কৃষক বন্ধু এবং খুব কাছে থেকে এই সমস্ত মৎস্য চাষের সঙ্গে জড়িয়ে রয়েছেন, এবং বিভিন্ন আপনার এই যে ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ স্মল ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া, তার একজন চেয়ারম্যান হিসেবে নানান রকম কাজ কারবার করেন, তা এই যে মাছ চাষের বিভিন্ন সমস্যা প্রতিকূলতার কথা অতনুবাবু বললেন, এছাড়াও এগুলো কাটিয়ে উঠে আরো কিভাবে সম্ভাবনাময় দিক আমাদের মৎস্য চাষী বন্ধুরা পেতে পারেন?
2: এছাড়া অনেকভাবে আমরা উপকৃত করতে পারি মৎস্য চাষীদের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে। নতুন নতুন যে সমস্ত স্পিসিস আছে, অতনুবাবু বললেন সিলভার প্যাম্পেনো, ব্ল্যাক প্যাম্পেনো, কোবিয়া, সিবাস, তেলাপিয়া, এইগুলো সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি আমরা করতে পারি, চাষিদের যদি শিক্ষিত করতে পারি। যেমন গত বছর আমাদের ভেনামি বাজার খুব খারাপ গেছে, অনেক পন্ডে ভেনামি চাষ হয়নি, সেখানে বিকল্প মাছ যদি আমরা আনতে পারি, বিকল্প মাছ হিসেবে তেলাপিয়া, গিফট তেলাপিয়া বা আপনার সিবাস, এগুলো যদি নিয়ে আসি, এবং কাঁকড়া সব সেল ক্র্যাব যেটা বাস্ক করে আমরা অনেক জায়গায় চাষ শুরু হয়েছে, চব্বিশ পরগনা দক্ষিণে অনেক জায়গা হচ্ছে, এইগুলো যদি করতে পারি এবং চাষিদের, তাহলে অনেকটা উপকার হবে। এবং আরেকটা যেটা সবচেয়ে, যেটা অতনুবাবুকে আমি বলবো, চাষিরা তো মাছ চাষ করে কিন্তু মাছটা বৈদেশিক মুদ্রা যায় এক্সপোর্টারদের মাধ্যমে, সেই এক্সপোর্টারদের সঙ্গে চাষিদের লিঙ্কেজটা খুবই কম, নেই বললে ছিল। আমি আজকে ধরুন 92 সাল থেকে ট্রেডের সঙ্গে আছি, এক্সপোর্টারদের সঙ্গে চাষিদের কোন রকম লিঙ্কেজ নেই, এক্সপোর্টার
0: মাঝে একটা ভায়া হয়ে কোনো একজন
2: মাঝে মাঝে ভায়া হয়ে আছে। এবং এখানে সবচেয়ে যেটা অসুবিধা হয় কোয়ালিটি, ওনারা জানেন আমাদের মাছ যেটা চাষ হয় সে আর যে কোয়ালিটি থাকে, এবং এক্সপোর্টাররা যখন সে মাছটা নেয় বিভিন্ন হাত ঘোরার ফলে টেম্পে, এবং সেইভাবে আমাদের পশ্চিমবঙ্গে সেই পরিকাঠামো না থাকার জন্য, পিলিং সেন্টার, সাইন্টিফিক পিলিং সেন্টার না থাকার জন্য মাছটা রাস্তায় এতভাবে কোয়ালিটি ডিটোরেট করে, এবং আমাদের রাস্তা সেভাবে এক্সপোর্টার ওরিয়েন্টেড রাস্তা দিয়ে আমাদের মাছ আসে, সেখানে আলু পটলের ট্রাকও যাচ্ছে, মাছের গাড়িও যাচ্ছে। আমাদের এখনো পশ্চিমবঙ্গে সেভাবে আমাদের রেফ্রিজারেটেড ভ্যান বা ইনসুলেটেড ভ্যান সেভাবে নেই, যাতে আমরা মাছটাকে ঠিকভাবে শীততাপ নিয়ন্ত্রিত অবস্থায় আমরা মাছটাকে পাঠাতে পারি। এবং আরেকটা জিনিস সবচেয়ে, যেটা অতনুবাবু হয়তো আমার সঙ্গে একমত হবেন, আমাদের পশ্চিমবঙ্গে যা আইস প্ল্যান্ট আছে, বরফ কল, প্রত্যেকেই সাধারণত সে লোহার ক্যানে করে বরফ করে, টিলের যেটা আমাদের ইউরোপ বা এতে করতে গেলে যে ধরনের বরফ দরকার, আমরা সে ধরনের বরফ পাই না। আমরা মাছ চাষ করছি কিন্তু মাছটা যারা কিনবে সে তো তার নিজের কোয়ালিটি দেখে কিনবে, তাকে যদি আমরা ঠিকভাবে দিতে না পারি, আমরা যদি কোল্ড চেন এই ফার্ম থেকে কলকাতা বা যে কোনো প্রসেসিং প্ল্যান্টে যেতে মাছ মিনিমাম 12 থেকে 18 ঘন্টা হারভেস্ট হওয়ার পর থেকে, জাস্ট আমি চিংড়ি মাছের কথা বলছি, হারভেস্ট হওয়ার পর থেকে 12 থেকে 18 ঘন্টা লেগে যায় প্রসেসিং প্ল্যান্টে আসতে। এই যে আইস দেওয়া থাকে, আইস তো ঠিক প্রপারলি আইস হয় না, ফ্লেক আইস প্ল্যান্ট আমাদের রাজ্যে নেই, প্রসেসিং প্ল্যান্ট আছে কিন্তু বাজারে ফ্লেক আইস প্ল্যান্ট নেই, সেখান থেকে বিভিন্ন রকম যে প্রতিবন্ধকতা, এইগুলোতে যদি আমরা কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করতে পারি, বিশেষ করে পিলিং শেড, আমরা রাস্তা ধারে যেখানে যেখানে একটা ট্রিপল পেটে চত পেটে আমাদের ওখানে মাথা পিলিং মানে আমরা বলতে মাথা বাদ ধরুন, আপনারা নিশ্চয়ই জানবেন চিংড়ি মাছ যেটা মাথাটা যায়, মাথা বাদ দিয়ে চিংড়ি মাছ। এবং সবচেয়ে আর একটা জিনিস যেটা আমরা নষ্ট করে ফেলি, এই মাথা বাদ দেওয়ার পর যেটা আমরা ফেলে দিই ওয়েস্ট করি, সেখান থেকে খুব ভালো দামি জিনিস কাইটোসেন এবং কিটোসেন বলে দুটো প্রোডাক্ট হতে পারে, খুব মানে ইন্টারন্যাশনাল বাজারে

0: খুব ডিমান্ড, কিন্তু আমাদের চাষি ভাইরা সেটাকে ফেলে দেয় এবং
1: সেটা বোধ হয় আমাদের কৃষক বন্ধুদের মধ্যে
0: কৃষক বন্ধুদের মধ্যে যেটা এই ধারণাটা নেই, এবং বিশেষ তো আমাদের মাছ চাষের যেটা ফার্মার্স প্রডিউসার কোম্পানি, এই ধরনের অর্গানাইজেশন তৈরি করার মধ্যে চাষিদের মধ্যে প্রবণতা নেই। তার একটা প্রধান অন্তরায় হচ্ছে যারা আমরা মাছ চাষ করি, আমি নিজেও চাষ করি লিজের জমি নিয়ে, আমার নিজস্ব বাগদা চিংড়ি গলদা চিংড়ি বা ভেড়ি চাষ করতে গেলে যে জমি লাগে সেটা হচ্ছে লিজ নেওয়া জমি, ব্যাংক থেকে ঠিক মতো লোনও পাই না মাছ চাষের জন্য, জমিটা মাছ চাষের জন্য নয়। এই জন্য সাইন্টিফিক্যালি না করতে পারার জন্য আমরা চাষিরা কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হই, ঠিক মতো মাছের দাম পাই না, মাছের কোয়ালিটি ডাউন হয়ে যায়, এক্সপোর্টাররা নানান রকম সমস্যা, এক্সপোর্টারের সমস্যা কে ওরা নিজেরাও করছে না, ধরুন আমরা যাচ্ছি আমাদের মাছের গাড়ি যাচ্ছে রাস্তায় কোনো একটা কিছু হয়ে গেছে, মাছের গাড়ি দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা, বরফ তো একটা টাইম আছে, বরফ তো অনির্দিষ্ট সময় বড় থাকবে না, খোলা গাড়ি করে মাছ, এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং মাছের গাড়ি যেগুলো যায় এমপিটাকে আমি বলবো, ওনাকে আমি আপনাদের মাধ্যমে ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে মাছ যে গাড়িগুলো মাছ নিয়ে আসে সারা বছর তাদের যদি একটা আলাদা করে পারমিট দেওয়া যায় না, মানে নো এন্ট্রি পারমিট যাকে বলে, এটা আমি আগে অনেক জায়গায় অনেক মন্ত্রীকেও বলেছি আমাদের রাজ্যমন্ত্রীকে, যাদের মাছের গাড়িগুলো নো এন্ট্রি পারমিট, নো এন্ট্রি তো ঢুকে পেরিসেবল আইটেম, মাছের মতন এত পেরিসেবল আইটেম নিয়ে, যেমন দুধের গাড়িকে যেমন আছে আমাদের মাছের গাড়িকে যেমন
1: পেরিসেবল। অমলেশবাবুর কথার সঙ্গে একদম সহমত, সেই সঙ্গে আমাদের যারা অনুষ্ঠান শুনছেন যে সমস্ত মৎস্য চাষী বন্ধুরা, তারাও প্রত্যেকেই এমন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতেই থাকেন এবং তাদের মুখ হয়ে অমলেশবাবু আজকের এমপেডার যিনি রয়েছেন স্টেট কোঅর্ডিনেটর অতনুবাবুর কাছে প্রশ্ন তুলেছেন এ ব্যাপারে। অতনুবাবু, যে এই সমস্যাগুলো রয়েছে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে, তাদেরকে কোনো সুরাহা হতে পারে?
2: অবশ্যই হতে পারে, কারণ আগে যে একটা প্রচলিত ভাব ছিল আমরা শুধু বাগদা চিংড়ি নিয়ে আসবো বা গলদা চিংড়ি নিয়ে আসবো করে আমরা বড় বড় ব্লক তৈরি করে পাঠাবো এক্সপোর্ট করবো, আজকের দিনে কিন্তু সেটা অনেকটা পরিবর্তন হয়েছে। এখন আমাদের এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, মানে মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথবা বিভিন্ন চেষ্টা করছি, আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করে আমরা আমেরিকা বা ইউরোপের দেশে রপ্তানি করতে পারি, যেখানে আমাদের অনেক বেশি বৈদেশিক মুদ্রা আসবে এবং পক্ষান্তরে মৎস্যজীবীরা বা মৎস্য চাষিরা অনেকটা উপকৃত হবে। সেক্ষেত্রে এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কলকাতা অফিসের তত্ত্বাবধানে প্রায় 184 জন এক্সপোর্টার রয়েছেন, তার মধ্যে আমাদের ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের মধ্যে আমরা যে কুক প্রোডাক্ট সেটা কিন্তু অনেক অংশে বেড়েছে, এখন প্রায় সব প্রত্যেকেই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট IQF এবং কুক প্রোডাক্ট করছে, এবং যার ফলে মৎস্যজীবীরা বা মৎস্য চাষিরা আগামী দিন আমরা আশা করছি আরো ভালো মূল্য পাবে মাছের জন্য। এবং সঙ্গে সঙ্গে আরো একটা কথা ওনার বক্তব্যে বলছিলেন যে মাছের খোলা নিয়ে, ওই মাছের খোলা থেকে কাইটিন এবং কাইটোসান দুটো ভ্যালু অ্যাডেড তৈরি হয়। এবং আরো একটা জিনিস হচ্ছে এখন মাছের আঁশ, আমরা আগে কি করতাম মাছের আঁশ ফেলে দিতাম, এখন কিন্তু মাছের আঁশ ফেলা যায় না, মাছের আঁশ না মাছের পটকার রয়েছে, মাছের আঁশ থেকে এখান থেকে এরা ড্রাই করে ওর থেকে ফ্যাটটাকে বাদ দিয়ে এখান থেকে কয়েকটি কোম্পানি আছে তারা জাপানে এক্সপোর্ট করছে, ওখান থেকে ওরা কোলাজেন বের করছে এবং সেটা বিভিন্ন অয়েলমেন্ট ব্যবহার করে প্রচুর দামি একটা প্রসাধনী তৈরি করা হয়, সেটা কিন্তু মাছ থেকে হয়, মাছের আঁশ থেকে হয়, যে আঁশটা আমরা আগে ফেলে দিতাম বাজারে, এখন কেউ বাজারে ফেলেন, এখনো নিয়ে আসছে। এবং যেটা উনি একটা কথা ৪০-৪২ লক্ষ টাকা একটি মাছ বিক্রয় হয়েছে এবং যে এক্সপোর্টার সে মাছটা কিনেছিলেন এবং তিনি তারপর সে পটকাটা যখন এক্সপোর্ট করেন তার দাম পাওয়া যায় ৫০ লক্ষ টাকা, তার মানে মাছের পটকা থেকে পটকার দাম বেশি এবং সার থেকে বিভিন্ন রকম ওষুধ তৈরি করা হয় এবং ওষুধের যে ক্যাপসুল গুলো সেগুলো তৈরি করা হচ্ছে উপরে খোলাটা খোলসটা এবং স্যুপ করা হচ্ছে, আর মেডিসিনাল ভ্যালু মানে আয়ুর্বেদিক কিছু তার গুণমান রয়েছে, যার জন্য মাছের পটকার একটা ভালো দিক রয়েছে। সেদিক ক্ষেত্রে আমরা সামুদ্রিক মাছে বা আমাদের ভেটকি মাছের কথা যেগুলো আমরা আলোচনা করছি, ভেটকি মাছের পটকা বা আমাদের ভোলা মাছের পটকা, বড় যে বাম মাছ আছে তার পটকাগুলোকে আমরা একটু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করে ড্রাই ফিশ করে কিন্তু আমরা এখান থেকে বিদেশে রপ্তানি করতে পারি এবং তার একটা বহুত মূল্য রয়েছে।
1: আচ্ছা, এই যে বহুমূল্যবান মাছগুলোর কথা আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখি, যে তেলিয়া ভোলা বা এই ভেটকি যেগুলো, এবং বিশেষ করে তেলিয়া ভোলার কথা বারবার উঠে আসে বিভিন্ন সময়, দীঘা থেকে শুরু করে বকখালি মন্দারমণি, কিছুদিন আগে আপনি বললেন ক্যানিং এ, তা এই যে সামুদ্রিক মাছগুলো এগুলো কি আমাদের মৎস্যজীবী বন্ধুরা তার ওই যে জলাশয়টি রয়েছে সেখানে কি কোনোভাবে চাষ করতে পারেন?
2: না, এগুলো এখন কোন গভীর সমুদ্রের মাছ, এগুলোকে চাষ করা যায় না,
0: ভেটকিটা চাষ করা যায়,
2: ভেটকিটা চাষ করা যায়, ভেটকিটা চাষ করা যায়,
0: ভোলা মাছ চাষ করা যায়।
1: আচ্ছা,
0: এখন অব্দি আমাদের কাছে আমাদের দেশে এখন ডেভেলপ
2: সেই প্রযুক্তি এখন পর্যন্ত আসেনি,
0: ভবিষ্যতে হবে না একথাও কেউ বলতে পারে।
2: আমরা চেষ্টা করতে পারি, কারণ আমরা যদি কোবিয়াকে বশ মানিয়ে চাষ করতে পারি আগামী দিনে
0: গ্রুপ আগে চাষ করতে পারবো,
2: ভোলা
0: করা যাবে না একথা কেউ।

0: দেশের ওদের ভবিষ্যৎ
1: সবাই ভবিষ্যতে অবশ্যই আমরা তাকিয়ে থাকবো সেই দিনের জন্য, যেখানে আমরা বিভিন্ন সামুদ্রিক মাছেরও মানে বৈজ্ঞানিক ভাবে আমরা চাষ করতে পারি।
0: তবে অনেকটা আশার কথা যেগুলো উঠে এলো আপনার কথা থেকে গতনবাবু, যে এই সমস্ত মাছের যে ফেলে দেওয়া জিনিসগুলো, যেগুলো আমাদের কৃষক বন্ধুরা বাজারে ফেলে দেন বা যখন কোনো এক্সপোর্ট করছেন তখন এই মাছের আঁশ বা যেগুলো রয়েছে আপনার পটকা, এগুলো কিন্তু থেকে যে একটা বৈদেশিক মুদ্রা আয় হতে পারে এই ব্যাপারটা হয়তো অনেকের মধ্যে জানা ছিল না।
2: এবং শুধু শুধু বৈদেশিক মুদ্রা ফেলে দেন মাঠে ঘাট যে নাড়িগুড়ি সেখান থেকে খুব ভালো আপনার ফার্টিলাইজার তৈরি হতে পারে, বায়ো ফার্টিলাইজার,
0: এবং সেটা তো আমাদের মানে চাষবাসের একটা
2: চাষবাসে এবং অন্যতম অঙ্গ। এবং অলরেডি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার সিফা ভুবনেশ্বর, তারা অলরেডি খুব সহজে চাষি ভাইয়ের এটা করতে পারেন, এমন কিছু সমস্যা নয়। ট্রেনিং ট্রেনিং প্রোগ্রাম আছে সিফাতে। মাছে মাছের কোন মাছ হচ্ছে আমরা মৎস্য দেবতা বলি, কেন বলি, মাছের কোনোটা ফেলা যায় না। মাছের তেল
0: মানে আমাদের এত কিছু রয়েছে কিন্তু সচেতনতার অভাব।
1: হ্যাঁ, সেটা অবশ্যই সচেতনতার অভাব রয়েছে, যার জন্য মানে অন্যান্য সংগঠনের মতো মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্টের যে একটা সম্প্রসারণ বিভাগ রয়েছে সামুদ্রিক যারা মাছের ব্যাপার নিয়ে বা নোনা জলে মাছের জন্য, তাদের একটা সোসাইটি রয়েছে নেটওয়ার্ক ফর ফিশ কোয়ালিটি ম্যানেজমেন্ট সাস্টেইন ফিশিং। তারা বিগত প্রায় 17-18 বছর ধরে বিভিন্ন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে শুরু করে আমাদের উড়িষ্যা উপকূল পর্যন্ত বা প্যান ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে মৎস্যজীবীদের মৎস্যচাষীদের বিভিন্ন রকম সচেতনমূলক প্রোগ্রাম বা প্রশিক্ষণমূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকছে। সেক্ষেত্রে যারা মানে উপভোক্তা রয়েছে তাদের বিভিন্ন রকম সহায়তাও করছে, বিশেষ করে মানে প্রযুক্তিগত দিকগুলো তারা তুলে ধরছে, যার মাধ্যমে তাদের প্রযুক্তিগত দিকটা অনেকটা ভালো হয়, সঙ্গে সঙ্গে তাদের অর্থনৈতিক দিকটা অনেকটা উন্নয়ন হয়।
0: প্রায় একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, সময় খুব বেশি নেই, এবং সবশেষে যেটা উঠে এলো অমলেশবাবু বললেন যে মহিলাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা রয়েছে, এবং আমাদের প্রান্তিক এলাকায় যে সমস্ত মৎস্যচাষীরা রয়েছে তাদের মধ্যে দেখতে গেলে অনেক মহিলা কৃষক বন্ধু রয়েছেন, মৎস্যচাষীরা রয়েছেন, ঘরোয়া ভাবে কিন্তু এই মাছ চাষ করে থাকেন, তাদের ক্ষেত্রেও তো আপনাদের অনেক
1: সুযোগ। তাদের ক্ষেত্রে তারা সবচেয়ে ভালো যেটা করতে পারে সেটা হচ্ছে, যেটা আমাদের আমতলাতে গড়ে উঠেছে একটা বড় হাব হয়ে গেছে রঙিন মাছের জন্য, বা কৃষ্ণনগরে একটা হাব হয়েছে বা মেদিনীপুরে হয়েছে, তারা বাড়িতে গৃহস্থ কাজের সঙ্গে সঙ্গে রঙিন মাছের চাষ করতে পারে, এবং সেটা কিন্তু এক্সপোর্ট বাজারে যায়, আমাদের স্থানীয় বাজারে যে আমাদের মূল্য রয়েছে প্লাস বৈদেশিক বাজারে তার ভালো মূল্য রয়েছে, এবং পশ্চিমবঙ্গ সেদিক দিয়ে সবার উপরে রয়েছে ভারতবর্ষের মধ্যে রঙিন মাছ রপ্তানির ক্ষেত্রে বা তার উৎপাদনের ক্ষেত্রে, সেটা করতে পারে। বা তার বাড়িতে পুকুরে তারা যদি কাঁকড়া, যেটা অমলেশবাবু বলছিলেন যে সফট শেল ক্র্যাব, একটা বক্সের মধ্যে করে ছোট কাঁকড়াগুলোকে নিয়ে এসে অবশ্যই ডিম কাঁকড়াগুলোকে ছেড়ে দেওয়া উচিত তার পরবর্তী প্রজন্মের জন্য, যে 40-50 গ্রাম কাঁকড়াগুলোকে নিয়ে আমরা সফট শেল ক্র্যাব করতে পারি, এবং বাড়ির মহিলারা তা করতে পারে, তার জন্য প্রচুর অর্থনৈতিক দিক থেকে কিছুটা সহায়তা আপনাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে করা যেতে পারে। আর প্রযুক্তিগত দিকটা মরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি তারা সহযোগিতা করবে, সেভাবে যদি করা যেতে পারে তাহলে আমরা করতে পারি।
0: বেশ, অনেক কিছু হয়তো জিজ্ঞাসা ছিল আমাদের চাষী বন্ধু যারা রয়েছেন, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের আর বেশিক্ষণ কথা বলা যাবে না। আজকের আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গে সামুদ্রিক মাছ চাষ সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য। আমাদের মধ্যে ছিলেন মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির স্টেট কোঅর্ডিনেটর অতনু রায় এবং প্রোগ্রেসিভ ফার্মার এবং ফেডারেশন অব অ্যাসোসিয়েশন অব স্মল ইন্ডাস্ট্রিজ অব ইন্ডিয়া FASII তার চেয়ারম্যান অমলেশ চট্টোপাধ্যায়। আপনাদের দুজনকে আকাশবাণীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
1: নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আজ এই পর্যন্ত, সবাইকে নমস্কার।
3: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। একটি ঘোষণা। 136তম ডাক আদালত মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তা সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠি, রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এসি দাস, ADPSCS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ কলকাতা 700012 ঠিকানা। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg@indiapost.government.gov.in। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে সমীক্ষা। আজকের শিরোনাম পরিবার দিবসের ভাবনা, বলছেন বিশ্বনাথ বিশ্বাস।
4: মানুষের ইতিহাস আসলে পরিবারের ইতিহাস। সভ্যতার শুরু হয়েছিল যেখানে, সেখানেই পরিবারের বীজ পোঁতা ছিল। আগুনের পাশে গুহার অন্ধকারে যে কয়েকজন মানুষ একসঙ্গে আশ্রয় নিয়েছিল, শিকারের পর মাংস ভাগ করে নিয়েছিল, কিংবা সন্তানকে বুকে আঁকড়ে ধরেছিল, তাদের মধ্যেই নিহিত ছিল পরিবারের আদি রূপ। সেই থেকে আজ পর্যন্ত পরিবার শুধু একটি সামাজিক প্রতিষ্ঠান নয়, তা মানুষের অস্তিত্বের কেন্দ্রবিন্দু। নৃতত্ত্ববিদরা বলেন, প্রায় 2 লক্ষ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সের উদ্ভবের সঙ্গে সঙ্গেই গড়ে উঠতে থাকে পরিবারের কাঠামো। তারপর এলো কৃষি সভ্যতা, জমির মালিকানা, ফসলের উত্তরাধিকার, সম্পত্তির সুরক্ষা। এইসব কারণে পরিবার পেল আইনগত ও সামাজিক স্বীকৃতি। বিভিন্ন সমাজে বিভিন্ন রূপ নিল পরিবার, তা পিতৃতান্ত্রিক বা মাতৃতান্ত্রিক, একক বা যৌথ, গোষ্ঠীভিত্তিক বা বর্ণভিত্তিক। কিন্তু প্রতিটির মধ্যে ছিল একটাই সত্য, পরস্পরের পাশে থাকার অঙ্গীকার। ফরাসি সমাজতত্ত্ববিদরা দেখিয়েছিলেন, পারিবারিক বন্ধন শিথিল হলে সমাজে বিচ্ছিন্নতার লক্ষণ দেখা দেয়। সেই বিচ্ছিন্নতায় ক্রমে ক্রমে সামাজিক অবক্ষয়ের জমি তৈরি করে। আজ বিশ্বজুড়ে বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে, যৌথ পরিবার ভেঙে একক পরিবার হচ্ছে, ব্যক্তি নিঃসঙ্গ হয়ে পড়ছে। এর অনেকগুলি কারণ আছে। প্রথমত, অর্থনৈতিক চাপ, নিরন্তর বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং আয় বৈষম্য, এগুলি একটি পরিবারকে ভেতর থেকে ক্ষয় করে দেয়। দ্বিতীয়ত, নগরায়ন এবং প্রযুক্তি, মানুষ শহরে আসছে কাজের টানে, পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে ভৌগোলিকভাবে। তৃতীয়ত, মূল্যবোধের পরিবর্তন, ব্যক্তি স্বাধীনতার ধারণা সঠিক, কিন্তু তা যদি মানুষকে দায়িত্বহীন বিবেকহীন করে তোলে, তখন সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। চতুর্থত, পিতামাতার কাছ থেকে শিশুরা শেখে সম্পর্কের প্রতি দায়বদ্ধতা, কিন্তু যখন সেই মডেলটাই বারবার বদলে যায়, তখন শিশুর মনে গড়ে ওঠে এক অনিশ্চয়তার জগৎ। পঞ্চমত, আজ আমরা স্মার্টফোনের দাস হয়ে গেছি, তাই এক ছাদের নিচে পাশাপাশি থেকেও বাবা মা ভাই বোনের মধ্যে দূরত্ব বাড়ছে, পরিবার ভাঙনের গভীর প্রভাব পড়ে মানুষের মনে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। এতে তারা মানসিক আঘাত পায় এবং উদ্বেগ ও নিরাপত্তাহীনতার সমস্যায় ভোগে। এই পরিস্থিতিতে পরিবার দিবস পালনের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রসংঘ 1993 সালে ঘোষণা করে, প্রতি বছর 15ই মে পালিত হবে আন্তর্জাতিক পরিবার দিবস। এর মূল উদ্দেশ্য ছিল পরিবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক, স্বাস্থ্য, শিশুর অধিকার, শিক্ষা ও লিঙ্গ বৈষম্যের মধ্যে একটা ভারসাম্য আনা। এই জন্য প্রতি বছর একটা করে থিম আনা হয়। যেমন এবছরের আন্তর্জাতিক পরিবার দিবসের থিম ফ্যামিলিজ ইনইকোয়ালিটিস অ্যান্ড চাইল্ড ওয়েলবিং, অর্থাৎ পরিবার, বৈষম্য এবং শিশুর মঙ্গল। রাষ্ট্রসংঘের মতে, ক্রমবর্ধমান বৈষম্য পরিবারের উপর এবং একই সঙ্গে তা শিশুর ভবিষ্যতের উপর খারাপ প্রভাব ফেলছে। সার্বিক পরিস্থিতিতে এই থিম অত্যন্ত প্রাসঙ্গিক। এখানে একটি দরিদ্র পরিবারের শিশু এবং একটি সম্পন্ন পরিবারের শিশুর জীবনযাপনের মধ্যে বিস্তর ব্যবধান। ভালো স্কুল, পুষ্টিকর খাবার, মানসিক স্বাস্থ্য সহায়তা, এগুলো কিছু পরিবারের জন্য স্বাভাবিক, বাকিদের কাছে আজও বিলাসিতা। শিশুর মঙ্গলের প্রশ্নটি তাই আসলে সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন। পরিবার হলো প্রতিটি মানুষের প্রথম পৃথিবী। সেখান থেকে সে ভালোবাসতে শিখেছে, ভয় পেতে শিখেছে, ক্ষমা করতে শিখেছে। অর্থাৎ একজন মানুষের মূল্যবোধ গড়ে ওঠার প্রধান ভিত্তিই হলো তার পরিবার। পরিবারই সমাজকে একজন সুস্থ নাগরিক উপহার দেয়। তবে সেটা নিশ্চিত করার দায়িত্ব কেবল পরিবারের সদস্যদের নয়, রাষ্ট্রের নয়, বরং আমাদের সকলের।
3: পরিবার দিবসের ভাবনা, এই শিরোনামে সমীক্ষাটি শুনলেন, বললেন বিশ্বনাথ বিশ্বাস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। তিনি আজ পাঁচ দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন, পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়ার সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার স্বার্থে ভারত অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরজিকর কাণ্ডের তদন্তে গাফিলতির দায়ে পদস্থ তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্ট জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে বিচারপতিদের পুলকার চালু সহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। তার পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। একটি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমিরশাহীর আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সেদেশের F-16 যুদ্ধ বিমানগুলি তার বিমানকে এসকর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরশাহীর সফর শেষ করে প্রধানমন্ত্রী তার সফরের দ্বিতীয় পর্বে গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়েরই সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। ইরানের বিদেশমন্ত্রী আরও বলেছেন, পশ্চিম এশিয়া সংকট সমাধানের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমঝোতা ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি স্পষ্ট বলেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকেই ইরান স্বাগত জানাবে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আব্বাস আরাকচি এখন দিল্লিতে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি জানান, ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেছেন। পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
1: আমরা আজকে তিনজন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আরো দুজন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্ত, এই তিনজনকে আমরা আজকে সাসপেন্ড করলাম।

0: এদিকে অভয়ের মা পানিহাটি কেন্দ্রের সদ্যজয়ী বিজেপি বিধায়ক বলেছেন, সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি মেয়ের দেহ পুড়িয়ে দেওয়া সবকিছুর জন্যই দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট আজ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বিবিধ দিনগুলিতে অর্থাৎ মিসলেনিয়াস ডেতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা, বিচারপতিদের মধ্যে গাড়ি ভাগাভাগি করে ব্যবহার করা এবং রেজিস্ট্রি কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা। পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষাপটে জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্রের যে বৃহত্তর প্রচেষ্টা চলছে, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ তারই অনুসারী। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিচারপতিরা সর্বসম্মতিক্রমে নিজেদের মধ্যে কার্পুলিং ব্যবস্থা প্রচলনে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপে শীর্ষ আদালত রেজিস্ট্রি দপ্তরের প্রতিটি শাখা বা বিভাগের কর্মীদের 50% সপ্তাহে সর্বোচ্চ দুদিন বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্বজুড়ে যখন জ্বালানির দাম আকাশচুম্বী, তখন ভারত তার ব্যতিক্রমী অবস্থান বজায় রেখেছিল। সামাজিক মাধ্যমে মন্ত্রী বলেন, বহু দেশে পেট্রোল ও ডিজেলের দাম 20% থেকে প্রায় 100% বৃদ্ধি পেলেও ভারত এই পরিমাণ পেট্রোলে মাত্র 3.2% এবং ডিজেলে 3.4% মধ্যে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত অস্থিরতা সত্ত্বেও সরকারি তেল কোম্পানিগুলি নাগরিকদের মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপ থেকে রক্ষা করতে সপ্তাহের পর সপ্তাহ বিপুল ক্ষতি বহন করেছে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুড্ডাপাট্টিতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMC এর কর্মসূচির আওতাধীন একটি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার প্রতিরক্ষা ভাবনার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ একটি অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। সদ্য চালু হওয়া এই প্রতিরক্ষা প্রকল্পগুলি জাতীয় নিরাপত্তা জোরদার করবে, শিল্পক্ষেত্রে বিকাশ ত্বরান্বিত করবে এবং তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
1: ফিউজ জো হোতা হ্যায় ওয়া কিসি ভি গোলা বারুদ কা সবসে ইয়া ইম্পর্টেন্ট হিসসা হোতা হ্যায়, চাহে আর্টিলারি শেল হো, বম্ব হো ইয়া কোই ভি যুদ্ধ সামগ্রী হো, বিনা ভরোসেমন্দ ইলেকট্রিক ফিউজ কে সব বেকার হ্যায়। यहाँ बनने वाले अत्याधुनिक फ्यूज हमारी सेनाओं को ताकत देंगे और यह प्रोजेक्ट हमारी एमिनेशन मैन्युफैक्चरिंग में सेल्फ रिलायंस आत्मनिर्भरता का एक नया चैप्टर जोड़ेगा।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু, রাজ্যের মন্ত্রীগণ, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রত্যেক সাংসদের বিদেশ সফরের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এছাড়াও বিদেশে কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ করলে তা অবশ্যই 2010 FCRA আইনের মাপকাঠি অনুযায়ী হতে হবে। রিজিজু বলেন, আইনের চোখে সব ভারতীয় সমান এবং একই মানদণ্ড রাহুল গান্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দুই নেতাই দাবি করেছেন। তবে ইরান, তাইওয়ান সহ একাধিক বিষয়ে বিশ্বের দুই বৃহত্তম শক্তির মধ্যে মতপার্থক্য এখনও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 26 মে কেরালামে প্রবেশ করতে পারে। যদিও কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক নির্ধারিত তারিখ হল 1 জুন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট UG পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র NTA এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের উপর পরীক্ষার্থী এবং অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে। লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। লখনউ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছে। 11 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লীগ তালিকায় পঞ্চম ও সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লখনউ 10 দলের লিগে সবশেষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের উপর জোর দিয়েছেন। তিনি আজ 5 দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়া সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজ পরবর্তী কি কি অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় নাটক সরীসৃপ, রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী দেবাশিস চন্দ। 9:30 রবীন্দ্রসঙ্গীত, অরুণী দাসের কণ্ঠে। 9:45 দোতারা, স্বপন কুমার বর্মনের কণ্ঠে। 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি শুনবেন দীপ্তম সিংহ বিশ্বাসের কণ্ঠে। 10:50 আধুনিক গান শুনবেন অমৃতা দাস ভৌমিকের কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত আটটায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান শুনবেন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ 15 মে শুক্রবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে পরবর্তী কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য।

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
2: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, খবর একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহারের দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভায় কাজ চলবে। অধিবেশনের সরাসরি সম্প্রচারের জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার অধিবেশন শুরু হবে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আজ SSKM হাসপাতালে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার, তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, DC সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং DC নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে অভয়ার মায়ের অভিযোগ। রাজ্যে 3টি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বাকি থাকা কাজ শুরু হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আসি বিস্তারিত খবরে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। একটি প্রতিবেদন।
1: অষ্টাদশ বিধানসভা গঠনের পর প্রথম অধিবেশনে নতুন অধ্যক্ষ নির্বাচন পর্বে শাসক বিরোধী সৌজন্য নজর কেড়েছে। অধ্যক্ষ নির্বাচন পর্বে অবশ্য তৃণমূল কংগ্রেস বিধায়করা সভায় উপস্থিত ছিলেন না। পরে তারা সভায় ফেরেন। বিধানসভার সদস্যদের সমর্থনের পর মুখ্যমন্ত্রী তথা শাসক দলের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে নতুন অধ্যক্ষ নিজের আসনে বসেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা এই নির্বাচনের বিরোধিতাও করেননি। প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রথীন্দ্রকে শুভেচ্ছা জানান। পাল্টা বিরোধী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা যে বিরোধীদের মত প্রকাশের জায়গা, এই আদর্শ তার সরকার সর্বদা মেনে চলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অধুকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক রীতিনীতি মেনেই বিধানসভা এগিয়ে যাবে। বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
2: এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই, কারণ বহুদলীয় গণতন্ত্রে আমাদের সংবিধানে স্বীকৃত।
0: মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম ও সাধারণ মানুষের সামনে আরো স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বিরোধীদের বেশি করে বলার সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, বিধানসভায় ভাষা শালীনতা, দায়বদ্ধতা এবং সাংবিধানিক মূল্যবোধ বজায় রাখা জরুরি। নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই অধ্যক্ষ আজ বিরোধী দলনেতাকে তাঁর কথা বলার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন।
3: ভয় নয় ভরসা বলেছিলেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি, যিনি তিনি পুলিশ দিয়ে বলছেন রাস্তায় নামো তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে।
0: এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, হিংসার কারণে কেউ ঘর ছাড়া হয়েছেন বলে তাঁর জানা নেই। তবে যদি তা হয়ে থাকে সেই তালিকা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে জমা দেওয়া হোক। 2021 সালে সারা রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত কোনো ব্যক্তি যদি বর্তমানে ঘর ছাড়া থাকেন সেক্ষেত্রে তাকে জেলে ঢোকানো হবে। ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী তাঁর বক্তব্যে সরকারকে সহযোগিতার পাশাপাশি 2021-এর ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ উত্থাপন করেছেন।
2: বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21-26 আমরা দেখেছি, আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। আর একটা কথা, উনি বলেছেন অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতু বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না।
0: CPM এর একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দলের তরফে তিনি একা হলেও মানুষের বক্তব্য সভায় তুলে ধরবেন।
4: 34 বছর আমরা সরকার চালিয়েছি আমাদের, তারপরে মানুষ

0: কি বলি, ঘেন্না হতো?
1: হ্যাঁ,
0: আমার রান্না খেতে বনমালিকা তোর ঘেন্না হতো?
1: হতোই তো।
0: বিশ্বাস করি না, স্বয়ং বিধাতা এসে বললেও আমি বিশ্বাস করবো না দিদি।
1: আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে, যা, বিশ্বাস না করিস না করিস, একটু চুপ কর দেখি।
0: কেন কেন চুপ করবো? কেন
1: কি ঝগড়া করছিস? মানুষটাকে শান্তিতে একটু খেতে দে না, দুটো কথা বলতে দে।
0: আমিও তো কথা বলতে চাইছি বনমালিদার সঙ্গে। তুমি কি একাই ওর? ও আমারও।
1: আয় বুড়ি। আরে দেখছিস না, ছেলেটা ঘুমিয়ে নেতা হয়ে গেছে তো, যা না ওকে বিছানায় শুয়ে দে।
2: তোর ছেলেটা দেখছি কোনো ঝামেলা নেই পড়ে?
1: নেই বলি না এত।
0: হ্যাঁ, যে যাকে নিয়ে ঘর করে সেই বোঝে। তুমি খাও বনমালিদা, আমি ছেলেকে শুয়ে দিয়েই আসছি। চল সোনা, তোমাকে একটু শুয়ে দিয়ে আসছি।
1: দেখলে দেখলে ভাই বনমালি, এই সেদিন 20,000 টাকা খরচ করে ওর বিয়ে দিলাম, বছর ঘুরতে না ঘুরতে ছেলে।
2: না না, ছেলে মানুষ তো বোঝে না।
1: বোঝে না? বোঝে বোঝে বোঝে, সব বোঝে। দিদির কাছে টাকা চেয়ার পাচ্ছে না যে, দিদি যে হুট বলতে 500-700 টাকা পাঠিয়ে দেয়নি। আচ্ছা কোত্থেকে দেব বলতে পারো? তোমার তো অজানা কিছু নেই ঠাকুর। শ্বশুরমশাই গত হওয়ার আগে রেখে গেলেন সামান্যই 3তলা বাড়ি, আর আর আমার আতপাগল অখরমন্য স্বামী, সঙ্গে ওই চড়বুদ্ধি ছেলে। সবই মানুষের কপাল ঠাকুরবো, যেন মাথা গুঁজবার ঠাইটুকু তো রইল, এই আমার পক্ষে ঢের।
2: চারুদি এ বাড়িতে বউ হয়ে এসেছিল 17 বছর বয়সে, আমার বয়স তখন 15। চারুদির কাছে আমাকে কি ছোট লাগত, চারুদির বর শ্যামদা পাগল, পুরো পাগল নয় আধ পাগল। রাম জ্যাঠা সংবাদটা লুকিয়ে চারুদিকে বউ করে এনেছিল। শ্যামদা পাগল হলে কি হবে, সারাক্ষণ বউকে নজরে নজরে রাখত, উঠতে বসতে সন্দেহ করত। রাম দারুণ জ্যাঠাও কি কম যেত, চারুদিরা বড় লোক আমরা গরিব। চারুদির শ্বশুরে ছিল মোটর গাড়ি, মোসাহেব আর বাগান বাড়ি। মোসাহেবটি ছিল আমার বাবা। রামজাটা প্রত্যেক শনিবার ব্যারাকপুরে গঙ্গাপাড়ের বাগান বাড়িতে ফুর্তি করতে যেত, ফিরত দুরাত কাটিয়ে একেবারে সোমবার। প্রত্যেক শনিবার দুপুরে আমাদের ছোট দোতলা বাড়ির সামনে এসে দাঁড়াত রামজাঠার মোটর গাড়ি।
3: ধনগোপাল, ধনগোপাল, যাই দাদা। এ কি এখনো ধুতি পরে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছ? যাও যাও, পোশাকটা পাল্টে এসো। আজ বাগান বাড়িতে কাকে আনছি জানো?
4: না তো দাদা, কে আসছে?
3: মুনারি বাইয়ের ছোট মেয়ে।
4: বলো কি?
3: হ্যাঁ, ভালো কথা ধনগোপাল। এই বুনো কোথায়? বুনোকে দেখছি না যে।
4: কে? বনমালি?
3: হ্যাঁ, কোথায় কোথায় সে?
4: যাবে কোথায়, বাড়িতেই আছে।
3: তাকে ডাকো তো।
4: বন, এই বন।
5: যাই। হ্যাঁ, আমি ডাকছিলাম বাবা।
4: হ্যাঁ বলি, থাকো কোথায়।
3: জাগে জাগে ধনগোপাল, শোনো, ওকে আর শাসন করো না, বুঝলে?
4: তুমি বোঝো না দাদা, লাথির ঢেকি চড়ে ওঠে না, দিনকাল যা পড়েছে। আরে এই এই যাস কোথা? জ্যাঠা কি বলছে দেখ। দাদা তুমি খনেক দাঁড়াও, আমি পোশাকটা চড়িয়েই আসছি।
3: এসো।
5: আমি কিছু বলছিলেন জ্যাঠা?
3: হ্যাঁ
5: বলুন।
3: বোনো শোন, ওই দুটো দিন তোকে বাবা একটু আমাদের বাড়িতে থাকতে হবে, বুঝলি? হ্যাঁ, ওখানেই খাবি, ওখানেই থাকবি, আর যখন যা প্রয়োজন বৌমার কাছে চেয়ে নিবি।
5: রাত্রে বাড়ি ফিরে আসবে তো?
3: এই দেখো, রাত্রে বাড়ি ফিরে আসবি কিরে? আরে রাত্রে বৌমাকে পাহারা দিবি বলেই তো তোর থাকা, বৌমা একা থাকবে তো।
5: কেন শ্যামদাদা?
3: ও পাগল ছাগল ছেলের কথা, ওর উপর কি ভরসা বলতো? পয়সাটা রাখ রাখ রাখ, গজিনের দোকান থেকে মিষ্টি কিনে খাস, বুঝলি? যা, তোর বাপটাকে পাঠিয়ে দে তো, রোদ পড়ে গেল, পৌঁছতে পৌঁছতে আবার সন্ধে না হয়ে যায়। যা বাবা যা, পাঠিয়ে দে।
1: কি ভাবছো ঠাকুরপো?
2: হ্যাঁ না, এই বাড়িটার কথাই ভাবছিলাম। আসতে আসতে দেখলাম বাগানটায় বড্ড আগাছা জন্মেছে।
1: আগাছার কি দোষ ঠাকুরপো, সুযোগ পেলেই মাথা চাড়া দেয়। আর বাড়ি তো অযত্নে জলু সারায়, দেখো না, শ্বশুরের তৈরি 1 লাখি বাড়ি সামান্য 30,000 টাকার জন্য বাঁধা রাখতে।

0: হলো। তাও ভাগ্যে বাড়ি, এই বাগান, এসব তোমার কাছে বাঁধা রাখার কথা মনে হয়েছিল?
1: চারুদি, বাড়ি তুমি বাঁধা রাখনি।
0: এমনটা ভাবতে পারলেই ভালো লাগত, কিন্তু না বনমালি, এখন আমায় আর ভুলিও না ভাই।
1: চারুদি
0: বলো,
1: বাড়িটা তুমি আমার কাছে বিক্রি করেছিলে।
0: বিক্রি?
1: হ্যাঁ, দেখো চারুদি, দলিল পড়ার অভ্যেস তোমার আছে, সেটাও তুমি ভালোই জানো। দলিলের নকলটা একবার পড়ে দেখো, 30,000 টাকা নগদ আর ওই টাকার 5 বছরের সুদের দামে তুমি বাড়িটা আমার কাছে বিক্রি করেছ।
0: বিক্রি করেছি?
1: মাসে মাসে সুদটা মেটালে বলতে পারতে বাধা আছে। পরে কি বলো, আমার পান দিতে।
0: তুমি মুখটা ধুয়ে এসো, আমি পান সেজে রেখেছি ভাই। ও ঠাকুরপো, ওদিকে জল রাখা আছে।
1: ঠিক আছে, যাচ্ছি। চারুদি যেদিন নতুন বউ হয়ে বাড়িতে এসেছিল, সেদিন চারুদিকে অকাল বোধনে দুর্গা প্রতিমার মতো দেখতে লাগছিল। আর প্রথম যে রাত চারুদিকে পাহারা দিতে পাশের ঘরে আমার বিছানা পেতে দিতে এসেছিল চারুদি, আমি সেদিন অন্য চারুদিকে দেখেছিলাম, পাশের ঘরে পাগল স্বামী।
2: চারু, চারু, চারু, চারু, আমাকে ফেলে পালালে নাকি, পালাল নাকি?
0: মেঝেতে শুতে তোমার কষ্ট হবে না তো ঠাকুরপো?
1: হ্যাঁ চারুদি, না মা আর আমি তো বাড়িতে মেঝেতেই শুই, বাবা শুয়ে খাটে।
0: ইস, সারাটা দিন আমার কাছে রয়েছো, মায়ের জন্য মন কেমন করছে তাই তো?
1: হ্যাঁ তা তো করছে।
0: তুমি কাল সকালবেলা মায়ের কাছ থেকে একবার ঘুরে এসো।
1: না না, সে হবে না, জ্যাঠা তোমাকে ছেড়ে কোথাও নড়তে বারণ করেছে।
0: তাই?
1: হুম।
0: তোমার জ্যাঠা তোমাকে পাহারায় রেখে গেছে? বলি, পাহারা দেয় সারাটা রাত কি করবে?
1: কে করবো, ঘুমো।
0: ঘুমোবে? ঘুমোবে তাহলে পাহারা দিবে কে?
1: কেন, কিসের পাহারা?
0: বাড়ি পাহারা বুঝো না, চোরে যাতে সম্পত্তি চুরি না করতে পারে তার জন্য পাহারা দিতে হয় না?
1: ও মা, সে তো গেটে দারোয়ান আছে।
0: ও তো বাড়ি জমি গাছ পুকুরের পাহারা, আমাকে কেউ চুরি করতে এলে কি করবে বনমালি?
1: কি করব, চোরের মাথাটা ফাটিয়ে দেবো লাঠির ঘায়ে।
0: বাহ বাহ বাহ বাহ, এই তো, এই তো আমার সাহসী পুরুষ।
2: বউ, বউ, কোথায় গেলে, কোথায় গেলে? শোবে না আমার কাছে, শোবে না, শোবে না।
0: দেখেছো ডাক পড়েছে, আমি যাই। শোনো, মাঝে দরজাটা খোলা থাকলো, ভয় পেও না, দরকার হলে ডেকো।
2: চারু, আই চারু, চারু,
0: যাই যাই।
2: এতক্ষণ আসার সময় হলো, সময় হলো, করছিলে কি, করছিলে কি?
0: ঠাকুরপুর বিছানা ঠিক করে দিচ্ছিলাম।
2: ওই ধন গোপালের বেটা বনমালি ওখানে কি করছে, কি করছে? তারা তারা তারিদা বলছে, তারিদা বলছে, তারিদা,
0: কি কথা বলে?
2: আই বুনো, বুনো, তুই এখানে কি করছিস, কি করছিস, কি করছিস?
0: কি হচ্ছে কি জানো না, বাবার হুকুম।
2: বাবা ওখানে, বাবা ওকে এখানে থাকতে বলেছে?
0: বারে, তা না হলে ওইখানে খামোকা থাকতে যাবে কেন?
2: বাবা কোথায়?
0: বাবা ধনু কাকাকে নিয়ে ব্যারাকপুর গেছে।
2: কি করতে গেছে?
0: আমি তার কি জানি,
2: আমি জানি, মেয়ে ছেলে নিয়ে ফুর্তি মারতে গেছে, ফুর্তি ফুর্তি
0: আসতে বনমালি শুনতে পাবে।
2: ওর বাপও তো গেছে।
0: তুমি ঘুমোবে না, বকবক করবে? আমি কিন্তু বাবা ফিরলে সমস্ত বলে দেব।
2: তোমার পায়ে পড়িব, বাবাকে বলবো না, বাবাকে বলবো না। এই তো, এই আমি ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে
0: পড়লাম। ঘুমিয়ে পড়লে নাকি ঠাকুরপো?
1: না, দুপুরে আমি ঘুমাই না আজকাল, তোমার পানের অপেক্ষায় থেকে থেকে চোখটা গুঁজে এসেছিল আর কি।
0: আর বলো না, পান টান সব সেজে বাটায় রেখেছিলাম, ভুবন দেখি সব খেয়ে নিয়েছে, আবার নতুন করে সেজে না।
1: হ্যাঁ দাও।
0: তোমাকে একটা কথা বলি ভাই। না বলি কি, যে দেখো 30 হোক 32 হোক তোমার কাছে আমার দিনাটা তো সত্যি, সেটা যে আমি এতদিনে শুতে পারিনি তাও সত্যি। তাই বলছিলাম, এই বাড়িটা বিক্রি করে দেওয়ার একটু ব্যবস্থা করে দিতে পারো ভাই?
1: বাড়িটা কারণ
0: এবারে তুমি বা কি করবে? তার চেয়ে বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে, তোমার টাকাটা তুমি নিয়ে নেবে, বাকিটা আমাকে দিও।
1: তাহলে তোমার লাভ?
0: তোমার 30,000 কেটে যা থাকবে তাই দিয়ে ওই দেশে শ্বশুরের ভিটেতে কিছু না কিছু একটা ছোটখাটো বাড়ি তুলতে পারবো।
1: আমার টাকা চলে যাক, এবারে বিক্রি হবে না।
0: বনমালী,
1: ভুবনের বাড়ি বিক্রি করার পরামর্শ তোমাকে কে দিল?
0: এ আমার নিজের চিন্তা, অন্য কে আর দেবে?
1: ওসব দুর্বুদ্ধি মাথায় এলো না।
0: আর যদি হঠাৎ কোনোদিন চোখ বুঝি, আমার ভুবন ঋণের বোঝা ঘাড়ে নিয়ে কোথায় দাঁড়াবে?
1: চারুদি, আচ্ছা দেখো, আমি আমি আমি আমি কি তোমার পর?
0: কি আপন কি পর, সব আমার গুলিয়ে গেছে ভাই। ছেলেটা যদি ও জড় বুদ্ধি বলে
1: কি ভুবন কোথায়?
0: পরিশ্রমী গপ্প করছে।
1: তোমার একটা কথা বলি চারুদি, সময়টা আমারও খুব একটা ভালো যাচ্ছে না জানো। হঠাৎ করে বেশ কয়েক হাজার টাকার দরকার পড়েছিল, তাই মানে সেই জন্যেই তোমার এই বাড়িটাই আমি বন্ধক রেখেছি। না একটু সামলে উঠলে আমি ছাড়িয়ে নেব।
0: তারপর?
1: তারপর কি? ভুবনের বাড়ি ভুবনে ফিরে পাবে।
0: কিন্তু তোমার টাকা?
1: আহা, আবার কিসের টাকা?
0: তোমার 30,000 টাকা
1: থাকবে, ভুবনের কাছে জমা থাকবে।
0: সকাল থেকে বাচ্চাটা কেমন করে বকছিস কেন? কি করেছে কেউ?
3: সকাল থেকে বকতে কোথায় দেখলে দিদি?
0: কাঁদছে কেন তাহলে?
4: মা ভাই দাবে না বালি, তাই কাঁদতে
3: না যাবে না। এটা ওর মামার বাড়ি কি না?
0: মামা বাড়ি কেন হতে যাবে পুরি? এটা ওর মাসির বাড়ি। আর তোর যদি যাওয়ার ইচ্ছে না থাকে জোর করে যাচ্ছিস বা কেন? আমি তোকে তাড়িয়েও দিইনি, যেতেও বলিনি।
3: থাকার জন্য তো সাদা সাদিও করনি দিদি।
0: ও আবার কি কথা পড়ি? তোর স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে খামোকা দিদির বাড়িতে পড়ে থাকবি কেন? তোর একটা মান মর্যাদা নেই, লোকে কি ভাববে?
3: লোকে অনেক কিছু নিয়েই অনেক কিছু ভাবে, সেসব গায়ে মাখো নাকি তুমি।
0: কি কি বলতে চাইছিস তুই?
3: কিছু না, আমি যাচ্ছি, আমি চলেই যাচ্ছি, আর কোনোদিন যেন তোমার কাছে ফিরে আসতে না হয়।
0: বিধাতা যেন তাই করেন পুরি, হতভাগী দিদির কাছে থাকার চেয়ে শ্বশুরের পিঠে থাকা আমাদের বাড়ির মেয়ের জন্য অনেক সুখের। যা সাবধানে যাস, দিদিকে ভুল বুঝিস না। এই কমাস থেকে দেখলি তো, শুনলি তো সব। এবাড়িতে আমার ঠাঁই কদিন হবে তাই ভগবান জানেন। অনাথ ছেলেটাকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো?

0: কাঁচা থালা বাদি বাসু
1: পাইক
2: পেয়াদা নিয়ে এসেছে বুঝি?
1: না মা, সঙ্গে ওনার মা, দাস দাসী, আরো কিছু লোকজন, চার চারটে গাড়িতে মালপত্র এসেছে।
2: বনমালী বাড়ির দখল নিতে এলো?
3: কি হলো ওদের? আমার
1: কিছু কিছু বলছো চারুমা?
2: না, যাও যাও যাও, ওদের উপরে নিয়ে এসো উপেন্দা।
1: আচ্ছা
4: উপেন্দা, উপেন্দা
1: যাই।
4: এই যে, এই যে উপেন্দা, ওই নিচের ঘর দো সব ঝাড়পোঁছ করা আছে তো?
1: হ্যাঁ আছে।
4: চারুদি, মাকে নিয়ে তোমার কাছে এলাম।
2: মামিমা কোথায়?
4: আসছে আসছে।
2: শহরের বাড়িটা কি বিক্রি করে দিলে ঠাকুরপো?
4: হ্যাঁ, ওই উপেন্দা, ওই নিচে দাস দাসীদের থাকবার ব্যবস্থা করো। হ্যাঁ, আর মাকে উপরে নিয়ে চলে এসো।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
2: বনমালী,
4: হ্যাঁ বলো।
2: বলছি, শহরের অত সুযোগ সুবিধে ছেড়ে খামোকা এখানে আসতে গেলে যে?

0: ওখানে কোনো অসুবিধা হচ্ছিল?
1: অসুবিধে না না কই না তো, অসুবিধে হলে এতদিন বাস করলাম কী করে? ও না ওসব কিছু নয়, আসলে ওই হচ্ছে কি ওই বাড়িটা আগাগোড়া মেরামত করতে হবে আর কি। আর তাছাড়া ভাবছি আরও দুখানা ঘর তুলবো ছাদে, মাস দুই লাগবে সময়।
0: ও
1: হ্যাঁ হ্যাঁ, তাই মাস দুই তোমার এখানে আশ্রয় নিতে হবে।
0: বেশ করেছো। না না, এটা তোমারও বাড়ি, আমি যাই মামিমার থাকবার ব্যবস্থা করি।
2: কোথায় কেনে ফেললো ছেলে আমাকে? নিজের মনে নিরিবিলিতে একটু থাকবো তার উপায় নেই গা? একটা হাবা গোবার ছেলে, এটা ঘাটছে ওটা ঘাটছে, তার উপরে বেদবা বউ, সব ব্যাপারই তার মাতব্বরি।
1: মা মা,
2: হ্যাঁ
1: তুমি আমার খোঁজ করছিলে?
2: আমার কপাল বাবা, নিজের ছেলেকে ডেকে পাঠালে তবে তার দেখা পাওয়া যায়, তাও আবার এক ঘন্টা দু ঘন্টা পরে।
1: কি বলছিলে বল, আমার সময় নেই।
2: সেই কথাই তো বলছি বাবা, যাকে পেটে ধরলাম সেই বলে সময় নেই।
1: হা, তুমি কি এইসব কথা বলবে বলে ডাকছিলে?
2: না না,
1: তাহলে বলো কি বলে বলো।
2: বলছি ওরা কি যাবে না?
1: কারা, কাদের কথা বলছো?
2: কাদের কথা আর বলবো বাছা, যারা তোর বাড়িতে জবরদখল করে বাস করছে আমি তাদের কথাই বলছি।
1: কোথায় যাবে মা?
2: যে চুলোয় খুশি যাক।
1: আহ মা, তুমি ভুলে যাও না বাড়িটা ওদেরই।
2: হ্যাঁ ছিল ছিল, এখন এটা তোর। শোন বাবু, আমি সব সব বলে দিচ্ছি, কদিন দেখ, তারপর নিজের থেকে যদি না যেতে না পারে ঘর ধরে তাড়িয়ে দে।
1: তাড়িয়ে আমি দিতে পারবো না মা, ওসব আমার ধাতে নেই।
2: মা তাহলে ওরা যাবে কি করে?
1: নিজের থেকে যায় তো যাবে।
2: আর তা না হলে?
1: না হলে রইল।
2: হ্যাঁ, কি ছেলেই আমি পেটে ধরেছিলাম গো, মায়ের থেকে

0: কে?
1: মা, আমি উপেন।
0: এসো, ভেতরে এসো। উপেন দা, কি তেমন কোনো সংবাদ পেলে?
1: সংবাদ বলতে মা, বাড়িঘর তো একই আছে দেখলাম।
0: ঘর তো সারাই করা, কি রং করা, কিছু?
1: না না, কিছুই না, সবই এক আছে।
0: ছাদে কোনো ঘর?
1: ছাদে ছাদ তো নেড়া, পাঁচিলটা পর্যন্ত দেখতে পেলাম না মা। মা, একটা সংবাদ দেওয়া ঠিক হবে কিনা জানি না, ও বাড়িতে লোক রয়েছে দেখেই আমার সন্দেহ হয়েছিল। আমি খোঁজ নিয়ে জানলাম ও বাড়িতে ভাড়াটে রয়েছে।
0: কি বলছো উপেন্দা, ভাড়াটে বসিয়েছে বনমালী?
1: হ্যাঁ মা, 210 টাকায় এক পরিবারকে মাস দুয়েক হলো ভাড়া দিয়েছে। আমি আমি যাই মা। মা, বনমালী বাবু যেন একথা জানতে না পারেন।
0: না না না, নিশ্চিন্তে থাকো বৃন্দা, বনমালী মিথ্যে বলল আমাকে।
2: তারপর তারপর কি হলো রে পদ্ম?
3: কি আর হবে মা, অমন কেচ্ছা লুকোবে কোথায়? দুপুর বেলা সবার চোখের আড়াল করে কলসি গলায় ঝুলিয়ে ডুবে মরল পুকুরে।
2: একেই বলে দম্মের কল বাতাসে নড়ে। কে যায়, কে যায় গো?
0: আমি, চারু।
2: ও চারু বউ, তা কিছু বলবে মা?
0: না মামি, মাম, এই ভুবনটাকে খুঁজতে এসেছিলাম।
2: কোথায় আর যাবে বাছা, দেখো এখানে ওখানে আছে কোথাও। ও পদ্ম, একটু দেখ না কোথায় গেল ছেলেটা, একটু দেখ। দেখছি,
3: ভুবন। ও ভুবন,
2: তা তুমি দাঁড়িয়ে রইলে কেন বৌমা, বসো
0: না। যাই মামি, মাম, পদ্ম পাবে কি না?
2: বসো বসো, কোথায় আর যাবে। তা হ্যাঁ বৌমা, তোমার ছেলেটা যে অমন, কাউকে দেখিয়েছিলে?
0: ডাক্তার বুদ্ধি অনেক করেছিলাম, কিন্তু সবাই এক কথাই বলে।
2: ডাক্তার বুদ্ধি করে আর কি হবে মা, বিধাতার মার, ডাক্তার আর কি করবে।

0: বলছিলাম ওই ঝাড়ফুঁকের কথা।
1: সত্যি কথা বলতে কি মামিমা, আমি আমার ভরসা হয় না, তার চেয়ে ভগবান যা দিয়েছেন তাই নিয়ে আছি।
0: তা টিপতে গেলে তো পারো মা।
1: কে নিয়ে যাবে মামিমা, এই ছেলেকে নিয়ে আমি তো আর একা একা কোথাও যেতে পারি না।
0: এই নাও ধরো তোমার ছেলে।
1: কোথায় ছিল?
0: ছাতে বসে কাকপক্ষীকে চাল খাওয়াচ্ছি।
1: দেখো আয় বাবা,
0: ছেলে

0: এটা কি ফাগুন মাস? ফাগুনের কত? 14ই ফাগুন। চারু দিয়ে বাড়িতে বউ হয়ে এসেছিল, 22 বছর হয়ে গেল। চারু দিয়ে আশ্চর্য মেয়ে মানুষ, শ্বশুর সম্পত্তির এমন চমৎকার বিলি ব্যবস্থা করেছিল প্রথম বয়সে, আত্মীয় পর কোনো দিক দিয়ে একটি পয়সা অপচয় করতে পারেনি। আজ চারুদি ভুবনকে নিয়ে দিশেহারা।
1: ঠাকুরপো, এসো।
0: হ্যাঁ হ্যাঁ, যাই যাই।
1: বেশি ঝাল হয়নি তো ঠাকুরপো?
0: না না, ঝাল কই, আমার তো লাগছে না ঝাল। তুমি বরং আমাকে আর একটু এই সজনে পোস্ত দাও।
1: সজনে পোস্ত ভালো লেগেছে?
0: তোমার হাতে সজনে পোস্ত অনেকদিন পরে খেলাম। আচ্ছা চারুদি,
1: বলো।
0: বলছিলাম যে আজ ফাল্গুন মাসের কত তারিখ জানো?
1: 14 তারিখ।

0: মা, ও বৌমা, দরজা খোলো মা, দরজা খোলো। ও বৌমা সাড়া দাও। মা গো, এখন এই বিপদের কালে কি ওসব করতে আছে মা? মাথা ঠান্ডা রাখতে হয়। আমার দেখো না মা, কান্নাকাটি মোটে সহ্য হয় না, কিন্তু কি করব বলো। বৌমা বৌমা দরজাটা খোলো মা, দরজাটা খোলো। এই পদ, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে কি দেখছিস বলতো? জানা যা, ওদিকে জানলা দিয়ে দেখ না বৌমা কি করতে দেখ।
1: অত চিন্তা করনি গো, অত চিন্তা করনি, সে মরেনি।
2: তবে তবে কি করছে রে?
1: ছেলেকে তেল মাখাচ্ছে।
0: মরণ আমার।
3: পরি ওর ছেলেকে খাওয়াচ্ছে, আমি এখানে বসে আছি কেন? কিসের জন্যে? পরি আমার কে? কেউ না, চারুদের ছোট বোন। গায়ে যে বিধবার বেশে, ওকে যে চারুদির মতোই দেখতে লাগছে। চারুদি যেমন করে পিছন ঘুরে ভুবনকে খাওয়াতো, ঠিক সেই রকম, সেই ভঙ্গি। পরে কি চারুদির মতো করে আমার কাছে? না না না না, এ বোধ হয় আমার মনের ভুল। আমি আমি চোখ সরাতে পারছি না কেন?
4: অমন করে কি দেখছো বলো না।
3: ওই তো তোর ছেলেটাকে।
0: পদ্ম, ও পদ্ম, কোথায় থাকিস বলতো?
3: পুরি, আমি আমি যাই, আমাকে আবার বেরোতে হবে।
4: দিদি আয় আয়। কি রে
1: পরি? আচ্ছা, হুট করে যে ওখান থেকে চলে এলি, সম্পত্তির কি হবে?
4: সম্পত্তি? কার সম্পত্তি?
1: কিছু রেখে যায়নি।
4: কি রোজগার করতো যে রেখে যাবে? মাস গেলে হাত খরচের টাকার জন্য বাপের কাছে হাত পাততো যে, সে যাবে রেখে।
1: আমি যা দিয়েছিলাম
4: কি?
1: খাট, গয়না, আলমারি, নগদ।
4: খাট আর আলমারিটা আই বুড়ো ননদের ঘরে ঢুকেছে।
1: তোর গয়না? তোকে যে 30 ভরি গয়না আমি দিয়েছিলাম।
4: আঞ্চল থেকে চাবি কেড়ে নিয়ে বাক্স খুলে শ্বশুর সব বার করে নিয়ে গেল, এমন চামার।
1: খোকার গয়না, খোকার অন্নপ্রাশনের গয়না।
4: আমার সর্বস্ব কেড়ে নিয়েছে দিদি।
1: তুই আর 2 মাস ধৈর্য ধরে থাকতে পারলি না।
4: পারলে কি হতো?
1: ওই সমস্ত কেমন করে আদায় করতে হয় সেটা আমি দেখিয়ে দিতাম।
4: বড্ড খারাপ ব্যবহার করে দিদি, থাকতে আমার ভালো লাগলো না।
1: ভালো লাগে না? আরে মেয়ে মানুষের অত ভালো লাগা মন্দ লাগা কি? কি তুই কালকে ওখানে ফিরে যাবি
4: দিদি?
1: বুড়ো মরবার সময় তোর খোকাকে কিছু না কিছু তো দিয়ে যাবে। বংশের ছেলে, বঞ্চিত তো করতে পারবে না।
4: আর হাসাস না দিদি, 7-7টা ছেলে একটাও রোজগার করে না, যা আছে ওরাই খেয়ে শেষ করবে, ছেলে পুলেরা এই টোকাটাও পাবে না।
1: তার মানে তুই আর ও বাড়িতে যাবি না, তাই তো?
4: মরে গেলেও না।
1: তোকে বসিয়ে বসিয়ে এখানে খাওয়াবে কে? কেন বল, বল, চুপ করে আছিস কেন বল? আমার আর সেই দিন নেই পড়ি। ফুনোমালি তাড়িয়ে দিলে আমার ফুপানি খেতে পাবে না।
4: আমার ভাবনাটা আমাকেই ভাবতে দে না দিদি।
1: মানে?
4: আমার ভাবনা তোকে ভাবতে হবে না, তোকে ভাবতে হবে না।
3: চারুদি, চারুদি।
1: হ্যাঁ ঠাকুরপো।
3: হ্যাঁ ভাই, ভুবনের জন্য এই চাক ভাঙা মধু এনেছে, এনাও, রেখে দাও।
1: বনমালী, তোমার কি একটু কথা বলার সময় হবে ভাই?
3: কথা মানে কি ব্যাপারে বলো তো?
1: পরি।
3: হ্যাঁ পরি, কি কি করেছে পরি?
1: নিজে সর্বনাশ নিজে করছে। দেখো সব ছেড়ে ছুড়ে দিয়ে এলে ওরা কি নিজে থেকে যেচে দিয়ে যাবে বলো? যাও বা কিছু দিত, ছেলেটাকে তো তাও দেবে না ওরা। ও যদি কটা দিন ছেলেটাকে নিয়ে ওখানে গিয়ে না থাকে, ওকে ওকে যেতে বলো, কটা দিনের জন্য ছেলেটাকে নিয়ে যেতে বলো ঠাকুরপো।
3: হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, নিশ্চয়ই যাবে। তবে দুদিন শোকটা একটু কাটে যাক।
1: বুঝতে পারছো না ওরা তো,
3: হে হে আমার তো অনেক দেরি হয়ে গেল, আমি এখন যাই। হ্যাঁ এখন আমি যাই।

0: লেগেছ তো পেছনে?
1: এই জন্যই বলে জগতে কারো ভালো করতে নেই।
2: ভালো? তুই আমার ভালো করছিস? কি ভাবছিস থাকি নিজেকে তুই?
1: বলি এখানে আছো কার জন্যে?
2: কার জন্যে বল, কার জন্যে? তোর দয়ায়? তুই আমাকে দয়া করে থাকতে দিয়েছিস?
1: বোধ বুদ্ধি অন্য কাজে না লাগালে ঠিকই বুঝতে পারতে।
2: পরে দাঁড়িয়ে কথার উত্তর দিয়ে যা। এত সাহস হয়েছে তোর? হায় ভগবান, এর জন্য, এই মেয়েটার জন্য আমি এত ভেবে মরি, ওর জন্য আমি করব না, আর কিচ্ছু করব না, করব না, করব না।
0: বনদা, তুমি তো ঘেমে নেই, একসা খাবে কি? এই দিদি পাখাটা দে তো।
3: না না, আর হাওয়া করতে হবে না পরি, খাওয়া আমার শেষ।
0: শেষ বললেই হবে, তোমার পেটই ভরেনি।
2: বনমালী, আর একটু ভাত দেবো?
0: দি বলছিস কি? আহা দে না, দেখছিস না পাত ফাঁকা।
3: না না, আর দিও না, আর দিও না চারুদি, হাওয়া একদম পেট ভরে গেছে।
0: কখনো ভরেনি, আমি বুঝি না, এই খেয়ে মানুষ বাঁচে বুঝি। কাল তোমাকে আমি পেঁপের ডালনাতে দেখাবো, দেখবে কেমন রাঁধি।
3: হ্যাঁ রাঁধিস তো, বসে বসে করবি নাকি? চারুদি, এবার থেকে হেঁসেলের দায়িত্বটা পুরীর ঘাড়ে ফেলে দাও।
0: হা হা করে তাকিয়ে কি দেখছিস দিদি? যদি আমসত্ব ফেলে নিয়ে আয়, খাওয়া দি হয়ে এলো, উঠে গেলে ভালো হবে।
2: উঠে যেও না ঠাকুরপো, খাও, আমি নিয়ে আসি।
3: এতক্ষণ কোথায় ছিলি পরি?
0: স্নান করতে যাচ্ছিলাম, কি করে বুঝবো? যা যা, এত তাড়াতাড়ি তুমি খেতে বসবে? খাওয়ার পরে ওষুধটা খেতে কিন্তু ভুলো না।
3: তুই মনে করে দিস বলি তো, ওষুধটা নিয়ম করে খাওয়া হচ্ছে।
0: দাসী তো সেই জন্যই আছে, দিদি মুখের সামনে পান ধরবে, ওষুধ নয়।
3: আজ রাত্রে আসছিস তো ঘরে?
0: কেন
3: বারে, শোয়ার আগে ওষুধটা খাওয়ার কথা মনে করে দিবি না?
0: আসতে দিদি শুনতে পাবে। যাব, দরজাটা বেজিয়ে রাখো, আমি এখন যাই।

0: মা মা, এই লাতিল বেলা এটা কি হচ্ছে?
1: কাল বসেকি বাবা,
0: বসেকি
1: কাল বসেকি, ঘুম ঘুমো ঘুমো, তুমি ঘুমো। বাপরে বাপ, কদিন যা গরম পড়েছিল, এবার একটু শান্তি মতো ঘুমোতে পারবি।
0: ভাই তা ঘুমোচ্ছে না মা, ও মনে ভয় পেয়েছে।
1: আচ্ছা, ও বাচ্চা ছেলে, মায়ের কাছে আছে, ও ভয়ের কি বোঝে, ঘুমোতো।
0: মাছি যদি ভয় পায় মা?
1: সত্যি তো, পড়ি একা ছোট ছেলেটাকে নিয়ে আছে, ঝড়ে আলো টালো নিভে গেলে ভয় পাওয়ারই তো কথা। না ভুবন, ঘুমিয়ে পড়ুক, একবার যাবো পরিতার ঘরে। পরি ঘরে দরজা ভেজানো, ঠেলব, কিন্তু যদি ভয় পেয়ে চমকে ওঠে। ছোটবেলায় পরির খুব বাজির ভয় পেত, বাজ পড়লে ভয়ে কথা বলা বন্ধ হয়ে যেত ওর, ঘরের একটা কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতো চুপ করে। আচ্ছা, আজও তেমন হচ্ছে না তোর? না, দরজাটা খুলি। পুরীর পিছানায় ওকে কেউ পুরোমালি, পুরী হেসে হেসে ওকে কি বলছে?
2: এত রাত্রে কি মনে করে আসা হলো শুনি?
3: বাজ পড়ছে, ভয় পাচ্ছিস কেন দেখতে হয়?
2: বাজকে আমি ভয় পাই না।
3: তাই? তবে কাকে ভয় পাস?
2: ভয় পাই তোমাকে।

0: জানি বাবা, মাঝে মাঝে এমন করে তাকাও না, বুকটা যেন কেমন ধরফর ধরফর করে।
1: সেদিনের কচি মেয়ে তুইও সেই দিয়ে কিনতে চাইছিস বনু মল্লিকে? কি করে আমি এখন কি করি? বুড়ির গলাটা টিপে ধরে আমার বলতে ইচ্ছে করছে, হরাম যদি নিজের ছেলেটাকে মেঝেতে শুয়ে একটা বর পুরুষের বলি যাই হোক, ওর অক্ষয় নরকের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই, কোন সম্পর্ক নেই।

0: বনমালী।
1: হ্যাঁ, ওকে ওকে চারুদি, কি কি হয়েছে?
0: না, সাত সকালে বাগানে এমন করে দাঁড়িয়ে আছো যে?
1: হ্যাঁ না, ওই মানে ঝড়ে কাল বাগানটা একেবারে তছনছ করে দিয়েছে, মালি ডেকে সব ঠিকঠাক করতে হবে।
0: কাল বৃষ্টিও হয়েছে খুব, অনেকদিন বাদে গাছগুলো একটু জল পেয়েছে ঠাকুরপো।
1: হ্যাঁ হ্যাঁ, এ ভুবন কোথায়?
0: ওর কথা বলতেই আমার তোমার কাছে আসা।
1: কেন কেন কি কি হয়েছে কি ভুবনের?
0: বলছি যে ঠাকুরপো, ভুবনকে তুমি একটু দেখে রেখো, আমি কয়েকটা দিনের জন্য একটু তারকেশ্বর যাব।
1: ও, খেন্তির মা তো কাশি যাচ্ছে।
0: খেন্তির মার আর কি বলো, হুট বলতে যেখানে খুশি যেতে পারে, আমি তো পারিনি। আমি কদিনের জন্য তারকেশ্বর যাব ঠিক করেছি, ভুবন রইল ভাই, একটু নজরে রেখো। ও, আর একটা কথা।
1: হ্যাঁ বলো।
0: কাল একাদশী, পরি চেত ধরেছে যে উপোস করে থাকবে, এই বয়সে ওর একাদশী করে থাকবার কি দরকার? দেখো, আমার কথা তো মানে শুনবে না, তোমাকে মানে, যদি ফল টল কিছু খাওয়াতে পারো দেখো চেষ্টা করে।
1: হ্যাঁ হ্যাঁ।

0: নবীন, অমন করে দাঁড়িয়ে থেকো না।
1: কি করব?
0: বাবাকে প্রণাম করো, দাদার জন্য ঠাকুরকে বলো ভাই, তোমার কথা যদি ঠাকুর শোনে।
1: তুমি বলো বৌদি, আমি বরং প্রসাদটা খাই।
0: দেখলেন দেখলেন মাসিমা।
2: তুমি কি বাছা?
0: আগে আমি কনক, কলকাতা থেকে আসছি। হে আমার দেওর নবীন।
2: তা কার কি হয়েছে গো মা?
0: ওর দাদার শরীর খারাপ, তাই বাবার কাছে এসেছে।
2: ও, তোর স্বামীর কি অসুখ?
0: ডাক্তার বৌদি কিচ্ছু ধরতে পারছে না মাসিমা। তা মাসিমা, আপনি কার জন্য এসেছেন?
2: আমি মাঝে মাঝে বাবার কাছে আসি মা।
0: কদিন থাকবেন এখানে?
2: থাকতে তো চাই, কিন্তু কলকাতায় পাগল ছেলেকে পরের কাছে রেখে এসেছি, থাকতে কি মন চায় বলো?
0: ছেলে আছেন কি করে মাসিমা?
2: আর চোখ বুঝলে তো ওদের কাছে থাকতে হবে ওকে।
0: তা ঠিক, তবু
2: কি ভাবছো ছেলেকে ওরা কিভাবে দেখেছে, ফিরে গিয়ে কি করে জানতে পারবো? তাই তো।
0: হ্যাঁ মানে ওই
2: এতকাল একটা জমিদারি চালিয়ে এলাম মা, আমার কি ওসব ভুল হয় বাছা? সে ব্যবস্থা আমি করেই এসেছি, আমার বাড়ির পদ্মজিকে দুটো টাকা দিয়ে এসেছি, বলেছি চোখ দিয়ে সব দেখবি আর কান দিয়ে সব শুনে রাখবি, ফিরে গিয়ে আমি সব জানতে পারবো বাছা।
0: মাসিমা, ঠাকুরের কি দয়া, তার থানে এসে আমি আপনার মতো মানুষের দেখা পেলাম।

0: না হলে কি করতাম কে জানে।
1: কেন?
0: আসলে কাল থেকে আমি ধন্নায় বসবো। দেখতে তো পাচ্ছেন নবীন ওইটুকু ছেলে কি করবে কি খাবে। আপনি রইলেন, আমি নিশ্চিন্ত। মাসিমা, একটা জিনিস চাইব।
1: চাও না?
0: আপনার কাছে একটা পাথরের বাটি হবে, আসলে রাত্রে একটু দুধ কই খাবো আর কি।
1: ঠিক আছে, আমার বাসায় আছে, চলো আমি দিচ্ছি।
2: আমার
3: বৌদিকে বাঁচান।
4: আচ্ছা বেগ গেলে ছেলে তো, তুমি কথাটা জানাজানি হবার আগে আমাকে একবার জানাতে কি হয়েছিল।
0: কি কি হয়েছে নাকি? আপনারা এরকম করছেন কেন? কি হয়েছে?
4: আপনি ওদের চেনেন মা? তাহলে ছেলেটাকে একটু বুঝিয়ে বলুন, ওর বৌদির কলেরা হয়েছে, হাসপাতালে না নিয়ে গেলে নিজেও মরবে সবাইকেও মারবে। আপনি একটু বলুন।
0: কলেরা হয়েছে? যাও না বাচ্চা, যাও হাসপাতালে যাও, এখানে কি চিকিৎসা হয়?
4: শুনলে তো তোমার মাসিমার কথা। এবার যাও, হ্যাঁ যাও যাও যাও।
0: বিপিন বাবু, আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন? আমি কলকাতা ফিরে যাব এখন।
4: কি বলছেন মা, সবাই চলে গেলে আমার ব্যবসা চলবে কি করে? বাবাই জানেন।
0: নবীন,
3: মাসিমা।
0: নবীন একটু এদিকে শোনো তো, কাল তোমার বৌদিকে যে পাথরের বাটিটা দিয়েছিলাম ওটা আমাকে দাও।
3: কি করে দেব মাসিমা, বৌদি ওটার মধ্যে বমি করেছে।
0: যেমন আছে তেমনি নিয়ে এসো, যাও।
3: পিচ্ছি।

0: হরি
1: দিদি, তুই কখনই ফেলি?
0: এই তো এই মাত্র। হ্যাঁ রে, তোদের কোনো অসুবিধা হয়নি তো?
1: না না দিদি, ও তো মানে তোর ছেলে ভালোই ছিল, বলদার খুব যত্ন করেছে।
0: প্রসাদটা
1: এটা মানে পাথরের বাটিতে দুটো চারটে ভাত কি হবে দিদি?
0: বাবার প্রসাদ, ছি ওরম বলতে হয় না। নে, ঠাকুরের কাছে তোর ছেলের জন্য মানত করে এসেছি, খেয়ে নে।
1: তুই আমাকে এত ভালোবাসিস দিদি?
0: এই পদ্ম, পদ্ম আমার ভুবন কোথায়?
2: ওই তোমার দাদাবাবুর কাছে। ভুবন, অভুবন, তোমার মায়ের চে গো।
3: মা মা মা, তুমি আমাকে ছেলে কোথায় ছিলে বলো, কোথায় ছিলে বলো।
0: আচ্ছা বাবা, আমি আর কোথাও যাবো না তোমাকে ছেড়ে, চলো চলো তুমি আমার সঙ্গে, আমি কোনোদিনও কোথায় যাবো না, চলো।
3: ঠিক বলছো তো, ঠিক বলছো, বলো বলো না মা মা গো, আমার খিদে পেয়েছে।
0: হ্যাঁ বাবা চলো, খাবো, এই তো আমি এসে গেছি, আমি খেতে দেবো, চলো।
1: দিদি

0: পরি পরি, এখনো কাঁদছিস পরি?
1: দিদি যে আমাকে বড্ড ভালোবাসতো বর্মালিদা।
0: হ্যাঁ, চারুদি আর কাকে না ভালোবাসতো বল? সাধু শান্তি চুকে বুকে।

0: যাওয়ার পরেও এখনো মনে হচ্ছে চারুদি এক্ষুনি যেন মনোমারি বলে ডেকে কিছু বলবেন।
1: বড় ঘা খেয়ে গেল, আমাদের একটু সাবধান হওয়া উচিত ছিল।
0: উচিত ছিল তো হলি না কেন?
1: বাহ, বললে বেশ, তাই না? আমি মেয়ে মানুষ, আমাদের অত কি হিসেব থাকে?
0: কি বলছিস?
1: বোঝো না যেন, তুমি ঘরে এলে আমার আমার বিশ্বব্রহ্মাণ্ড ভুল হয়ে যায়। আর বলে কি না, সাবধান হলি না কেন?
0: তাই নাকি?
1: নয়তো কি? ও এই শোনো,
0: হ্যাঁ কি?
1: কাছে না এলে বলি কি করে?
0: হ্যাঁ তাড়াতাড়ি বল, আমাকে শহরে যেতে হবে।
1: ফেরার পথে না একটা ফিডিং বোতল নিয়ে এসো, আর এক কৌটো দুধ।
0: কি হবে?
1: আমার ছেলেটা লাগবে, মরুভূমি হয়ে গেছি। আনবে তো? দিদির বনমালী দিদিকে ছেড়ে আমাতে মজেছিল, কিন্তু কিন্তু আজ আবার এ কি হলো? ও কি আর আমাকে আমাকে তেমন করে চাইছে না?
0: কে?
1: আমি।
0: পুরি?
1: হ্যাঁ।
0: কি হয়েছে?
1: একটিবার বাইরে এসো।
0: না না, তুই এখন ঘরে যা।
1: আমি আমার জন্য বলছি নে, ভুবন কেমন করছে?
0: হ্যাঁ কি কি হয়েছে কি ভুবনের? আর কি হলো, কথা বলছিস না কেন? কি কি করেছে ভুবন? কি কি করছে?
1: কাঁদছে আর ছটফট করছে।
0: পুরি সর সর সর সরে দাঁড়া। ও প্যাসেজটা আবার অন্ধকার কেন? আলোটা কেনে গেল?
1: আমি
0: কেন
1: এই রাতের বেলা আমার লজ্জা করে না বুঝি? কি কি করলে নিভিয়ে দাও?
0: ন্যাকামো করিস না, ঘরে যা, আমি দেখছি ভুবনকে। আমি দেখ।
2: কে রে, কে ওখানে? পদ্ম নাকি ওখানে? কে? হ্যাঁ পুরি না? কি হয় আমি আমার ছেলের ঘরের সামনে দাঁড়িয়ে

0: কেন এরকম হলো, কেন এমন হলো, ও কেন আমার থেকে মুখ ফিরিয়ে নিল, কেন কেন এরকম হলো? এই সেদিনও তো আমার জন্য পাগল ছিল। আমি এখন কি করবো, কি করবো, আমি কি করবো? পায়ে ধরে ক্ষমা চাইব, রাতের বেলা ঘরে গিয়ে বুকে ঝাঁপিয়ে পড়বো, কিন্তু কিন্তু যদি তখন তাড়িয়ে দেয় আমায়, আমি এখন কি করবো, আমি কি করবো, কেন এমন হলো, কেন এমন হলো, কার জন্য এমন হলো, কার জন্য এমন হলো? ভুবন, ভুবন, বনমালী, তুমি এখন ভুবনকে ভালোবাসো?
1: শোন, আজ থেকে তুই আর অন্য কোনো কাজ করবি না, আজ থেকে তুই সারাক্ষণ ভুবনের কাছে কাছে থাকবি, ওর যা দরকার দেখবি, আর আমি ফিরে এলে আমাকে সব বলবি। ভুবন, এদিকে এসো।
2: মামা, মামা।
1: হ্যাঁ, কোথায় ছিলে?
2: বাগানে।
1: আরে ভুবন, একটা বাড়ি নিবি?
2: নেব, দা দা বাড়ি
1: দেব, দেব রে, দেব, তোকে একটা বাড়ি দেব, তুই সেখানে থাকবি তো?
2: থাকবো, মা থাকবে, আমি থাকবো, মা তুই থাকবে।
1: আমি আসি,
2: বালি নেব, গালি নেব, মা চলবে, আমি চলবো, কি মজা হবে।
0: ভুবন, ভুবন, শোন, বলছিলাম মায়ের কাছে যাবি?
2: মায়ের কাছে?
0: হ্যাঁ যাবি ভুবন,
2: যাবো
0: মায়ের কাছে, যাবি?
2: যাবো, আমি মায়ের কাছে যাবো। কোথায় আমার মাঠে, কোথায় আমার?
0: শোন, তাহলে এক কাজ কর, চুপি চুপি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গলির মোড়ে গিয়ে দাঁড়া। যা যা,
2: তুমি,
0: আমি শাড়িটা পাল্টে যাচ্ছি তোর কাছে, যা। এই এই ভুবন, ওঠ ওঠ ওঠ, উঠে পড়, উঠে পড় গাড়িতে, ওঠ।
2: আমি আমি রেলগাড়িতে যাবো মাসি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেলগাড়িতে যাবি। শোন শোন, যা যা বলেছি মনে আছে তো?
2: হ্যাঁ, কাল বিকেল 6টার সময় গাড়ি যেখানে থামবে সেখানেই নামবো।
0: ঠিক 6টার সময় নামবি, গাড়ি না থামলে লাফিয়ে নামবি, বুঝতে পেরেছিস?
2: যদি পড়ে যাই?
0: না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। তুই তুই মায়ের কাছে যাচ্ছিস, সে
2: মা সেখানে থাকবে মাসি?
0: হ্যাঁ হ্যাঁ থাকবে, স্টেশনে আসবে মা, হ্যাঁ তোকে আদর করবে, তোকে। শোন শোন, বাইরে আসিস না, গাড়ি ছেড়ে দিচ্ছে, ভেতরে যা, ভেতরে যা ভুবন, ভেতরে যা, আর বাইরে আসবি না।
2: মাসি আমি মায়ের কাছে যাচ্ছি, হ্যাঁ মায়ের কাছে যাচ্ছি মাসি, মাসি আমি মায়ের কাছে চললাম, মাসি মাসি আমি মায়ের কাছে যাচ্ছি।

0: 우리?
1: তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে শরীর খারাপ দেখি
0: না আমাকে ছবি দে তুই
1: ও বেশ আমি যাই
0: না ভুবনকে কোথায় রেখে এলি
1: ভুবন
0: তোর ঘরটা এখন আর দোতলায় নেই
1: মানে
0: একতলায় খেন্তি পদ্মর ঘরের পাশে তোর জামা কাপড় রাখা আছে তুই এখন থেকে ওখানেই থাকবি
1: হ্যাঁ ওই মামারা ছেলেটার কি হলো
0: কার কথা বলছো
1: ভুবন হ্যাঁ ছেলেটার কোনো খোঁজ নিবি না
0: না
1: কেন রে
0: আপদ গেছে যাক মা আমি ঠিক করেছি এই বাড়িটা বেচে দেব
1: তাই দে বাবা তাই দে আপদ যাক আপদ যাক
2: মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে সরীসৃপ নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ সলিল সরকার, অভিনয় করেছেন হেমলতা, শঙ্খমিত্রা বন্দ্যোপাধ্যায়, পুরী নমিতা চক্রবর্তী, পদ্ম দেয়া ঘোষ, কনক সোনালী সরকার, ভুবন শঙ্খ জানা, ধনগোপাল প্রহ্লাদ চট্টোপাধ্যায়, উপেন অসীম কুমার বসু, রামতারণ ও নবীন শান্তনু চক্রবর্তী, কেষ্ট ও বৃদ্ধ অশ্রুজিৎ বন্দ্যোপাধ্যায়, শ্যাম ও বাড়িওয়ালা শুভব্রত দে এবং বনমালী স্বরাজ বসু, আর চারুর ভূমিকায় রীতা দত্ত চক্রবর্তী, সম্পাদনা রফি উদ্দিন, নাটকটি প্রযোজনা করেছেন সৌম্যেন বসু।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আগামী 2-3 ঘন্টার মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কয়েকটি অংশে বয়ে যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012-তে বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালত পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS এর সাথে টেলিফোন নাম্বার 0332120240, 0332120612, 0332120500 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী দেবাশিস চন্দ, রাগ যোগ, তবলায় সঙ্গতে রয়েছেন সমীর নন্দী। বেহালা, শিল্পী দেবাশিস চন্দ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বেহালা, শিল্পী দেবাশিস চন্দ, রাগ যোগ কোষ, তবলায় সঙ্গত করলেন সমীর নন্দী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন অরুণী দাসের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মণ।

0: এতক্ষণ শুনলেন দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে।
2: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।

রুদ্রবীণার অভিশাপ ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান আপনাদের জন্য। প্রথম গান শোভন গঙ্গোপাধ্যায় এবং জিমুত রয়ের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গান শুনছেন। রুদ্রবীণার অভিশাপ ছায়াছবি থেকে পরের গান শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

পরের গান উজ্জয়িনী মুখোপাধ্যায় এবং দেবশ্রী ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে রুদ্রবীণার অভিশাপ ছায়াছবি থেকে।

বাংলা ছায়াছবির গান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরের গান মঙ্গলদ্বীপ ছায়াছবি থেকে বাপি লাহিড়ির কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুলগীতি শুনবেন দীপ্তম সিনহা বিশ্বাসের কণ্ঠে।

নজরুলগীতি শুনলেন দীপ্তম সিনহা বিশ্বাসের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান শুনবেন অমৃতা দাস ভৌমিকের কণ্ঠে, গানের গীতিকার সত্যদেব চট্টোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন অমৃতা দাস ভৌমিকের কণ্ঠে। গানের গীতিকার সত্যদেব চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা, শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। তাল, ঝাপতাল এবং দীপচণ্ডী। প্রথমে শুনবেন ঝাপতাল এবং শেষে দীপচণ্ডী। হারমোনিয়ামের সঙ্গতে রয়েছেন হিরণময় মিত্র।

এতক্ষণ শুনলেন তবলা লহরা, শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রয় চৌধুরী। প্রথমে শুনলেন ঝাঁপ তাল এবং শেষে দীপচণ্ডী তাল। হারমোনিয়ামে সঙ্গত করলেন হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। দিল্লি কেন্দ্রের সংবাদ একটু পরেই।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন জানিয়ে দেব, 16ই মে শনিবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, সঙ্গীতাঞ্জলি সকাল 6:05, 6:30 আজকের চাষবাস, শুনবেন কথিকা জারবেরা ফুলের চাষ, বলবেন ডক্টর কৌশিক নাগ। আপনার স্বাস্থ্য সকাল 6:40, হার্ট অ্যাটাকের ধরন নিয়ে বলবেন ডাক্তার স্বয়ম্ভূ মুখোপাধ্যায়। প্রাত্যহিকী সকাল 6:45, উপস্থাপনায় থাকবেন কার্তিক ঘোষ এবং বিদিশা রায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। জানা অজানা সকাল 8টায় ডিজিটাল সংযোগ পথের সুরক্ষা, শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন পার্থ সরকার। 8:05 তুবড়ি মাংসাশী রচনা শামুস উন শামসুন নাহার, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 8:20 শ্যামাসঙ্গীত শুনবেন শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সকাল 8:30 শুনবেন খেয়াল সুমন্ত সরকারের কণ্ঠে। 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, জেলার চিঠি 9:25। 9:30 গানে গানের শেষাংশ, 10টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনে থাকবেন সুতপা চট্টোপাধ্যায়। 11টায় যুববাণীর অনুষ্ঠান, 12টায় বাংলার মুখ। হাওড়া জেলার দাদপুর থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:35 দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান ও রজনীকান্তের গান। 1টায় রম্য গীতি, 1:50 মহিলা মহল। দুপুর 2:05 বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 লাইভ ফোন ইন সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনে থাকবেন অর্ঘ সর্দার। 5:30 শিল্প ভারতী, শিল্পক্ষেত্রে উৎপাদন ভিত্তিক চাকরির জন্য প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে বলবেন দেবদত্ত গুহ, সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 যুব অনুষ্ঠান, 6:40 কৃষি ও তার কৃষক ও তাঁর পরিবার, চোখের মর্ম বিষয়ে বলবেন ডাক্তার অর্ধেন্দু চট্টোপাধ্যায়, মাফ করবেন ডাক্তার অর্কিন্দু চট্টোপাধ্যায়, সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7টায় কৃষি কথার আসর, বাণিজ্যিক আমাদের রাজ্যে নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে ডক্টর অমিয় দেবনাথের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 8টায় বাংলা গানের অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 9টায় ভজন, 9:15 রাগ প্রধান গান স্বাগতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 9:30 মুখোমুখি শান্তনু চক্রবর্তীর নেওয়া তরুণ মজুমদারের সাক্ষাৎকার, শুনবেন প্রথম পর্ব। 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন খেয়াল পণ্ডিত কৈবল্য কুমার গুপ্ত, আকাশবাণী ধারওয়াড় কেন্দ্রের নিবেদন। 11টায় আধুনিক গান শ্রুতি রায়ের কণ্ঠে, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন গিটার শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। 6:35 রামচরিত মানস, শুনবেন 112তম পর্ব। 6:45 ভজন রহিমা কর্মকারের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, 8:30 নজরুলগীতি শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে, 8:45 কীর্তন শুনবেন মোনালিসা ভট্টাচার্যের কণ্ঠে, 9টায় আধুনিক গান শ্রুতি রায়ের কণ্ঠে, 9:10 রাজধারা,
দশটা বেজে পনেরো মিনিটে আঞ্জুমান, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বারোটায় সুরভি, বারোটা বেজে কুড়ি মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান।

দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 আধুনিক গান শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে, 5:20 উর্বশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 কীর্তন মোনালিসা ভট্টাচার্যের কণ্ঠে, দর্পণ 7:30, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 কাহে কাশা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম 16 মে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93%, সর্বনিম্ন 60%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর এখানেই শেষ হল। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:17 হয়ে 22 সেকেন্ড। জয় হিন্দ।